আজ শনিবার, 13ই আষাঢ় 1948 শকাব্দ, 4ঠা জুলাই 2026 খ্রিস্টাব্দ, 19ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে 4:58 হয়ে 48 সেকেন্ডে, সূর্যাস্ত 6:22 হয়ে 14 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 20 সেকেন্ড।

মৎস্যজীবী বন্ধুদের জন্য আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী 7 জুলাই 2026 অর্থাৎ আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যার উপকূল বরাবর ঝোড়ো আবহাওয়া থাকার সম্ভাবনা। ঘণ্টায় 35 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, কখনও কখনও হাওয়া

0: এখানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ।
1: তীব্র বৈরাগ্য হলে তাকে পাওয়া যায়, প্রাণ ব্যাকুল হওয়া চাই। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করেছিল, কেমন করে ভগবানকে পাব? গুরু বললেন, আমার সঙ্গে এসো। এই বলে একটা পুকুরে লয়ে গিয়ে তাকে চুবিয়ে ধরলেন। খানিক পরে জল থেকে উঠিয়ে আনলেন ও বললেন, তোমার জলের ভিতর কিরকম হয়েছিল? শিষ্য বললে, প্রাণ আটুবাটু করছিল, যেন প্রাণ যায়। গুরু বললেন, দেখো, এইরূপ ভগবানের জন্যে যদি তোমার প্রাণ আটুবাটু করে, তবেই তাকে লাভ করবে। ভক্তির মানে কি? না কায় মনোবাক্যে তার ভজনা। কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা, পায়ে তার স্থানে যাওয়া, কানে তার ভাগবত শোনা, নামগুণ কীর্তন শোনা, চক্ষে তার বিগ্রহ দর্শন। মন অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা। বাক্য অর্থাৎ স্তব স্তুতি, তার গুণকীর্তন, এই সব করা। কলিতে নারদীয় ভক্তি, সর্বদা তার নাম কীর্তন করা। যাদের সময় নাই, তারা যেন সন্ধ্যা সকালে হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবোল বলে তার ভজনা করে। ভক্তির আমিতে অহংকার হয় না, অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। এ আমি আমির মধ্যে নয়, যেমন হিংচে শাক শাকের মধ্যে নয়। অন্য শাকে অসুখ হয়, কিন্তু হিংচে শাক খেলে পিত্ত নাশ হয়, উল্টে উপকার হয়। মিছরি মিষ্টের মধ্যে নয়, অন্য মিষ্ট খেলে অপকার হয়, মিছরি খেলে অম্বল নাশ হয়। নিষ্ঠার পর ভক্তি, ভক্তি পাকলে ভাব হয়, ভাব ঘনীভূত হলে মহাভাব হয়, সর্বশেষে প্রেম। প্রেম রজ্জুর স্বরূপ, প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাঁধা পড়েন, আর পালাতে পারেন না। সামান্য জীবের ভাব পর্যন্ত হয়, ঈশ্বর কোটি না হলে মহাভাব প্রেম হয় না, চৈতন্যদেবের হয়েছিল। জ্ঞানযোগ কি? যে পথ দিয়ে স্বস্বরূপকে জানা যায়, ব্রহ্মই আমার স্বরূপ, এই বোধ। প্রহ্লাদ কখনো স্বস্বরূপে থাকতেন, কখনো দেখতেন আমি একটি তুমি একটি, তখন ভক্তিভাবে থাকতেন। হনুমান বলেছিল, রাম, কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ, কখনো দেখি তুমি প্রভু আমি দাস। আর রাম, যখন তত্ত্ব জ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীর বাঁধতে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।

এখন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আজ 4 জুলাই 2026 শনিবার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন কথিকা পরজীবী ঘটিত রোগ ও জনস্বাস্থ্য, বলবেন ডক্টর সুরজিৎ বৈদ্য। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে কথিকা কোন পাতা কোন রোগে দ্বিতীয় পর্ব, বলবেন ডাক্তার সুবল মাইতি। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও দেবজ্যোতি লাহিড়ী। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দুর্বা সিংহ রায়চৌধুরী। 8:00 জানা অজানা, শুনবেন মাছ খেকো মাকড়সা, বলবেন ডক্টর অসিত বরণ দে। 8:05 তুবড়ি কেলোর কীর্তি, রচনা স্বরাজ বসু, প্রযোজনা বিশ্বনাথ দাস। নজরুল গীতি শুনবেন সুকন্যা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে 8:20। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী প্রদীপ নাগ। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি, পূর্ব বর্ধমান জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। 9:30 গানে গানে অনুষ্ঠানের শেষ অংশ। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা, উপস্থাপনায় হৈমন্তী দে। 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও প্রিয়স্মা গঙ্গোপাধ্যায়। 12:00 বাংলার মুখ, গ্রাম কালুয়া আকুব, জেলা পশ্চিম মেদিনীপুর। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 12:30 দ্বিজেন্দ্র গীতি, অতুলপ্রসাদের গান ও রজনীকান্তের গান, রম্যগীতি বেলা 1:00। 1:45 মহিলা মহল, অনুষ্ঠানে শুনবে ক্রীড়ার ভুবন, উপস্থাপনায় অঙ্কিতা পাল। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 লাইভ ফোন ইন সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন সাপের কামড় নিয়ে ডক্টর গৌরাঙ্গ মাইতি মান্ডির সাক্ষাৎকার। সাপের কামড় নিয়ে শুনবেন ডাক্তার গৌরাঙ্গ মান্ডির সাক্ষাৎকার। 3:00 পশ্চিমবঙ্গ বিধানসভা কক্ষে আয়োজিত পশ্চিমবঙ্গ বিধানসভা সদস্যদের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপনী অধিবেশনের সরাসরি সম্প্রচার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকাল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা। এশিয়ান গেমসে খেলা টেবিল টেনিস খেলোয়াড় সিন্ড্রেলা দাসের সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার নিয়েছেন যশবন্ত বিশ্বাস। 5:30 গ্রামীণ শিশুদের অনুষ্ঠান, গ্রাম জয়নগর, উত্তর দুর্গাপুর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুব্রত চক্রবর্তী। 6:00 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন কাপুমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা সমাজ থেকে কুপ্রথা দূরীকরণে যুব সমাজের ভূমিকা, বলবেন কানাইলাল মান্ডি। পরে লোকগীতি পরিবেশন করবেন বাবুলাল সরেন ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষক ও তার পরিবার, মোবাইলের অতিব্যবহার ও চোখের যত্ন, এ বিষয়ে ডাক্তার জন সরকারের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। 7:00 কৃষি কথার আসর, কথিকা আন্তর্জাতিক সমবায় দিবস, বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক। পরে সমবায় সমুদায় নিয়ে ডক্টর অর্জুন কুমার মণ্ডলের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সুনীল ঘোষ। 7:30 বিচিত্র সংবাদ, 8:00 বাংলা গানের অনুরোধের আসর। 8:30 সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিন অনুষ্ঠান স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। 9:00 ভজন শুনবেন প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 9:15 আধুনিক গান শিল্পী শুভেন্দু দাস। 9:30 সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান মুখোমুখি, শুনবেন প্রমথনাথ বিশির সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। 10:00 সঙ্গীতের অখিল ভারতীয় কার্যক্রমে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের নিবেদন। 11:00 কীর্তন শুনবেন সুমিতা সাহার কণ্ঠে। 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুর্বা সিংহ রায়চৌধুরীর কণ্ঠে। 6:35 রামচরিত মানস, আজ পর্ব 161। 6:45 ভজন শুনবেন শুভেন্দু দাসের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পণ চিন্না। 8:30

0: নজরুলগীতি শুনবেন সুকন্যা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। 8:45 আধুনিক গান শিল্পী দিলাশা চৌধুরী। 9:10 রসধারা উপস্থাপনায় দেবযানী রায় চৌধুরী। 10:15 আঞ্জুমান উপস্থাপনায় শাহনাজ খাতুন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়। 12:00 সুরভি উপস্থাপনায় দেবযানী রায় চৌধুরী। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়। 2:30 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে গিটার শিল্পী প্রদীপ নাগ। শুনলেন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরে খবর।
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে যাচ্ছেন। সোমবার তিনি 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। শিল্প বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত এবছরে $1,00,000,000 রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের দিকে এগিয়ে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গতকাল ফ্রান্সে সেদেশের অর্থমন্ত্রী রোলা লেসিওর সঙ্গে ভারত ফ্রান্স অর্থনৈতিক আলোচনায় অংশ নেন। ইনস্টাগ্রামে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মেটাকে তলব করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিকে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগজনিত কারণে সরকার গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোর থেকে কয়েকটি অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে নোভাক জোকোভিচ ও ইয়ানিক সিনার প্রিকোয়ার্টার ফাইনালে উঠেছেন। ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা কাবো ভার্দেকে রুদ্ধশ্বাস ম্যাচে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকা নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20,00,000 যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। রাজস্থান সফরকালে তিনি বালোত্রায় 1,06,00,000 টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস এবং উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে পেট্রোকেমিক্যাল, পরিবহন, রেল, সড়ক, পুনর্নবীকরণযোগ্য শক্তি ইত্যাদি। তিনি জয়পুর মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়েরও শিলান্যাস করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প এবং আবাসিক অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এই প্রকল্পে 36টি স্টেশন থাকবে। খরচ পড়বে 13,000 কোটি টাকা। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাট যাবেন। সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন তিনি। এর মাধ্যমেই ভারতের সেমিকন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে গতকাল সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রীমোদী ইন্দোনেশিয়ায় থাকবেন। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়া। মেলবোর্নে শ্রীমোদী তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্যান্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন প্রধানমন্ত্রী। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসানের সঙ্গে বৈঠক করবেন তিনি। 40 বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন বলে পূর্বাঞ্চলীয় সচিব জানিয়েছেন। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদের সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল এক সাংবাদিক বৈঠকে জানান, সিন্ধু জলচুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে বলে তিনি জানান।
2: India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism.
1: কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় উদ্ভূত সংকটজনক পরিস্থিতির পরেও ভারতে কোনো জ্বালানি ঘাটতি হয়নি। সংকটের সময় ভারতীয় গ্রাহকরাই বিশ্বের নিরিখে সবচেয়ে কম মূল্যে জ্বালানি পেয়েছেন। এক ব্লগে নিজের মতামত প্রকাশ করে শ্রী পুরী জানান, জ্বালানি ক্ষেত্রে সক্ষমতা ও স্থিতিশীলতা আরও মজবুত করতে ভারত আরও কিছু পদক্ষেপ গ্রহণ করবে। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত এবছরে 1,00,000 কোটি ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে এগিয়ে চলেছে।

0: চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসে বার্ষিক রপ্তানির 15% অর্জন করা সম্ভব হয়েছে। তিনি গতকাল নতুন দিল্লিতে বোর্ড অফ ট্রেড মিটিংয়ে অংশ নিয়ে বলেন, এর জন্য পণ্য সামগ্রী রপ্তানির পরিমাণ $440 বিলিয়ন থেকে $530 বিলিয়ন হওয়া প্রয়োজন। এছাড়া পরিষেবা ক্ষেত্রে রপ্তানিও $421 বিলিয়ন থেকে বেড়ে $470 বিলিয়ন হওয়া দরকার।
1: Our aim is to grow in the current year. We were $863 billion last year. We want to grow to $1 trillion export this year. And to reach $1 trillion, our goods export will have to increase from 440 to about 530. $90 billion increase. That is 17% growth in goods. Services will have to grow from 421 to about 470. That is how we'll reach a trillion.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং ফরাসি অর্থমন্ত্রী রোলা লিশিয়র গতকাল ফ্রান্সের আইয়া প্রভাঁসে যৌথভাবে ভারত ফ্রান্স ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডায়ালগে পৌরোহিত্য করেন। উভয় মন্ত্রী ভারতের অর্থনৈতিক উন্নয়নে ফরাসি উন্নয়ন সংস্থা FDA কাজের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। ভবিষ্যতের কর্মপরিকল্পনার সম্ভাবনার দিকগুলিও খতিয়ে দেখেন তারা। ভারত ফ্রান্স ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডায়ালগকে দুদেশের মধ্যে আগামী দিনে অর্থনীতি, প্রযুক্তি, বাণিজ্য, বিনিয়োগ সংক্রান্ত বার্তালাপের মূল মঞ্চ হিসেবে ব্যবহার করা হবে বলেও উভয় মন্ত্রী মত ব্যক্ত করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইনস্টাগ্রামে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তুর বিজ্ঞাপন প্রচারের অভিযোগের বিষয়ে মেটাকে তলব করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রক এই বিষয়ে মেটার কাছে ব্যাখ্যা চেয়ে পাঠাবে। এদিকে ভারতে হোয়াটসঅ্যাপে ইউজার নেম ফিচার চালু করার বিষয়ে মেটার একটি প্রতিনিধি দল গতকাল বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে মন্ত্রক এ নিয়ে সরকারের উদ্বেগের বিষয়টি তুলে ধরেছে। বিস্তারিত ব্যাখ্যা জমা দেওয়ার জন্য 3 দিন সময় দেওয়া হয়েছে মেটাকে। এদিকে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে সরকার গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে BATBMS, ইপক আই, আয়ন এবং লসিজি অ্যাপগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। ই রিক্সা সহ বিভিন্ন বৈদ্যুতিক যানবাহন দূর থেকে অচল বা অকার্যকরী করে দেওয়ার কাজে এই অ্যাপগুলি ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ ওঠার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR আওতায় জাতীয় রাজধানী দিল্লিতে এ পর্যন্ত 1,02,000 বেশি এনুমারেশন ফর্ম ডিজিটালাইজ করা হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, SIR আওতায় 33,14,000 বেশি ফর্ম এ পর্যন্ত বিলি করা হয়েছে। বর্তমানে সেখানে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি ও নাম নথিভুক্ত করার কাজ চলছে। 13,000 বেশি বুথস্তরের আধিকারিক এই কাজে যুক্ত আছেন। এ মাসের 29 তারিখ পর্যন্ত এই কাজ চলবে। 5 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো অভাব অভিযোগ জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 7 অক্টোবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল এলনিনোর কারণে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত ও তার প্রভাবে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বৈঠকে শ্রী শাহ বলেন, এলনিনোর প্রভাবে দেশের কয়েকটি জায়গায় খরা পরিস্থিতির দিকে সরকার নিরন্তর নজর রেখে চলেছে। এ ব্যাপারে সদা সতর্ক থাকা এবং উপযুক্ত ফসল চাষের ব্যাপারে কৃষকদের পরামর্শ দিতে রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখার জন্য শ্রী শাহ কৃষি ও সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে নির্দেশ দিয়েছেন। দেশের জলাধারগুলিতে নজর রাখারও নির্দেশ দিয়েছেন মন্ত্রী। ফ্রান্সে গত মাসের রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহের সময় সবচেয়ে গরমের সপ্তাহে মৃতের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে সেদেশের জনস্বাস্থ্য দপ্তর জানিয়েছে। 22 থেকে 28 জুনের সপ্তাহে প্রায় 9,000 মৃত্যু রেকর্ড করা হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় অন্তত 2,000 বা 29% বেশি। মলডোভার প্রধানমন্ত্রী আলেকজান্দ্র মুন্টিয়ানু পদত্যাগ করেছেন। তার এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে মন্ত্রিসভাতেও। মুন্টিয়ানু অবশ্য তার ইস্তফার স্পষ্ট কোনো কারণ জানাননি। রাষ্ট্রপতি মাইয়া সান্দু তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। টেনিসে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ ফ্রান্সের আর্থার রিন্টারনেককে 7-5, 6-4, 1-6, 7-6 সেটে হারিয়ে টুর্নামেন্টের প্রিকোয়ার্টার ফাইনালে উঠেছেন। এই জয়ের ফলে তিনি উইম্বলডনে 105টি ম্যাচে জিতে পুরুষদের সিঙ্গলসের রজার ফেডেরারের সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করলেন। এদিকে পুরুষদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডের অন্য ম্যাচে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার আমেরিকার জেনসন ব্রুকসবাইকে 6-4, 6-3, 6-4 সেটে পরাজিত করেন। অন্যদিকে জার্মানির ইয়ান লেনার্ড স্ট্রাফ দানিল মেডভেডেভকে 7-6, 7-6, 7-5 সেটে হারিয়ে দেন। মহিলাদের সিঙ্গলসে আমেরিকার জেসিকা পেগুলা ও কোকো গফ এবং জাপানের নাওমি ওসাকা শেষ 16 জায়গা করে নিয়েছেন। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

0: হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে উঠেছে। আর্জেন্টিনার হয়ে 29 মিনিটে প্রথমে গোল করেন লিওনেল মেসি। কাবো ভার্দের হয়ে 59 মিনিটে সমতা ফেরান ডেরয় ডুয়ার্টে। নির্ধারিত 90 মিনিটে খেলা 1-1 থাকার পর অতিরিক্ত সময় আর্জেন্টিনার হয়ে লিসান্দ্রে মার্টিনেজ 92 মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এরপর আবারও সমতা ফেরায় কাবো ভার্দে। 111 মিনিটে কাবো ভার্দের দেনয়ের আত্মঘাতী গোলে জিতে যায় আর্জেন্টিনা। অন্য ম্যাচে গতরাতে মিশর অস্ট্রেলিয়াকে পেনাল্টি শুটআউটে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে উঠেছে। রাউন্ড অফ 32-র শেষ ম্যাচে আজ কলম্বিয়া ঘানার মুখোমুখি হবে। কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে যাচ্ছেন। সোমবার তিনি 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। ইনস্টাগ্রামে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মেটাকে তলব করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা কাবো ভার্দেকে রুদ্ধশ্বাস ম্যাচে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। খবর শেষ হলো, এরপরের খবর সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন পরজীবী ঘটিত রোগ ও জনস্বাস্থ্য। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পরজীবী বিশেষজ্ঞ ডক্টর সুরজিৎ বৈদ্য।
1: জনস্বাস্থ্য রোগ বলতে সেই সব রোগকে বোঝায় যা সমাজের একটি বড় অংশকে মানুষকে আক্রান্ত করে এবং যেগুলোর বিস্তার রোধে ব্যক্তিগত সচেতনতার থেকেও সরকারি বা সামষ্টিক উদ্যোগের প্রয়োজন হয়। যেমন আমরা বলি ছোঁয়াচে রোগ বা সংক্রামক রোগ, যেগুলোর মধ্যে পড়ে বাতাসবাহিত যেমন টিবি, ইনফ্লুয়েঞ্জা, বা জলবাহিত ডায়রিয়া, কলেরা বা মশাবাহিত ডেঙ্গু। এছাড়া আছে যেমন অসংক্রামক বা জীবনযাত্রাজনিত, যেগুলোকে আমরা বলি লাইফস্টাইল ডিজিজ, যেমন উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কোলেস্ট্রল আমরা যেগুলো বলি। অন্যান্য দিকটা হলো পুষ্টিজনিত সমস্যা, মানে ম্যাল নিউট্রিশন, অপুষ্টিজনিত সমস্যাটা বলাই উচিত, ঠিকমতো পুষ্টি পাচ্ছে না, তার জন্য রক্তাল্পতা হয়। আরেকটা দিক সেটা হলো বিষক্রিয়াজনিত, খাদ্যে বিষক্রিয়া বা শরীরের মধ্যে এমন কিছু জিনিস ঢুকলো সেটা বিষক্রিয়া করছে। তো এইগুলোই মূলত জনস্বাস্থ্য রোগ, পরজীবী ঘটিত জনস্বাস্থ্য। তো এখানে আমরা জানবো আগে পরজীবী মানেই যেসব প্রাণীকুল অন্যের উপরে বাস করে তাদেরকেই আমরা পরজীবী বলি। তো পরজীবী মূলত দু ধরনের, একটা এককোষী, একটা বহুকোষী। এককোষীগুলো রক্তে থাকতে পারে বা অন্ত্রের মধ্যে থাকতে পারে, শরীরের বিভিন্ন কোষে থাকতে পারে। আর বহুকোষীগুলো যেমন কৃমি বা যেমন পোকামাকড়। এই কৃমি যেমন হলো চ্যাপ্টা কৃমি, ফিতেক কৃমি, গোল কৃমি। তো চ্যাপ্টা কৃমি যেমন হলো আপনারা জানেন যে অ্যাম্পিস্টোম ফেসিওলা, ফিতেক কৃমি যেমন টেনিয়া, ফিতের মতো দেখতে হয়, গোল কৃমি যেমন হুকওয়াম, হিমঙ্কাস, এরকম ধরনের। তো এই পরজীবী ঘটিত রোগগুলোর মধ্যে কিছু এককোষী পরজীবী এবং কিছু বহুকোষী পরজীবী। এই বহুকোষীর মধ্যে যেমন হলো ট্রিচিনোসিস, এগুলো ক্ষুদ্র কৃমি, মূলত শুকরের মাংসে পাওয়া যায় বা শুকরের মধ্যে থাকে। এগুলো আক্রান্ত পশুর কাঁচা বা অর্ধসিদ্ধ মাংস খেলে হয়। এগুলো হলে পেটে ব্যথা হয়, ডায়রিয়া, পেশিতে ব্যথা, চোখের চারপাশ ফুলে যায়। এছাড়া আছে যেমন ধরুন হুকওয়াম। হুকওয়ামটা অ্যাকচুয়ালি মাথাটা বড়শির মতো দেখতে, এই জন্য হুকওয়াম বলা হয়। এটা প্রাণীবাহিত হতে পারে, এটা খাদ্য এবং জলবাহিত, প্রাণীর থেকে মানুষের আসতে পারে বা মানুষের থেকে প্রাণীর মধ্যেও যেতে পারে। অনেক সময় কি করে, এই হুকওয়ার্মটা তার ছোট ছোট লার্ভাগুলো কুকুর বা বিড়ালের পায়খানা থেকে বেরিয়ে এসে সেগুলো বাচ্চাদের স্কিন বা চামড়া ফুটো করে ঢুকে যেতে পারে, তার ফলে অনেক চামড়ার রোগ হয়। সেটাকে আমরা বলি ক্রিপিং ইরাপশনস। আর এই হুকওয়ার্মটা পেটের মধ্যে থাকলে প্রচুর পরিমাণে রক্ত চুষে খায়, রক্তাল্পতা দেখা যেতে পারে, ছোট বাচ্চারা চিৎকার করে ওঠে রাতের মধ্যে এই হুকওয়ামের জন্য অনেক সময়। এটাকে আমরা কুচোকৃমিও বলে ফেলি অনেক সময়। এছাড়া আমরা যদি দেখি ফিতাকৃমিজনিত, যেমন হাইড্রাটিড সিস্ট, নিউরোসিস্টিসার্কোসিস। হাইড্রাটিড সিস্ট মানে কুকুরের একটা পরজীবী যার নাম ইকাইনোকক্কাস, সেই কুকুরের পায়খানা থেকে যদি ডিমটা বেরিয়ে এসে সেই ডিম যদি মানুষ বা অন্যান্য পশু পাখি খেয়ে ফেলে, তাহলে সেই পরজীবীর দশাটা শরীরের বিভিন্ন অর্গ্যানসগুলো আছে যেমন কিডনি, লাং, লিভার, তার মধ্যে গিয়ে বেলুনের মধ্যে জল থাকলে যেমন হয় তেমন সিস্ট তৈরি করে। এই সিস্টগুলো সাধারণত এই লার্ভাগুলো রক্ত প্রবাহের মধ্যে দিয়ে গিয়ে যকৃৎ, ফুসফুস, কিডনি সবার বা ব্রেনের মধ্যে চলে যায়। এটা যদি কখনো ফেটে যায় তাহলে কিন্তু মারাত্মক অ্যালার্জি বা অ্যানাফাইল্যাকটিক শক হতে পারে, মানুষের তৎক্ষণাৎ মৃত্যুর কারণ হতে পারে। আরেকটা যদি আমরা দেখি যে মস্তিষ্কের কৃমি বলি, এটাও একটা ফিতাকৃমি জাতীয়, যেটা শুকরের ফিতাকৃমি। এই ফিতাকৃমি ডিম যদি মানুষ কোনোভাবে খেয়ে ফেলে তাহলে মানুষের মস্তিষ্কে চলে যায়, তখন মানুষের মধ্যে আচার, তার বাহ্যিক ব্যবহারিক যে আচার বিচার চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হতে থাকে, বিহেভিয়ারাল চেঞ্জেস হয়। হঠাৎ করে সে নিজের মাথা গিয়ে দেওয়ালে ধাক্কা মারতে পারে, কাউকে কামড়ে দিতে পারে, কখনো কখনো সাংঘাতিক খিঁচুনি বা মৃগী রোগ দেখা যায়। এটাকে আমরা বৈজ্ঞানিক পরিভাষায় বলি নিউরোসিস্টিসার্কোসিস। আপনারা অনেকে নাম শুনে থাকবেন ডাইনি, ভূতে ধরা, এই জিনে ধরা, এটা কিন্তু কিছুই নয়, এই রোগের প্রকোপের ফলেই ওই জিনিসটা হয়। এটা আম মানুষে বা কিছু বিশেষ সমষ্টির লোকেদের ক্ষেত্রে তারা এটাকে ডাইনি বলেন এবং তার প্রভাব ভয়ঙ্কর হয়, তাদের যে সালিশি বা নিদানে কখনো প্রাণদণ্ড পর্যন্ত হয়ে যায়। এটা আমরা বহু ক্ষেত্রে দেখেছি, নিউজ পেপার পড়লেও দেখতে পাবো। এবারে আমরা আসি এককোষী পরজীবীর মধ্যে, যেমন হলো ক্রিপ্টোস্পোরিডিওসিস, যেটা জলের মাধ্যম থেকে আসে এবং ডায়রিয়া করে। আরেকটা আমরা বলবো টক্সোপ্লাজমোসিস, বিড়াল বাহিত হয়, সেখানে কিন্তু চারিত্রিক পরিবর্তন হয়, মানুষ সূচিবায়ুগ্রস্ত হয়ে যেতে পারে, সুইসাইডাল হয়ে যেতে পারে, এবং এটা মূলত যারা বিড়ালের কাছাকাছি আসেন সেটা হওয়ার সংক্রমণটা বেড়ে যায়। এবারে আমরা এই যে এতগুলো পরজীবী রোগ নিয়ে আলোচনা করলাম, আমরা কি হলে সংক্রমণ বা উপসর্গ দেখা গেলে আমরা চিকিৎসকের কাছে যাব, সেটা হবে ধরুন টানা ডায়রিয়া চলছে, পেটে ব্যথা, বা চামড়ার নিচে একটা অস্বাভাবিক কোনো রকম দাগ বা চুলকানি হচ্ছে, দীর্ঘদিন ধরে হালকা জ্বর, ক্লান্তি, এইরকম উপসর্গ যখন দেখা যাবে তখন আমরা ডাক্তারবাবুর পরামর্শ নিতে যাব। আর এই রোগগুলো কিন্তু নির্ণয়ের ব্যবস্থা আছে, এগুলো রক্ত পরীক্ষা করা হয়, আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান করা হয়, শারীরিক পরীক্ষা করা হয়, এই রোগগুলোর প্রতিরোধ ব্যবস্থা আছে, যেমন আমরা জানি পরিষ্কার করে হাত ধুইতে হবে, সেদ্ধ করে মাংস খেতে হবে, শাকসবজি পরিষ্কার করতে হবে, পশুদের যত্ন করতে হবে, তাদের উপযুক্ত কৃমিনাশক ওষুধ দিতে হবে এবং বাড়িতে ইঁদুর সংক্রমণ করতে হবে, করলেই আমরা এই রোগ থেকে মুক্তি পেতে পারি।
0: এতক্ষণ শুনলেন পরজীবী ঘটিত রোগ ও জনস্বাস্থ্য, এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পরজীবী বিশেষজ্ঞ, পরজীবী বিজ্ঞান বিভাগ ডক্টর সুরজিৎ বৈদ্য।
2: কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। সিকিমের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কৃষক বন্ধুদের জন্য আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় বলা হচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ 7-11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বজ্রপাতের সম্ভাবনা আছে, সঙ্গে ঘণ্টায় 40-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতেও বজ্রপাত, বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং সেই সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। আজকে চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
2: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান, ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের। কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন তিন পর্বের ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব, কোন পাতা কোন রোগে, বলছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ চিকিৎসক সুবল মাইতি।
2: দ্বিতীয় পর্বের প্রথমে যে গাছটি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে সজনে পাতা। কাঁচা সজনে পাতা নানাভাবে খেতে পারেন, ভেজে কিংবা তরকারি করে। পাতা ধুয়ে হালকা রোদে শুকিয়ে গুঁড়ো করে সারা বছর খেতে পারবেন। সজনের পাতা ঝিরি ঝিরি করে কেটে আটার সঙ্গে মেখে রুটি বা পরোটা বানিয়ে খাওয়া যেতে পারে। ডালে ঘন্টে পাঁচমিশালি তরকারিতে দিয়েও খাওয়া যায়। যেভাবেই হোক সপ্তাহে তিন চার দিন খান। এই সময় গাছ ভর্তি পাতা, পাতা তুলে ধুয়ে হালকা রোদে জল ঝারিয়ে ঘরের মধ্যে শুকিয়ে শেষে একটু রোদে দিয়ে বড় বড় জারে রেখে দিতে পারেন। গুঁড়ো করার দরকার হলে একটু রোদ খাইয়ে পরিমাণ মতো গুঁড়ো করে নেবেন। এই গুঁড়ো এক চা চামচ করে প্রত্যহ জলে বা দুধে মিশিয়ে খেতে পারেন। এই পাতার প্রচুর গুণ, এজন্য এটিকে ম্যাজিক ট্রি বলা হয়। ভিটামিন ও খনিজ পদার্থে ভরপুর, স্বাভাবিকভাবে রান্না করে খেলে উপকার পাবেন। রোগের ঔষধ হিসেবে খেতে চাইলে চিকিৎসকের পরামর্শ নেবেন। এর দ্বারা উচ্চ রক্তচাপ মানে হাই ব্লাড প্রেশার, মধুমেহ, ডায়াবেটিস, অপুষ্টি, রক্তহীনতা, রাতকানা, যকৃতের ক্রিয়াশৈথিল্য, কৃশতা, মূত্রকিচ্ছ্র, গেঁটে বাত এবং বাতের ব্যথা ও ফোলায় ব্যবহার করতে পারবেন। এখন তো সারা বছর কাঁচা সজনে পাতা খান সপ্তাহে তিন চার দিনে, ভেজে ভাতের প্রথম পাতে, তবে গিয়ে বুঝতে পারবেন কেন এর নাম ম্যাজিক ট্রি। মা ও শিশু নানা কাজে সজনের ব্যবহার থাকায় ফিলিপাইন দেশে এটিকে মায়ের প্রিয়তম বন্ধু বলে ডাকে। ও দেশে গর্ভাবস্থার প্রথম দিক থেকে প্রসবের পর পাঁচ ছ মাস পর্যন্ত এই পাতাটি খাওয়ানোর রীতি চলে আসে। এর দ্বারা মা ও শিশু খুবই ভালো থাকে। পাতা শুকনো করে গুঁড়ো করলে গুণের বেশি তারতম্য হয় না। গরমের দিনে পাতা ছায়ায় শুকিয়ে রাখতে পারলে সারা বছর খাওয়া যেতে পারে। নানা দেশে সজনে ভিন্ন ভিন্ন নামে পরিচিত হলেও বিশ্বব্যাপী অধিক পরিচিত নাম মোরিঙ্গা। মোরিঙ্গা নামে পাউডার বাজার ভর্তি হয়ে গেছে, দামও প্রচুর। কাঁচা পাতা পেলে খান এবং শুকিয়ে রাখুন। দ্বিতীয়টি হচ্ছে শিউলি পাতা। শিউলি পাতার বড়া বা চপ বানিয়ে অনেক বাড়িতে খাওয়া হয়ে থাকে, কিন্তু এটির ঔষধি গুণও কম নয়। আট দশটি পাতা কুচি কুচিয়ে কেটে তিন কাপ জলে ফুটিয়ে আন্দাজ এক কাপ থাকতে নামিয়ে ছেঁকে হালকা গরম অবস্থায় সকালের দিকে টিফিনের পর খান। বাকি অর্ধেকটা পাতা সমেত জল ঢাকা দিয়ে রাখুন। ঘন্টা দশেক পরে হালকা গরম করে ছেঁকে খেয়ে নিন। আট থেকে দশ দিন খেলেই সায়াটিকা বা গিদ্রুসি বাত, কোমরের ব্যথায় এবং গেঁটে বাতে উপকার পাবেন। জ্বর হলে তিন চারটি পাতা কুচি কুচি করে কেটে দু কাপ জলে ফুটিয়ে এক কাপ থাকতে নামিয়ে ঠান্ডা হলে ছেঁকে সকালের টিফিনের পর খাবেন। এভাবে বিকালে বা সন্ধ্যের দিকে আর একবার বানিয়ে খান। তিন থেকে পাঁচ দিনে জ্বর চলে যাবে। শিউলি পাতা একটানা দীর্ঘদিন খেতে নেই, প্রয়োজন মতো আট থেকে দশ দিন পর্যন্ত খেতে পারেন। টবে বা মাটিতে একটা চারা বসিয়ে রাখুন। ফুট দুই হলে ডগাটি ভেঙে দিন, ঝাঁকড়া হবে। মাঝে মাঝে সপ্তাহে একদিন দুটি পাতা সিদ্ধ জল দিয়ে চা তৈরি করে খান। গাছে বেশি পাতা হলে শুকিয়ে রাখুন। কেবল মহামারী হলে, জ্বর না কমলে অন্যান্য ওষুধের সঙ্গে এইভাবে চা তৈরি করে দিনে দু তিনবার খেতে পারেন। কিছু না হলে চপ বা বড়া বানিয়ে সপ্তাহে একদিন করে খান। ফুলের বাহার শরৎকে কাঁপিয়ে রাখে, সাধে কি রাষ্ট্রফুলের একাধিক তকমা তার ঝুলিতে।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন তিন পর্বের ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব, কোন পাতা কোন রোগে, বললেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ চিকিৎসক সুবল মাইতি।
3: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট। থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা। অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
4: আকাশবাণী কলকাতা।
1: গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকী।

0: Some people think football is a matter of life and death. I can assure them, it is much more serious than that. Bill Shankly. Bill Shankly ki bolchen? Tini bolchen je kichu manush mone kore je football jibon moroner moto ek somoshya. আমি তাদেরকে আশ্বস্ত করে বলতে চাই যে না, তোমরা ভুল বলছ। ফুটবল তার চাইতেও বেশি কিছু, জীবন মরণের সমস্যার চাইতেও আরও বেশি সিরিয়াস, আরও বেশি গম্ভীর কোনো কিছু। আজ সূর্যদেব সকালে উঠেছেন তার সময় মেনেই, কিন্তু বাঙালি জেগে গিয়েছে সূর্যদেবেরও বেশ খানিকক্ষণ আগে। তার কারণ ওই যে, ফুটবল মানে জীবন মরণের সমস্যার চেয়েও বেশি কিছু। শিখিয়ে যায় নিত্যদিন আমাদের কত না পাঠ, ঠিক যেমন কাবু ভার্দে ভার্সেস আর্জেন্টিনার আজকের খেলায়। কাবু ভার্দে আমাদের শিখিয়ে দিয়ে গেল, দুবেলা মরার আগে মরব না, আমি ভয় করব না। আর আর্জেন্টিনা আমাদের শিখিয়ে দিয়ে গেল, দেওয়ালে ঠেকলে পিঠ, লড়াই জীবন। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের প্রাত্যহিকের দরবারে, জানাই সুপ্রভাত।
1: আজ 4ঠা জুলাই, আজকের দিনটি শুরু করতে হয় স্বামী বিবেকানন্দের কথা দিয়ে। 1902 সালের আজকের দিনে অর্থাৎ 4ঠা জুলাই বেলুড় মঠে নির্বাপিত হয়েছিল স্বামী বিবেকানন্দের জীবন দ্বীপ। আমেরিকা ধর্মমহাসভার অসামান্য সাফল্যের পর প্রায় 3 বছরে ইংল্যান্ড ও আমেরিকায় অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেন স্বামী বিবেকানন্দ। 1896 সালের মাঝামাঝি দেশে ফিরে ঝাঁপিয়ে পড়েন এক নব কর্মযজ্ঞে। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, আসমুদ্র হিমাচল, ভারতবর্ষের নবীন আত্মাকে জাগ্রত করার কাজে আত্মনিয়োগ করেন তিনি। তিনি উপলব্ধি করলেন, এদেশ শুধু তাঁর জন্মভূমি নয়, এদেশের প্রতিটি ধূলিকণা তাঁর কাছে অসীম পবিত্রতায় ভরা। 1897তে রামকৃষ্ণ সংঘ ছাড়াও তিনি বেলুড়ে শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা করেন। 1305 সালের মাঘ মাসে উদ্বোধন পত্রিকার সহায়তায় একটি ধর্মকেন্দ্রিক পাক্ষিক পত্রিকা প্রকাশ করেন। সে পত্রিকার প্রধান লেখকও ছিলেন স্বামী বিবেকানন্দ। সারা ভারতবর্ষ ঘুরে নতুন ভারত গড়ার কাজে মানসিক ও শারীরিক অক্লান্ত পরিশ্রমে স্বামীজির শরীর ভেঙে গেল। স্বাস্থ্য উদ্ধারের জন্য দ্বিতীয়বার ইউরোপ ও আমেরিকাতে গিয়েও বিশ্রাম পেলেন না, আরও কর্মে লিপ্ত হয়ে পড়লেন তিনি। ক্লান্তির মধ্যে কখনো বলতেন, কিছু আদর্শ মানুষ তৈরি করে যাওয়াই আমার কাজ। 1863 সালের 12ই জানুয়ারি যে আলোক সম্ভব জীবনের সূচনা, অবশেষে 39 বছর 6 মাস বয়সে 1902 সালের আজকের দিনে সমাপ্তি ঘটেছিল সেই বিশ্বজয়ী মানবাত্মা স্বামী বিবেকানন্দের নশ্বর জীবনের।

0: চৌঠা জুলাই আজ। আজকের দিনটি স্মরণীয় হয়ে আছে বাংলা রঙ্গমঞ্চের এক প্রথিত যশা নাট্যকারের প্রয়াণ দিন হিসেবে। আলিবাবা, নরনারায়ণ, আলমগীর প্রভৃতি কালজয়ী নাটক রচনা করে যিনি বাংলা নাট্য জগতে অমর হয়ে আছেন, ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ। 1863 সালের 12 এপ্রিল চব্বিশ পরগনা জেলার খড়দহ অঞ্চলে তাঁর জন্ম। বিজ্ঞানের ছাত্র বা শিক্ষক হয়েও ক্ষীরোদপ্রসাদের অনুরাগ ছিল কিন্তু সাহিত্যে। পরবর্তীকালে নাট্যকারের জীবন বেছে নিলেও প্রথম জীবনে তিনি অনেক গল্প, কবিতা ও উপন্যাস রচনা করেছেন। ক্ষীরোদপ্রসাদের প্রথম নাটকের নাম ফুলশয্যা, 1894 সালে রচিত। তার তৃতীয় নাটক আলিবাবা যখন অমরেন্দ্রনাথ দত্তের হাতে ক্লাসিক থিয়েটারে প্রযোজিত হয়, তখন তার খ্যাতি ছড়িয়ে পড়ে আলিবাবার হাত ধরে।
1: আরে কে ও বেগম মর্জিনা,
2: মশকরা করছিস যে? কেন, আমি কি বেগম হতে পারি না নাকি?
1: দেখ মাদি, এই থুড়ি বিবি বিবি, রোগ নেই, শোক নেই, খোশ মেজাজে বহাল তবিয়তে হেসে হেসে মরে যাবো, সেটা কি ভালো হবে?
2: ফের মশকরা।
0: পরিচিত কাহিনীর সঙ্গে নৃত্য গীত সহযোগে আলিবাবা ছিল এমন এক রঙ্গনাট্য যা তাকে নাট্যকার হিসেবে অসম্ভব জনপ্রিয়তা এনে দিয়েছিল।

তার রচিত বিখ্যাত নাটকগুলির মধ্যে রঘুবীর, শাহজাহান, আলমগীর, পলাশীর প্রায়শ্চিত্ত, নন্দকুমার, ভীষ্ম, নারায়ণ, নরনারায়ণ প্রভৃতি উল্লেখযোগ্য। তিন দশক ধরে অসংখ্য নাটক রচনার মাধ্যমে রঙ্গমঞ্চকে সমৃদ্ধ করে 1927 সালের আজকের দিন অর্থাৎ 4 জুলাই প্রয়াত হন ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ। আজকের দিনের কথা, এরপর আসব প্রাত্যহিক দেশবন্ধ।

0: সমবেত কণ্ঠে দেশবন্দনা শুনলেন। এবারে আসি চিঠির বিষয় প্রসঙ্গে। জুলাই মাসের চলতি পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় মন খারাপের মহৌষধ। মন খারাপ বলে কয়ে আসে না সবসময়, এক একজনের ক্ষেত্রে পরিস্থিতি বিশেষে তার কারণও আলাদা আলাদা, রূপও ভিন্ন। আবার কোনো কোনো মন খারাপ এমন বেয়াড়া যে তার নির্দিষ্ট কারণও বোঝা যায় না ছাই। তবে মন খারাপ যেমন ব্যক্তিগত, তার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়ও এক একজনের কাছে এক এক রকম। আপনার মন খারাপ কাটানোর মহৌষধ কি? লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি ডট এআইআর অ্যাট দ্য রেট জিমেল ডট কম, CHITHIRJHANPI চিঠির ঝাঁপি ডট এআইআর অ্যাট দ্য রেট জিমেল ডট কম, অথবা ডাকযোগেও চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে জুলাই মাসের প্রথম পক্ষে চিঠি লেখার বিষয় মন খারাপের মহৌষধ।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: মন খারাপের মহৌষধ, জুলাই মাসের প্রথম পক্ষের চিঠি লেখার বিষয়। খোলা যাক চিঠির ঝাঁপি। প্রথম চিঠি লিখছেন কৌশিক চীনা, মুন্সিরহাট, হাওড়া থেকে।

0: কোথাও যাই না, মন ভালো নেই। সুনীল গঙ্গোপাধ্যায় মন ভালো নেই শীর্ষক কবিতায় এমনই সব পংক্তিমালায় আধুনিক সময়ের মন খারাপ করা মানুষের অসহায় যাপন চিত্র এঁকেছেন। তবে মন থাকলে সে তো খারাপ হবেই, আর আজকের দ্রুত পরিবর্তনশীল যান্ত্রিক সভ্যতার সঙ্গে মানিয়ে চলতে গিয়ে নানান ঘাত প্রতিঘাতে আমাদের মন খারাপ তো হয়ে যায়, বারবার হয়। মন খারাপ যা তো অবসাদ, এখন যেন এক গোপন মহামারী। কিন্তু আমরা কি কেবল অভিশাপগ্রস্তের মতো মন খারাপ নিয়েই জীবন কাটাব, কেবল ভোগ করব নরক যন্ত্রণা? আধুনিক মনোবিজ্ঞান কিন্তু সাবধান করছে, বেশি দিনের মন খারাপ বিপদ ডেকে এনে ব্যক্তি জীবনে অনর্থ ঘটিয়ে দিতে পারে। সেই জন্যেই চাই মন ভালো রাখার কৌশল, যাকে কেতাবি ভাষায় বলে ম্যানেজমেন্ট। সে কৌশল ব্যক্তিভেদে পৃথক। কেউ গান শুনে মন ভালো করেন, তো কেউ আবার বই পড়ে মন ভালো রাখেন, কারো আবার কাছে বা দূরে প্রকৃতির মাঝে বেরিয়ে এলে মন ভালো হয়ে যায়। কেউ সমাজসেবা করে, কেউ বা বন্ধুর সঙ্গে নির্ভেজাল আড্ডা দিয়ে মন ভালো করে ফেলতে পারেন, কেউ বাগানে রং বেরঙের ফুল ফুটিয়ে, কেউ বা বাড়িতে পোষ্য প্রাণীর যত্ন করেও ভালো রাখেন মন, প্রিয়জনের প্রিয় পদের রান্না করেও মন ভালো হয়ে যায় আবার কারো। মনোবিজ্ঞানীরা বলেন, কোনো শখের চর্চায় বা সৃজনশীল কাজে নিজেকে যুক্ত রাখার মধ্যেই আছে মন খারাপের মহৌষধ। প্রাত্যহী কি, তুমি কি শুনতে চাও আমার মন খারাপের মহৌষধির নাম? শুনবে? তাহলে বলেই ফেলি সেই ঔষধির নাম। সে নাম সুকুমার রায়। যখনই মনে আমার দুর্যোগের কালো মেঘের আগমন ঘটে, তখনই যে খুলে বসি আবোল তাবোল বইখানা। যখন খিচুড়ি, কাঠবুড়ো, কুমড়ো পটাশ, বাবুরাম সাপুরে, গোঁফ চুরি, খুড়োর কল, ছায়াবাজি বা হুঁকোমুখো হ্যাংলার মতো কবিতাগুলো পড়ি, মন আপনি ভালো হয়ে যায়। আমার মনঃকষ্টের শুশ্রূষা ও নিরাময় তাই সুকুমার রায়। ব্যাকরণ না মানা মজারু সুকুমার আমাকে যে মন ভালো রাখার অক্ষয় বীজমন্ত্রটি দিয়ে গিয়েছেন, কি বলুন তো? ওই যে, আয় খ্যাপা মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচুন তা ধীন ধীন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আজ কুবি চাল বেতিক বেতাল মাতবি মাতাল রঙ্গেতে, আয় রে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে। কৌশিক চেনা মুন্সিরহাট হাওড়া থেকে আমাদেরকেও কিন্তু সেই অসম্ভবের ছন্দেতে মাতিয়ে দিলেন, কারণ সত্যি মন ভালো করার এক মহৌষধের নাম সুকুমার রায়।
1: ধীরেন বসাক লিখছেন ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে। প্রিয় প্রাত্যহিকী, মন খারাপের কোনো নির্দিষ্ট বয়স বা কারণ থাকে না, এটি মেঘের মতো আসে এবং কেটেও যায়। তবে এই ক্ষণস্থায়ী বিষণ্নতা দূর করার সবচেয়ে কার্যকরী মহৌষধ হল প্রিয় শখ চর্চা, প্রকৃতির সান্নিধ্য এবং নিজের সঙ্গে একান্তে কিছুটা সময় কাটানো। মন খারাপ মানুষের স্বাভাবিক আবেগেরই একটি অংশ, কখনো একাকিত্ব, কখনো ব্যর্থতা, আবার কখনো কোনো কারণ ছাড়াই মন বিষণ্ন হয়ে উঠতে পারে। এই মন খারাপের মেঘ জন্মলে দৈনন্দিন জীবন হয়ে ওঠে পানসে, তাই মন খারাপ দূর করতে প্রয়োজন সঠিক মহৌষধের। মন খারাপের কারণ, মন খারাপের পেছনে অনেক সময় সুনির্দিষ্ট কারণ থাকে, আবার অনেক সময় কোনো কারণ ছাড়াই মনমরা ভাব ঘিরে ধরে। অতিরিক্ত মানসিক চাপ, প্রিয়জনের অনুপস্থিতি, দৈনন্দিন জীবনের একঘেয়েমি বা শারীরিক ক্লান্তি এর অন্যতম কারণ হতে পারে। তবে কারণ যাই হোক না কেন, এটিকে পুষে না রেখে দূর করার উপায় খোঁজা জরুরি। এক কাপ চা বা কফি নিয়ে জানালার পাশে বসে বাইরের প্রকৃতি

উপভোগ করা মনের ক্লান্তি দূর করতে টনিকের মতো কাজ করে। প্রিয় কোনো বই পড়া, গান শোনা, ছবি আঁকা বা ডায়েরি লেখার মতো সৃজনশীল কাজ মনকে নিমেষেই ভালো করে দিতে পারে। কাছের বন্ধুদের সঙ্গে আড্ডা দিলেও মনের জমে থাকা কষ্ট অনেক হালকা হয়ে যায়। যোগ ব্যায়াম ও শারীরিক ব্যায়াম মন ও মস্তিষ্কের স্বাস্থ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। মন খারাপের সময়গুলোতে নিজের প্রতি যত্নশীল হওয়া অত্যন্ত জরুরি। ভুল বা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করতে পারলে মন খারাপের এই সময়গুলো সহজেই পার করা যায়। নিজের ভালো থাকার দায়িত্ব নিজের হাতে, তাই মন ভালো করার উপায়গুলো কাজে লাগিয়ে বিষণ্ণতাকে জয় করা সম্ভব হয়। শুভেচ্ছান্তে ধীরেন বসাক, ফুলিয়া, চটকাতলা, নদিয়া।

0: উত্তর চব্বিশ পরগনার চিঠি পড়ব। অনিতা বসু, গ্রাম ডাক, শিমুলিয়া, উত্তর চব্বিশ পরগনা। একজন গৃহবধূর মন খারাপের খবর কেউ তো কখনো জানতে চায় না। আঁচলের হলুদ ছোপ, জলে ভেজা হাজা হাতে গেঁয়ো বউটি, সে তার মন খারাপের ওষুধ কোথায় পাবে? ঠিক 13 বছর আগে জুলাইয়ের তৃতীয় দিনে ভয়ঙ্কর অবহেলায় মন খারাপ নিয়ে হারিয়ে গেল টগরি, আমার মা। মনের ব্যামো অক্টোপাসের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল আমায়। প্রান্তিক কৃষক বাবার সবসময়ের বন্ধু ছিল বাগানের গাছেরা। চাঁদি ফাটা রোদেও ঘুরে ঘুরে গাছেদের পরিচর্যা করতেন, নিরিনি দিয়ে মাটি খুঁড়ে গাছের গোড়া আলগা করে দিতেন। আম, জাম, জামরুল, বেল সবার সঙ্গে হেসে হেসে কথা বলতেন, যেন ওরাই বাবার হিতৈষী আপনজন। এরাই তো হলো প্রকৃত বন্ধু। মন খারাপ করলে তাই এদের কাছে এসে দাঁড়াই। আমার কৃষক বাবা মন খারাপের ওষুধ দিয়ে গেলেন আমায়। প্রাত্যহিকে বিশ্বাস করো, আমার মন খারাপের মহা ঔষধ হলো আমার লাগানো বাগানের গাছেরা। আমলকি, চালতা, আমড়া, তেঁতুল, নিম, দারুচিনি। ভেজা চোখ, ভারী মন নিয়ে যখনই ওদের কাছে গিয়ে দাঁড়াই, আলতো করে মাথায় হাত বুলিয়ে দেয়, আঁচলে চোখের জল মুছিয়ে দেয়, কাঁদিস নে বউ, আমরা তো আছি, যা তো বর্ষায় কটা দানা ছড়িয়ায়। থলে ভরে আম, কাঁঠাল, অর্জুন, তেঁতুলের বীজ নিয়ে বেরিয়ে পড়ি বিলের ধারে। ভেজা মাটিতে ছড়িয়ে দিই শুকনো বীজ। প্রাতহে কি ওদের মতো তুমিও কিন্তু আমার সকালবেলার রোদ্দুর, সকল ব্যামোর একটাই মহৌষধ। অনিতা বসু, গ্রাম ডাক, শিমুলিয়া, উত্তর চব্বিশ পরগনা থেকে।
1: মিতুল ঘটক, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে লিখছেন মনের মলম প্রাত্যহিকী। মন খারাপে গলার কাছটা দলা পাকিয়ে আসছিল। ভেবেছিলাম খাব না, খেলব না, স্কুলেও যাব না। যেন একটু অসাবধান হতেই আমার আদরের চন্দনাটা উড়ে পালালো। মা বোঝালেন, তুই ভালোবাসিস মায়ের কোল, আর পাখি ভালোবাসে আকাশ। প্রতিজ্ঞা করলাম কোনো দিন আর কোনো প্রাণীকে খাঁচায় বাঁধব না। 10ম শ্রেণীর পরীক্ষা শেষে গিয়েছিলাম বেড়াতে। রাত্রে দেখি দূরের পাহাড়টিতে আগুনের আলোকমালা, বুঝলাম দাবানল। মনটা বড় খারাপ হলো। কত গাছ, জীবজন্তু, পাখির ছানা বুঝি দগ্ধ হলো। হোটেলের দাজু আমাকে বোঝালেন, এ যে প্রকৃতির খেলা, আবার কচি কচি চারা গাছ জন্মাবে, পাখি ডাকবে। মনটা শান্ত হলো। কলেজের বান্ধবীরা যাবে পুরী, একজনও অধ্যাপক সঙ্গে না যাওয়ায় বাবা যেতে নিষেধ করলেন। মন খারাপ ও বিক্ষোভ লুকিয়ে আর এক বান্ধবীকে জিজ্ঞেস করে জানলাম সেও যেতে চায় না। তার বাবার পক্ষে মাস শেষে এ বিলাসিতা কষ্টকর। এক অদৃশ্য হাতের সান্ত্বনায় আমার মন বলে উঠল, বড় হচ্ছ, বুঝতে শেখো। মনটা ভীষণ খারাপ। আমার 7 বছরের ছেলের হঠাৎ ফুলে ওঠা চোখ দুটিতে অসহনীয় চুলকানি। ডাক্তার জানিয়েছিলেন সাধারণ অ্যালার্জি, কিন্তু চেম্বারে গিয়ে চমকে উঠেছিলাম। অনেকগুলি বাচ্চারই একটি চোখে সাদা ব্যান্ডেজ। তাদের উৎকণ্ঠিত মায়েরা বললেন এ এক কষ্টবহুল দীর্ঘ চিকিৎসা পদ্ধতি। নিজের মনকে সংযত করে ক্ষুদ্র বিপদে অবিচল হতে শিখলাম। আজ মধ্যবয়সে অনুভব করছি আমার মনটি খারাপ হওয়ার পরিস্থিতির প্রেক্ষিতে আমাকে স্নেহ সান্ত্বনা মহৌষধের প্রলেপ দিয়েছেন কখনো আমার আত্মার আত্মীয়রা, কখনো আমার আত্মবোধ। জীবনের অভিজ্ঞতায় অনুধাবন করেছি মন খারাপের সঙ্গে বিষণ্ণতার পার্থক্য, ক্ষণস্থায়ী হতাশার সঙ্গে চিরস্থায়ী দুঃখের পার্থক্য, সাময়িক ভাবাবেগের সঙ্গে হৃদয়ের গভীরে আমৃত্যুপালিত ক্ষতের পার্থক্য। তাই তো পরম আশ্বাসীর কাছে অব্যর্থ ঔষধ প্রাপ্তির আকুলতায় বলি, ওগো কভু সুখের দোলে কভু দুঃখের দোলে মোর জীবন জুড়ে কত তুফান তোলে, যেন চিত্ত আমার এই কথা না ভোলে, তুমি আমায় ভালোবেসেছো।

0: লিখলেন মিতুল ঘটক, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে।
1: হুগলির চিঠি পড়ব এবারে। বলাগড় মন্দিরতলা, হুগলি থেকে চিঠি লিখছেন যশোদানন্দ গোস্বামী। মাতৃস্নেহে কেটে যায় শৈশব, তার হাত ধরেই পরিচিত হয়ে আত্মীয় পরিজনের সঙ্গে। ক্রমে ক্রমে কৈশোর যৌবন অতিক্রম করে প্রবেশ করি কর্মজীবনে, পরে সংসার সমুদ্রে ভাসতে ভাসতে কখনো সফলতায় উচ্ছ্বসিত, কখনো বিফলতায় শোকে তাপে চলে মনের ভাঙা গড়ার খেলা। ভরপুর সংসার জীবনে মন খারাপের মোকাবিলায় তেমন কোনো ওষুধ লাগে না। পানা ভর্তি পুকুরে ঢিল চড়লে যেমন সাময়িক ফাঁক সৃষ্টি হয়, তেমনি আনন্দময় জীবনেও মাঝে মাঝে বিষণ্নতার কারণে চাহিদা ও প্রাপ্তির মাঝের একটা ফাঁক সৃষ্টি হয়। সময়ের ব্যবধানে পুকুরের পানা যেমন ভরাট হয়ে যায়, কর্মময় জীবনের দুঃখ কষ্ট সময়ের ব্যবধানে অদৃশ্য হয়ে যায়। ওই সময়ে মন খারাপের মহৌষধ হিসেবে সময়কেই বিবেচনা করি আমরা। সমস্যাটা শুরু হয় অবসর জীবনের পর থেকে। সংযোগ, জনসংযোগ কমতে থাকে, কমতে থাকে আমাকে অন্যের প্রয়োজনে লাগা। বর্ণময় জীবনের চাল চিত্র বদলাতে শুরু করে। বরাবরের প্রকৃতি প্রেমিক মনও একাকিত্বের নিপীড়নে বিষণ্নতায় ভরে যায়। সাহিত্য চর্চা দিয়ে শুরু করি জীবনের নব অধ্যায়। পাখিদের কলকাকলি আর সবুজের ঘেরা টুপে থাকা আমার সুখ নিবাসের দক্ষিণা বাতায়নের কুঠরিতে বসে লিখে চলি আমার মন খারাপের ধারা বিবরণী, মহৌষধি খোঁজার প্রচেষ্টা। বন্ধু প্রাত্যহে কি, তুমিও যে আমার মন খারাপের মহৌষধ সে কথা স্বীকার করেছি সম্বোধনেই। আর একজনের কথা, যার অবয়ব আমার শিরায় শিরায় ধমনীতে ধমনীতে প্রবাহিত হয় দিবারাত্রি, তার কথা বলেই শেষ করব এই পত্র। সে আমার সোনারোদের গান, আমার সবুজ পাতার গান, তাকে ছাড়া যে ভালো লাগে না কাটে না দিনমান। যার ক্ষণিকের উপস্থিতিতে ভাঙা মন জোড়া লেগে যায়, যার আলিঙ্গন যার মধুময় চুম্বনে অস্তগামী রবিও ফিরে আসে পূর্ব আকাশে, যার দাদাই ডাকে তনু মন প্রাণ সোহাগে ভেসে যায়, সেই তো আমার শেষ বয়সের মন খারাপের মহৌষধ, তাই না বন্ধু? যশোদানন্দ গোস্বামী, বলাগড় মন্দিরতলা হুগলি থেকে। একেবারে ঠিক কথাই লিখেছেন আপনি। শেষ জীবনের যে শেষ ইনিংসটা যখন কাটে অবসর, সেই সময় দাদাই দাদুভাই দিম্মা ঠাম্মা এই ডাকগুলোই মন খারাপের মহৌষধ।
0: রাজীব ঘোষ লিখছেন কুসুম দিঘি ময়নাপুর বাঁকুড়া থেকে। প্রিয় প্রাত্যহিকী, জীবনের চলার পথে ছোট্ট ছোট্ট ঘটনা যার ব্যথা বেদনা আনন্দ দুঃখ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ তুমি করে দাও প্রাত্যহিকী, এজন্য তোমাকে অশেষ ধন্যবাদ। এবার তোমাকে খুলেই বলি প্রাত্যহিকী, আমার এক প্রতিবেশী গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছিলেন। আমার বাড়ির সামনে তার পতিত জায়গাতে তারই অনুমতি নিয়ে কিছু ফলের গাছ লাগিয়েছিলাম। বছর চার পাঁচ পরে আমার লাগানো পাতিলেবু গাছে পাতিলেবুর স্বাদ গোটা গ্রামের মানুষের বড় প্রিয়। আম গাছের গোড়াতে প্রতিদিন জল দিয়ে বড় করলাম। সেই আম গাছে মুকুল এসেছিল, আর বাতাবি লেবুর গাছটিতে বড় বড় বাতাবি ঝুলতে দেখে মনটা ভালো লাগত। হঠাৎই একদিন মন খারাপের ফোনটি এলো ওই প্রতিবেশীর কাছ থেকে, ফলের গাছগুলো কেটে ফেলতে হবে কারণ জায়গাটি তিনি একজনকে বিক্রি করে দিয়েছেন। সেই মুহূর্তে খবরটি শুনে সাধের সযত্নে লালিত আম, বাতাবি, কাঁঠাল আর পাতিলেপুর গাছগুলো কাটতে বাধ্য হয়েছিলাম। ওই গাছগুলো নিজের সন্তানের মতো বড় করেছিলাম, তাই তাদের এমন পরিণতি মেনে নেওয়া খুবই কঠিন। তারপর বাড়ি ফিরে এলে আমার স্ত্রী আমার চোখের জল দেখে ফেলেছিল, বলেছিল, প্রিয়জনেরা যখন এ পৃথিবীর বুক থেকে চলে যায় তখন তো তোমার চোখে জল দেখিনি। উত্তরে বলেছিলাম, তিল তিল করে বড় করা সন্তানকে যদি নিজের হাতে কাটারি দিয়ে হত্যা করতে হয় তখন কি চোখের জল বাঁধ মানে? সেই মুহূর্তে আমার জীবনসাথী আমার মন খারাপের মহৌষধ আমাকে দিয়েছিল। ওর কথা মতো বাড়ির পিছনে কিছু পতিত জমিতে আমি আবার ফলের গাছের চারা লাগিয়েছি। একটু একটু করে ওরা বড় হচ্ছে, আবার একদিন ওরা আকাশ ছোঁবে। ওরাই এখন আমার মন খারাপের মহৌষধ। লিখলেন রাজীব ঘোষ, কুসুম দিঘি, ময়নাপুর, বাঁকুড়া থেকে।
1: বাঁকুড়ার আরেক চিঠি। শ্যামলী সেন লিখছেন বেলিয়া, বাঁকুড়া থেকে। মন খারাপের মহৌষধ খুঁজতে গিয়ে মনের অতলে ডুব দিলাম, হাতরে দেখি সব কেমন ঝাপসা। মন এক আজব জিনিস, তাই না প্রাত্যহে? কি আমরা নিজেদের মনের খবর নিজেরাই কি রাখি? এই ভালো তো এই খারাপ, মন খারাপের পথে সবাই কখনো না কখনো একবার হলেও হেঁটেছি। মন খারাপের মহৌষধ আপেক্ষিক, কারো জন্য আনন্দ, উৎসব বা বন্ধু বান্ধবের সঙ্গে গল্প কিংবা নির্মল শিশুর হাসি মন খারাপের মহৌষধ। আবার কারো ক্ষেত্রে কোনো সৃষ্টিশীল কাজ ভুলিয়ে দেয় মন খারাপ। কখনো কখনো হাউমাউ করে কান্না মন খারাপকে ভাসিয়ে দিয়ে মহৌষধির কাজ করে। যদি আমার মন খারাপের মহৌষধের কথা জানতে চাও তাহলে বলি, বিভিন্ন সময়ে বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে। কখনো কখনো আমি নিজেই বুঝতে পারি না আমার মন খারাপের মহৌষধ কোনটা। এক সময় দেখতাম যে কোনো মন খারাপের কথা মায়ের কাছে খুলে বললেই মা যে কী জাদুর কাঠি ছোঁয়াতেন, এক নিমেষে মন খারাপ ফুরুত হয়ে যেত। এখন মা নেই, অন্য মহৌষধ খুঁজতে হয়। তবে আমি দেখেছি আমার কাজের চাপ অনেক বড় মহৌষধির কাজ করে। আমি আবার এক এক সময় মন খারাপের কারণ খুঁজে পাই না, তখন সেই কারণটাই মনের মধ্যে হন্যে হয়ে খুঁজতে থাকি। হঠাৎ দেখি মন খারাপটাই হারিয়ে গেছে। তাই প্রাত্যহি কি তোমাকেই দিলাম মন খারাপের মহৌষধ খোঁজার গুরু দায়িত্ব। অবশ্য তুমি তো আছোই মন খারাপের অন্যতম মহৌষধ হয়ে। শ্যামলী সেন বেলিয়া, বাঁকুড়া থেকে। ভারী গুরু দায়িত্ব এক দিলেন আপনি আমাদের শ্যামলী দি, মন খারাপের মহৌষধ খোঁজার। দেখা যাক এই পক্ষকাল জুড়ে সে মহৌষধ খোঁজা আমাদের চলবে, তাই না? বরং এখন সেই খোঁজার পর্ব থামিয়ে রেখে আকাশ বাতাসের খবরটুকু নেওয়া যাক।
0: একদমই তাই। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সবথেকে বেশি 94% এবং সবথেকে কম 66%, বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায় 5.2 মিলিমিটার। মৎস্যজীবী বন্ধুদের জন্য সতর্কবার্তা আছে, আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূল বরাবর ঝোড়ো আবহাওয়া থাকতে পারে, ঘণ্টায় 30-45 কিলোমিটার গতিবেগে, কখনো কখনো ঘণ্টায় 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে 7 জুলাই 2026 অর্থাৎ আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উত্তর উপকূল বরাবর মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে।
1: শেষ করব প্রাত্যহিকে, আজ এখানেই। মন খারাপের ওষুধের খোঁজ চলতে থাকুক না হয়। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম
0: দেবজ্যোতি লাহিড়ি,
1: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকুন সকলে, নমস্কার।
0: নমস্কার।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে যাচ্ছেন। সোমবার তিনি ছদিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল ফ্রান্সে সেদেশের অর্থমন্ত্রী রোলাঁ লিসিওর সঙ্গে ভারত ফ্রান্স অর্থনৈতিক আলোচনায় অংশ নিয়েছেন। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। অমরনাথ যাত্রার প্রথম দিনেই মোট 12,168 জন পুণ্যার্থী আজ পবিত্র গুহামুখে পৌঁছেছেন। পশ্চিমবঙ্গে কলকাতায় বিধায়কদের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপ্তি অধিবেশনে আজ বিধানসভায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা কাবু ভার্দিকে রুদ্ধশ্বাস ম্যাচে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে কলম্বিয়া ও ঘানার মধ্যে খেলা চলছে। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। ম্যানচেস্টারে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন।

0: 480 কোটি টাকা নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। এদিকে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী যাবেন গুজরাট, সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটি সূচনা করবেন। এর মাধ্যমেই ভারতে সেমি কন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়া থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তাতে হলেও শ্রী মোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর যোগ্যাকার্তায় যাবেন। সেখানে শ্রী মোদী পারাম্বানান মন্দির ঘুরে দেখবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়া। সেখানে পৌঁছে শ্রী মোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসে 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন তিনি। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গেও শ্রী মোদী বৈঠক করবেন। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদে সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জেসওয়াল গতকাল জানান, সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে।
1: India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং ফরাসি অর্থমন্ত্রী রোলান এসিও গতকাল ফ্রান্সের আইয়া প্রভাসে যৌথভাবে ভারত ফ্রান্স ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল ডায়ালগে পৌরোহিত্য করেন। উভয় মন্ত্রী ভারতের অর্থনৈতিক উন্নয়নে ফরাসি উন্নয়ন সংস্থা FDA-র কাজের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। ভবিষ্যতের কর্মপরিকল্পনার সম্ভাবনার দিকটিও খতিয়ে দেখেছেন তাঁরা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় উদ্ভূত সংকটজনক পরিস্থিতির পরেও ভারতে কোনো জ্বালানি ঘাটতি হয়নি। সংকটের সময় ভারতীয় গ্রাহকরাই বিশ্বের নিরিখে সবচেয়ে কম মূল্যে জ্বালানি পেয়েছেন। এক ব্লগে নিজের মতামত প্রকাশ করে শ্রী পুরি জানান, জ্বালানি ক্ষেত্রে সক্ষমতা ও স্থিতিশীলতা আরও মজবুত করতে ভারত আরও কিছু পদক্ষেপ গ্রহণ করবে। আগে অপরিশোধিত তেলের চাহিদা 85% বেশি আমদানি করতে হতো, এখন দেশে 24টি তৈল শোধনাগার, 47,000 কিলোমিটারেরও বেশি তেল ও গ্যাস পাইপলাইন এবং 1 লক্ষেরও বেশি পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় 8 কোটি মানুষের প্রয়োজন মেটাচ্ছে। ইনস্টাগ্রামে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তুর বিজ্ঞাপন প্রচারের অভিযোগের বিষয়ে মেটাকে তলব করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রক এ বিষয়ে মেটার কাছে ব্যাখ্যা চেয়ে পাঠাবে। এদিকে নিরাপত্তা উদ্বেগের কারণে সরকার গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে BATBMS, ইপক আই আইওন এবং লসিজি অ্যাপগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। ই রিকশা সহ বিভিন্ন বৈদ্যুতিক যানবাহন দূর থেকে অচল বা অকার্যকরী করে দেওয়ার কাজে এই অ্যাপগুলি ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ ওঠার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অমরনাথ যাত্রার প্রথম দিনেই মোট 12,168 জন পুণ্যার্থী পবিত্র গুহামুখে পৌঁছেছেন। সেখানে ভগবান শিবের উদ্দেশ্যে পুজো দিয়েছেন তাঁরা। পুণ্যার্থীদের জন্য কড়া নিরাপত্তা এবং ব্যাপক বন্দোবস্তের আয়োজন করা হয়। এদিকে বার্ষিক অমরনাথ যাত্রা গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর নুনওয়ান ও পেহেলগাঁও এবং বালতাল উভয় রুটেই যাত্রা নির্বিঘ্নে চলেছে। পাহাড়ি সরু রাস্তা দিয়ে পুণ্যার্থীরা গুহামুখের দিকে এগিয়ে চলেছেন। এদিকে জম্মু থেকে রওনা হওয়া পুণ্যার্থীদের দ্বিতীয় দলটি কাশ্মীর পৌঁছেছে। আজ তারা গুহা অভিমুখে যাত্রা করবে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি MSTC লিমিটেডের মাধ্যমে নিলাম করে একটি বিমান হকার 800A 3,000 কোটি টাকা বিক্রি করেছে। এক বিবৃতিতে ইডি জানিয়েছে, গত বছর 7 মার্চ এক তল্লাশি অভিযানের সময় বিমানটি রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত করা হয়। 792 কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় ইডি এই অভিযান চালিয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের কলকাতায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপ্তি অধিবেশনে আজ বিধানসভায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। গতকাল নিউটাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। শ্রী বিড়লা বলেন, বিধানসভা শুধু

0: আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে। বিকশিত ভারত গঠনের লক্ষ্যে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত করতে বিধায়কদের কার্যকর ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন তিনি।
1: बंगाल की विरासत जो गौरवपूर्ण है, उस विरासत को भी पुनर्जीवित करते हुए आधुनिकता के समय नए युग की तरह 2047 तक विकसित भारत के सपनों को साकार करने के लिए बंगाल को विकसित बनाने का, बंगाल को सांस्कृतिक पुनर्जागरण, बंगाल को उद्योग व्यापार की दृष्टि से बेहतर बनाना, समाज के अंतिम व्यक्ति के जीवन को बदलने के लिए आप सब मिलकर काम करेंगे।
0: নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জৈশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 8 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশের এটিএস। গুজরাটের বানসকান্থা, মেহসানা, নভসারী ও পাটান এবং মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় যৌথ অভিযান চালিয়ে এই 8 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনটির আবদুল্লাহ মোহাম্মদ ওমরের যোগাযোগ ছিল বলে জানা গেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাট, রাজস্থান এবং হরিয়ানার কিছু অংশ এবং মধ্যপ্রদেশে বাকি অংশে প্রবেশ করেছে। এর প্রভাবে ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা এবং পশ্চিম মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপটি ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে। এর ফলে আগামী সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। পেরুর নতুন রাষ্ট্রপতি হচ্ছেন রক্ষণশীল নেত্রী কেইকো ফুজিমোরো। গতকাল রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত পর্ব বা রান অফে প্রাক্তন রাষ্ট্রপতি আলবার্তো ফুজিমোরির কন্যা 51 বছর বয়সী ফুজিমোরোকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই নিয়ে তিনি চতুর্থবারের মতো রাষ্ট্রপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার ধারাবাহিক আক্রমণের ফলে অন্তত 30 জন নিহত এবং প্রায় 100 জন আহত। সামাজিক মাধ্যমে পোস্টে কিভে রাশিয়া হামলার পরবর্তী দৃশ্য শেয়ার করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ চলছে। তিনি ইউক্রেনের আকাশসীমা রক্ষার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। তেহরানে গতকাল ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আল খামেনেয়ির শেষকৃত্যে ভারতের পক্ষ থেকে বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা উপস্থিত ছিলেন। তারা ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে নিহত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এখন ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে আর্জেন্টিনার রুদ্ধশ্বাস ম্যাচে কাবো ভার্দেকে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে আর্জেন্টিনার হয়ে 29 মিনিটে প্রথম গোল করেন লিওনেল মেসি। কাবো ভার্দের হয়ে 59 মিনিটে সমতা ফেরান দেয়ারাই দুয়ার্তে। নির্ধারিত 90 মিনিটে খেলা 1-1 থাকার পর অতিরিক্ত সময়ে লিসান্দ্রে মার্টিনেজ 92 মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দিলে 103 মিনিটে সিডনি লোপেজ ক্যাবরালের গোলে আবার সমতা ফেরায় কাবো ভার্দে। 111 মিনিটে দেনয়ের আত্মঘাতী গোলে জিততে যায় আর্জেন্টিনা। এদিকে বিশ্বকাপের রাউন্ড অফ 16 পর্ব আজ রাতে শুরু হচ্ছে। রাউন্ড অফ 32 শেষ ম্যাচে আজ কলম্বিয়া ঘানার মুখোমুখি হয়েছে। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলবে। ম্যানচেস্টারে খেলা শুরু হবে 7:00 চেস্টারলি স্ট্রিটে। 5 ম্যাচের সিরিজের প্রথম খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে যাচ্ছেন। সোমবার তিনি 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। খবর শেষ হলে এরপরই শোনো স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচি আজও চলবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা গতকালের উদ্বোধন করে বলেছেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। পশ্চিমবঙ্গে অদূর ভবিষ্যতে 2000 কোটি টাকার বেশি নতুন শিল্প বিনিয়োগ হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য ইউনিক নম্বর চালু করবে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উল্লেখ করেছেন। রাজ্যে পাটের সহায়ক মূল্য 275 টাকা বাড়ানো হয়েছে। কৃষকদের সুবিধার্থে চালু করা হয়েছে পাট মিত্র অ্যাপ। আজ আন্তর্জাতিক সমবায় দিবস। রাজ্যে সমবায় ক্ষেত্রে বিপ্লব আনতে দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়া সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। চলতি মাসেই পূর্ব রেলের হাওড়া স্টেশনে 24 নম্বর প্ল্যাটফর্ম চালু করা হবে বলে হাওড়ার DRM বিশাল কাপুর জানিয়েছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে। এর ফলে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচি আজও চলবে। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানের গতকাল উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। শ্রী বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা বলে শ্রী বিড়লা উল্লেখ করেন।
1: রাজ্য বিধানসভা রাজ্য কি জনতা কে কল্যাণ কে লিয়ে নীতিয়া কানুন বনানে কে সাথ উনকে সমাধান উনকে বেহতর জীবন কে লিয়ে ভি কাম করতি হে। ইসলিয়ে আপ জিতনি বিধানসভা কে অন্দর তর্কপূর্ণ তরিকে সে তথ্যো কে আধার পর অচ্ছি চর্চা সংবাদ করেঙ্গে উতনা হি আপ আচ্ছা নেতৃত্ব দে পায়েঙ্গে। ওর যে বিধানসভা কে ইস নেতৃত্ব সে হি রাজ্য কা নেতৃত্ব নিকলতা হে, দেশ কা নেতৃত্ব নিকলতা হে।
0: ওই মঞ্চ থেকে বিধানসভার আধুনিকীকরণে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিধানসভার কার্যক্রমের লাইভ সম্প্রচার, ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু এবং সম্পূর্ণ ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিধায়কদের পরিষদীয় রীতিনীতি ও নিয়মকানুন সম্বন্ধে ওয়াকি বহাল করে তোলার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন।
2: পহলি বার চুন কে আতো সিখনা পড়তা হিসলি দু দিন কাজ ক্যাম্প মে আপ সবকো সিখনা পড়েগা।
0: দুদিনের এই ওরিয়েন্টেশন কর্মসূচিতে নবনির্বাচিত বিধায়কদের আইন প্রণয়ন, আর্থিক কার্যপ্রণালী, বিশেষাধিকার, নৈতিকতা এবং নেভার সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে অদূর ভবিষ্যতে 2000 কোটি টাকার বেশি নতুন শিল্প বিনিয়োগ হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে গতকাল বিধায়কদের প্রশিক্ষণ কর্মসূচির ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, খুব শীঘ্রই দুটি বড় শিল্প প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। এর মধ্যে প্রথম প্রকল্পটি হোসিয়ারি শিল্পের, প্রায় 600 কোটি টাকা বিনিয়োগে এই কারখানা গড়ে তোলা হলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া প্রায় 1500 কোটি টাকা বিনিয়োগে একটি আধুনিক ইস্পাত কারখানা গড়ে তোলার প্রস্তাবও চূড়ান্ত পর্যায়ে। ভারী শিল্পে নতুন করে বিনিয়োগের মাধ্যমে রাজ্যের শিল্পোন্নয়নে গতি আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই দুটি প্রকল্পই শুধু নয়, চলতি বছরের মধ্যে আরও একাধিক বিনিয়োগের প্রস্তাব সামনে আসতে পারে। কেন্দ্রীয় সরকার প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য ইউনিক নম্বর চালু করবে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গতকাল এক শিক্ষা মেলার উদ্বোধন করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, কোনো ছাত্র কলেজে ভর্তি হয়ে 2 বছর পর রোজগারের প্রয়োজনে তার শিক্ষা গ্রহণ বন্ধ রাখতে পারে এবং পরবর্তীকালে তা আবার শুরু করতে পারে। এজন্য আধার নম্বরের মতো তাদের জন্য ওই ইউনিক নম্বর চালু করা হবে। এর ফলে ওই ছাত্রকে মার্কশিট নিয়ে ঘুরতে হবে না, ইউনিক নম্বরের মাধ্যমেই তার শিক্ষাগত যোগ্যতার যাবতীয় তথ্য পাওয়া যাবে। এজন্য জাতীয় শিক্ষানীতিতে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস চালু করা হয়েছে।
3: কেউ ভর্তি হলো কলেজে, ভর্তি হওয়ার পর দু বছর পড়ার পর তার মনে হলো যে আমার জব রিকোয়ারমেন্টস আছে, আমি দু বছর পড়ে নিয়েছি, আমি আগামী দিনে জব করতে চাই, সে তার পড়াশুনো ছেড়ে জবে চলে যেতে পারে, ফিরে এসে আবার দু বছর পর সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে। সেই জন্য একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট ABC তৈরি করা হয়েছে, যেরকম আমাদের আধার কার্ড থাকে সেরকম প্রত্যেক ছাত্রছাত্রীর আগামী দিনে একটি করে ইউনিক নাম্বার হবে, কাউকে মার্কশিট সার্টিফিকেট নিয়ে ঘুরতে হবে না, ওই ইউনিক নাম্বার যখনই কম্পিউটারে নির্দিষ্ট ওয়েবসাইটে দেওয়া হবে তার সমস্ত তথ্য বেরিয়ে আসবে।
0: শ্রী মজুমদার আরও জানান, বিকশিত ভারত গড়ে তুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা শিক্ষাক্ষেত্রের। ছাত্রছাত্রীরা বিকশিত ভারত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাই দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করে তোলার উপর তিনি বিশেষ জোর দেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি IIT খড়গপুরের 72তম সমাবর্তন অনুষ্ঠানে আজ মোট 3,936 জন পড়ুয়ার হাতে ডিগ্রি প্রদান করা হবে। এর মধ্যে 539 জন PhD, 31 জন MS, 908 জন MTech, 163 জন MBA, 801 জন ডুয়েল ডিগ্রি, 628 জন BTech অনার্স ও 40 জন BArch এর ডিগ্রি পাবেন। সংস্থার অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী জানিয়েছেন, ছাত্র কল্যাণ এবং উন্নত মানের শিক্ষা প্রদানে আরও অগ্রগতি করে এই

0: প্রতিষ্ঠানকে তারা এগিয়ে নিয়ে যেতে চান। রাজ্যে এখন থেকে বিনামূল্যে অনলাইনে সমস্ত খতিয়ান এবং জমির দাগের তথ্যের ডিজিটালি স্বাক্ষরিত কপি ডাউনলোড করা যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই ডিজিটাল জমির রেকর্ড পাওয়ার জন্য কোনো রকম আবেদন ফি বা প্রমাণীকরণ ফি লাগবে না। এই পদক্ষেপের ফলে রাজ্যের জমির মালিক বিশেষত কৃষকরা উপকৃত হবেন। রাজ্যে পাটের সহায়ক মূল্য 275 টাকা বাড়ানো হয়েছে। কৃষকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার কল্যাণ কুমার মজুমদার জানিয়েছেন। কলকাতা প্রেস ক্লাবে গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গত 1 জুলাই শুরু হওয়া শস্য বর্ষে সরকার নির্ধারিত মাঝারি মানের TD3 পাটের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 5,925 টাকা ধার্য করেছে। একই সঙ্গে 2026-27 শস্যবর্ষে সব চাষিকেই পাট মিত্র অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করে সরকার নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যে পাট বিক্রি করতে হবে। অ্যাপের মাধ্যমে স্লট বুকিং না থাকলে কোনো কৃষকই এবার নিগমের কাছে পাট বিক্রি করতে পারবেন না।
1: কর্পোরেশন অফ ইন্ডিয়া পাট মিত্র বলে একটা অ্যাপ অলরেডি ডেভেলপ করেছে। এই অ্যাপের মাধ্যমে ডিফারেন্ট অ্যাগ্রো অ্যাডভাইসেস ফার্মাররা পেতে পারবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, গ্রেড ওয়াইজ MSP রেট তারা জানতে পারবে, JCR পার্চেস সেন্টারের লোকেশন তারা এই পাট মিত্র অ্যাপকে জানতে পারবে। এটা ছাড়াও
0: আজ আন্তর্জাতিক সমবায় দিবস, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। আন্তর্জাতিক সমবায় দিবসের এবারের মূল প্রতিপাদ্য শান্তিপূর্ণ পৃথিবীর জন্য সমবায়। এই উপলক্ষে অর্থনৈতিক, সামাজিক, কৃষিজ উন্নয়নে সমবায়ের গুরুত্বের কথা তুলে ধরা হয়। রাজ্যের সমবায় ক্ষেত্রে বিপ্লব আনতে দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়া সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। কলকাতায় গতকাল কেন্দ্রীয় সমবায় দপ্তরের 52 বছর পূর্তি উপলক্ষে সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বিগত সরকার সমবায় দপ্তরের অপব্যবহার ও দুর্নীতি করেছে। পূর্বতন শাসক দলের নেতা মন্ত্রীরা সমবায় ব্যাংকের টাকা লুট ও সমবায় সমিতিগুলিকে বিক্রি করে দিয়েছে। সমবায় দপ্তরের আধিকারিক ও সমবায়ের সঙ্গে যারা যুক্ত প্রত্যেককে পরিশ্রম ও একযোগে কাজ করতে অনুরোধ জানান মন্ত্রী, যাতে পশ্চিমবঙ্গ সমবায় ক্ষেত্রে সারা দেশে পথ দেখাতে পারে।
2: আমাদের মূল লক্ষ্য নয় আমাদের করতে হবে, আমাদের থেকে কয়েকজন আগে এগিয়ে গেছে ভারতবর্ষের অন্যান্য রাজ্য।
0: উল্লেখ্য, 2021 সালের 6 জুলাই কেন্দ্রে প্রথম পৃথকভাবে সমবায় দপ্তর গঠন করা হয়। চলতি মাসে পূর্ব রেলের হাওড়া স্টেশনে 24 নম্বর প্ল্যাটফর্ম চালু করা হবে। হাওড়ার DRM বিশাল কাপুর গতকাল হাওড়ায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। এছাড়া ইয়ার্ড রিমডেলিংয়ের কাজের পর স্টেশনের 16 নম্বর প্ল্যাটফর্ম চালু করা হবে, তবে এর জন্য কিছুটা সময় লাগবে বলেও তিনি জানিয়েছেন। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে বরানগর রোড ও দক্ষিণেশ্বর স্টেশনের মাঝে রেলের ওভারব্রিজের গার্ডার উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রেনের সাহায্যে প্রতিস্থাপন করা হবে। এই কারণে আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল 11টা পর্যন্ত আপ ও ডাউন লাইনের ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে। এর ফলে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হওয়ার পূর্বাভাস থাকায় মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 9:15।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুর্বা সিংহ রায় চৌধুরীর কণ্ঠে।

0: দুর্বা সিংহ রায়চৌধুরীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: জানা অজানা জানা অজানায় আজ শুনবেন মাছ খেকো মাকড়সা, লিখেছেন ডক্টর অসিত বরণ দে। মাকড়সা পোকা খেয়ে বেঁচে থাকে, তাই তারা জাল বোনে আর ওই জাল পেতে তারা পোকা ধরে। এইসব কথা সকলেরই জানা, তবে আজ যেসব মাকড়সাদের কথা বলতে এসেছি তারা কিন্তু

0: মাছ খায় মাত্র কয়েকটি প্রজাতি। ডোলোমেডেস, নীলাস, পারডোসা ইত্যাদি গণের অন্তর্ভুক্ত কিছু প্রজাতি হল এই রকম মাকড়সা। পশ্চিমবঙ্গে এ পর্যন্ত নথিভুক্ত মাছখেকো মাকড়সার প্রজাতির সংখ্যাটা মাত্র এক। নাম তার পারডোসা সিউডো অ্যানুলাটা। জলে শিকার ধরার জন্য এইসব মাকড়সাদের শরীরে যেসব অভিযোজন ঘটেছে তা এক কথায় অনবদ্য। মাছ শিকারী এই মাকড়সাদের সারা শরীরটা জল অভেদ্য রোমে ঢাকা থাকে। এদের পাগুলোতে থাকে অসংখ্য কাঁটা। যখন জলে ডুব দিয়ে শিকার ধরে তখন এরা সাঁতারও কাটে এই পায়ের সাহায্যেই। এরা শ্বাসপ্রশ্বাস চালায় ফুসফুসের সাহায্যে। বইতে যেভাবে পাতাগুলো সাজানো থাকে এদের ফুসফুসের গঠনও অনেকটা সেই রকম, তাই একে বুক লাংস বলে। এই মাকড়সাদের পেটের চারিদিকে থাকে জল অভেদ্য অসংখ্য রোম। জলে থাকার সময় সেগুলো বায়ুর বুদবুদ সৃষ্টি করে, আর এদের ফুসফুস ওই বায়ু বুদবুদ থেকে অক্সিজেন টেনে নিয়ে শ্বাসপ্রশ্বাস চালায়। এই অসাধারণ অভিযোজনের কারণেই শিকার ধরার সময় এদের পক্ষে জলের মধ্যে ডুবে থাকা সম্ভব হয়। এইসব মাকড়সা প্রয়োজনে জলের নিচে একটানা 30 মিনিটেরও বেশি সময় ধরে ডুবে থাকতে পারে। এই মাকড়সারা প্রধানত রাতে শিকার ধরতে বের হয়। শিকার ধরার সময় তাদের পিছনের পাগুলো জলাশয়ের ধারের কোনো পাতা, পাথর বা মাটিতে আটকে রেখে শরীরের বাকি অংশটা আর সামনের পা চারটে জলের উপরে ছড়িয়ে দেয়, আর এভাবেই অপেক্ষা করতে থাকে শিকারের জন্য। এই পাগুলো দিয়ে এরা জলের কম্পন অনুভব করতে পারে, বুঝতে পারে কি কারণে এই কম্পন সৃষ্টি হচ্ছে। জলে পাতা পড়ার কারণে, নাকি হাওয়ার কারণে, নাকি জলে কোনো মাছের নড়াচড়ার কারণে। কম্পনের উৎসের দূরত্ব আর উৎসের দিকও এরা নির্ণয় করতে পারে। এক কথায় বলা যায়, পা দিয়ে জলের তলার সমগ্র জগৎটাকে এরা পড়তে পারে। কোনো মাছের উপস্থিতির কারণে জলে কম্পন সৃষ্টি হচ্ছে বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বিদ্যুতের গতিতে এরা শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে। এইবার মাকড়সা তাদের চোয়াল দিয়ে তীব্র বিষ মাছের শরীরে ঢুকিয়ে দেয়, বিশেষত মাছের মাথার পিছনের দিক দিয়ে। এই বিষ হল নিউরোটক্সিন, যা স্নায়ুতন্ত্রকে বিকল করে দেয়। এর ফলে মাছের দিকভ্রান্তি ঘটে, সেই সঙ্গে জলে ভেসে থাকার ক্ষমতাও তখন হারিয়ে ফেলে মাছটা। এরপর কিছুক্ষণের মধ্যেই মাছটার মৃত্যু হয়। মাছটা ছোট হলে তার মরতে সময় লাগে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট, আর বড় হলে সময়টা একটু বেশি লাগে। অনেক ক্ষেত্রে তা 50 মিনিট পর্যন্ত হতে পারে। দেখা গেছে একটা 2 গ্রাম ওজনের মাকড়সা তার 5 গুণ ওজনের একটা মাছকে শিকার করতে পারে। যাই হোক, এরপর মাকড়সা ওই মাছটাকে আঁকড়ে ধরে জল থেকে উঠে আসে ডাঙায়। মাছটা পালিয়ে যেতে পারে এমন কোনো ঝুঁকি মাকড়সা নিতে চায় না বলেই মাছটাকে ডাঙায় তুলে নিয়ে আসে। ডাঙায় তুলে নিয়ে এসে মাকড়সা তার শরীরের থেকে হজমকারী উৎসেচক মাছের শরীরে ঢুকিয়ে দেয়, যা মাছের ভিতরটাকে স্যুপে পরিণত করে। তারপর এই স্যুপটাকে তারা মুখ দিয়ে শুষে খায়। এইভাবে এইসব মাকড়সা তাদের উদর পূর্তি করে, বেঁচে থাকে তারা মাছ খেয়ে। জানা অজানায় আজ শুনলেন মাছ খেকো মাকড়সা। লিখেছেন ডক্টর অসিত বরণ দে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: তুবড়ি, আজকের আসরে একটি কৌতুক নাটিকা, কেলোর কীর্তি।

0: দেখো সব কথা এমন বাপের বাড়ি তুলে খোঁটা দেবে না বলে রাখছি।
1: কি আপদ, খোঁটা আবার তোমায় কোথায় দিলাম শ্রীমতী? তুমি বড় একেবারে ইয়েতে আঁকশি দিয়ে ঝগড়া করো।
0: কি আমি ঝগড়া করি? আমি ঝগড়ুটে? আমি বলে সাত চড়ে রাখারি না কো। এই যে তুমি আজ 10 বছর ধরে সমানে আমার কানের মধ্যে গজাল মেরে চলেছ, আমি কি কোনোদিন একটা টু শব্দ করেছি?
1: কি আপদ, আমি আবার কখন তোমার কানে গজাল মারলাম? আমি তো দোষের মধ্যে খালি ওই কথা বলেছি যে তোমার ভাইটাকে একবার

0: বলো যে
1: ওই ওই হলো তোমার ভাইটাকে বলো, ভাইটাকে বলো মানেটা কি? আমার ভাই কেলো, সে কি আমার বাপের বাড়ির অঙ্গ নয়? কেলোর কথা তোলার মানেটা কি হলো? হ্যাঁ, কেলোর কথা তোলার মানেটা হলো আমার বাপের বাড়ির কথা তোলা, বুঝলে?
0: কি আপদ, আমি খারাপ কথা না কি বললাম? তোমার ওই ভাই কেলো যদি একটা কোনো কাজকর্ম জুটিয়ে নিয়ে তোমার বাবাকে একটু সাহায্য করতে পারে।
1: এই দেখলে দেখলে তো তুমি আমার বাপ তুললে কি না?
0: কি আপদ,
1: আমার ভাই কেলো আজ বায়োস্কোপে একটা দুটো সিনে নামছে, টিভির শিয়ালে কথা চলছে।
0: কি আপদ, কোথায় কথা?
1: টিভির শিয়াল, টিভির শিয়াল, ওই যে টিভিতে দেখায় না যাত্রা পালা বায়োস্কোপ, সেই শিয়াল গো। আর সেগুলো তোমার মনে সহ্য হচ্ছে না?
0: কি আপদ, সহ্য হবে না কেন, কিন্তু তাতে তো রোজগার হচ্ছে না কিছু।
1: আজ হচ্ছে না কাল হবে, তুমি জানো আজ পর্যন্ত সাত সাতখানা সিনেমায় আমাদের কেলোর মুখ দেখা গেছে।
0: কি আপদ, ওই তো মুখ, তার আবার
1: কি বললে?
0: না কি আপদ বললাম যে সে তো ভিড়ের মধ্যে,
1: ভিড় থেকেই লোকের নায়ক হয় বুঝলে, বড় বড় নায়কদের জীবনী পড়ে দেখেছো কখনো না?
0: কি আপদ, আরে আমি পুলিন বিহারী ঘোষ, হার্ডওয়্যারের দোকানদারি করি, সিনেমা থিয়েটার দু একখানে দেখেছি তোমার পাল্লায় পড়ে, কিন্তু নায়ক নায়িকাদের জীবনী পড়ার ফুরসত কোথায় আমার?
1: এই জন্যই তোমার সঙ্গে আমার মেলে না কো, আর এই জন্যই পাড়ার ছেলেরা তোমাকে কঞ্জুস বলে।
0: কি আপদ, তোমার সঙ্গে পাড়ার ছেলেদের আবার জুড়ে নিচ্ছ কেন শ্রীমতি?
1: আ গেল কি কথা ছিরি, পাড়ার ছেলেদের আবার জুড়তে গেলাম কোথায়?
0: কি আপদ, আমি কি সেই জোড়ার কথা বলেছি নাকি? আমি বলেছি
1: বুঝি বুঝি, তোমার কু মন সবেতেই কু ডাকে।
0: এই দেখো
1: পাড়ার ছেলেরা থিয়েটার করার চাঁদা চেয়েছিল, আমি বলেছিলাম দিয়ে দিতে, এই তো আমার দোষ। বলেছিলাম কেন? বলেছিলাম ওদের মধ্যে আমার ভাই কেলো আছে তাই, নইলে বয়ে গেছিল আমার তোমায় খোশামত করতে।
0: কি আপদ, সেই জন্যই তো কেলোর কথা তুলছি, কেলো যে নিজেদের বাড়িঘর ছেড়ে এখানে এসে প্রায় দু বছর হয়ে গেল।
1: কি কি বললে তুমি?
0: কি আপদ,
1: তোমার আসল কথা তাহলে এই, আমার সংসারে আমার ভাই এসে থাকছে বলে তুমি এতগুলো কথা শোনালে আমার?
0: এই দেখো
1: কলকাতায় থাকলে কেলো সিনেমা থিয়েটার টিভি শিয়ালে সুবিধে হয় তাই ওকে রাখা,
0: নইলে
1: ঠিক আছে কালই ওকে আমি চলে যেতে বলবো। কেলো এখানে থাকে বলে তোমার যখন এতই অসুবিধে তখন আমি কালই ওকে চলে যেতে বলবো।
0: দেখো ভারী দিদি দিদি দিদি দিদি দিদি
1: ও মা, দিদি আমার কেলো এলি, আয় ভাই আয়। আহা, সারাটা দিন রোদে রোদে ঘুরে কত কালো হয়ে গেছিস ভাই কেলো।
2: এই শুরু হলো, বলি দিদি ও সব ঢপের কেতন ছেড়ে বাংলা হিসাবে এসো তো দিদি, জ্যাম্বু মাল করি কিছু হর খাবে কিনা তাই বলো।
1: মনে তো হয় না, কত করে বোঝালুম, বললুম কেলো আমাদের সিনেমার আর্টিস্ট হবে তাই জন্যে কিছু টাকা লাগবে।
2: তা শুনে কি বললো? বলে দিয়েছে তো যে এক পয়সা হরকাতে পারবে না?
1: হ্যাঁ রে কেলো।
2: ঠিক আছে ঠিক আছে, মাই ভি এই শুননা চাহতা থা, জব ইনসান কা আরমান জাগ উঠতি হ্যায় তব দুনিয়া কে কোই ভি তাকত উসে রোক নাই সকতা দিদি।
1: ও মা কি সুন্দর ঝাড়লি রে ডাইলগটা।
2: শোনো দিদি শোনো, জ্যাম্বু যখন খাররা বলে দিয়েছে যে এক পয়সা হরকাতে পারবে না, তখন এবারে আমি আমার খেলটা দেখাবো।
1: ও বাবা কি কইবি রে তুই, ও কেলো
2: দেখবি দিদি দেখবি, তোরা সবাই দেখে নেবি আমার বায়োস্কোপে নামার ব্যাপারে। আমার মালদার জ্যাম্বু যখন কোনো সাহারা দিল না তখন আমিও দেখিয়ে দেব।
1: কি কি দেখাবি তুই? ও কেলো
2: দেখাবো দিদি দেখাবো, কেলোর কীর্ত। মূর্তি।

0: কি আপন, মাঝরাত্রি সিনেমা শুরু করলে নাকি? হ্যাঁ, ফোঁচ ফোঁচ করে কেঁদেই চলেছ। আরে কি হয়েছে কি সেটা বলবে তো? বেমতালিতে ফোড়া হয়েছে। শোনো শোনো, ভেপু থামাও, কাল সকালে নয় পুলিশ একটা খবর দেওয়া যাবে। কপাল যদি বন্ধ হয় তবে হয়তো আবার ফেরত আসতে পারে হত ছড়াটা।
1: ওরে আমার গেলো রে,
0: ওরে বাবা রে, কি আপদ।
2: ঠিক পারবে তো ফুলটুসি?
3: আরে বাবা, নিশ্চয় নিশ্চয় পারবো। কত শক্ত শক্ত পাট বলে সিনেমা ঠেঙ্গে দেখছি আর সাটা স্যাট স্যাটা স্যাটা উড়ে দিচ্ছি, আর এ তো একদম সোজা পাট। তুমি একদম নিশ্চিন্ত থাকো কেলোদা।
2: শোনো ফুলটুসি, বেশিটাই কিন্তু এক্সপ্রেশনে মারতে হবে। তোমার আবার যা উচ্চারণ, বাতেলা বেশি হলেই কিন্তু পাবলিক বিলা হয়ে যাবে।
3: এই তো না, এই জন্যই বাবা তোমাদের সঙ্গে মিশি না। হ্যাঁ, তোমরা মানুষকে প্রেস্টিজ দিতে জানো না, ফাঁস করে একখানা কথা বলে দিলে না যে আমরা কিছুই ভাবলে না।
2: না না, রাগ করছো কেন ফুলটুসি? মানে লোকটা বায়োস্কোপের প্রডিউসার হবে তো, মানে একদম হইয়েই ছাড়তে হবে ফুলটুসি। জিনিসটা বুঝলে না?
3: সব জিনিস আমার বোঝা আছে কেলোদা। সুড্ডাটাকে সেরেফ এক্সপ্রেশনের উপর থাপকি করে দেব। এই
2: একদম ঠিক বলেছো, কিন্তু যদি কোনো কিচাইন হয়?
3: সব কিচাইন আমি একাই সামলে নেব কেলোদা, অবশ্য যদি হয়। তবে মালের কথা যেটুকু যা শুনলাম, তাতে মাল হরকাতে বেশি ঝামেলা হবে বলে তো মনে হয় না।
2: সে তুমি একটু সামলে নিও ফুলটুসি।
3: গালে হাত দেবে না, মেকআপটা নষ্ট হয়ে যাবে, তার চেয়ে দু চারটে পাত্তি ছাড়ো তো বাবলা।
2: তুমি না, তুমি না মারি, একদম চামেকাটা মজুমদার। এই না, এই না, এই ধরো ধরো ধরো। কিন্তু দেখো, দয়া করে আমাকে আবার ঝুলিও না ফুলটুসি।
3: তুমি কিচ্ছু ফিকির করো না কেলোদা, পয়সা যখন খেয়েছি কাজ তখন পুরোটাই পাবে। ইস ভরা বাজার মে খড়ি হোকার মে গলা ফাড় ফাড় কর কে সকতি হু, ফিল্মো মে চান্স না মিললে কা বাবজুদ ভি মে কলা কর হু।
2: বহুত খুব, বহুত খুব ফুলটুসি।
3: সিনেমাটা বানালে একটা পার্ট দিও মাইরি, তখন যেন আবার চোখ পাল্টে দিও না কেলোদা।
2: পাগল হয়েছে ফুলটুসি? ভদ্রতা তো স্পষ্টই বলে দিয়েছে, কিছু মাল হরকে আনতে পারলেই তুমি আর আমি নায়ক নায়িকা। কুমার কেলো আর মিস ফুলটুসি।
3: মিস ফুলটুসি, তাহলে আসি অপারেশনটা করতে যাই কেলোদা।
2: এসো ফুলটুসি, এসো।
3: এসে পড়লুম।
0: কি আপদ, এসে পড়লে মানে কি চাও এখানে? আরে ইদার কি মাংতা, আরে ঘরে ঢুকছে কেন? আরে ঘরে কি জন্য ঢুকা?
3: আরে দাঁড়ান মশাই দাঁড়ান, টিচকা শুনলে বেমতালু পর্যন্ত চটকে যায়। এক্সপ্রেশন আর ছটকাবো কোথায়?
0: আরে কি আপদ, বিছানার উপর উঠে আসছো কি জন্য? হ্যাঁ, আরে কি জন্য বিছানা কা উপর মে?
3: বলছি না মশাই দাঁড়ান, বৌদি কোথায়? বৌদি, বৌদি, বৌদি, বৌদি কোথায়? মানে আপনার হাজবেন্ড?
0: কি আপদ, আমার আবার হাজবেন্ড কি? আমি কি ইয়ে নাকি? আমার ইয়ে মাই ওয়াইফ।
3: ও ওই একই হলো মশাই, ওই একই হলো। আর তিনি কোথায়?
0: কি আপো, তা নিয়ে তোমার কি কাম? তিনি মন্দির মে পূজা দেনে গিয়া। উসকা ভাই, ভাই হারা গিয়া।
3: ও হারা গিয়া তো আচ্ছা হুয়া। তবে তবে এখন তো তুমি আর আমি।
0: কি আপো, হ্যাঁচকা দিস কেন?
4: ওই ওই কোথায় দেখি?
3: হাই ভগবান, এ যে একেবারে।
0: কি আপদ, তুমি এসে গেছো?
3: হ্যাঁ, এখন তো আমি আপদ হবই। ওরে কেলো, তুই তো তাহলে ঠিকই বলেছিলি রে,
1: ওরে আমার কি হবে রে।
0: দেখো
2: চুপ করো দিদি চুপ করো, কেঁদো না কেঁদো না, কেসটা আমি দেখছি। এই এই এই এই এই এই মে
4: কি বলছো?
2: বলি আমার জ্যামুকে কতদিন ধরে চেনো?
0: কি আপদ, আমি একে বাবের কালো দেখিনি ভাই কেলো।
4: সব চুপ করো তো, চুপ মারো তো বলিন বাবু। এই শোনো শোনো শোনো শোনো, এই যে হ্যাঁ তোমাকে বলছি শালা বাবু, এইদিকে শোনো। কি আছে
2: কি আছে কে?
4: এই সব মানে এই সব আমাদের প্রাইভেট ব্যাপার।
0: কি আপদ ও শ্রীমতি, মিথ্যে মিথ্যে।
1: আমি তো মিথ্যে হয়ে গেলাম গো।
2: ফাঁসি হয়ে যাবে, সিনেমার লাস্ট সিনে আস্তে করে এরকমই
0: হবে। ও ধরে এখনো প্রাণ আছে, ওকে বাঁচা।
2: কি করে বাঁচে জ্যাম্বু? পর পর দুটো শোক,
4: দুটো শোক।
2: হ্যাঁ, এক তো আমায় বায়োস্কোপ বানাবার টাকা হরকালে না, আর দুসরা এই মেয়েটার সঙ্গে।
0: কি আপদ, মেয়েটার ব্যাপারে আমি কিছু জানি না, এ শোক মিথ্যে শোক। ওমে বল না বল না।
4: কি বলবো, কেন বলবো?
0: কি আপদ, টাকা দেবো টাকা দেবো টাকা।
4: টাকা দেবে?
0: হ্যাঁ দেবো।
1: সিনেমা বানাবার টাকা কিন্তু দিতে হবে।
4: দেবে?
0: হ্যাঁ। কি আপদ, এটাও কি কিলোর লোক? আচ্ছা দেবো দেবো দেবো, যত চেয়েছিলি সবটাই দেবো।
1: সবটাই দেবে।
0: এসো গো এসো, তুমি বেঁচে ওঠো গো, তুমি বেঁচে ওঠো। কিলো
4: অত জোরে ধাক্কা দিও না, বাতের ব্যথা আছে তো।
0: কি আপদ, তুমি মরনি, মরার ভান করেছিলে?
4: কথা শুনলি না, পিত্তে জ্বলে যায়, একে কি ভান বলে? একে বলে অ্যাক্টিন, অ্যাক্টিন।
0: কি আপদ, তুমিও অ্যাক্টিন? এসব তাহলে তোমারই কারসাজি?
4: আবার বলে কারসাজি? এতখানটা বয়স হলো একটা ডায়লগ বলতে শিখলে না গো? এ হলো কীর্তি। কার কীর্তি? কেলোর কীর্তি।

0: টেলর কীর্তি কৌতুক নাটিকাটি শেষ হল। রচনা স্বরাজ বসু, অভিনয়ে ফুলটুসি, তুলসী রায়, কেলো চঞ্চল মুখোপাধ্যায়, পুলিন পরাণ বন্দ্যোপাধ্যায়, আর শ্রীমতী শুক্লা বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা বিশ্বনাথ দাস।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে। এখন নজরুল গীতি শুনবেন সুকন্যা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে।

নজরুল গীতি শুনলেন সুকন্যা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন আহিরভৈরব রাগে হাওয়াইয়ান গিটার, শিল্পী প্রদীপ নাগ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুরজিৎ সাহা। আহিরভৈরব রাগে হাওয়াইয়ান গিটার

0: শুনলেন আহির ভৈরব রাগে হাওয়াইয়ান গিটার, শিল্পী প্রদীপ নাগ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুরজিৎ সাহা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: বলে বলে ক্লান্ত হয়ে গেলাম।
2: কি হলো?
1: নতুন কিটব্যাগ চাই।
2: তাহলে আগে ক্যাপ্টেনকে বলো, না শুনলে অগত্যা ম্যানেজারকে।
1: কারেক্ট।
2: ঠিক এভাবেই আগে অভিযোগ ব্যাংকে করো। 30 দিনের মধ্যে কোনো উত্তর বা সমাধান না পেলে CMS পোর্টালে অভিযোগ করো, অর্থাৎ প্রথমে ব্যাংক, তারপর CMS পোর্টাল, নয়তো অভিযোগ বাতিল হবে। যাওয়া যাক। দেখো এসে গেছে না কিটব্যাগ।
3: RBI এ কথা বলে
4: প্রথমের নিজের ব্যাংক, তারপর RBI ওম্বুডসম্যান।
5: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। এই পর্বে শুরুতেই পাপপুণ্য ছবির গান আশা ভোঁসলের কণ্ঠে।

পাপপুণ্য ছবির এই গানের সঙ্গেই শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী কলকাতা, এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সোমবার তিনি ছদিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। গুজরাট পুলিশ নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জৈশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে। ইনস্টাগ্রামে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মেটাকে তলব করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ইউরোপে মারাত্মক তাপপ্রবাহের জেরে খরা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। দেশে এলনিনোর কারণে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি ও উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্র কৃষকদের সদা সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 শেষ দিনে আর্জেন্টিনা, মিশর এবং কলম্বিয়া শেষ 16 পৌঁছেছে। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকায় নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। রাজস্থান সফরকালে প্রধানমন্ত্রী বালোত্রায় 1.6 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে পেট্রোকেমিক্যাল, পরিবহন, রেল, সড়ক, পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রভৃতি। তিনি জয়পুর মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়েরও শিলান্যাস করবেন। এই প্রকল্পে 36টি স্টেশন থাকবে, খরচ পড়বে 13,000 কোটি টাকা। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাট যাবেন। সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন তিনি। এর মাধ্যমেই ভারতের সেমিকন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন

জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রীমোদী ইন্দোনেশিয়ায় থাকবেন। সেখানে তিনি একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রীমোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদীয়মান প্রযুক্তি এবং অন্যান্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন তিনি। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন শ্রীমোদী। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় উদ্ভূত সংকটজনক পরিস্থিতির পরেও ভারতে কোনো জ্বালানি ঘাটতি হয়নি। সংকটের সময় ভারতীয় গ্রাহকরাই বিশ্বের নিরিখে সবচেয়ে কম মূল্যে জ্বালানি পেয়েছেন। এক ব্লগে নিজের মতামত প্রকাশ করে শ্রী পুরী জানান, জ্বালানি ক্ষেত্রে সক্ষমতা ও স্থিতিশীলতা আরও মজবুত করতে ভারত আরও কিছু পদক্ষেপ গ্রহণ করবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ 2 দিনের সফরে মধ্যপ্রদেশ যাবেন। এই পদে দায়িত্বভার গ্রহণের পরেই প্রথম তিনি সেখানে যাচ্ছেন। সফরের প্রথম দিনে শ্রী কুমার ইন্দোরে বুথ স্তরের আধিকারিক বিএলওদের এক সম্মেলনে যোগ দেবেন। ইন্দোর, উজ্জয়িনী, দেওয়াস এবং খান্ডোয়ারে 1500-এর বেশি বিএলওদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন, ভারত ওমান সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সিইপি এর আওতায় বারাণসীতে তৈরি 40 মেট্রিক টন বিস্কুট ওমানে পাঠানো হয়েছে। চুক্তির আওতায় ওমানের বাজারে এই বিস্কুট নিঃশুল্ক প্রবেশ করতে পারবে। সমাজমাধ্যমে এক বার্তায় মন্ত্রী জানান, ওমান এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসিভুক্ত দেশগুলিতে 2026-27 অর্থবর্ষে 700 মেট্রিক টনেরও কাছাকাছি বিস্কুট রপ্তানির জন্য একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল উত্তরপ্রদেশের দাদরিতে বিশ্বখ্যাত শিপিং সংস্থা এপি মোলার মার্স্কের জন্য দেশে নির্মিত প্রথম আমদানি রপ্তানি শিপিং কন্টেনারের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে এপি মোলার মার্স্ক ভারতের ডিসিএম শ্রীরাম গ্রুপকে আরও 1000 সংখ্যক শিপিং কন্টেনার তৈরির জন্য নতুন করে বরাদ দিয়েছে। অনুষ্ঠানে শ্রী সোনোয়াল বলেন, এই সাফল্য প্রমাণ করে কিভাবে সরকারের নীতিগত উদ্যোগ, শিল্প সংক্রান্ত অংশীদারিত্ব এবং সময়োপযোগী পরিকল্পনা রূপায়ণ, উৎপাদন, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং বিশ্ববাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জেইশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 8 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা এটিএস। গুজরাটের বনাসকান্থা, মেহসানা, নভসারি ও পাটন এবং মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় যৌথ অভিযান চালিয়ে পুলিশ এই 8 জনকে গ্রেপ্তার করে। 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে তাদের। ধৃতদের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনটির আবদুল্লাহ ও মোহাম্মদ ওমারের যোগাযোগ ছিল। তাদের কাছ থেকে একাধিক নথি ও প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। ইনস্টাগ্রামে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তুর বিজ্ঞাপন প্রচারের অভিযোগের বিষয়ে মেটাকে তলব করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রক এই বিষয়ে মেটার কাছে ব্যাখ্যা চেয়ে পাঠাবে। এদিকে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে সরকার গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ব্যাট, বিএমএস, ইপক আই, আইওএন এবং লসিজি অ্যাপগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। জলশক্তি মন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালে 7ম জাতীয় জল পুরস্কারের সূচনা করেছে। অনলাইনে রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল www.awards.gov.in এর মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে। যোগ্য সংস্থা, প্রতিষ্ঠান এবং আবেদনকারীরা বিস্তারিত তথ্যের জন্য এই পোর্টাল অথবা জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন দপ্তরের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 28 জুলাই। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইউরোপে মারাত্মক তাপপ্রবাহের জেরে খরা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। স্পেন ও ফ্রান্সের বিভিন্ন এলাকায় একাধিক দাবানল ছড়িয়ে পড়ার খবর মিলেছে। স্পেনের উত্তর পূর্বাঞ্চলীয় ক্যাটালোনিয়া অঞ্চলে দাবানলে প্রায় 2300 হেক্টর জমি পুড়ে গেছে। জিরোনা প্রদেশের কয়েকটি এলাকার প্রায় 10,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে সাম্প্রতিককালের এই দাবদাহে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে আরও অন্তত 3,700 জন প্রাণ হারিয়েছেন। স্পেনে পৃথকভাবে 1000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এলনিনোর কারণে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত ও তার প্রভাবে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বৈঠকে শ্রী শাহ বলেন, এলনিনোর প্রভাবে দেশের কয়েকটি জায়গায় খরা পরিস্থিতির দিকে সরকার নিরন্তর নজর রেখে চলেছে। এ ব্যাপারে সদা সতর্ক থাকা এবং উপযুক্ত ফসল চাষের ব্যাপারে কৃষকদের পরামর্শ দিতে রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখার জন্য শ্রী শাহ কৃষি ও সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে নির্দেশ দিয়েছেন।
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাট, রাজস্থান এবং হরিয়ানার কিছু অংশ এবং মধ্যপ্রদেশের বাকি অংশে প্রবেশ করেছে। এর প্রভাবে ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা এবং পশ্চিম মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে।

ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের শেষকৃত্য আজ তেহরানে সম্পন্ন হবে। দেশের ছদিনের রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি চলেছে। লক্ষ লক্ষ শোকসন্তপ্ত মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে কর্তৃপক্ষ মনে করছে। এর প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বরিষ্ঠ ইরানি নেতা, সেনা কমান্ডার এবং বিদেশি অভ্যাগতরা তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পেরুর নতুন রাষ্ট্রপতি হচ্ছেন রক্ষণশীল নেত্রী কেইকো ফুজিমোরো। গতকাল রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত পর্ব বা রান অফে প্রাক্তন রাষ্ট্রপতি আলবার্তো ফুজিমোরির কন্যা 51 বছর বয়সী ফুজিমোরিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। চলতি মাসের শেষ দিকে তিনি রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণ করবেন। গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় ইবোলার সম্ভাব্য দুটি চিকিৎসা পদ্ধতির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। কঙ্গোর ইনস্টিটিউট ন্যাশনালে দ্য রিসার্চে বায়োমেডিক্যালে, বেলজিয়ামের ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেডিসিন এবং ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সম্মিলিতভাবে এই পরীক্ষা প্রণালী শুরু করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র আজ 250তম স্বাধীনতা দিবস পালন করছে। 1776 সালের 4 জুলাই ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে 13টি আমেরিকান কলোনি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা অর্জন করে গঠিত হয় নতুন মার্কিন যুক্তরাষ্ট্র। ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে দেশ জুড়ে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প 11 জনকে মার্জনা করার কথা ঘোষণা করেন। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 32 ম্যাচে আর্জেন্টিনার ঊর্ধ্বশ্বাস ম্যাচে কাবোভার্দে কে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে। অন্য ম্যাচে গতরাতে মিশর অস্ট্রেলিয়াকে পেনাল্টি শুটআউটে হারিয়ে রাউন্ড অফ 16 ওঠে। রাউন্ড অফ 32 শেষ ম্যাচে আজ কলম্বিয়া ঘানাকে 1-0 গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে। কলম্বিয়ার হয়ে 14 মিনিটে গোল করেন জন আরিয়াস। এদিকে বিশ্বকাপের রাউন্ড অফ 16 পর্ব আজ রাতে শুরু হচ্ছে। এই পর্বের প্রথম ম্যাচে কানাডা মরক্কোর মুখোমুখি হবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। ম্যানচেস্টারে খেলা শুরু হবে সন্ধে 7:00। চেস্টারলি স্ট্রিটে 5 ম্যাচের সিরিজের প্রথম খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। টি-20 সিরিজের পর দুই দল 3 ম্যাচের ওয়ানডে সিরিজে একে অপরের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সোমবার তিনি 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। গুজরাট পুলিশ নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জৈশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে। ইউরোপে মারাত্মক তাপপ্রবাহের জেরে খরা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 শেষ দিনে আর্জেন্টিনা, মিশর এবং কলম্বিয়া শেষ ষোলোয় উঠেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনবেন 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলা চিঠি। পূর্ব বর্ধমান থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি শুরু হতেই হাসি ফুটেছে শস্যগোলার চাষিদের মুখে। সামনেই আমনের মরশুম। পূর্ব বর্ধমান জেলায় প্রায় 3,80,000 হেক্টর জমিতে আমনের চাষ হয়ে থাকে। বৃষ্টি না হওয়ায় আমনের বীজতলা তৈরি নিয়ে চিন্তায় পড়েছিলেন কৃষকরা। তবে গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি আমন চাষকে কিছুটা এগিয়ে দিয়েছে। কৃষকরা এখন জোর কদমে বীজতলা তৈরির কাজে নেমে পড়েছেন। পালা বদলের পর রাজ্যে এসেছে ডাবল ইঞ্জিন সরকার। চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা, বিনা ভাড়ায় সরকারি বাসে মহিলাদের যাতায়াতের সুবিধা, সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ ইত্যাদি কর্মসূচি। পাশাপাশি কালনা এবং নদিয়ার মধ্যে সংযোগকারী সেতু নির্মাণের কথা ঘোষণা করা হয়েছে। এজন্য বরাদ্দ হয়েছে প্রায় 1,200 কোটি টাকা। বিপুল উৎসাহের সঙ্গে জেলায় পালিত হয়েছে দ্বাদশ বিশ্ব যোগ দিবস। শহর থেকে গ্রাম সর্বত্রই ছিল সাজো সাজো রব। প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় যোগ ফর রান, ধ্যান এবং যোগাভ্যাস নানা কর্মসূচির। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, ক্লাব, যোগ প্রশিক্ষণ কেন্দ্র, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওই দিন সকাল থেকেই যোগ শিবিরের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে ম্যান্ডেলা পার্কের সামনে যোগচর্চায় উপস্থিত ছিলেন জেলাশাসক শ্বেতা আগরওয়াল সহ প্রশাসনের অন্য আধিকারিকরা। জেলার মন্দিরনগরী কালনায় 108 শিবমন্দির সংলগ্ন রাজবাড়ি চত্বরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আয়োজন করা হয় যোগ শিবিরের। স্কুলের শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সের মানুষ সেখানে যোগচর্চায় অংশ নেন। 1 জুলাই পশ্চিমবঙ্গের রূপকার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রখ্যাত চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম প্রয়াণ দিবস জেলা

0: স্থানে নানা কর্মসূচির মধ্যে দিয়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে। ডক্টর বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এদিন জেলার বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা ও সম্মান জানানো হয়। কাল্লা মহকুমা হাসপাতালে 40 শয্যার একটি ওয়ার্ডের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন এলাকার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমানেও সাড়ম্বরে উদযাপিত হল পশ্চিমবঙ্গ দিবস। রাজ্যে নতুন সরকার গঠন করার পরই প্রথম সরকারিভাবে দিনটি পালিত হল। জেলা প্রশাসনের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় বর্ধমান টাউন হলে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, জেলা শাসক শ্বেতা আগরওয়াল এবং বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা সহ অন্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে জাতীয় স্তোত্র বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। জেলার সমস্ত সরকারি, সরকার পোষিত ও সরকারি সহায়তাপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে দিনটি পালন করা হয়েছে। তুলে ধরা হয় দিনটির তাৎপর্য। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুটু। বর্ধমানের রাজগঞ্জে হোমিওপ্যাথি মেডিকেল কলেজের রাষ্ট্রীয় লেখক মঞ্চের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনটি প্রাসঙ্গিকতার বিষয়ে আলোকপাত করেন বক্তারা। উপস্থিত ছিলেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর সুস্মিতা চট্টোপাধ্যায়, রাষ্ট্রীয় লেখক মঞ্চের বর্ধমান জেলা শাখার সভাপতি প্রবীর চট্টোপাধ্যায় প্রমুখ। সাঁওতাল বিদ্রোহে শহীদদের আত্মবলিদানকে স্মরণ করে জেলাতে যথোচিত মর্যাদায় পালিত হল 172তম হুল দিবস। প্রশাসনের উদ্যোগে কালনা 2 নম্বর ব্লকের বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের ফুটবল মাঠে হুল দিবস উপলক্ষে আয়োজন করা হয় আদিবাসী নাচ, গান, আঁকা এবং প্রবন্ধ প্রতিযোগিতার। অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতী 46 জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়েছে। 91 জন আদিবাসী মোড়লকে সম্মান জানানো হয়। আয়োজন করা হয়েছিল তীরন্দাজি প্রতিযোগিতার। আদিবাসীদের জন্য সরকারের বিভিন্ন সহায়তা সম্পর্কে মানুষকে জানাতে শিবির এবং স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত সামগ্রীর প্রদর্শনী স্টল করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র সহ অন্যরা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগ এবং বিভিন্ন বিভাগের আদিবাসী পড়ুয়াদের উদ্যোগেও দিনটি উদযাপন করা হয়েছে। হুল দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথ। উপস্থিত ছিলেন সাঁওতালি বিভাগের প্রধান যোগেন্দ্র মুর্মু, সাহিত্যিক বাদল হেমরম প্রমুখ। জেলা চিঠি শেষ হল। পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
3: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয়, খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম।

0: রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা, অস্ফুট থাকে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়, শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানো সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.edu.cetion.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের পরবর্তী পর্ব। এই পর্বে প্রথমে শুনবেন উমা ছবির গান। প্রথম গানটি সোমলতা ও উজ্জয়িনীর দ্বৈত কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে গানের ভেলা।

মম অন্তর উদাসে, এমনই উদাসী অন্তর নিয়ে তার নিত্য যাতায়াত আমাদের প্রতিদিনের জীবনে। সেই রবীন্দ্রনাথ যার মধ্যে একাধারে রয়েছে নির্লিপ্তি এবং সকলকে জড়িয়ে নিয়ে সেই সমবেত যাত্রার পথে নিজেকে মিলিয়ে দেওয়া। বারে বারে এই যাত্রাপথে এসেছেন বহু মানুষ নানাভাবে। আমরা তো জানি ছোট্ট থেকেই স্কুল পালানো সেই ছাত্র রবীন্দ্রনাথ, কোথাও যেন তার মন বাঁধা রয়েছে অনেক বড় সেই জ্ঞানের জগতে, যা উপলব্ধি করতে বইয়ের পাতা উল্টানোর প্রয়োজন হয় না। আর হয়তো তাই বাঁধা ধরা সময়ের নিগড়ে, বাঁধা ধরা সিলেবাসের বইপত্তরের শিকলে বাঁধা পড়তে চায়নি তার মন। আর সে কারণেই হয়তো জীবনের নানা পর্বে, নানা বয়সে নানা মানুষ বিভিন্ন ভূমিকায় তার জীবনে এসেছেন। তারা রবীন্দ্রনাথকে পেতে চেয়েছেন সেই মুক্ত পথের পথিক হিসেবে। দেখা হয়েছে দুজনের।

তেমনই কিছু মানুষ, তাদের সঙ্গে রবীন্দ্রনাথের সাক্ষাৎ, সম্পর্ক, তার টুকরো টুকরো দিক, যার মধ্যে সেই নির্লিপ্তি এবং আসক্তি দুয়েরই প্রকাশ, তাদের নিয়েই আজকের গানের ভেলা। বিশেষ এক দিন আজ, হয়তো কিছুটা মন খারাপেরও, আর সেই বিষণ্নতার ছায়ায় বারবার আসা যাওয়া করেন যে মানুষটি, তার সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কও ছিল বড্ড নিবিড়। হয়তো সমস্ত মতাদর্শ, ভাবনা একরকম ছিল না, তবু দেখা হয়েছিল বাইরের নানা অনুষ্ঠানে, বিভিন্ন সাক্ষাতে, বাড়িতে, এসবে তো বটেই, তার বাইরেও অন্তরের যোগাযোগে সেই দেখা। তার কথা দিয়েই আজকের গানের ভেলা শুরু করব। প্রথম পর্বে সেই সম্পর্কের কথা উঠে আসবে বারবার, আর তারপর তারই সূত্র ধরে আসবেন সেই সব মানুষজন, যাদের নির্দিষ্ট গণ্ডিতে ঠিক বাঁধা যায় না, অথচ কর্মযোগী হিসেবে যারা বারবার বাধা পড়েছেন রবীন্দ্রনাথের সঙ্গে, আমাদের প্রাত্যহিক জীবনচর্যার সঙ্গে।

অল্পদিন পূর্বে বাংলাদেশে যে মহাত্মার মৃত্যু হইয়াছে, সেই বিবেকানন্দ পূর্ব ও পশ্চিমকে দক্ষিণে ও বামে রাখিয়া মাঝখানে দাঁড়াইতে পারিয়াছিলেন। ভারতবর্ষের ইতিহাসের মধ্যে পাশ্চাত্যকে অস্বীকার করিয়া ভারতবর্ষকে সংকীর্ণ সংস্কারের মধ্যে চিরকালের জন্য সংকুচিত করা তাহার জীবনের উপদেশ নহে, গ্রহণ করিবার, মিলন করিবার, সৃজন করিবার প্রতিভাই তাহার ছিল। 1908 সালে স্বামীজি সম্পর্কে এক সভায় বলছেন রবীন্দ্রনাথ, বলেছেন নানা সময়ে ডাক্তার সরসীলাল সরকারকে 1928 সালের 9 এপ্রিল লেখা একটি চিঠিতে তিনি বলছেন, আধুনিককালে ভারতবর্ষে বিবেকানন্দই একটি মহৎ বাণী প্রচার করেছিলেন, সেটি কোনো

আচারগত নয়। তিনি দেশের সকলকে ডেকে বলেছিলেন, তোমাদের সকলের মধ্যে ব্রহ্মের শক্তি, দরিদ্রের মধ্যে দেবতা তোমাদের সেবা চান। এই কথাটি যুবকদের চিত্তকে সমগ্রভাবে জাগিয়েছে। তাই এই বাণীর ফল দেশের সেবায় আজ বিচিত্র ত্যাগে ফলেছে। তার বাণী মানুষকে যখনই সম্মান দিয়েছে, তখনই শক্তি দিয়েছে।

শুরুটা আমরা অনেকেই জানি। নিত্য যাতায়াত ছিল দুই বাড়ির মধ্যে, জোড়াসাঁকোর ঠাকুর পরিবার আর শিমুলিয়ার দত্তদের, সেই কলকাতার উত্তর কলকাতার বৃহৎ পরিবার। নিত্য যাতায়াতের ফলেই দেবেন্দ্রনাথের সঙ্গে নরেন্দ্রনাথের পরিচয়। প্রথম দেখাতেই পুত্রতুল্য এই যুবকের প্রতি তিনি খুবই আকৃষ্ট হন। নরেন্দ্রনাথও দেবতুল্য মহর্ষির নীতি নিষ্ঠা সব কিছুতেই শ্রদ্ধাশীল ছিলেন। যাতায়াতের পথ ধরেই নরেন্দ্রনাথের সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয়। দুজনেই সুকণ্ঠী জ্ঞানী। 1881 সাল, রাজনারায়ণ বসুর কন্যা লীলাবতীর বিবাহ। রাজনারায়ণের অনুরোধ, এই বিবাহোৎসবের জন্য নবীন কবি রবীন্দ্রনাথ কয়েকটি গান লেখেন। কবি হিসেবে তখন তার যথেষ্ট খ্যাতি, বাল্মীকি প্রতিভা বিদ্যোৎসাহী সমাজকে আলোড়িত করেছে। এমনই একটা অনুষ্ঠানের পথ বেয়ে তাঁদের আরও বেশি নিবিড় হওয়ার সুযোগ। তারপর ধীরে ধীরে নানানভাবে, কখনো সাক্ষাতে, কখনো লেখার পাতায় তাঁদের যোগাযোগ। স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার পরেও রবীন্দ্রসঙ্গীত ধরা ছিল নরেন্দ্রনাথের কণ্ঠে। আমরা তো জানি ঠাকুর রামকৃষ্ণদেবকেও নানা সময়ে রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছেন তিনি। 1885 সাল, 14 জুলাই, বাগবাজারে বলরাম বসুর বাড়িতে তিনি শোনালেন এই গান।

0: নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
1: হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: বলুন সব্যসাচীবাবু।
2: আমরা যদি হিরণময় বন্দ্যোপাধ্যায়ের দুই মনীষী গ্রন্থটি দেখি, তাহলে তার শেষ অধ্যায়ে জানা যাচ্ছে যে রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথের পুত্র দীপেন্দ্রনাথ এবং নরেন্দ্রনাথ ছিলেন সহপাঠী। আর সেই সময় কলকাতার বিখ্যাত সাপ্তাহিক পত্র সঞ্জীবনীর সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র। কৃষ্ণকুমার মিত্রের সঙ্গে রাজনারায়ণ বসুর কন্যার বিবাহ হয়েছিল এবং সেই বিবাহেতে রবীন্দ্রনাথ রচিত কয়েকটি গান স্বয়ং নরেন্দ্রনাথ গিয়েছিলেন। দীপেন্দ্রনাথের কথা, তার কন্যা তার স্ত্রী হেমলতা, তিনি আবার ছিলেন রামমোহন রায়ের নাতনির কন্যা। তো তার একটি স্মৃতি কথায় খুব সুন্দর স্বামীজিকে নিয়ে তিনি লিখছেন যে, আমার স্বামী আর স্বামী বিবেকানন্দ ছিলেন বাল্য বন্ধু, সন্ন্যাস ধর্ম নেওয়ার আগে তিনি প্রায়ই আমার স্বামীর কাছে আসতেন, কিন্তু পরে দেখা সাক্ষাৎ হতো মাঝে মাঝে। এবং যখন নাকি বিবেকানন্দ জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে এসেছিলেন, তখন তার পরনে গেরুয়া পোশাক এবং মাথায় পাগড়ি, এবং তিনি মহর্ষির সঙ্গে খুব আলাপ আলোচনা করতে আসতেন। আরেকটা খুব উল্লেখযোগ্য ব্যাপার, নিশ্চয়ই আপনি জানেন, যখন বৈষ্ণবচরণ বসাকের সঙ্গে যৌথভাবে নরেন্দ্রনাথ সঙ্গীত কল্পতরু গ্রন্থের সংকলন প্রকাশ করলেন, সেখানে কিন্তু রবীন্দ্রনাথের তিনি আটখানি গান সেখানে সংকলিত করেছিলেন। এবং পরবর্তীকালে স্বামীজি রবীন্দ্রনাথের প্রায় গোটা পঁচিশেক গান কি তারও বেশি হবে এমন গান পরিবেশন করতেন। এবং সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার, যখন শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের দেখা হয় 1883 সালে 7ই এপ্রিল এবং 1885 সালে 9ই মে, তিনি কিন্তু গগনের থালে রবিচন্দ্র দীপক জ্বলে, এবং যখন 1884 সালে 14ই সেপ্টেম্বর দেখা হলো আবার, তখন দিবানিশী করিয়া যতন হৃদয়েতে রয়েছি আসন গিয়েছিলেন, এবং 1885 চোদ্দই জুলাই রথযাত্রার সময় তোমারই করিয়াছে জীবনের ধ্রুবতারা এই সঙ্গীত দুটি পরিবেশন করেছিলেন। সব শেষে বলবো যে প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত যে রবীন্দ্র জীবনী, সেখানে একটা খুব উল্লেখযোগ্য ঘটনার নিদর্শন পাওয়া যায় যে রবীন্দ্রনাথ স্বয়ং যখন শোভাবাজারে স্বামী বিবেকানন্দের সম্বর্ধনা সভা হয়েছিল, তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি সেই ঘটনা অমল হোমকে বলেছিলেন। তো এই নিয়ে দুই মহাপুরুষ, দুই পরম পূজনীয় এবং আমাদের দুজন অত্যন্ত প্রাত্যহিক, মানে যাদের নিয়ে আমরা প্রতিনিয়ত চর্চা করে চলি, তারা রবীন্দ্রনাথ এবং স্বামী বিবেকানন্দ।
0: ঠিকই,
2: ধন্যবাদ আপনাকে,
0: ভালো থাকবেন। যে কথা শ্রোতা বন্ধু বললেন, যে কথা শুরুতেই বললাম, সেই বিবাহ আসরের কথা, রাজনারায়ণ বসুর কন্যা লীলাবতীর বিবাহ। রবীন্দ্রনাথ তিনটি গান লিখেছিলেন, দুই হৃদয়ের নদী, জগতের পুরোহিত তুমি এবং শুভ দিনে এসেছে দোহে। তিনি নিজে এই তিনটি গান নরেন্দ্রনাথকে শেখান এবং সেই দিনে সেই বিবাহ সভায় ছিলেন অনেকে।

কিশোরী মোহন দাস, নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, চুনিলাল, সেই সভায় রবীন্দ্রনাথ ও নরেন্দ্রনাথ গলা মিলিয়ে গান গিয়েছিলেন উদাত্ত কণ্ঠে। এটাও শোনা যায় মহড়ার সময় রবীন্দ্রনাথ যখন অর্গান বাজাতেন, নরেন্দ্রনাথ বসতেন পাখোয়াজ নিয়ে। ভাবা যায়, বড্ড দেখতে ইচ্ছে করে কেমন ছিল সেই সম্মেলন।

0: স্বামী বিবেকানন্দের প্রয়াণের পরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন চিঠিতে, বিভিন্ন সভায় তার সম্পর্কে রবীন্দ্রনাথ নানান কথা, নানান স্মৃতি তুলে ধরেছেন। আবার এটাও জানা যায়, রোমারোলা তার সেই দিনপঞ্জিতে জানিয়েছেন, গঙ্গার ধারে বিবেকানন্দের সঙ্গে কাকুরা দেখা করলে স্বামীজি তাঁকে বলেন, এখানে আমার সঙ্গে আপনার কিছুই করণীয় নেই, এখানে তো সর্বস্ব ত্যাগ, আপনি রবীন্দ্রনাথের সন্ধানে যান, তিনি জীবনের মধ্যে আছেন। ওকাকুরাকে এইভাবে তিনি যেন দেখিয়ে দেন জীবনের আরেকটি দিক, দিক নির্দেশ করে দেন। বিখ্যাত উক্তিগুলোতে তো বটেই, স্বামীজি যখন বলেন, বহুরূপে সম্মুখে তোমা ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, রবীন্দ্রনাথের কণ্ঠ যেন মিশে যায় তার সঙ্গে, যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। কিংবা ধরুন না, গোরা উপন্যাসে অনেকেই তো তার চারিত্রিক দৃঢ়তা, তেজস্বিতা, বলিষ্ঠ কথাবার্তায় কোথাও হয়তো খুঁজে পান স্বামীজির ছায়া। এইভাবেই কোথাও একাকার হয়ে যান কবি ও সন্ন্যাসী। নমস্কার। কে বলছেন? হ্যাঁ বলুন।
1: আমি ভাটার থেকে বলছি, বর্ধমান।
0: হ্যাঁ, আপনার নাম?
1: আমার নাম কাশ্যাম মন্ডল।
0: বলুন।
1: অনেকদিন ধরে চেষ্টা করছি, ধরছে না, আজ কুকুরাম গেছে, ধরে গেল।
0: আচ্ছা,
1: খুব ভালো লাগে, প্রত্যেকদিন রেডিও শুনি।
0: আচ্ছা,
1: প্রত্যেকদিন শুনি, খুব ভালো লাগছে, কোনো অসুবিধা নেই। বুঝলেন?
0: ভালো থাকবেন।

রবীন্দ্র জীবনে স্বামী বিবেকানন্দ তো বটেই, আরও এমন বহু মানুষের নিত্য যাতায়াত যাদের কথা শুরুতেই বলছিলাম। একদিকে তাঁরা কর্মযোগী, অন্যদিকে অন্তরের দিক থেকে সর্বত্যাগী। ঠিক নিয়ম নিগড়ের বাঁধনে বাঁধা যায় না তাদের। আসলে ছাত্র রবীন্দ্রনাথ, আগেই তো বললাম স্কুল পালানো ছেলে, আমরা সবাই জানি পুঁথিগত বিদ্যা, ডিগ্রি, ডিপ্লোমা এগুলো কোনোদিনই তাকে আকর্ষণ করতে পারেনি। তবে আনুষ্ঠানিকভাবে তার হাতে খড়ি হয়েছিল কিনা জানা সেভাবে না গেলেও, তার জন্য সর্বপ্রথম কী বই কেনা হয় তা কিন্তু কিছুটা উদ্ধার করা গেছে মহর্ষি দেবেন্দ্রনাথের এক হিসেবের খাতা থেকে। ওই হিসেবে বিদ্যাভ্যাস খাতা নামে আলাদা একটি অংশ পাওয়া যায়। তাতে 1865 সালের 6 জানুয়ারির হিসেবে লেখা আছে দাদা সোমেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের জন্য বর্ণপরিচয় ও শিশু শিক্ষা কেনা হয়েছে। খুবই ছোট্ট তখন রবীন্দ্রনাথ। আরেকটি হিসেবে রয়েছে সেজবাবু অর্থাৎ হেমেন্দ্রনাথ, তার হুকুমে নাকি কেতাব খরিদ, ভারতবর্ষের ইতিহাস একখানা, ব্যাকরণ কৌমুদী একখানা, ঋজুপাঠ দুখানা। অনুমান তাও রবীন্দ্রনাথ ও সোমেন্দ্রনাথের জন্যই কেনা। শেষদাদা হেমেন্দ্রনাথ তার এই ছোট দু ভাইয়ের পড়াশোনার ভার নিজে নিয়েছিলেন। আর ছেলেবেলা জীবন স্মৃতি মিলিয়ে পড়লে আমরা তো বারবার পাই তার সেই প্রথা ভাঙা পাঠের কথা, প্রথাগত পাঠের মধ্যে দিয়ে যা শুরু হয়েছিল। তিনিও এককালে ছাত্র ছিলেন, স্কুলে যেতে হয়েছিল বই কি, তবে কোথাও যেন তার মন অন্য রকম পড়ার দিকে, অন্য পাঠশালার দিকে ঝুঁকেছিল। আমরা তিনটি বালক, তিনি বলছেন, অর্থাৎ দাদা সোমেন্দ্রনাথ, ভাগ্নে সত্যপ্রসাদ আর নিজে একসঙ্গে মানুষ হইতেছিলাম। আমার সঙ্গী দুটি আমার চেয়ে 2 বছরের বড়। তারা যখন গুরুমহাশয়ের কাছে পড়া আরম্ভ করিলেন, আমারও শিক্ষা সেই সময়ে শুরু হইল। চণ্ডীমণ্ডপ থেকে স্কুল, আর শিশের ফলকে খোদাই করা স্লেট। তার এটাও মনে পড়ে জল পড়ে পাতা নড়ে নামে একটি বাক্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা, ইংরেজি পড়ানো প্রথম বই, ফার্স্ট বুক। ছেলেবেলায় তার বিবরণ পাই আমরা, মাস্টারমশাই মিটমিটে আলোয় পড়াতেন প্যারিস সরকারের ফার্স্ট বুক। প্রথমে উঠত হাই, তারপরে আসত ঘুম, তারপর চলত চোখ রগড়ানি, আর তাতে মিশে যেত সোনার টুকরো ছেলে সতীশের গল্প, যে সতীশ মাস্টারমশাইয়ের অন্য ছাত্র। পরবর্তীতে আমরা আরেক সতীশের কথা পাই, সে কিন্তু

এমন সোনার টুকরো তথাকথিত মাস্টারমশাইদের কথায় নয়। তারও সঙ্গে রবীন্দ্রনাথের দেখা সেই স্কুল পালানো ছুটির গানে।

0: নমস্কার।
1: নমস্কার, আমি বীরগ্রাম থেকে সুখদেব পাল বলছি।
0: বলুন সুখদেব পাল।
1: 32 মিনিট শুনলাম, গানও শুনছি আর বহু তথ্য জানতে পাচ্ছি, খুব ভালো লাগছে। এই তথ্যগুলো না সত্যি করে খুব মন ভরে যাচ্ছে। আর যখনই রবীন্দ্রসঙ্গীত হয় তখন গানগুলো না অবাক হয়ে শুনি।
0: সত্যি তো, আমরা
1: গান করে হে গুণী,
0: ঠিক
1: আমি অবাক হয়ে শুনি
0: একদমই।
1: খুব ভালো থাকবেন।
0: ভালো থাকবেন আপনিও।

স্কুল পালানো রবীন্দ্রনাথের গল্প আমরা জানি নানাভাবে, টুকরো টুকরো সেসব কথা তো আসবেই, কিন্তু আসবে সেই সব স্কুল পালানো ছাত্রদের কথা, ঘর পালানো মাস্টার মশাইদের কথা, যাদের জীবনে কর্মযোগ এবং ত্যাগ মিলেমিশেছিল। সতীশচন্দ্র রায়। কোন সতীশ? বরিশালের সতীশচন্দ্র রায়। তিনি যখন রবীন্দ্রনাথের স্কুলে শান্তিনিকেতনে এলেন, বয়স মাত্র ১৯, বালক বললেই চলে, বিএ ক্লাসের ছাত্র, পড়াশুনোয় বেশ ভালো। বাবার ইচ্ছে ছেলে বিএ পাশ করে আইন নিয়ে পড়ুক, কিন্তু সেটা তো বাবার ইচ্ছে, ছেলের ইচ্ছেও কি তাই? বোধহয় নয়। আর নয় বলেই বিএ পরীক্ষা যখন বাকি, সতীশচন্দ্র চলে এলেন রবীন্দ্রনাথের কাছে। তার সটান আর্জি পরীক্ষা তিনি দেবেন না। রবীন্দ্রনাথ কারণ জানতে চাইলেন। তার সটান উত্তর, পরীক্ষায় বসলে পাশ তো করবই, তারপর যা যা করতে হবে মন চাইছে না। রবীন্দ্রনাথ নানাভাবে বোঝালেন তাকে। তারপর কি হল আসবো সে কথায় একটি গানের পর।

রবীন্দ্রনাথের বাড়ির পড়াশোনার পালা সাঙ্গ হয়েছিল গৌরমোহন আড্ডের ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হওয়ার পর, সেও আবার কান্নার জোরে। সেই সময় একজন শিক্ষক তাঁকে বলেছিলেন, এখন স্কুলে যাবার জন্যে যেমন কাঁদিতেছ, না যাবার জন্য ইহার চেয়ে বেশি কাঁদিতে হইবে। সেই অব্যর্থ ভবিষ্যৎবাণী তার জীবনে কতখানি যে ফলপ্রসূ হয়েছিল সে কথা তো তিনি বারবারই নানাভাবে বলেছেন। আর কোথাও তার এই অভিজ্ঞতার সঙ্গে মিলে গিয়েছিল সতীশচন্দ্রের অভিজ্ঞতা। পরীক্ষা তো তিনি দিলেনই না, ওইটুকু বয়সে চলে এলেন শান্তিনিকেতন স্কুলে, সবচেয়ে কম বয়সী মাস্টার মশাই তিনি। রবীন্দ্রনাথ বলেছেন, তার বাড়িতে অভাব ছিল, অর্থের প্রয়োজন ছিল, কিন্তু সেদিকে নজর ছিল না সতীশের। স্কুল থেকে মাইনে তিনি নেবেনও না। রবীন্দ্রনাথ তার অগোচরে তার পিতার কাছে যথাসাধ্য মাসিক বৃত্তি পাঠিয়ে দিতেন। যখন সে স্কুলে এসেছিল তার গায়ে জামা ছিল না, একটা চাদর আর পরনে ছেঁড়া একটা কাপড়। বিএ ফেল করার দুর্নাম নেই তার, আবার বিএ পরীক্ষা দিয়ে পাশ করার রেকর্ডও নেই। কিন্তু তিনি হলেন কবিপুত্র রথীন্দ্রনাথের প্রিয় ইংরেজির মাস্টার মশাই। সেই অল্প বয়সে ইংরেজি সাহিত্যে তার সুগভীর অভিনিবেশ আর কারো মধ্যে খুঁজে পাননি রবীন্দ্রনাথ। শুধু ইংরেজি কেন, নানা রকম বিষয়ে পড়াশোনা ছিল সতীশচন্দ্রের। গাছপালা ছিল তার বন্ধু, ছেলেদের সঙ্গে নিয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়াতেন, গাছপালা চেনাতেন, প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করাতেন, ঠিক যেমনটি ছিলেন রবীন্দ্রনাথ। 1882 সালে সতীশচন্দ্রের জন্ম। খুব বেশি দিন তিনি পাননি রবীন্দ্রনাথকে। 1903 সালের প্রথম দিকে শান্তিনিকেতনে আসা, আর 1904-এর শুরুতে বসন্ত কেড়ে নিল তার জীবন। একটি মাত্র বছর, মাত্র একটি বছর, এই কিশোর শান্তিনিকেতনের মন প্রাণ মাতিয়ে দিয়ে চলে গেলেন, সার্থক নামা তিনি। অজিত কুমার চক্রবর্তীকে চিঠিতে লিখেছিলেন, রবীন্দ্রনাথ, সতীশচন্দ্র রবীন্দ্রনাথের স্কুলকে শক্তি দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন। রথীন্দ্রনাথ নিজেও বলেছেন, সাহিত্যে তাঁর জ্ঞানের সমৃদ্ধি আমাদের বিস্মিত করে। 21 বছর বয়সে তিনি ঘণ্টার পর ঘণ্টা ধরে মুক্ত কণ্ঠে ভার্জিল, দান্তে, শেক্সপিয়ার, কালিদাস আবৃত্তি করতে পারতেন। ব্রাউনিং ও রবীন্দ্রনাথ তাঁর প্রিয় ছিল। এমন প্রায়ই দেখা যেত সারা রাত খোলা মাঠে শুয়ে আকাশের নক্ষত্র দেখতুম, আর পাশে তিনি অর্থাৎ সতীশচন্দ্র বাংলা কবিতা মুখস্থ বলতেন। এমন করেই যোগে এবং ত্যাগে, গভীর পড়াশুনায় অথচ স্কুল পালানো ঔদাসীন্যে, কোথাও মিলে গিয়েছিলেন সতীশচন্দ্র ও রবীন্দ্রনাথ।

0: नमस्कार
1: नमस्कार কাঠমান্ডির তাৎপর্য বা পূর্ণতা এখানেই যে চৌঠা জুলাই 1902 চলে গেলেন বিবেকানন্দ।
0: আপনার নাম, আপনি কোথা থেকে বলছেন?
1: পরিবারের গানের ভেলাকে বাংলা তথা বিশ্বের দুই মহাপ্রাণকে এক করে দিলেন আকাশবাণীর উপস্থাপিকা।
0: ধন্যবাদ।
1: আজকে আপনার এই বিষয় নির্বাচন এবং তথ্যভিত্তিক উপস্থাপন অতি আকর্ষণীয়। রবীন্দ্রনাথ বলেছিলেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তবে বিবেকানন্দকে জানো। আর রবীন্দ্রনাথের ধুলা মন্দির

0: কবিতায় দেবতা বিদায় কবিতায় আমরা দেখতে পাই সেই বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুলিতে ঈশ্বর গৃহ প্রেম করে যে ইয়ন সেই ইয়ন ছাড়িতে ঈশ্বর। নমস্কার।
1: অপরিচয়ের আড়ালেই আমরা পেলাম এই শ্রোতা বন্ধুকে। পরিচয় অপরিচয়ের গণ্ডি কাটিয়ে অনেক বৃহত্তর ক্ষেত্রে মুক্তি পেয়েছিল সেই সব সম্পর্ক, যার মধ্যে যুক্তি এবং বিযুক্তি দুই ছিল সমমাত্রায়। চলে যাব আরেক মাস্টার মশাইয়ের কথায়, তেজেশচন্দ্র সেন। তার কথা আমরা অনেকেই শুনেছি, তার নাম। তিনি কিন্তু কোথাও সতীশের থেকেও এক ধাপ এগিয়েছিলেন। প্রবেশিকা পরীক্ষা দেওয়ার কথা, ঢাকা কলেজিয়েট স্কুলের তুখোড় ছাত্র তিনি। সকলের আশা খুব ভালো ফল করবেন, কিন্তু পরীক্ষা না দিয়ে চলে এলেন শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ তাকে বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠিয়েছিলেন, বাড়ির লোকেরা এসে নিয়েও গিয়েছিলেন। প্রবেশিকা পরীক্ষা দিলেন তেজেশচন্দ্র, ঠিক যেমন সতীশ বলেছিলেন পরীক্ষা দিলে পাশ তো করবই। কিন্তু তারপর ঠিক তাই, প্রথম বিভাগ পেলেন তেজেশ, কলকাতায় এসে কলেজে ভর্তি হলেন। কিন্তু প্রমাদ গুনছেন আবার পরীক্ষায় বসতে হবে নাকি, না কলেজ ছেড়ে সেই যে শান্তিনিকেতনে এলেন আর ফিরলেন না। এ যেন কে কত কম ডিগ্রি নিতে পারেন তার প্রতিযোগিতা। আশ্রমের সেই স্কুলে ছোটরা তো ছিলই, আর ছিল নানা রকম বিষয়। তেজেশচন্দ্র পড়াতেন নানা বিষয়, আর ঠিক সতীশচন্দ্রের মতোই গাছপালা ফুল ফল চিনিয়ে দিতেন, কোন পাখির কি নাম, কেমন দেখতে, তার ডাক কেমন, বাসা কিভাবে তৈরি করতে হয়, কোথায় করে তারা, সবই তিনি ধরে ধরে শেখান। কিন্তু একটুও মনে হয় না তিনি কিছু শেখাচ্ছেন। এইভাবে বছরের পর বছর প্রকৃতি চেনাতে চেনাতে একসময় তার মনে হলো এসব নিয়ে লিখলে তো আরও অনেক ছোট ছোট ছেলেমেয়েরা পড়তে পারে সেগুলো। তখন তিনি নানান মাসিক পত্রিকার জন্য কলম ধরলেন। ফরাসি লেখকের লেখা ছোটদের দুটি বই চমৎকার অনুবাদ করেছিলেন তেজেশচন্দ্র। তাদের নাম কুড়ানো ছেলে ও হারানো ছেলে। আরেকটি বই চন্দ্র সূর্যের কাহিনী আমরা যদি হাতে পাই, দেখব ঠিক কিভাবে সিলেবাসের বোঝা না চাপিয়ে দিয়েও ছোটদের পরিচয় করিয়ে দেওয়া যায় জগৎ জীবনের বৃহৎ রহস্যের সঙ্গে। রবীন্দ্রনাথের স্কুলে এমনভাবেই চলল পঠন পাঠন। ১৯০১ সালে তৈরি হওয়া স্কুলে সতীশচন্দ্র এসেছিলেন ১৯০৩। প্রকৃতি পাঠের দরজাটা খুলে দিয়েই নিজে চলে গেলেন অচিন দেশে। আর শান্তিনিকেতনের মাঠে ঘাটে অন্যান্য মাস্টারমশাইয়েরা ছুটতে লাগলেন, আর তাদের সঙ্গে এক দঙ্গল ছোট্ট ছোট্ট ছেলে, জানার চেনার বৃহত্তর এক জগৎ। ১৮৯৩তে তেজেশচন্দ্রের জন্ম। শান্তিনিকেতনে ছিল তার ঘর সংসার, সাদামাটা জীবনযাপন, আর দীনু ঠাকুর দীনেন্দ্রনাথের সঙ্গে খুব ভাব। রবীন্দ্রনাথের গানের সুর তার কাছেও ধরা ছিল অনেকখানি। কবির গানের ভাণ্ডারী দীনেন্দ্রনাথ কখনো যদি হাজির না থাকতেন, রবীন্দ্রনাথের গানের সেই সুর তেজেশচন্দ্রের গলায় তুলে দিতেন, পরে সেই সুর পৌঁছে যেত দীনেন্দ্রনাথের কাছে। দশাসই দীনেন্দ্র আর রোগাপটকা তেজেশচন্দ্র দুজনে যখন শান্তিনিকেতনে পাশাপাশি হেঁটে হেঁটে গল্প করতে করতে যেতেন, তখন বেশ মজার লাগত। সঙ্গে ছিল বেহালা সুর, বিজ্ঞানের নানা ম্যাগাজিন পড়া, আর প্রকৃতিকে জানা চেনা। রবীন্দ্রনাথের সঙ্গে এই জায়গাটাতেও কোথাও একাকার হয়ে গিয়েছিলেন তেজেশচন্দ্র। শিলাইদহের বোটে জমিদারি দেখার কাজ সারা হলে বিজ্ঞানের নানা বই আর ম্যাগাজিন সঙ্গী হতো রবীন্দ্রনাথের। সুরেন কর কবির সঙ্গে ছিলেন, তিনি তেজেশচন্দ্রের স্মৃতিচারণ করেছেন নানানভাবে। বড়দের কাছে তিনি তেজুবাবু,

নতুনদের কাছে তেজিস্তা আর ছোটদের কাছে তেজিস্তা। তালুধ্বজ ঘরে থাকতেন তিনি, তেজেশবাবুকে তাই তিনি বলতেন রাজা তালুধ্বজ। অনেককাল পরে, তখন তেজেশবাবুর বেশ বয়স হয়েছে, তালুধ্বজের অবস্থাও তথই বচ, তখন তিনি এই বাড়ি ছেড়ে একটা দালান বাড়িতে উঠে এলেন। কিন্তু থাকতে পারলেন না, কদিন পর দেখা গেল একটি গরুর গাড়িতে মালপত্র চাপিয়ে আবার ফিরে এসেছেন তালুধ্বজে। জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়ে গেলেন এখানেই। আর ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা রইল তার সঙ্গী হয়ে। এও কি কম সন্ন্যাসের জীবন, ত্যাগের জীবন, অথচ কত সম্পৃক্ত জীবনের সঙ্গে, ছোটদের সঙ্গে, প্রাণোচ্ছলতার সঙ্গে।

0: নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আপনি রেডিও সেটটা একটু দূরে রাখুন। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। কে বলছেন?
1: হ্যালো।

0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, আমি খড়গপুর থেকে আশিস কুইলা বলছি।
0: বলুন আশিস বাবু।
1: জাস্ট আপনি তো বিবেকানন্দের একটা প্রিয় গান বাজিয়ে দিচ্ছেন, তোমার এই করিয়ে আরো অনেক গ্রুপ গান আছে বলছি, যদি হয় মহা সিংহাসনের ওনার প্রিয় সত্য সংশয় তিনি জমাতে তোমারই তরে মা অন্তরে হয়েছে অন্তরে জাগিচ অন্তরে জানি, এগুলো প্রচন্ড প্রিয় প্রিয় গান ছিল। ঠাকুর রাম কৃষ্ণ বারবার শুনতে চাইছেন, যদি হয় এরই মধ্যে একটা যদি শোনান তো ভালো লাগে।
0: চেষ্টা করবো, শুনতে থাকুন।

এবার আসব একটি মজার ঘটনায়। রবীন্দ্রনাথ তখন ঠাকুরবাড়ির সাধনা পত্রিকা সম্পাদনা করছেন। পত্রিকার দপ্তরে আসত নানান ধরনের লেখা, বিজ্ঞানের লেখাপত্তরও আসত মাঝে মাঝে। জনৈকা মহিলা সেই লেখাগুলো পাঠাতেন, বেশ ঝরঝরে, রবীন্দ্রনাথের বেশ ভালো লাগত। লেখিকার খবর নিলেন রবীন্দ্রনাথ, কিন্তু দেখা গেল তিনি লেখিকা কোথায়, আসলে তো লেখক, জগদানন্দ রায়। নিজের স্ত্রীর নাম দিয়ে তিনি লেখাগুলো পাঠাতেন।

সংসারে তখন বেশ অভাব, যে কোনো ধরনের একটা কাজ পেলে ভালো হয়। পরিচয়ের পর রবীন্দ্রনাথ শিলাইদহের জমিদারিতে জগদানন্দকে সেরেস্তার কাজ দিলেন, কিন্তু তিনি চিনতে পেরেছিলেন কোথাও জগদানন্দের অন্তরকে। এই কাজ তো তাঁর পক্ষে মানায় না। তার পাশাপাশি বললেন বাড়িতে ছেলে মেয়েদের পড়াতে। একসময় শিলাইদহের কাজও শেষ হল, রবীন্দ্রনাথ ফিরে যাবেন শান্তিনিকেতনে। ডাকলেন জগদানন্দকে, কি করবে তুমি? সেরেস্তার কাজ করবে নাকি আমার সঙ্গে শান্তিনিকেতনে গিয়ে ছাত্রদের পড়াবে? তখনও কিন্তু শান্তিনিকেতনে স্কুল তৈরি হয়নি, ভাবনা চিন্তা স্তর। সেরেস্তার কাজে জগদানন্দের একটুও আগ্রহ নেই। তিনি সংসার করেছেন বটে, কৃষ্ণনগর কলেজ থেকে বিয়ে পরীক্ষাও দিয়েছেন, কিন্তু মন টানছে অন্যদিকে। রবীন্দ্রনাথের ডাকে সাড়া দিলেন, চলে এলেন শান্তিনিকেতনে। প্রথম দিন থেকে 1901-এ আশ্রম বিদ্যালয় শুরু হল, সেই প্রথম থেকে সেই স্কুলের মাস্টারমশাই জগদানন্দ। রথী ঠাকুর রথীন্দ্রনাথকে অঙ্ক শেখাতেন তিনি, স্কুলে অঙ্ক আর বিজ্ঞান পড়াতেন। রথীন্দ্রনাথ যখন তার কথা বলেন, সবচেয়ে ভালো লাগত যখন জগদানন্দবাবু বিজ্ঞান পড়াতেন। প্রমথনাথ বিশি থেকে লীলা মজুমদার সকলেই তার কথা বলতে গিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। নানা বিষয়ে পরম পণ্ডিত, লেখক, চমৎকার মানুষ এবং ছাত্রগত প্রাণ। 1901 থেকে 1932 এক টানা 32 বছর পড়িয়েছেন তিনি। স্কুলের অভিভাবক বললেও কম বলা হয়। ছোটদের নানান কাগজে লিখতেন, বই হিসেবে সেগুলো প্রকাশিতও হয়েছে। আর তারই মধ্যে, এই সম্পৃক্তির মধ্যেও চলেছে সমান্তরাল এক সন্ন্যাস জীবন। রবীন্দ্রনাথের জীবনের সঙ্গে যেন তার জীবনের খুব মিল। মাত্র 35 বছর বয়স যখন স্ত্রী শরৎকুমারী চলে গেলেন চিরদিনের মতো, তিন মেয়ে এক ছেলে। বড় মেয়ে অল্প বয়সে বিধবা, তাঁর চার ছেলে মেয়ে নিয়ে জগদানন্দের সংসার। এক মেয়ে শৈশব থেকে পঙ্গু, তারও দেখাশোনার ভার নিতে হয়েছিল তাকে। এমন হরেক দায়িত্ব সামলেও কোথাও ডিগ্রি ছাড়া, পুঁথিগত বিদ্যা ছাড়া, জীবনের শিক্ষায় নিজেকে বিলীন করে দিয়েছিলেন জগদানন্দ। কল্পবিজ্ঞানী H.G. ওয়েলস অন্য গ্রহের বাসিন্দাদের কথা তার কল্পবিজ্ঞানের বইয়ে লিখেছেন 1889 সালে। আর জগদানন্দ তার 32 বছর আগে এমন গল্প তুলে ধরেছিলেন 1857 সালে লেখা সেই গল্প শুক্র ভ্রমণ। কোথাও হয়তো আমাদের কাছে অপরিচিতই থেকে যান তারা, তাদের কলম, কিন্তু যখন তাদের কথা জানতে বসি, পড়তে বসি, কোথাও শ্রদ্ধায় নত হয়ে আসে মাথা। সম্পৃক্তি ও বৈরাগ্য মিলে মিশে থেকেছে তাদের জীবনে, আর সেই জীবনকে তারা মিলিয়ে নিয়েছেন সেই সংসারী সন্ন্যাসী রবীন্দ্রনাথের সঙ্গে। তাদের জীবনে সন্ন্যাসীর সংজ্ঞা যে অন্যতর, জীবন সম্পৃক্ত সেই সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের সঙ্গে কোথাও এক হয়ে যান রবীন্দ্রনাথ, সতীশচন্দ্র, তেজেশচন্দ্র আর জগদানন্দেরা, এমন বহু মানুষের সান্নিধ্যে এগিয়ে চলেছে রবীন্দ্র যাপন আমাদের। আজকের অনুষ্ঠানে তেমনি ছোট্ট ছোট্ট কথা, আর তারই বুননে গানের সুর। গানে অভিরূপ গুহঠাকুরতা, দেবব্রত বিশ্বাস, রাজেশ্বর ভট্টাচার্য, সত্যসুন্দর মুখোপাধ্যায়, মনোজ মুরলী নায়ার, মনীষা মুরলী নায়ার, আর সমবেত সঙ্গীত তো ছিলই, সমবেত ভাবনায় রবীন্দ্র জীবনের এই চর্চা এগিয়ে চলুক। সংসারে সন্ন্যাসী আর তাদের সেই ভূমিকা যেভাবে গানে গানে তুলে ধরেছেন তিনি জীবনে কাজে, তা মিশে থাক

0: ভালো মানুষ
1: না। গানের ভেলা এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও প্রিয়াসমা গঙ্গোপাধ্যায়।

0: শ্রোতা বন্ধুরা, আমাদের এই থমথমে গা ছমছমে এই মিউজিকটা শুনেই হয়তো বুঝতে পেরেছ আজকের এই সিনেস্কোপের আড্ডা একটু অন্যরকম হবে।
1: একদম অন্যরকম হওয়ারই তো কথা, কারণ যারা ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজ মানে যুবাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ দেখে ফেলেছো, তারা তো বুঝেই গেছো যে আজকের এই সিনেস্কোপের আড্ডাটা কি নিয়ে হবে। অবশ্যই, মানে আমরা সেই মেজাজ নিয়েই শুরু করলাম আজকের শোটা।
0: একদম, কারণ এই যে একটা দারুণ উইকেন্ড আমরা পেয়েছি, ঝমঝমিয়ে বৃষ্টি, অ্যাকশন, থ্রিল, এইগুলো যদি না থাকে, স্পেশালি রহস্য, এই গোটা বিষয়গুলো যদি না থাকে, তাহলে এই বৃষ্টির ওয়েদারকে মাটি করে দেওয়ার মানে কোনো দায়িত্ব মানে এইসব কিন্তু তোমাকে কেউ

0: সুতরাং এই যে এত সুন্দর একটা ওয়েদার, ওয়েদারকে এনজয় করো, আজকের আমাদের অনুষ্ঠানটা এনজয় করো। আজ তোমাদের জন্য বেশ কিছু সিনেমার প্লেলিস্ট এনেছি, যে বাকেট লিস্ট আবার পূরণ হবে সিনেস্কোপের আড্ডায়। আজকে রয়েছি আমি তোমার যুবাণীর বন্ধু ব্রতদীপ এবং আমার সঙ্গে
1: প্রিয়ষ্মা। আর এই যে বিভিন্ন সিনেমার কথা বললো, যে সিনেমার বাকেট লিস্ট নিয়ে এসেছি, কি সিনেমা? ডিটেকটিভ সিনেমা, অবশ্যই ডিটেকটিভ সিনেমা এবং ওয়েব সিরিজ বিভিন্ন রকম, যেগুলো আমাদের খুব প্রিয় এবং যেগুলো

0: প্রচুর ডিটেকটিভ সিরিজ এবং প্রচুর বাংলা সিনেমা, হিন্দি সিনেমা প্রচুর দেখেছি, কিন্তু তাদের মধ্যেও যেগুলো রিসেন্ট একটু নতুন নতুন, মানে 2025 বা 2026 এ রিলিজড বা হয়তো রিলিজড হবে, তো সেই রকম কিছু সিনেমা এবং ওয়েব সিরিজ নিয়ে আজকে গল্প হবে এই সিনেস্কোপের আড্ডায়। আর সেই আড্ডায় তোমরা কি করে আসতে পারো বলো তো? আমাদের জোবানি কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ তো আছেই, YUVAVANIKOLKATA জোবানি কলকাতা, সেখানে আজকের যে পোস্টারটা রয়েছে সিনেস্কোপ, সেখানে ডিটেকটিভ লেখা রয়েছে, সেখানে এসে কমেন্ট করে জানাও, অথবা আমাদের ফোন লাইন 0332213134 আরেকবার বলে দিই 0332213134 এই নম্বরে আমাদেরকে কল করে জানাও তোমার প্রিয় ডিটেকটিভ সিনেমা কোনটা, বা তুমি রিসেন্টলি কোন ডিটেকটিভ সিনেমা বা ওয়েব সিরিজ দেখেছো। অবশ্যই আমাদেরকে কল করে জানাও বা কমেন্ট করে জানাও কেমন।
1: আর তাহলে এই যে গোটা আড্ডাটা তোমরাও বেশ জমিয়ে বসো, আর জমি একটা যদি গান না হয়, এবং শুরুতেই যে গানটা নিয়ে ভেবেছি আর কি, সেই গানটা দিয়েই আর কি আজকের এই আড্ডাটা শুরু করা যায়।
0: হ্যাঁ, এবং সেই আড্ডাটা শুরু করবে আমাদের এই গানের মাধ্যমে নোবেল। তো সেই গানটা শুনে আমরা কিন্তু আমাদের আড্ডায় আবার ফিরে আসছি। কোথাও যেও না, গানে রাখো যুববাণী, গানটা শুনতে থাকো।

0: যেমনটা কথা দিয়েছিলাম, আমাদের এই সিনেস্কোপের আড্ডায় আমরা গানের পর অবশ্যই ফিরে আসবো তোমাদের কাছে, আর তোমরাও নিশ্চয়ই আমাদের কাছে ফিরে আসবে। কিভাবে আসবে? আমাদের ফোন লাইন খোলা রয়েছে 03322131342। সেই নাম্বারে চলে এসো তোমার প্রিয় ডিটেকটিভ সিনেমা বা সিরিজের কথা নিয়ে, বা তোমার রিসেন্ট রিলিজ কোনো সিনেমা দেখা হয়েছে ডিটেকটিভ নিয়ে, সেটা মানে যে সিনেমা দেখেছো সেটা আমাদেরকে ফোন করে জানাও, বা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আজকে তো আড্ডায় রয়েছি আমি তোমাদের যুবানির মধ্যে প্রিয়সমা, আমার সঙ্গে ব্রতদীপ। আর প্রথম সিনেমা যেটা রিসেন্ট রিলিজের মধ্যে আমাদের বেশ প্রিয় সেটা হচ্ছে দি একেন। আর দি একেনের মধ্যে যেটা সিনেমাটার নাম সেটা হচ্ছে বেনারসের বিভীষিকা।
1: আমার এই একেন নিয়ে একটি কথা বলার, সেটি হচ্ছে যে এই যে দা একেনের যে ফ্র্যাঞ্চাইজি আমরা দেখতে পাচ্ছি একের পর এক হিট, এবং সেখানে অনির্বাণ চক্রবর্তী থেকে শুরু করে যারা যারা রয়েছে, সমক রয়েছে, পাশাপাশি আরও অনেকে রয়েছে যাদের অভিনয় ক্ষমতা থেকে শুরু করে, স্পেশালি আমরা বাঙালিরা ডিটেকটিভ বলতে তো ওই সবসময় ব্যোমকেশকে ইমাজিন করেছি, কিরিটিকে ইমাজিন করেছি, ফেলুদাকে ইমাজিন করেছি, আরও অনেকে রয়েছেন আমাদের মধ্যে, কিন্তু সেখানে জয়ন্ত মানিক থেকে শুরু করে বিমল কুমার কে নেই সেই লিস্টে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে একেন নিজেকে করেছে আলাদা। হ্যাঁ, সিনেমায় আমরা যে একেন বাবুকে দেখছি গল্পের সঙ্গে হয়তো তার মানে ওই বাহ্যিক মিল হয়তো খুব একটা নেই, কারণ সিনেমার চমকপ্রদ এই বিষয়টা বানানোর জন্য হয়তো খানিকটা এদিক ওদিক করা হয়েছে, কিন্তু অনির্বাণ চক্রবর্তীর অভিনয় বারবার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে একটা কথা, ডিটেকটিভ মানেই কিন্তু সেই রকম গাম্ভীর্য, তোমার নাম কি, এইসব নয়, তার বাইরে গিয়েও মানে একটা একটা কমিক রিলিফ আছে তার মানে এসের মধ্যে। এবং বলা ভালো, বেনারসে বিভীষিকা এই পুরো কোটা কাস্টিংয়ে রয়েছে অনির্বাণ চক্রবর্তী, সুহত্র মুখোপাধ্যায়, সোমক ঘোষ যাদের মেইন কাস্টিং যাদেরকে, এবং পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। মানে যেটা বললাম, একেন বাবু মানে কিন্তু নিখাদ বিনোদন, আর মগজাশ্রেণ এক অদ্ভুত কম্বিনেশন
0: একদম। আর যেটা তুমি বললে যে এই ফ্র্যাঞ্চাইজির কথা, একেন বাবুতে, একেন বাবুর প্রথম ফ্র্যাঞ্চাইজিতে মানে ক্যারেক্টার কিছু, মানে যিনি প্রধান চরিত্র অনির্বাণ চক্রবর্তী, তিনি ছাড়াও যে আর বাদবাকি দুটো চরিত্র ছিল বাপি বাবু, মানে এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু পরে চেঞ্জ হতে হতে এসেছে, এবং এখন এই বর্তমানে দাঁড়িয়ে সেখানে সুহত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ ফাটিয়ে অভিনয় করছে, এবং যথেষ্ট ভালো নিজেদের ক্যারেক্টারগুলোকে ফুটিয়ে তুলেছে, এবং দুজনকে দেখে বেশ মজা লাগছে। এবং এই অনির্বাণ চক্রবর্তী এবং সুহত্র মুখোপাধ্যায় আর সোমক ঘোষের যে একটা বন্ডিং, যে একটা সুন্দর কেমিস্ট্রি, সেটা কিন্তু প্রতিটা সিনেমা এবং প্রতিটা ওয়েব সিরিজে এখন ফুটে উঠছে একেন বাবুতে। এই রিসেন্টলি যেমন এইটা দেখলাম বেনারসিকা, তারপরেও রাজস্থান জমজমাট, এই যে বিষয়গুলো, এইগুলো দেখে মানে সত্যি পুরুলিয়ায় যে মানে পুরুলিয়া নিয়ে যেটা হলো সেইটা, মানে প্রত্যেকটা ওয়েব সিরিজ এবং সিনেমা কিন্তু আমাদের কাছে মানে সত্যিই দেখবার মতো সিনেমা। এবং যেহেতু এই বেনারসের বিভীষিকাটা হল রিলিজ হয়েছে, সেখানে একটা কথা না বললেই নয়, এখানে কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় দেখবার মতো,
1: দেখবার একদম একদম।
0: বেনারস জায়গাটাকে তো প্রথমত ভীষণ ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দ্বিতীয়ত শাশ্বত চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা, যে ভিলেন ক্যারেক্টারটা, সেটা প্রথম থেকেই খুব ওয়েল ডেভেলপড, ঠিক আছে? মানে আমরা সাধারণত ডিটেকটিভ সিরিজে কি দেখি, মানে এই সিনেমাটা একটু কোথাও থেকে আলাদা, কারণ ডিটেকটিভ সিনেমায় আমরা যথারীতি দেখি হচ্ছে প্রথম থেকে ভিলেনকে মানে একদম এক্সপোজ করা হয় না সাধারণত, কিন্তু এখানে ভিলেনকে প্রথম থেকেই এক্সপোজড করা হয়েছে, এবং তার ফলে কি হয়েছে, পুরো ভিলেন ক্যারেক্টারটা বিল্ড আপ হতে হতে হতে হতে গেছে, এবং লাস্ট সিন, যারা যারা এই সিনেমাটা দেখেছো, মানে বেনারসের বিভীষিকা দেখেছো, তাদের কাছে লাস্ট সিনটা মানে তুখর একটা, মানে তুখর মানে সুন্দর একটা সিন, তো সেটা তো দেখবার মতোই। এবং যারা যারা এই মানে একেন বাবুর পাগলামিকে দারুণভাবে কমপ্লিমেন্ট দাও, তাদের কাছেও কিন্তু এটা বেশ বড় পাওয়া এই বেনারসি বিভীষিকা সিনেমাটা, কারণ এখানে যেরকম কমেডি রিলিফ আছে, তেমনি একটা সিরিয়াস মোমেন্ট আছে, তেমনি রোম্যান্টিক কিছু দৃশ্য আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে বেনারসি বিভীষিকা একটা দুর্দান্ত সিনেমা। যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখো, একটা মাস্ট ওয়াচ সিনেমা। এবং এই দায়কেনের পর আমরা আরো তো অনেক গল্পে যাব,
1: তার আগে একটা টেলিফোন নিলে কিন্তু বুকটা মন্দ হয় না। আমাদের টেলিফোন লাইনে বন্ধু চলে এসেছে, দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
0: হ্যালো,
1: নমস্কার,
2: আমি মালদা থেকে শায়ন ঘোষ কথা বলছি।
0: শায়ন,
2: এটা আমি কোইনসিডেন্ট বলবো না কি বলবো আমি জানি না, আমি কালকে একটা থ্রিলার সিরিজ দেখলাম,
0: আচ্ছা,
2: সেটা হচ্ছে খুব সম্প্রতি মুক্তি পেয়েছে, ঠাকুমার ঝুলি।
1: আচ্ছা, যদি আমরা সেই নিয়ে আলোচনায় আসতাম,

0: শ্রাবন্তী চট্টোপাধ্যায় কে যে ঠাকুমা মানে মেকআপ এর যে একটা ক্যারিশমা সেটা কিন্তু আমরা দেখেছি, এবং গল্পটার মধ্যে যে একটা পারিবারিক মোচড় ছিল আজকে মানুষের না পাওয়া তার রিভেঞ্জ, এবং তার যে বিলিভ সে বিশ্বাসটা সে করছে। কিন্তু যে আর সব থেকে কথা হ্যারি বেলাফন্টে,
1: এবং বলা ভালো যে সিনেমাটা নিয়ে আর কি কথা বললো ঠাকুরমার ঝুলি, এবং সেখানে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে আমরা এতদিন নায়িকা হিসেবে দেখেছি, যদিও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দুর্ধর্ষ একটি সিনেমা রয়েছে বলা ভালো, সেটি হচ্ছে গয়নার বাক্স, সেখানে তার অভিনয় দেখার মতো ছিল অপর্ণা সেনের নির্দেশনায়। কিন্তু সেখান থেকে বেরিয়ে যখন ঠাকুমার ঝুলি,
2: ঠাকুমার ঝুলি মানে আমরা যেটা সবসময় যেটা জেনে এসেছি দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের লেখা বিভিন্ন রকম গল্প হবে, সেটা কিন্তু খুব একটা নয়, এটা সম্পূর্ণ একটা ডিটেকটিভ স্টোরি। এবং এই যে হ্যারি বেলাফন্টে বললো, আমরা সাধারণত হ্যারি বেলাফন্টের বিভিন্ন রকম জামাইকা ফেয়ারওয়েল আর অন্যান্য গান শুনেছি, কিন্তু এখানে হরি বেলা আর ফন্টে, এটা হচ্ছে তিনটে বেড়াল, ঠিক আছে, এই তিনটে বেড়ালকে নিয়ে এত সুন্দর একটা গান। সেই গানটা কিন্তু মানে আমি যতবার ওই সিনেমাটা দেখেছি মানে ওয়েব সিরিজটা দেখেছি আমার মাথায় কিন্তু বারবার ওই গানটা আসতো, এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অভিনয় সত্যি ভীষণ সুন্দর, ঠাকুমার ভূমিকায় ভীষণ সুন্দর,
1: মানে নায়িকা শ্রাবন্তী থেকে আমরা ঠাকুমা শ্রাবন্তী দেখছি। একটা সবথেকে ভালো বলা ভালো যে মেকআপের একটা দুর্ধর্ষ ব্যাপার আমরা দারুণ দেখেছি, মানে আমরা যে দেখছি যত দিন যাচ্ছে আমাদের বেঙ্গলি সিনেমাতে সেক্ষেত্রে মেকআপ থেকে অনেক বাড়ছে, এবং সেটা তার একটা বড় প্রমাণ হচ্ছে ভিঞ্চিদা,
2: একদম
1: যাকে নিয়ে গোটা সিনেমাটা আর কি, মানে সেই নিয়ে তারও সেই সিনেমারও একটি গান শুনলাম। আর তোমরাও যদি আজকের এই আড্ডায় চলে আসতে চাও চলে আসো 0332131342। ইতিমধ্যে দুটো সিনেমার কথা বলে ফেলেছি, আমাদের টেলিফোন লাইনে বন্ধু বন্ধু কি বলছে শুনি। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
2: হ্যালো,
3: নমস্কার।
1: নমস্কার,
3: অসীম কুমার মন্ডল
2: বলুন,
3: বেতালং মঙ্গলপুর বাঁকুড়া থেকে। বেশ কিছুদিন আগে আমার একটা আর্ট ফিল্ম দেখার সৌভাগ্য হয়েছিল, শিশির সাহানা পরিচালিত, সিনেমাটির নাম হচ্ছে মাটি ও মানুষ। ওখানে প্রযোজক দেখিয়েছেন মানে কুসংস্কার মুক্ত তিনি সমাজকে একটা বার্তা দিতে চেয়েছেন, এখনো ডাইনি প্রথা গ্রাম বাংলায় দেখা যায়। তো সিনেমাটা দেখার সৌভাগ্য হয়েছিল, শুধু সিনেমা দেখাই নয় সিনেমার টোটাল শুটিংটাই দেখার সৌভাগ্য হয়েছিল, কারণ আমার বাড়ি বা আমার গ্রাম আমাদের পার্শ্ববর্তী গ্রামে হয়েছিল, এখানে সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, শীলা মজুমদার, তাপস পাল, শান্তিলাল,
1: সব্যসাচী চক্রবর্তী,
3: সেনগুপ্ত, সব্যসাচী চক্রবর্তী, রিমঝিম সেনগুপ্ত, উনি ডাইনিটা দেখানো
1: হয়েছে।
3: সমাজ এখনো কতটা মানে পিছিয়ে আছে এই জিনিসটা উনি তুলে ধরেছিলেন।
1: ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এবং হ্যাঁ, এরকমও কিছু সিনেমার রিভিউ, অফকোর্স এরকমও কিছু সিনেমার রিভিউ নিয়ে আমরা কোনো এক সিনেস্কোপের আড্ডায় আসবো, তবে আজ আমরা কথা বলছি ডিটেকটিভ সিনেমা। কুসংস্কার, যে কোনো রকম কুসংস্কারকে আমরা কোনোদিনই প্রাধান্য দিইনি এবং আগামীতেও কোনোদিন দেবো না, সুতরাং আগে থেকেই বিষয়টা আমরা ক্লিয়ার করে রাখলাম।
2: এবং এই যে সিনেমাগুলো নিয়ে কথা বলছি, তোমাদের যদি এইরকম ডিটেকটিভ কোনো সিনেমা নিয়ে গল্প থাকে, মানে ধরো আমরা তো কিছু রিসেন্ট রিলিজ সিনেমা নিয়ে কথা বলছি, ধরো 2025-26-এর কিছু সিনেমা, তেমনই ধরো আমরা যদি একদম পুরনো কিছু ডিটেকটিভ নিয়ে কথা বলতে চাই, সেখানে ফেলুদা, ব্যোমকেশ, আরও অন্যান্য অনেক কিছু সিনেমা আসবে, কিন্তু আমরা রিসেন্ট কিছু সিনেমা নিয়ে কথা বলছি, এবং তোমরাও এরকম রিসেন্ট কিছু সিনেমার গল্প নিয়ে বা যে সিনেমাটা দেখেছো এবং মনে করো যে সবার দেখা উচিত সেরকম কিছু সিনেমা থাকলে অবশ্যই আমাদেরকে ফোন করে জানাও বা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমাদের ফোন লাইন কিন্তু খোলা রয়েছে 0332131342, সেখানে এসে কমেন্ট ফোন করো এবং আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর ইতিমধ্যেই আমরা তো গল্প তো মানে চলবেই, আমাদের গল্প তো চলতেই থাকবে, কিন্তু এই যে মন মানে না গানের জন্য, তো সেই গান শুনে আমরা কিন্তু আবার ফিরে আসবো আমাদের আড্ডায়। ফেলুদার গান শুনি বরং, ফেলুদার গান কে গেয়েছেন সেটা না হয় তোমরা একটু শুনে গেস করো, নামটা না হয় আমরা গান থেকে ফিরে আসার পর বলবো, কেমন?

0: এই যে এত সুন্দর একটা গান কার গলায় শুনলাম আমরা?
1: অঞ্জন দত্ত। অঞ্জন দত্ত,
0: কারণ এই দার্জিলিং গানটার পরেই বোধহয় এইরকম একটি গান আমরা পেয়েছিলাম অঞ্জন দত্তের ফেলুদার গান, এন্ড এটা আমাদের খুব পছন্দের গানের মধ্যে একটি। বেশ, এরপরে আমরা যাব যে সিনেমা, সেই সিনেমা হচ্ছে
1: গুরুত্বপূর্ণ দুটো ক্যারেক্টারের রিভিউ আমরা পাচ্ছি, সেটা হচ্ছে অর্জুন চক্রবর্তী এবং রাইমা সেন। এখানে বহু ক্যারেক্টার, মানে সোহিনী রয়েছে, আরো অন্যান্য অনেক কলাকুশলী রয়েছে, কিন্তু দুজনের ক্যারেক্টার কিন্তু এখানে সব থেকে বেশি মানে কথা হয়েছে যাদেরকে নিয়ে, তিনি হচ্ছেন অর্জুন চক্রবর্তী এবং রাইমা সেন। এবং মূল চরিত্র আরও অন্যান্যরা রয়েছেন অবশ্যই। আর এই মানে ফুলপিশি এডওয়ার্ড সিনেমাটা কিন্তু খুব মানে খুব ধীর লয়ের একটা ডিটেকটিভ সিনেমা আমি বলতে পারি, মানে একটা খুনের সেই জট পাকানো একটা
0: অবশ্যই,
1: সেখান থেকে ধীরে ধীরে ধীরে ধীরে সেই জটটাকে খোলার একটা গল্প, এবং খুব সুন্দর করে কিন্তু সেই জট খোলা হয়েছে। একটা সিনেমা তুমি মানে কিছু সিনেমা দেখেছি আমরা ব্রত, যে কিছু কিছু সিনেমায় দেখি যে যে রহস্যটা থাকে সেই রহস্যের জটটা খোলার সময় অনেক জায়গায় সেই ঘেটে যায়
0: ব্যাপারটা,
1: মানে অনেক কিছু দেখাতে গিয়েও অনেক কিছু
0: দেখানো হয় না, একদম
1: প্রত্যেকটা সিনেমার শেষে আমাদের মনে হয় যে ইস এইটা দেখালো না, এটা এটা তাহলে কি ছিল, মানে ধরো অনেকগুলো ঘটনা দেখানো হলো, সেই দেখানোর পরে যখন রহস্যের জটটা খুললো সেখানে হয়তো সাতটা মানে ঘটনা দেখিয়েছিল, রহস্যের জট খোলার পর দেখা গেল যে তিনটে ঘটনা দেখানো হয়েছে, বাদ বাকি চারটে দেখানো হয়।
0: আমার মনে হয় কি জানো তো, লেখক বা ডিরেক্টর যারাই থাকুক এই বিষয়তে, তারা না চায় যে শ্রোতারাও একটু ভাবুক বা দর্শকেরাও একটু ভাবুক। আমার মনে আছে এই এই কথার চলেই চলে আসছে হ্যারি পটার, আমরা সবাই দেখেছি আটটা পার্ট রয়েছে, এবং শেষে এমন একটা মুহূর্ত আসছে যেখানটায় আমরা অনেক কিছু বুঝে উঠতে পারছি না, মানে সিনেমাতে সেগুলো দেখানো হয়নি। হ্যাঁ, বইতে তার উল্লেখ আছে, প্রত্যেকটা গল্পে তার উল্লেখ আছে, কিন্তু অনেক কিছু রয়েছে সেটা দর্শকদের উপর ছেড়ে দেওয়া হয়। তোমরা ভাবো, যেটা কিন্তু আমরা প্রায় দেখতে পাই সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্পে, সুনীল গঙ্গোপাধ্যায়ের যে কোনো গল্প যদি আমরা পড়ি, সেটা ইয়েতি রহস্য থেকে শুরু করে বা লালফুল, আরও অনেক কিছু আছে কাকাবাবুর বিভিন্ন গল্পে, সেখানে না শেষে কিন্তু মিস্ট্রিটা না সলভ হচ্ছে না। লাইক ওই গল্পটা যেখানে কনিষ্কের মাথাটা কোথায় আলটিমেটলি, সেটা কিন্তু আমরা কেউ জানতে পারলাম না। ঠিক সেই রকমই আমারও মনে হয় যে ডিরেক্টর বা পরিচালক যারাই আছেন, তারা প্রত্যেকেই চায় যে দর্শকরাও বোধ হয় একটু ভাবুক। তো দর্শকরা তোমরা কি ভাবছো সেটা আমাদেরকে ফোন করে জানাও, 0332 1314 আমাদের টেলিফোন লাইনেও বন্ধু বন্ধু কি বলছে শুনি।

0: এবারে এই গল্পে আসবো আমরা।
1: হ্যালো,
0: কে বলছো, কোথেকে বলছো?
2: হ্যাঁ, আমি নদিয়া থেকে মিষ্টি বলছিলাম।
0: বলুন বলুন।
2: বলছিলাম যে ওই যে সিঙ্গারটার নাম মনে হচ্ছে গেতা হবে তো মনে হয়।
0: যদিও আজকে আমরা মগজ মিটার খেলতে বসিনি, যেটা আসলে গতকালের রেস্টটা এখনো
1: কাটেনি। আসলে আমরা আজকে ডিটেকটিভ বিভিন্ন সিনেমা নিয়ে কথা বলছি বা ওয়েব সিরিজ নিয়ে কথা বলছি। তোমরা বন্ধুরা ফোন লাইনে চলে এসো, আমাদের ফোন লাইন খোলা রয়েছে। কিন্তু ডিটেকটিভ সিনেমা নিয়ে যদি কোনো কথা বলার থাকে তবেই এসো, কেমন?
0: চলো। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো? হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
1: হ্যালো
0: হ্যালো। না, ফোনটি করে চুপটি করে থাকলে হবে না বন্ধু।
1: এবং তোমাদেরকে অনুরোধ করব যে যখন ফোন করছো তখন অবশ্যই যে রেডিও সেট রয়েছে তার থেকে একটু দূরে গিয়ে করো, কারণ তোমাদের কথা আমরা শুনতে পাইনি, বিশ্বাস করো।
0: হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
1: হ্যালো
0: হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
1: না বন্ধু,
0: হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে?
1: হ্যালো,
0: না বন্ধুর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তবে হ্যাঁ, মেঘলা ওয়েদার, একটু নেটওয়ার্ক সমস্যা হবে না, সেটা কি আর হয়, সেটাই খুব স্বাভাবিক যদিও। বাট আমরাও নেটওয়ার্কের অপেক্ষায় টেলিফোনে বন্ধু। বন্ধু কি বলছে শুনি। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো? নমস্কার, কে বলছো, কোথেকে বলছো? বলো। একদম একদম প্রাপ্ত মনস্কদের জন্য বলা যেতে পারে, কারণ আমরা হয়তো অনেক কিছুই বুঝে উঠতে পারতাম না ওখানে। তারপর বড় হয়ে গিয়ে দেখলাম এমন কিছুই ছিল না যেটা আমরা বুঝতে পারবো
1: না। ব্যোমকেশের ব্যাপারটা কি বলতো, মানে ফেলুদার কি হতো, খুব মানে
0: কাট কাট কাট
1: কাট ছোটবেলাতেও সিনেমা কিছু দেখেছি কিন্তু বুঝতে
0: পারিনি।
1: হ্যাঁ, কিন্তু পরে যখন দেখেছি যে আরে ভাই এরকমও লেখা যায়, এরকম ভাবে একটা গল্প সাজানো যায়।
0: কারণ আমি যখন প্রথম অর্থমর্থম শুনছি বা পড়ছি এবং মানে থিয়েটারও যখন দেখছি আর কি, তখন মারমার কাটকাট একটা ব্যাপার। ব্যোমকেশের প্রতি তো একটা আলাদা ফ্যান বেস আছে, কিন্তু ফেলুদা ফেলুদাই একদম সত্যি কথা। আর ফেলুদার কথাই যখন হলো
1: তখন কথা হবে যত কাণ্ড কলকাতা দিয়ে। না, এটা মানে ফেলুদার কোনো সিনেমা না, ফেলুদার আদলে আদলে একটা সিনেমা।
0: একদম,
1: যত কাণ্ড কলকাতা বলতে গেলেই যার কথা প্রথম বলতে হয় তিনি হচ্ছেন শ্রদ্ধেয়
0: অনিল দত্ত।
1: অনিল দত্ত এবং অনিক দত্ত প্রয়াত হয়েছেন বেশ কিছুদিন হলো,
0: বেশ কিছুদিন। হ্যাঁ,
1: কিন্তু তার প্রত্যেকটা সিনেমা, তার প্রত্যেকটা কীর্তি আমাদের মনে দাগ কেটে গেছে
0: একদম। দা কাল্ট ক্লাসিক, আমি অনিক দত্তের নাম হচ্ছে, ডিরেক্টর অনিক দত্তের নাম হচ্ছে, আমরা তার একটা তার কাল্ট ক্লাসিকের নাম বলবো না, তা তো হয় না, অফকোর্স ভূতের ভবিষ্যৎ, ঠিক আছে, সেরকম একটি সিনেমা আমরা তাদের কাছ থেকে, তার কাছ থেকে উপহার পেয়েছি, যে সিনেমা একবার কেন, 100 বার, 1000 বার, 2000 বার দেখলেও সেটা একই রকম ভাবে থাকে,
1: পুরনো হবে না, সেই সিনেমা কখনো পুরনো হবে না।
0: যদিও আজকে আমরা ভূতের ভবিষ্যৎ নিয়ে গল্প করছি না, আমরা বলছি
1: যত কাণ্ড কলকাতাতে নিয়ে কথা। এবং যত কাণ্ড কলকাতাতেই যে আবির, আবির চট্টোপাধ্যায় তার যে ক্যারেক্টারটা, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ডিটেকটিভ বলতে গেলে ফেলুদা যখন আমরা দেখেছি, ফেলুদাতে ফেলুদা বা ব্যোমকেশ যখনই দেখেছি সেখানে মেন পটভূমিটা ছিল হচ্ছে কিন্তু কলকাতা। কলকাতাতেই সমস্ত কিছুর কেসে শুরু হচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে। এবার এই যত কাণ্ড কলকাতাতেই কি হয়েছে যে পুরো কেসটাই, পুরো ডিটেকটিভ ঘটনাটাই চলেছে একদম কলকাতার মধ্যে, কলকাতার বুকে। সেখানে আমাদের কলকাতার অলি গলি, ট্রাম লাইন, পুরনো বাড়ি, চেনা রাস্তার মনে মনে লুকিয়ে থাকা নানান গল্প নিয়ে এই যত কাণ্ড কলকাতাতে এই সিনেমাটা। এবং বেশ মজাটা হলো এখানে শুধু রহস্য নেই, কলকাতার সেই চেনা গন্ধ রয়েছে। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে, কিন্তু এই যত কাণ্ড কলকাতাতে এই তো আগের বছর পুজোয় রিলিজ করেছে, এবং এই সিনেমাটা শুধুমাত্র অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক তাদের জন্য নয়, এবং বাচ্চারাও দেখে খুব মজা পেয়েছে সিনেমাটা। এই বছর পুজোতে প্রচুর সিনেমা রিলিজ হয়েছে একসঙ্গে, সেখানের মধ্যে যত কাণ্ড কলকাতাতেই দেখে সব থেকে বেশি ভালো রিভিউ পেয়েছে কিন্তু যত কাণ্ড
0: একদম। তাহলে আমি এই বিষয়ে একটা কথা বলে দিতে পারি যে এই যে উইকেন্ডটা তোমরা পেয়েছো, এই যে বর্ষামুখর উইকেন্ড, সেই বর্ষামুখর উইকেন্ড কিন্তু তোমাদের জন্যই রইল। আর এই বর্ষামুখর উইকেন্ডে কিন্তু অ্যাড করে নাও যত কাণ্ড কলকাতাতেই। আর আপাতত তোমাদের জন্য রইল একটা হিস্ট্রি র‍্যাপ। ফিরছি হিস্ট্রি র‍্যাপের পরে বিক্রম ঘোষের পরিচালনায়, চলো।

0: তাহলে ব্যাস বলবো না আমাদের
1: মানে আমরা যদি ব্যাস বলি, আমরা যদি ব্যাস বলি শ্রোতা বন্ধুরা রেগে যাবে, কি দরকার আমাদের 03221314 নাম্বার রিপ্লিং করছে, দেখি বন্ধু কি বলছে।
0: হ্যালো,
1: কে বলছো, কোথা থেকে বলছো?
0: হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার,
2: হ্যাঁ, বেরুগ্রাম থেকে সুখদেব পাল বলছি।
0: বলুন।
2: 30 মিনিট হলো অনুষ্ঠানটা জমে গেছে, দারুণ জমে গেছে। তবে আমার ফেলুদাই পছন্দ।
1: হ্যাঁ, ফেলুদা তো সবার পছন্দ,
0: ফেলুদা তো সবসময় থাকবে,
1: একদম
2: পছন্দ,
1: একদম ডিটেকটিভ মানেই ফেলুদা। আমাদের সবার প্রথমে এটাই মাথায় এসেছিল ছোটবেলায়, ঠিক আছে, ডিটেকটিভ মানে ফেলুদা,
0: কারণ ফেলুদার বাইরে তো আমরা কিছু পড়িনি বা দেখিনি।
1: আমার শুধু মনে হয় ওই যে একটি মিম বের হয় না মাঝে মাঝে, ঠিক ষষ্ঠী আসার দুদিন আগে, পরশু তো ষষ্ঠী,
0: আপনার কাজ শেষ হবে তো,
1: এটা এটা বাঙালির ডায়লগ হয়ে গেছে, ঠিক চতুর্থীর দিন। হ্যাঁ, চতুর্থীর দিন যদি কেউ ডায়লগটা না দেয় বা কোনো মিম যদি এটা না বেরো, তাহলে বুঝতে হবে বাঙালি পুজো ভুলে যাচ্ছে, ঠিক আছে। তো উই আর অল ওয়েটিং ফর দ্য মোমেন্ট অ্যাকচুয়ালি, যে সেই চতুর্থী, পরশু তো ষষ্ঠী, আপনার কাজ শেষ হয়ে যাবে, উনিও রেগে যান মাঝে মাঝে।
0: সত্যি লোকটা বলে প্রত্যেক বছর এসে আপনাকে এই
1: কথাটাই বলতে হবে, ঠিক আছে।
0: না, এরকম মানে অনেক রকম এইসব ফেলুদা তো থাকবেই, তার সঙ্গে নতুন নতুন যে ডিটেকটিভ সিরিজ বা সিনেমা সেগুলো নিয়ে কথা বলবো না, তা তো হয় না।
1: এইবারে যে সিরিজটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জ্যাজ সিটি। জ্যাজ সিটি মানে শুনেই মনে হয় না যে

0: ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেখানটায় হয়তো একটা জ্যাজিং চলছে, কোথাও কোথাও একটা জ্যাজ জ্যামিং চলছে, বাট না, এইটা গল্পটা 1971 সালের যুদ্ধের আবহ, কলকাতার পার্ক স্ট্রিটের গল্প। সেখানে কিন্তু জ্যাজ কালচার আজকের নয়, সেটা কিন্তু বহু পুরনো, ঠিক আছে, মানে ঐতিহাসিক নিদর্শন রয়েছে সেখানে সেই জ্যাজের। তো সেই জ্যাজ কালচারকে কেন্দ্র করে এই সিরিজটি একটা ভিজুয়াল ট্রিট বলা যেতে পারে। গৌরব চক্রবর্তীকে একজন আন্ডার কভার স্পাই হিসেবে দারুণ স্মার্ট অফকোর্স লেগেইছে আর কি, এক্সপেক্টেড। এবং সায়নী গুপ্ত পাশাপাশি আরও যারা রয়েছে তারা মানে এই ওই পিরিয়ডিক লুকটা জাস্ট ফাটিয়ে দিয়েছে তারা। 1971 মাথায় রাখতে হবে যে এটা একটা মানে অনেক পুরনো, এবং এখানে যে ইতিহাস, রাজনীতি এবং গোয়েন্দাগিরি এই সমস্তটা একসঙ্গে রয়েছে। এবং ওই যেহেতু একটা ক্লাসিক টাচ রয়েছে, তোমরা কিন্তু দেখতে ভুলো না, কারণ সেখানে ওইভাবে হয়তো মানে এখনকার সময় যেভাবে আমরা ক্রিমিনালদেরকে ধরি সেইভাবে তো ধরা হতো না, সেখানে তো অত মানে সহজে ট্রেস পাওয়া যেত না, সুতরাং তখন ছিল কিন্তু আরও কঠিন। সেই কঠিনের মধ্যেও তারা কীভাবে বিষয়টাকে সহজ করতো, সেই সহজ বিষয়টাকে দেখার জন্য কিন্তু তোমাদেরকে দেখতেই হবে এই ওয়েব সিরিজটি জ্যাজ সিটি। তোমরা যে কোনো তোমরা সার্চ ইঞ্জিনে সার্চ করে কিন্তু দেখে নিতে পারো যে কোন ওটিটিতে তোমরা দেখতে পারবে এটি।
1: এবং যখন কলকাতা নিয়ে কথা হচ্ছে, কলকাতার বুকে পার্ক স্ট্রিট নিয়ে কথা হচ্ছে, তখন আরও একটা হিন্দি যখন বলছি, সেখানে আরও একটা হিন্দি ওয়েব সিরিজ, সেটা হচ্ছে ব্রাউন, মানে রিসেন্ট রিলিজ একদম, মানে বিভৎস একটা ফাটাফাটি ওয়েব সিরিজ। সেখানে অনেক দিন পর, অনেক বছর পর আমরা করিশ্মা কাপুরকে দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে যিশু সেনগুপ্ত, না দাদা দেন যিশু সেনগুপ্ত, ঠিক আছে, যিশু সেনগুপ্ত, তার সঙ্গে হেলেন, মানে হেলেনকে, মানে হেলেন আমাদের তো একটা কাল্ট ক্লাসিক মানে হিরোইন, তো সেই হেলেনকে দেখতে পাচ্ছি, তার মধ্যে সূর্য শর্মাকে দেখতে পাচ্ছি। এবং আমার যেখানে মানে সব থেকে ভালো লেগেছে করিশ্মা কাপুরকে দেখে, এত বছর পর অভিনয় জগতে ফিরে এসে সে যে এত সুন্দর একটা জিনিস উপহার দিচ্ছে, সেটা মানে ফাটাফাটি
0: বিষয়। এবার একটু চুপ করে বসো, আমি এসে গেছি,
1: কুরসি কি পেটি বাঁধলি জি, মানে অসাধারণ। একজন পুলিশ অফিসার হয়েছেন, ডিটেকটিভ, মানে ডিটেকটিভ প্রোগ্রামিং এর। তো সেখানে এই সিনেমাটার গল্পটা খানিকটা এরকম যে একটা সিরিয়াল কিলিং হচ্ছে, সিরিয়াল কিলিং এ সেখানে এমন একটা একটা প্যাটার্ন রয়েছে যে মানুষটাকে, একটা মেয়েকে ঝুলিয়ে তার মাথা হাত পা সব কেটে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে সিরিয়াল কিলিং এর প্যাটার্ন।
0: ওকে, আমরা আমরা একটু সেন্সর অ্যালার্ট করে দিচ্ছি, আমাদের শ্রোতা বন্ধুরা অনেকে একটু সেন্সিটিভ, তো
1: তার বিভিন্ন পাস্ট রিলেটেড কিছু কেস নিয়ে। তো সেই রকম একটা দারুণ ওয়েব সিরিজ, যারা দেখোনি তারা মানে মাস্ট ওয়াচ একটা ওয়েব সিরিজ। বহুদিন পর যারা এরকম থ্রিলার বা ডিটেকটিভ সিরিজ দেখতে পছন্দ করো তারা অবশ্যই দেখো। এবং একটা অ্যালার্ট দিয়ে দিচ্ছি, এটা কিন্তু যেমনটা প্রতিদিন বললো খুব সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে, এবং আরও একটা বিষয়, বেশ বড় ওয়েব সিরিজ, মানে এক একটা এপিসোড প্রায় 45 মিনিট থেকে 50 মিনিটের, মানে বেশ বড়।
0: আমার থ্রিলার সিরিজের কথা বলতে গেলে আমার একটি সিরিজের কথা, বিশ্ববিখ্যাত একটি সিরিজের কথা বলতে মনে আসে, যদিও এটা ডিটেকটিভ নয়, বাট জাস্ট ফর ইউর ইনফরমেশন গাইজ, যদি তোমরা সুযোগ পাও প্লিজ মাস্ট ওয়াচ ব্রেকিং ব্যাড। এই সিরিজটা না দেখলে তুমি মাথায় রাখবে যে তুমি পৃথিবীর অন্যতম একটা, গোটা পৃথিবীর অন্যতম একটি সেরা সিরিজ, সেরা অভিনয়, সেরা স্টোরি লাইন, সেরা সিনেম্যাটোগ্রাফি, সেরা বিজিএম, কি নেই ওতে, ইউ শুড, ইউ মাস্ট ওয়াচ। আমি বলবো যে তোমাদের সকলের দেখা উচিত, বিশ্ববিখ্যাত সিরিজ, ঠিক আছে, মানে এমনি এমনি বিশ্ববিখ্যাত নয়, কারণ তোমরা দেখলেই বুঝতে পারবে। তো হ্যাঁ, এই নিয়েও আমরা কোনো একদিন নিশ্চয়ই কথা বলবো, এই রকম সিরিজ নিয়েও
1: বলতে তো হবেই। এবং এই যে ব্রাউনের কথা বললাম, এই করিশ্মা কাপুরের কামব্যাক নিয়ে কথা বললাম, কারণ আমার কাছে, আমার নিজের মনে হচ্ছে করিশ্মা কাপুর মানে প্রথম দিক থেকে আমি যখন করিশ্মা কাপুরের সিনেমা দেখেছি, বেশ তো পুরনো, মানে 90s সিনেমা বা 80s সিনেমা, সেখানে কিন্তু করিশ্মা কাপুরকে আমার বেশ ভালো লাগতো। তো সেখান থেকে যখন দেখছি যে তার কিছু মানে প্রবলেমের পর সে যখন আবার নতুন করে কামব্যাক করছে, এবং সেটা আমাদের কলকাতা শহরে, এটা দেখে আমার দারুণ লেগেছে। এবং কলকাতা শহরটাকে এত সুন্দর করে দেখানো হয়েছে, এত ডার্কলি দেখানো হয়েছে, আমার দারুণ লেগেছে।
0: যেমনটা আমরা কাহিনীতে দেখেছিলাম, টেলিফোনে লাইনে বন্ধু, হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
1: হ্যালো,
0: নমস্কার, হ্যালো,
1: হ্যাঁ বলুন,
2: আমি কোচবিহার থেকে বলছি,
1: হ্যাঁ বলুন।
0: অনির্বাণ

0: ভট্টাচার্যর কণ্ঠে এই গানটা শুনে ফিরে আসছি আমরা আবার আমাদের এই ডিটেকটিভ সিনেমা সিরিজের আড্ডায় সিনেস্কোপে। তোমাদের সঙ্গে রয়েছি আমি তোমার যৌবনের বন্ধু প্রিয়সমা, আমার সঙ্গে ব্রতদীপ, এবং পিকচার অভি বাকি হে মেরে দোস্ত। তো গান শুনে আবার ফিরে আসো, কারণ একদম শেষে কিন্তু আমাদের আরো এক বন্ধু রয়েছে, সেই বন্ধুর কথা তো অবশ্যই শুনবো গানটার পর। কেমন?
1: চলো আপাতত গানটান উত্তেজনা থাকুক।

0: বদল হয়ে তোমরা এসেছো কিনা জানি না, কিন্তু আমরা কিছু বদল নিয়ে আসবো কিছুক্ষণ পরে। কিন্তু আরো কিছু সিনেমা এবং ওয়েব সিরিজের কথা তো তোমাদেরকে বলতেই হবে কিছু কিছু। যেমন ধরো ইন্সপেক্টর অবিনাশ, এটা ওয়েব সিরিজ, এটা সিজন টু যদি বলি, সিজন টু রিসেন্ট রিলিজ।
1: এবং এখানে আমরা কাকে পেয়েছি বলি,
0: রণদীপ হুডা।
1: হাইওয়ে করেছে মানুষটা, হাইওয়ে
0: একদম হাই,
1: একদম হাই, ঠিক আছে। মানে মানুষটা হাইওয়ে করেছে, হাইওয়ের মতো একটা সিনেমা, যেটা মানে ও মাই গড, ওটা কি কি সিনেমা কে জানে মাইরি। বাট আমি যত যতদূর দেখেছি যে রণদীপ হুডার অ্যাক্টিং স্কিল, মাই গড, ওর স্ক্রিন প্রেজেন্স, মাই গড। তো এই সিনেমাটা, এই সিরিজটা নিয়ে একটু কথা বলে রাখা ভালো। সিজন ওয়ান তো তোমরা দেখেছো, ওয়েব সিরিজ ইন্সপেক্টর অবিনাশ, কিন্তু এরপরে মানে একদম সিজন টু, হাই ভোল্টেজ অ্যাকশন অ্যাকশন রয়েছে আর কি, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, চমৎকার ডায়লগ রয়েছে। মনে আছে আমাদের সেই এমএলএ ভাটাগেষ্টের সময় এনকে সুলির ডায়লগগুলো লিখতো, মারো এখানে, ইয়েস, ওরকম কিছু ডায়লগ রয়েছে। যদিও আমরা মানে আমাদের বাংলায় যেসব ডায়লগ হয় তার কাছেই সবাই একটু দোষী, ঠিক আছে, আমি বলতে বাধ্য, কারণ কেউ বলতে পারি না, আমি খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি, কে বলতে পেরেছে? মিঠুন চক্রবর্তী বলতে পেরেছে, এনকে সলিল বলতে পেরেছে,
0: তারপর এটা বলো মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, পু দিয়ে খা,
1: এই জাতীয় অনেক রকম ডায়লগ আমরা পেয়েছি। কিন্তু ইন্সপেক্টর অবিনাশ এইখানেও কিন্তু বেশ কিছু এরকম ডায়লগ বাজি রয়েছে, পাশাপাশি রয়েছে দারুণ অ্যাকশন, দারুণ থ্রিল, আর সেই রকম রহস্যের মানে ওই সব ব্যালেন্সে রয়েছে,
0: সবকিছু ব্যালেন্সড, মানে সবকিছু, মানে ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে বা ইনভেস্টিগেশন পুরোটা হিসেবে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম অন দা পয়েন্ট টু দা পয়েন্ট। কারণ
1: সিজন 1 একটু স্লো থাকলেও সিজন 2 কিন্তু বেশ ফাস্ট এবং খুব তাড়াতাড়ি বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং হ্যাঁ, ওই অ্যাড্রিনালিন রাশ, এই বিষয়টা যদি তুমি একটা ডিটেকটিভ সিনেমা বা একটা থ্রিলার সিনেমা দেখে না পাও, তাহলে বলবো যে সিনেমাটা একটু কোথাও না কোথাও একটু পড়ে গেছে। তো ইয়েস, অ্যাড্রিনালিন রাশটা কিন্তু খুব ম্যাটার করছে এই সিরিজটার জন্য। আর গল্প করতে করতে আরো একটি সিরিজের নাম না বললেই নয়, সেটা হচ্ছে

0: আমরা সিজন টু, এটাও সিজন টু, এটাও রিসেন্ট রিলিজ। সেখানে কিন্তু মানে সুবিন্দর, ভিকি, বরুণ বডোলা, মোনা সিং সবাই রয়েছে। এবং এইখানে সিজনের মানে ফার্স্ট সিজন যেটা রয়েছে, ফার্স্ট সিজনের প্রচুর প্রচুর ডিম্যান্ড ছিল ফার্স্ট সিজনের পর যে সেকেন্ড সিজনে আসা দরকার। তো কোহরার সেকেন্ড সিজনে প্রত্যেকটা, প্রত্যেকের পারফরমেন্স এবং সেকেন্ড সিজনের মেকিং আমার মনে হয় ফার্স্ট সিজনের থেকে অনেক বেশি উচ্চমানের এবং অনেক বেশি ভালো। এবং বলতে বলতে ফোন লাইনে বন্ধু চলে এসেছে, বন্ধুর কথা শুনিনি।
1: হ্যালো, যা বন্ধু চলে গেল,
0: চলে গেল
1: না বন্ধু, যেও না। আজকে আর তোমাদের দুটো ফোন কথা বলবো, আমরা ইতিমধ্যেই তোমাদের কিন্তু লিস্টটা বলে দিই আরো একবার কি কি তোমাদেরকে দেখতে হবে, ছটপট বলে দেখি। যত কাণ্ড কলকাতাতেই, দা একেন, রবীন্দ্র কাব্য রহস্য, এবং
0: ফুলপিশি
1: এডওয়ার্ড, ঠাকুর মাঝুলি, ইন্সপেক্টর অবিনাশ, আরো বেশ কিছু এরকম সিরিজের নাম
0: বললাম,
1: জ্যাজ সিটি বললাম, ঠিক আছে। তো এই সমস্ত কিন্তু তোমরা একটা লিস্ট করে নাও, এবং এই উইকেন্ডে না হোক কোনো একটা উইকেন্ডে তো দেখা হবেই। আর আমাদের টেলিফোন লাইনেও দেখি বন্ধু, বন্ধু কি বলছে?
0: হ্যালো,
2: হ্যালো,
1: কি বলছো, কোথায় বলছো?
2: বলছি যে আপনারা যে অনুষ্ঠান গুলো হচ্ছে, আপনারা ওই যে বিশ্বকাপ কাউন্টডাউন ফুটবল বলছেন, কিন্তু এমন এমন কিছু শোনাচ্ছেন যে শুনে বিরক্ত হয়ে
0: যাচ্ছে।
1: আচ্ছা বেশ, আমরা আপনার বিরক্তির কারণের জন্য সত্যি ক্ষমা প্রার্থী, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে কি শোনাচ্ছি সেটা উনি যদি আপনারা যদি মেনশন করতে পারতেন খুব ভালো হতো। কারণ যা যা আছে তাতে আমরা যতদূর জানি বা আমরা যতদূর খেলা দেখছি এবং সমস্ত কিছুই, কোথাও তো ভুলভাল বকার কোনো জায়গা দেখছি না। তবু যদি লেগে থাকে সেটা আলাদা ব্যাপার, সেটাতে মানে আমরা ক্ষমা প্রার্থী কিছুটা, পুরোটা নই। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, বেশ কিছু সিনেমার লিস্ট কিন্তু আমরা তোমাদেরকে দিয়েছি। অ্যান্ড ইয়েস, উনিও বলে গেলেন আর কি আমাদের শ্রোতা বন্ধু, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের কিন্তু সময় হয়ে এসেছে,
0: কারণ আমাদের বন্ধু তো থাকবেই। যেমন ফোনটা এসে আমাদের পুরো বিষয়টাকে কিন্তু একদম লিংক করে
1: দিল,
0: কারণ আমাদের শৌরিক রয়েছে, আমাদের জোয়ানের বন্ধু, তোমাদের বন্ধু, সেই ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে। এবং গতকাল মানে গতকাল না, আজকে সকালবেলা মানে ভোর সাড়ে তিনটার সময়
1: আমার পাশের মানুষটি জেগে বসে আছে, সারা দিকে
0: মানে সারা রাত জেগে রয়েছি সাড়ে তিনটে থেকে, যে ম্যাচটার সাক্ষী আমরা থাকলাম, আর্জেন্টিনা কিছুক্ষণ মনে হয়েছিল যে এত স্লো কেন খেলছে, সাড়ে তিনটের সময় আমি জেগে আছি এই ম্যাচটা দেখার জন্য, মানে এর কি হচ্ছে, দুজনে মনে হচ্ছে জগিং করতে বেরিয়েছে, জাস্ট হাফ টাইমটা হলো, তারপর যে এই গোলের খেলাটা শুরু হলো, সে মানে অসম্ভব ভালো খেলা। এবং কাভেভারদের মতো একটা টিমকে কুর্নিশ জানাই, এত ছোট একটা দেশ হওয়া সত্ত্বেও, এত ছোট একটা মানে কান্ট্রি হওয়া সত্ত্বেও, সেখানে যে ফাইটটা কাভেভারদের দিল, মানে হ্যাটস অফ। কিন্তু বেটার লাক নেক্সট টাইম, কারণ এটা রাউন্ড অফ 32 চলছে, রাউন্ড অফ 32 এটা নক আউট হয়ে গেল, তো কাভেভারদের এলিমিনেট হয়ে গেল এই পারের জন্য, এইবারের ওয়ার্ল্ড কাপে।
1: এবং তাকে কিন্তু মনে রাখা হবে,
0: সব কিছু মনে রাখা হবে, কাভেভারদের গোলকিপার এবং কাভেভারদের টোটাল টিম। আজকের যে গোলটা, সেকেন্ড গোলটা কাভেভারদের দিয়েছে, সেই গোলটার মানে প্রতিটা জিনিস কিন্তু আমরা মনে রাখবো, এবং কাভেভারদের দলটাকে মনে রাখবো, কারণ এই প্রথম কাভেভারদে এবং ডিয়ার কঙ্গো, এরা দুজন কিন্তু একদম নতুন এইবারের ওয়ার্ল্ড কাপে,
1: এবং তারা দেখিয়ে দিয়েছে দেয়ার ইজ সামওয়ান, ওকে, সারা পৃথিবীকে কিন্তু দেখিয়ে দেওয়ার ক্ষমতা তারা রেখেছে,
0: এবার আমরা আসছি,
1: এবার আমরা আছি।
0: তো সেই সেই সমস্ত মানে এই গতকালকের এবং আজকে সকালের সমস্ত ম্যাচ নিয়ে, গল্প নিয়ে কিন্তু আমাদের যৌবনের বন্ধু শৌরিক রয়েছে তোমাদেরকে সেই গল্প বলতে। শৌরিকের কথা শুনে আমরা বরং আড্ডা এবার ফিরবো, কিন্তু সময় কিন্তু আমাদের খুব বেশি নেই, ফিরে আসবো শৌরিকের কথা শুনে। কেমন
3: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ,
4: ফিফা বিশ্বকাপ 2026-এর রাউন্ড অফ 32 এর শেষ লগ্নে উপস্থিত, 32টা দলের মহাযুদ্ধ শেষে টুর্নামেন্ট এখন দাঁড়িয়ে এক নির্মম মোড়ে, যেখানে ভুলের কোনো ক্ষমা নেই। অর্ধেক দল বিদায় নিয়েছে আর টিকে থাকা বাকি 16টা দল এখন প্রস্তুত নক আউটের আসল অগ্নি পরীক্ষার জন্য। তবে 32-এর এই শেষ লগ্নে গোটা ফুটবল বিশ্ব সাক্ষী ছিল নাটকীয় কয়েকটা ম্যাচের। ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে তোমাদের সঙ্গে আজ আমি শৌরিক। ফুটবল বিধাতা বোধহয় এমন এক রাতের জন্যই মহাজাগতিক চিত্রনাট্য লিখে রেখেছিল মায়ামি গার্ডেন্সে। 2026 ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর শেষ লগ্নে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং একচিলতে দ্বীপরাষ্ট্র কাবো ভার্দের মধ্যেকার দ্বৈরথটা স্রেফ কোনো ফুটবল ম্যাচ

ছিল না, এটা ছিল ডেভিড আর গোলিয়াথের এক শ্বাসরুদ্ধকর আধুনিক উপাখ্যান। মাঠের দখলে 60% রাজত্ব ধরে রেখেও আর্জেন্টিনা প্রতি পদে পদে টের পেয়েছে আফ্রিকার এই কাবো ভার্দে আজ এসেছে ইতিহাস পাল্টাতে। কিন্তু ওই যে কথাই আছে, রথভাবে আমি দেব, পথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, আসেন অন্তর্যামী। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের নাটকীয়তায় 3-2 গোলের জয় শেষ করে নকআউট 16-এর টিকিট কাটল আর্জেন্টিনা। ম্যাচে শুরু থেকে মিডফিল্ডের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রেখেছিল আর্জেন্টিনা। এনজো ফার্নান্ডেস ও ম্যাকালিস্টারদের বুনে দেওয়া পাশের জাল কাবো ভার্দেকে কোণঠাসা করার প্রচেষ্টা চালায়। অবশেষে 29 মিনিটে আসে সেই মহেন্দ্রক্ষণ। লিসান্দ্রো মার্টিনেজের এক চমৎকার পাসে কন্ট্রোল নিয়ে মায়ামির মাঠে অলৌকিক স্পর্শে গোল করে অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসি। ফার্স্ট হাফে ম্যাচ শেষ হয় 1-0 ব্যবধানে, যেখানে মনে হচ্ছিল ম্যাচটা আর্জেন্টিনার জন্যই হতে চলেছে। কিন্তু সেকেন্ড হাফে যেন এক অন্য কাবো ভার্দে উদয় হল। আর্জেন্টিনার খেলায় কিছুটা উইক ক্লিয়ারেন্স আসতেই মরণ কামড় বসায় কাবো ভার্দে। 59 মিনিটে মায়ামি স্টেডিয়ামকে স্তব্ধ করে দেয় ডেরয় দুয়ার্তে। রিয়ান মেন্দেসের মাপা পাস থেকে এক নিখুঁত কোনাকুনি শটে এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে 1-1 সমতায় নিয়ে আসে কাবো ভার্দেকে। অতিরিক্ত সময় শুরুতেই ঠিক 92 মিনিটে আর্জেন্টিনার শিবিরে স্বস্তি ফিরিয়ে আনে লিসান্দ্রো মার্টিনেজ। কর্নার থেকে আসা বল নিখুঁত ফিনিশিংয়ে নেটে পাঠিয়ে আর্জেন্টিনাকে 2-1 ব্যবধানে এগিয়ে দেয় সে। কিন্তু কাবো ভার্দে দমে যাওয়ার পাত্র ছিল না। 103 মিনিটে সিডনি লোপেস কাবরালের বক্সের প্রান্ত থেকে এক অবিশ্বাস্য চোখ ধাঁধানো ভলি শটে বল নেটে জড়ায় এবং স্কোরবোর্ড দাঁড়ায় 2-2। টুর্নামেন্টের অন্যতম সেরা গোলের হাত ধরে আবার সমতায় ফেরে আন্ডারডগরা। টাইব্রেকারের জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই 111 মিনিটে দৃশ্যপটে আবারও মেসি ম্যাজিক। মেসির মাপা ক্রস রুখতে গিয়ে নিজেদের জালি বল জড়িয়ে বসে কাবো ভার্দের ডিফেন্ডার ডিনের বোহেস। আর্জেন্টিনা স্কোরলাইন পৌঁছায় 3-2। শেষ বাঁশি বাজার আগে কাবো ভার্দের একটা নিশ্চিত হেড দিবু মার্টিনেজ চিতার মতো ক্ষিপ্রতায় প্রতিহত না করলে ম্যাচের গল্প হয়তো অন্যরকম হতে পারত। তবে একটা কথা নিশ্চিত এবং বলতে বাধ্য হচ্ছি, বিশ্বসেরার মুকুট যার মাথাতেই উঠুক না কেন, আপামোর ফুটবল প্রেমীদের কাছে এবং ফুটবল বিশ্বের কাছে এই কাবো ভার্দে আজ বিশ্ব চ্যাম্পিয়ন। বীরের মতো লড়াই করে তারা চোখের জলে মাঠ ছাড়লেও কাবো ভার্দের দল এটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলবে যে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ দল আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত নাস্তানাবুদ করে ছেড়েছে। অন্যদিকে আর্জেন্টিনা সগৌরবে মাথা উঁচু করে নকআউট 16-এ পা রেখেছে। অন্যদিকে গতকাল রাতে ড্যালাস স্টেডিয়ামে চলে পেনাল্টি ড্রামা। আসলে এক চরম নাটকীয় থ্রিলারে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া এবং ইজিপ্ট। ফার্স্ট হাফে ফারাওদের দাপট ছিল স্পষ্ট। অ্যাটাকিং ফুটবলের স্ট্র্যাটেজি সাজিয়ে ম্যাচের ঠিক 13 মিনিটে প্রথম গোলটা করে মিশর। বক্সের ভেতরে ক্লাসিক একটা ক্রস থেকে ভেসে আসা বল লাফিয়ে উঠে হেডার করে ইমাম আসর। 1-0 গোলে পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। সেকেন্ড হাফ শুরু হতেই খোলস ছেড়ে বেরিয়ে আসে অস্ট্রেলিয়া। হাই প্রেসিং ফুটবলে মিশরীয় ডিফেন্সকে কোণঠাসা করতে শুরু করে তারা, আর সেই চাপের মুখে পড়েই ম্যাচের 55 মিনিটে একটা বড় ভুল করে ফেলে ইজিপ্ট। অস্ট্রেলিয়ার অ্যাটাক ডিফেন্ড করতে গিয়ে নিজেদের নেটেই গোল করে বসে মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানি। আত্মঘাতী গোলে 1-1 সমতায় ফেরে অস্ট্রেলিয়া। নির্ধারিত 90 মিনিট এবং অতিরিক্ত সময়ের 30 মিনিটেও দুই দলের ডিফেন্স ভাঙা সম্ভব হয়নি, তাই খেলা মোড় নেয় পেনাল্টি শুটআউটে। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শট নিতে আসে হ্যারি সুটার, কিন্তু খুব বাজেভাবে মিস করে বসে। এরপর চতুর্থ শটে লুকাস হেডিংটনও বল নেটে পাঠাতে ব্যর্থ হলে গোটা দল নেমে আসে স্তব্ধতায়। জ্যাকসন আরভিন এবং আওমার মাবিল গোল করলেও ইট ওয়াজন্ট এনাফ। অন্যদিকে মিশর ছিল একেবারে ক্লিনিক্যাল। মাহমুদ সাবের, রামি রাবিয়া এবং দলের প্রাণ ভোমরা মোহাম্মদ সালাহ কোনো ভুল করেনি। সবশেষে হোসাম ঠান্ডা মাথায় শেষ পেনাল্টিটা নেটে জড়াতেই 4-2 ব্যবধানে শুটআউটে জয় নিশ্চিত করে ফুটবল ইতিহাসে প্রথমবারের জন্য রাউন্ড অফ 16-এ জায়গা করে নেয় মিশর। এবং এই রাউন্ড অফ 16-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইজিপ্ট। তবে আজ রাত 10:30 সেই মাইন্ড

0: রক্ষণ। রাউন্ড অফ 16-এর প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে উত্তর আমেরিকার জায়ান্ট কানাডা এবং অ্যাটলাস লায়ন্স মরক্কো। কানাডা যেখানে কাউন্টার অ্যাটাক এবং উইং ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করতে প্রস্তুত, সেখানে মরক্কো পাসিং ফুটবল এবং স্ট্র্যাটেজিক ডিফেন্সে বিশ্বাসী। আজ রাতে কোনো দলই এক ইঞ্চি জমি ছাড়বে না। মরক্কোর অ্যাটলাস লায়ন্স নাকি কানাডার ম্যাপের লিভস, কার নাম লেখা থাকবে কোয়ার্টার ফাইনালের টিকিটে দেখা যাক। এতক্ষণ তোমাদের সঙ্গে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে ছিলাম আমি সৌরিক।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের কিছু ম্যাচের কথা তো আমরা শুনলাম, কিন্তু আজকের একদম সকালের যে ম্যাচটা, মানে আমরা আর্জেন্টিনা এবং কাবোভার্দের ম্যাচের পর যে আরও একটা ম্যাচ ছিল সেটা হচ্ছে কলম্বিয়া ভার্সেস ঘানা, এটাও মানে রাউন্ড অফ 32 এর আরও একটা ম্যাচ। তো সেখানে কলম্বিয়া কিন্তু ঘানাকে পরাজিত করেছে এবং 2026-এর এই মানে এই নকআউট ম্যাচে সেখানে কিন্তু একমাত্র নির্ণায়ক মুহূর্তটা আসে তখন প্রথমার্ধের একেবারে মানে 14 মিনিটের মাথায় জে আরিয়াস গোল করে, কলম্বিয়াকে এগিয়ে দেয় এবং এই লিড তারা শেষ করে একদম ম্যাচের শেষে। কারণ এদের এই পুরো কলম্বিয়া টিমের বল দখলে ছিল, কলম্বিয়ার দারুণভাবে মাঠে নিয়ন্ত্রণে ছিল এবং এদের বল পজিশন ছিল কিন্তু প্রায় 62% এবং যেখানে ঘানা মাত্র 38% বল নিজেদের পায়ে রাখতে পেরেছে এবং কলম্বিয়ার আক্রমণভাগ বেশ সক্রিয় এবং আগ্রাসী ছিল। তাদের প্রতিপক্ষের গোলমুখে মোট 20টি শট মিনিয়েছে এবং যার মধ্যে 8টি শট ছিল অন শট অন টার্গেট। তো এই যে ঘানার ব্যর্থতা এই ওয়ার্ল্ড কাপে, 2026-এর ওয়ার্ল্ড কাপে, সেটা অবশ্যই দুঃখজনক এবং তারা এই নকআউট 32 থেকে এলিমিনেট হয়ে গেল এবং কংগ্রাচুলেশন টু কলম্বিয়া, সে কিন্তু কোয়ালিফাই করে গেল নকআউট 16-এর জন্য এবং আগামী দিন থেকে মানে আজকে থেকে রাউন্ড অফ মানে 16 শুরু হচ্ছে, সেই রাউন্ড অফ 16-এ কিন্তু বিভিন্ন টিম খেলবে এবং যে যার ফেভারিট টিমকে সাপোর্ট করবে। আর আমাদের যুববাণী থেকে কিন্তু থাকবে এই ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের বিভিন্ন আপডেটস ঠিক 11:50 কিন্তু যারা এই ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ শুনছো তাদের কোথাও গিয়ে হয়তো কিছু খারাপ লাগছে বা হয়তো খুব ভালো লাগছে, তো কি ভালো লাগছে এবং কি খারাপ লাগছে
3: সমস্তটাই কিন্তু আমাদেরকে জানিয়ে দাও। আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ রয়েছে যুববাণী কলকাতা, তার যে কমেন্ট বক্স রয়েছে আর পোস্টার রয়েছে আজকে সিনেস্কোপে, সেই কমেন্ট বক্সে চলে এসো। তোমাদের ভালো লাগা খারাপ লাগা সেগুলো সমস্তটা কিন্তু আমাদের কমেন্টস করে জানাতে পারো, আমাদের মেইল করে জানাতে পারো, তোমাদের যেমন ইচ্ছে কোনো অসুবিধা নেই। তোমাদের মেইল আইডিটাও বলে রাখি yuvavanikolkata@gmail.com অর্থাৎ yuvavanikolkata@gmail.com আর সেখানে এসে তোমার ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছু আমাদের কিন্তু জানাতে পারো এবং সেই সমস্ত কিছুর হিসেব নিকেশ নিয়ে বসবো কিন্তু আমরা যুব মঞ্চে। আর আজও আমাদের কিন্তু জানানোর পালা বিদায়, খুব সুন্দর একটা আড্ডা হলো এবং তোমাদেরকে দিলাম কিছু বাকেট লিস্ট, এই লিস্টগুলো ফলো করো, ভালো ভালো সিনেমা দেখো আর সঙ্গে রেখো কানে রেখো যুববাণী।
2: আর যেতে যেতে এই যে ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা হলো সেহেতু একটা সুন্দর খেলার গানই শুনতে শুনতে আমরা আজকের আড্ডা থেকে বিদায় নিচ্ছি সিদ্ধার্থ রয়ের কণ্ঠে।
3: আর যেতে যেতে ভালো থেকো, ভালো রেখো, ভালোবেসো আর হ্যাঁ থেমে নয় বরং প্রেমে থেকো। টাটা।

0: যুববাণীর অনুষ্ঠান এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন ব্রতদীপ মুখোপাধ্যায় এবং প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.7 মেগা হার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে বাংলার মুখ।

0: বৃষ্টি মাথায় সকাল সকাল বেরিয়ে পড়েছি। ঘুরতে ঘুরতে এসেছি কালুয়া আকুব গ্রামে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমার ডেবরা ব্লকের ডুয়াদশের এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামটি ছবির মতো সুন্দর। চোখে পড়ল নানান রকম গাছপালা, পুকুর, ছোট বড় বাড়ি। ঘুরতে ঘুরতে মনে হলো চিরসবুজ কালুয়া আকুব গ্রামটি সম্পর্কে জানতে পারলে বেশ হয়। কথা বললাম কয়েকজন গ্রামবাসীর সঙ্গে, তাঁদের জানালাম মনের কথা। খুশি তাঁরা, বসা হলো একটি জায়গায়, শুরু হলো কথাবার্তা। গ্রামের ঐতিহ্য, কৃষিকাজ সম্পর্কে বললেন শ্যামপদ কর।
1: আমাদের শীতলা মাতা রয়েছেন, অধিষ্ঠাত্রী দেবী গ্রামের, ওনাকে কেন্দ্র করেই আমাদের গ্রামের যা কিছু সুনাম সেই একটা ধারাবাহিকভাবে চলে আসতেছে। এখানে দুবার করে ওই মায়ের পুজো হয়, দুবার এই পুজোতে একবার যাত্রা ইত্যাদি হয়ে

যায় পাঁচাল গ্রামটা কিন্তু মাস্ট থাকবেই একবারে, এটা কিন্তু হতে হবে একেবারে। আমরা পূর্বপুরুষদের স্মৃতি আঁকড়ে ধরে এখনো পর্যন্ত সেই তাদের প্রদর্শিত পথে এখনো পরিক্রমা করে চলেছি। পরবর্তী জেনারেশন যারা আমাদের পরে এসেছেন তাদের মধ্যেও কিন্তু এই চেতনাটা সম্প্রসারিত হয়েছে। এটা একটা খুব লক্ষণীয় বিষয় যে আমরা কিন্তু সেই জায়গাতে

0: তার সেই পুরনো যে ঐতিহ্য বা সংস্কৃতি, এখানটা কিন্তু আমরা জানি যে পরিমণ্ডলে আমি বড় হয়েছি বা জন্মেছি, এটা কিন্তু একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে জন্মগ্রহণ করেছি। তবে যতদূর সম্ভব আমাদের যারা পূর্বসূরি তাদের কাছ থেকে যেটুকু সংগ্রহ করার, যে আগে কিন্তু ওই কালুয়া নামটাই ছিল, এই আকুবটা সম্পর্কে আমরা কিন্তু সেরকম কিছু পাই না। যা ওদের মুখ থেকে যেটুকু জানলাম যে কেউ না কেউ এরকমভাবে বলার প্রেক্ষিতে এরকম একটা নামকরণ এসে যায়, তখন তো আর আমাদের জন্ম হয়নি বা এত সব নিয়ে বিচার বিবেচনা করার মতো যারা বিচক্ষণতা দেখাতে পারবেন সেরকম কিছু নেই। কারণ গ্রামের দিক থেকে অনেকখানি আমরা আর্থিক দিক থেকে সমৃদ্ধ হলেও এখানে কিন্তু শিক্ষার আলোটা অনেক পরে প্রবেশ করেছে, আমরা কিন্তু ওই দিক থেকে অনেকটা পিছিয়ে ছিলাম। পরে পরে আমরা কিন্তু এগুলো নিয়ে অনেকটা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি, কিন্তু সঠিক উত্তর কারো কাছ থেকে পাইনি। যা হোক, সে চলে আসছে, ওইটা রেকর্ডভুক্ত হয়ে গেছে, এটুকুই জানি। এর বেশি তো কিছু আমার পক্ষে বলা সম্ভবপর নয়। যারা ছিলেন পূর্ববর্তী তারাও সেরকম কিছু সদুত্তর তাদের কাছ থেকে পাইনি। এই আমাদের এখানে ঐতিহ্য বলতে ওইটুকুই বেঁচে আছে একমাত্র, আর এছাড়া পরবর্তী সময়ে আমরা সেরকম কিছু করে যে একটা জনতার দরবারে তুলে ধরতে পারবো বা সবাইয়ের সঙ্গে একরকমভাবে থাকতে পারবো সেরকম কিছু আমরা পারিনি এখনও পর্যন্ত। তবে আগামী দিনে হয়তো সেই লক্ষ্যে পৌঁছতে পারবো।
1: এই গ্রামের আশেপাশে কোন কোন গ্রাম আছে?
0: গ্রামের আশেপাশে বলতে এখানে পার্শ্ববর্তী কালুয়া বৃন্দাবন, আবার এখানে পাশে পিংলা থানা হয়ে যাচ্ছে সুরত চক, একেবারে লাগোয়া বলতে গেলে, এদিকটায় রামপুরা, একেবারে পিংলা থানা, আমরা একবারে বর্ডারে আছি এই গ্রামটা। তারপর এদিকে আছে শ্রীধরপুর একেবারে কাছে, যেটা ঝাঁঝিয়া, এর আগে রয়েছে যেখানে হাই স্কুল আছে ঝাঁঝিয়া রয়েছে, ওদিকে একটা ছোট্টো হলেও ওর একটা মৌজার নাম আছে রতনপুর, এরকম করে পাশাপাশি যেগুলো, আর দামোদরপুর এদিকটায় রয়ে গেছে, বা এদিকটা তো পশং তো আছে, একটু ছাড়িয়ে গেলেও পশং আছে, তো এরকম পাঁচগেড়িয়া আছে ওখানে, এরকম গ্রাম সব রয়েছে। আর পাশে একেবারে মিরুপুর, একবারে লাগোয়া আমাদের ডেবরা থানার, তো এদের সঙ্গে আমাদের যোগাযোগ ওতপ্রোতভাবে আমরা প্রায় জড়িয়ে আছি বিভিন্নভাবে। তা এদিকটা সুরত চক পাইক চক পর্যন্ত এরকমভাবে আমাদের একটা যোগাযোগ গড়ে উঠেছে, আর যোগাযোগের যে মাধ্যমটা সেটাও কিন্তু আমাদেরকে অনেকটা কাছে এনে দিয়েছে, এটুকু বলতে পারি। কয়েক বছরে মানুষের নিরলস প্রচেষ্টায় প্রত্যেকে বলতে গেলে এখন সেলফ স্যাটিসফাইড বলতে পারি, যে তারা যেটুকুর উপরে দাঁড়িয়ে তাদের এই যে একটা কাঠামো গড়ে তুলেছে এটা কিন্তু মজবুত হয়ে গেছে। যে এখানে যত কিছু আসুক আমরা অনেক কিছু কাটিয়ে এসেছি, এই গ্রামের মানুষ হিসাবে যেদিন থেকে আমি বুঝতে শিখলাম যে একটা কি ক্রাইসিস পিরিয়ডে জন্মগ্রহণ করেছিলাম, সেখান থেকে দেখেছি যে সেই ফুড প্রবলেম এগুলো কাটিয়ে এসেছি। এই গ্রামের মানুষরাও কিন্তু তারাও তার বাইরে ছিল না তো সেখানে, কারণ প্রত্যেকেই বলতে গেলে একেবারে সে বিলো প্রভার্টি লাইন এরকম একটা অবস্থায় ছিল। ধীরে ধীরে কিছুটা জমি জায়গা একটু একটু কিনলো, তাদের পরিশ্রমের ফসল তারা পেল, এইভাবে কিন্তু এখন কিন্তু আর সেই খাদ্যাভাবটা নেই। তার বাইরে বিলাসিতা বলতে সেই অর্থে করতে পারিনি আমরা হয়তো, বা এই যে দু একটা পাকা বাড়ি এগুলো কিন্তু তারা নিজেদের উপরে উপার্জনের পয়সা এটা সম্ভবপর হয়েছে। চাষ এখানে ধানটাই বেশি করে, কারণ এখানে ধানটা ভালো ফলে, এই মাটিটা ধান চাষের উপযোগী। এখানে তো আমন চাষটা ছিল, ওটা প্রাচীন। সবজি চাষটা ইদানিং একটু দেখা দিচ্ছে, স্থানীয়ভাবে হাট অনেক গড়ে উঠেছে, পুরনো হাটগুলো চলে গেছে কিন্তু মারা যায় না, সব কিছু সেইখানে আবার জন্মগ্রহণ করেছে, এরকম কিছু পাশাপাশি অনেক হাট হয়েছে, যার ফলে স্থানীয় মানুষরা অনেকে দেখলো যে আমাদের একটা নগদ অর্থ, এটা একটা অর্থকরী চাষ, তারা একটা আনাজ চাষ এগুলো করতে শুরু করেছে। আর বেশিটা ডেভেলপ করেছে ফুল চাষে, ফুল চাষে কিন্তু ভালো একটা পয়সা এনে দিচ্ছে, ওটা সবাই প্রায় আর্নিং পজিশনে আছে এখন, ভালো পয়সা ফুল চাষে, এই চাষবাসের বিকল্প হিসাবে এরকমই। আর অন্যান্য ফল বাগান করার ইচ্ছা অনেকের থাকলেও হয়তো সেরকম জায়গা পাচ্ছে না, সেরকম যে ওই জায়গাটা ধান চাষের পক্ষে উপযুক্ত, এটাকে নষ্ট করে কেন বা করি ইত্যাদি। তো এইভাবে চলে যাচ্ছে আমাদের সুখে দুঃখে, সবাই একসঙ্গে আছি।

0: জানতে চাইলাম গ্রামের শিক্ষা যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে। পঞ্চানন মাইতি বললেন,
1: আমার বাড়ি ডেবরা থানার কালুয়াকুপ গ্রাম, পোস্ট ঝাঁঝিয়া, জেলা পশ্চিম মেদিনীপুর। শিক্ষা ব্যবস্থা বলতে যদি 1974-75 সালের দিকে দেখি, তখন 25% হয়তো শিক্ষিতের হার ছিল। মেয়েদের পড়ানো হতো বড়জোর ক্লাস 4 বা 5-6 পর্যন্ত। ক্লাস 8-এর মুখ অর্ধেক মেয়ে বা 75% মেয়ে দেখতে পেত না। তাদেরকে ওই বাল্যবিবাহ, মানে 7-8-এ পড়লেই তাদেরকে বিয়ে দেওয়া হতো। আস্তে আস্তে এটা কিন্তু অনেকটা পরিবর্তন বর্তমানে হয়েছে। এখন আমাদের গ্রামে মোটামুটি আনুমানিকভাবে বলা যায় 99% শিক্ষিত, হয়তো 1% বয়স্ক অশিক্ষিত মানুষ রয়ে গেছেন। শিক্ষার ক্ষেত্রে শিশুদের মায়েরা বা বাবা মায়েরা খুব সচেতন, 2.5-3 বছর হলেই তারা ICDS-এ পাঠিয়ে দেয়। বর্তমানে আমরা যেখানে বসে আছি সামনে ICDS, এখানে আমাদের কালুয়াকুপ গ্রামের প্রত্যেকটি শিশুকে এখানে ভর্তি করানো হয়, এবং একজন দিদিমণি আছেন, তিনি পড়ান, আর একজন রাঁধুনি আছেন। শিশুরা বেশ মনোগ্রাহী। তারপর 5 বছর হলেই তার সামনেই আমরা যেখানে বসে আছি কালুয়াকুপ শিশু শিক্ষা কেন্দ্র, এটা 2000 সালে স্থাপিত হয়। মাত্র একজন দিদিমণি আছেন। আজকের এই 2026-এ মাত্র 8-10 জন স্টুডেন্ট আছে। যে দিদিমণি আছেন তাকে অনেকটা আগ্রহ নিতে হবে, প্রত্যেকটি বাচ্চাকে যাতে এই শিশু শিক্ষায় আসে। এই শিশু শিক্ষাটা হওয়ার কারণ, গ্রামে কোনো প্রাইমারি স্কুল নেই, হাই স্কুলও নেই, কোনো হাসপাতালও নেই। আমরা একবারে একটা ইন্টেরিয়ার গ্রামের মধ্যেই আছি।
2: প্রাইমারি স্কুল কোথায় আছে?
1: প্রাইমারি স্কুল পাশের গ্রামে কালুয়া বৃন্দাবন, ওখানে প্রাইমারি স্কুল আছে। তারপরে বর্তমানে মানুষের একটু ইংলিশ মিডিয়ামে পড়ানোর ট্রেন্ড হয়ে গেছে। আমাদের গ্রামে পিচ রাস্তা যোগাযোগ হয়ে যাওয়ার কারণে সকালবেলা বিভিন্ন প্রাইভেট স্কুল, এমনকি এখান থেকে 5 কিলোমিটার দূরে একটি ইংলিশ মিডিয়াম স্কুল হওয়ায় প্রচুর ছাত্রছাত্রী ওখানে চলে যাচ্ছে। ফলে আমাদের এই শিশু শিক্ষা কেন্দ্রে কিন্তু ধুঁকছে, অদূর ভবিষ্যতে আশঙ্কা করছি এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। হাই স্কুল আমাদের গ্রামে নেই, পাশে ঝাঁঝিয়া হাই স্কুল রয়েছে, আর একদিকে পশং হাই স্কুল আর রামপুরা হাই স্কুল, সব প্রতিবেশী স্কুলগুলো আছে। এগুলোতে ছেলেরা যায়, আবার অনেকে ইংলিশ মিডিয়ামেও পড়ে, দূরে 10-12 কিলোমিটার দূরে CBSE ICSE মিডিয়াম যে স্কুল রয়েছে সেখানে পড়ে। কলেজ এখানে নেই, কলেজ এখান থেকে 10 কিলোমিটার দূরে ডেবরা কলেজ রয়েছে, আর 25-30 কিলোমিটার দূরে পাঁশকুড়া বনমালী কলেজ, ট্রেনে করে ছেলেমেয়েরা যায়। তবে ইদানিং একটা দেখা যাচ্ছে যে যারা ছেলে তারা এই মানে চাকরি বাকরির অবস্থার পরিপ্রেক্ষিতে তারা বেশিরভাগটা উচ্চ মাধ্যমিক পড়ার পরে এই যে প্রাইভেট যে ITI, সেই ITIগুলো পড়ে এই 10-12 হাজার-15 হাজার টাকার চাকরিতে তারা চলে যাচ্ছে। ফলে ছেলেদের মধ্যে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট এটা কিন্তু প্রবণতা একেবারে কমে গেছে। মেয়েদের পড়ার কিন্তু এর বিপরীতমুখী, মেয়েরা বর্তমানে কলেজে যাচ্ছে। তবে আমাদের গ্রামে পোস্ট গ্র্যাজুয়েট সেরকম নেই মনে হচ্ছে, তো যারা মাস্টার ডিগ্রি এরকম। মোটামুটি শিক্ষিতের দিকে এখন সবাই সচেতন। একটা চাকরি বাকরি যদি সুযোগ সুবিধা হয় তাহলে ছেলেদের কিন্তু আবার কলেজে পড়ার প্রবণতাটা আসবে। যোগাযোগ আমাদের লোকাল স্টেশন রয়েছে বালিচক, যে বালিচক রেল স্টেশন, ওখান থেকে বালিচক সবং একটা 2-লেন রাস্তা হয়ে গেছে। এবার ওর থেকে গ্রামীণ প্রধানমন্ত্রী গ্রামীণ যে সড়ক যোজনা পিচ রাস্তা ওটা হয়েছে, এবং বর্তমান অঞ্চল থেকে প্রচুর ঢালাই রাস্তা হয়েছে, কিন্তু গ্রামের দিকে এখনও অনেক কাদার রাস্তা রয়েছে, মানুষের খুব কষ্ট হয় কাদায়। যদিও বা হয়তো কিছুদিন আগে মোরাম দেওয়া হয়েছিল, সেগুলো আরও রিপেয়ারের দরকার হয়েছে। মোটামুটি যোগাযোগ কলকাতা বা আমাদের যে সদর মেদিনীপুর খড়গপুর, এটা যাওয়ার জন্য ট্রেন সড়ক দুটোই ব্যবস্থা আছে। যদিও আমাদের গ্রামে সেরকম বাসের যোগাযোগটা নেই, ওই সাইকেল মোটরসাইকেলে করে স্টেশনে যেতে হবে, তারপরে শহরের দিকে যাওয়া যায়।
0: গ্রামের আর্থসামাজিক অবস্থা কেমন, কী রকম চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন গ্রামবাসীরা, জানালেন সুদর্শন পাখিরা।
3: আমাদের এই চিকিৎসা সম্পর্কে বলতে গেলে পাশাপাশি সেরকম যে বড় ডাক্তার এমন আছে আমাদের গ্রামে তেমন নেই, যে অন্য গ্রামে থাকলেও তারা দূর দূরান্তে চলে গেছে, সেখানে চিকিৎসা ক্ষেত্রে আমাদের খুব দেখানোর ক্ষেত্রে খুব অসুবিধা। তবে পাশে একটি স্বাস্থ্যকেন্দ্র আছে যেটা প্রসং, সেখানে যেতে হলেও আমাদের একটু সময় লাগে, থাকলেও সেখানে আবার রুগী ভর্তি করার কোনো ব্যবস্থা নেই, সিট থাকলেও রেফার রোগে আমরা ভুগছি মোটামুটি, ডাক্তারের অভাব। সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসা ক্ষেত্রে খুব দুর্বল এখানে। আমাদের আগে বলতে গেলে 1985 সালের দিকে আমরা লক্ষ্য করছি, আমরা যে তখন কাদা রাস্তা ছিল, আমাদের খাটিয়ায় করে নিয়ে যেতে হতো মূল রাস্তায়, তখন মূল রাস্তা পাকা ছিল নি, যাই হোক মোরাম রাস্তা ছিল, সেগুলো আমরা দুর্ভোগ অনেক পেয়েছি। সেখান থেকে গড়িয়ে গড়িয়ে আজ বর্তমানে এখন মোটামুটি পাড়াগাঁয়ের মধ্যে মোরাম থেকে আবার কংক্রিট ঢালাই রাস্তা রূপান্তরিত হয়েছে, সেখানে যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত মোটামুটি বলতে গেলে, এবং ওই প্রধানমন্ত্রী যে ওই সড়ক যোজনা তাতে পিচ রাস্তা একটা মূল রাস্তা আছে আমাদের, সেই রাস্তা আমাদের এই ট্রেন লাইনকে যেতে বা হাইরোডকে যেতে আমাদের খুবই সহায়তা করে। সেক্ষেত্রে আমাদের ওই ডেবরায় একটা আমাদের যে সুপার ফেসিলিটি হাসপাতাল আছে ওখানে নিয়ে গেলে মোটামুটি একটা চিকিৎসা নেওয়ার একটা সুবিধা হয়। গ্রামে কোয়াক ডাক্তার বেশ কিছু আছে, তারা কিছু কিছু ব্যক্তি মানে ডাক্তার বাবুরা তারা ডাকলে কিছু কিছু যায়, আবার কিছু কিছু ডাক্তার তারা যেতে চায়নি বাড়িতে, সেক্ষেত্রে মানুষের একটা স্পৃহা জাগে যে এখন তো হঠাৎ করতে ডাক্তার কি কোয়া ডাক্তার অমুক জায়গায় আছে, ফোন করলে যে চলে আসবো বা তাকে পাবো, সেরকম সুবিধা অসুবিধা টুকটাক থাকলেও মোটামুটি কোয়া ডাক্তার আমাদের সেগুলো মেনটেন্স করে নিচ্ছে। আমাদের ওই ওই ব্যাপারটা মোটামুটি চিকিৎসার ক্ষেত্রে আর অসুবিধা হয়নি, তো বড় বড় রোগের ক্ষেত্রে যেগুলো অসুবিধা হয় ওই হাসপাতালের ক্ষেত্রে খুব, ওই যে ভর্তি করা মানে ওখানে ভর্তির এক ঘন্টা পরে না এখানে চলবে নি, ওখানে মেদিনীপুর নিয়ে যান, কলকাতা নিয়ে যান, এইগুলো আমাদের শুনতে শুনতে একদম বধির হয়ে গেছি আমরা, কীভাবে আমরা তার প্রতিকার ঘটবে সেটাই অপেক্ষায় আমরা আছি। তবে এখানে আমাদের কালুয়া আমরা যে গ্রামটা আমরা অতি সাধারণ বাসী আমরা আছি, বসবাস করে বেশিরভাগ সাধারণ মানুষ, এখানে 3টি পাড়া নিয়ে আমাদের মোটামুটি গ্রাম অবস্থিত, এর মধ্যে প্রায় 231টি প্রায় পরিবার আছে, তার মধ্যে 10 থেকে 15টা পরিবার এসটিএসসি, না হলে সবাই আমরা সাধারণ। এখানে আমরা কৃষির উপর সবাই থাকি, কৃষি নির্ভরশীল, তবে এর মধ্যে প্রাণী বিকাশের কিছু এই পশুপালন এর ক্ষেত্রেও আমাদের খুব ভূমিকা আছে, প্রতি বাড়িতে বাড়িতে অর্থের আমরা লাভবান হয়েছে প্রায় সেই সময়কাল বা এখনও চলে আসছে। এছাড়া আমাদের গ্রামে এই যেমন 2টো স্কুল আছে, একটা অঞ্চল অবস্থিত আমাদের 10-এর 1 অঞ্চল, সেখানেও আমাদের মানুষজন খুব সুবিধা পায়, এবং একটি সমিতি মানে সমবায় সমিতি আছে, এই স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে গরিব মানুষদের ক্ষেত্রে খুব ওটা সুবিধা লাভ করে এবং লোন পায় মানুষ বিপদা আপদে, এটা আমাদের ক্ষেত্রে খুব মানুষকে খুব সহযোগিতা করে। এই আমাদের যে মায়ের প্রতিষ্ঠান, এখানে মন্দির খুব দর্শনীয় না হলেও মায়ের খুব প্রতাপ আছে, এই মাকে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি।
0: কথা হল রবীন্দ্রনাথ জানার সঙ্গে, গ্রামের উৎসব পূজা পার্বণ সম্পর্কে তিনি জানালেন।
4: পুজো বলতে আমাদের এখানে মায়ের পুজো সব থেকে প্রথম আদি, এখানে বছরে দুপুর পূজা হয় এবং যাত্রার অনুষ্ঠান হয়। লক্ষ্মী পূজাটা হয় আমাদের পাশের গ্রাম বৃন্দান কলা, ওখানে বছরে ওখানে 3-4 দিন ধরে অনুষ্ঠান হয়, এবারে ওখানে যাত্রা পালা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনা এসব হয়। আমাদের গ্রামে 2টো জগদ্ধাত্রী পুজো হয়, ওতে 4-5 দিন ধরে অনুষ্ঠান হয়, ওখানেও বহু মানুষের আনন্দ উপভোগ করতে আসে। আর পাশে আমাদের দুর্গা পুজো এখানে একমাত্র বালিচক ছাড়া, আমাদের ঝাঁঝিয়া পাশের গ্রাম ওখানে ক্লাবের আমি সদস্য, ওখানে আমাদের দুর্গা পুজোর সময় 4-5 দিন ধরে আমাদের অনুষ্ঠান হয়, এবারে ওইখানে সবাই আমাদের পাশে যেহেতু মায়ের দিনে ওখানে অষ্টমীর দিন সবাই পুজো দিতে যান, মানে বেশি ঠাকুরের যে বেশি হতো বালিচকে মানে দূরত্ব থাকার জন্য যাদের মোটামুটি হেঁটে যায় তারা মোটামুটি এইখানে আমাদের আনন্দ উপভোগ করেন, আর যাদের গাড়ি ফাড়ি থাকে তারা ওই গাড়ি ভাড়া করে তারা ওই বালিচকে যান, মোটর সাইকেল করে যান, আশপাশের মধ্যে সেরকম আর কোনো অনুষ্ঠান বেশি হয় না। আর রথযাত্রা বলতে আমাদের এখানে বলতে পাশের আপনার গ্রাম আছে মানে হরিহরপুর, ওখানে হাই ওখানে একটা রথ হয়, আর আর পাশে আপনার ওই বালিচক যাওয়ার মুখে একটা ওখানে একটা হয়, এই এখন হয়, আর এখানে বলতে দূরে বলতে ডেবরাতে হয় সে চন্ডামালায় সে চন্ডামুড়ি ওইখানে হ্রদ হয়, আর আশপাশে হয় না। আর আরেকটা হয় আমাদের এই কাঁটা পুকুরে, ওখানে

0: ছোটো রথের অনুষ্ঠান হয়, ওইখানে মানুষ যায়। মেলা বলতে আমাদের ওই আপনার একে কেন্দ্র করে, আপনার ওই দুর্গা পুজোকে কেন্দ্র করে মেলাটা হয়। পাশের গ্রামে যে কালী পুজো টুজো হয় ওখানে মেলাটা হয়।
1: মধুসূদন পাখিরা বললেন গ্রামের সংস্কৃতি ও খেলাধুলা চর্চা সম্পর্কে।
2: এই কালুয়াকু গ্রাম, এই গ্রামে আমাদের সঙ্গীতের শিল্পী বা মাস্টারমশাই যারা শিক্ষাদান করে অনেকেই রয়েছে, কিন্তু এই গ্রামের ছেলেরা কেউ আর ভালোভাবে শিক্ষা গ্রহণ করে ওঠার চেষ্টা করেনি। তার ফলে সেই সব মাস্টারমশাই যারা আসেন দুটো একটা ক্লাস করলো, তারপরে আজকে ভালো লাগেনি, কালকে আসবো না, কালকে শিক্ষা দা যেটা মাস্টারমশাই দিয়ে যাচ্ছে সেটা করছে নি, এইভাবে শিক্ষাটা লিপ্ত হয়ে যাচ্ছে। যে কয়েকজন মুষ্টিময় কয়েকজন আমরা সঙ্গীতের সঙ্গে যুক্ত আছি, তার মধ্যে আমরা যে যার একটা যে যেমন লাইনে, কেউ লোকগীতি লাইনে, কেউ কীর্তন উচ্চাঙ্গ সঙ্গীত। আমাদের এই গ্রামের বড় প্রতিষ্ঠা হচ্ছে যা যেটা হচ্ছে আমাদের গ্রামের গর্ব বা আমাদের ঐতিহ্য। আমাদের পূর্বাপুরুষ আগে থেকে এই শীতলা মা খুব জাগ্রত, এবং মায়ের উদ্দেশ্যে আমাদের গ্রামে প্রতি বছর দুবার অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের মায়ের গান তো তিন দিন থাকছেই, উপরন্তু আমাদের এই যাত্রা মাঠে, আমাদের গ্রামের একটা মাঠ রয়েছে, এই মাঠেতেই আমাদের প্রতি বছর মায়ের উদ্দেশ্যে যাত্রা হয় দুদিন। এইভাবে আমাদের আরও রয়েছে আমাদের গ্রামের হরি মন্দির, সেই শ্রীহরির কাছে আমাদের নিশিপ্রহর উপলক্ষে একটা মহোৎসব হয় মাঝে সাঝে, প্রতি বছর করা সম্ভব হয়নি। তো এইভাবে আমাদের সঙ্গীতটা, আমাদের অনুষ্ঠানটা আমাদের গ্রামে এইভাবে চলে। অঙ্কন শিখাচ্ছেন, ছবি আঁকা শিখাচ্ছেন, যে যেরকম আবৃত্তি শিখাচ্ছেন, মাস্টারমশাইয়ের কাছে নিয়ে যাচ্ছে। তো এইভাবেই হচ্ছে, এখনও অবধি মোটামুটি সেরকম প্রতিষ্ঠিত লাভ করে যে বাইরে কোনো সুনাম নিয়ে আসছে এরকম এখনও হয়নি, চলছে মোটামুটি। খেলাধুলা বলতে আমাদের গ্রামে প্রতি বছরই মাঝে সাঝে ক্লাবের ছেলেরা, ছোটো ছোটো বাচ্চা, ওনারা ওই এখনকার ফুটবল তো উঠেই গেছে, তার মিনি ফুটবল বলুন বা একটা ঢালাই বলকে প্রতিযোগিতা কেন্দ্র করে এইভাবে একটু খেলাধুলা হয়।
3: রাধা কৃষ্ণ প্রাণ,
1: গান শোনালেন নারায়ণ চন্দ্র বালা।

ঘুরে দেখলাম পশ্চিম মেদিনীপুর জেলার কালুয়া আকুব গ্রাম। বাংলার মুখ আজ এই পর্যন্ত। আবারও কথা হবে আগামী শনিবার বেলা ১২টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা সুদীপ্তা ভাদুড়ি, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: এখন গ্রামীণ সংবাদ। আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী। রাজ্যে পাটের সহায়ক মূল্য 275 টাকা বাড়ানো হয়েছে। কৃষকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার কল্যাণ কুমার মজুমদার জানিয়েছেন। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গত 1 জুলাই শুরু হওয়া শস্যবর্ষে সরকার নির্ধারিত মাঝারি মানের TD3 পাটের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 5,925 টাকা ধার্য করেছে। একই সঙ্গে 2026-27 শস্যবর্ষে সব চাষিকেই পাটমিত্র অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করেই সরকার নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যে পাট বিক্রি করতে হবে। অ্যাপের মাধ্যমে স্লট বুকিং না থাকলে কোনো কৃষকই এবার নিগমের কাছে পাট বিক্রি করতে পারবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল এল নিনোর কারণে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত ও তার প্রভাবে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেন। বৈঠকে শ্রী শাহ বলেন, এল নিনোর প্রভাবে দেশের কয়েকটি জায়গায় খরা পরিস্থিতির দিকে সরকার নিরন্তর নজর রেখে চলেছে। এ ব্যাপারে সদা সতর্ক থাকা এবং উপযুক্ত ফসল চাষের ব্যাপারে কৃষকদের পরামর্শ দিতে রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখার পাশাপাশি দেশের জলাধারগুলিতে নজর রাখার জন্য শ্রী শাহ কৃষি ও সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে নির্দেশ দিয়েছেন। মিলেটস এবং ডালের মতো জল কম লাগে এমন বিকল্প শস্য চাষের ওপর জোর দেওয়া হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে। এর ফলে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন উপকূল জুড়ে রাত থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হওয়ার পূর্বাভাস থাকায় মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে থাকা বহু মাছ ধরার ট্রলার নামখানা কাকদ্বীপ ও পাথর প্রতিমার বিভিন্ন ঘাটে ফিরে এসেছে। জনগণনার কাজে প্রশিক্ষকদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বাড়ানোর জন্য কোচবিহার জেলা প্রশাসন এক বিশেষ কর্মসূচি শুরু করেছে। ল্যান্সডাউন হলে আয়োজিত এই কর্মসূচি 8 জুলাই পর্যন্ত চলবে। এখানে প্রশিক্ষণপ্রাপ্ত ফিল্ড ট্রেনাররা পরবর্তী স্তরে এনিউমারেটর এবং সুপারভাইজারদের জনগণনার কাজ সম্পর্কে অবহিত করবেন। বিজেপি ও রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য কুমন্তব্য করার অভিযোগে আজ পুলিশ আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে রেজিনগর থানায় জিজ্ঞাসাবাদ করছে। গত শুক্রবার 26 জুন রেজিনগরের একটি সভা থেকে হুমায়ুন কবির বিজেপি ও মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করেন। গত সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন এবং সভার আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। মুখ্যমন্ত্রীর বার্তার পরই সোমবার রাতে রেজিনগর থানা এলাকার পুলিশ অভিযান চালিয়ে সভার মূল আয়োজকদের গ্রেপ্তার করে। স্বামী বিবেকানন্দের 124তম প্রয়াণ দিবসটি সারা দেশের সঙ্গে এরাজ্যেও সশ্রদ্ধ চিত্তে পালন করা হচ্ছে। 1902 সালের আজকের দিনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেলুড়ে রামকৃষ্ণ মঠ ও মিশনে আজ দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। আজ আন্তর্জাতিক সমবায় দিবস, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। আন্তর্জাতিক সমবায় দিবসের এবারের মূল প্রতিপাদ্য শান্তিপূর্ণ পৃথিবীর জন্য সমবায়। এই উপলক্ষে অর্থনৈতিক, সামাজিক, কৃষিজ উন্নয়নে সমবায়ের গুরুত্বের কথা তুলে ধরা হয়। উল্লেখ্য, 1995 সালে রাষ্ট্রসংঘ জুলাই মাসে প্রথম শনিবার আন্তর্জাতিক সমবায় দিবস হিসেবে ঘোষণা করে। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা।

0: গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া সংক্রান্ত সতর্ক বার্তায় জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান এবং রজনীকান্তের গানের অনুষ্ঠান। শুরুতে অতুল প্রসাদের গানে পাহাড়ি সান্যাল।
1: চল মোর সাথে।

শুনলেন দ্বিজেন্দ্র গীতে অতুলপ্রসাদের গান ও রজনীকান্তের গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। শুরু হচ্ছে রৌম্য গীতে।

রোমগীতিতে আজ প্রথম গানটি রাজশ্রী ভট্টাচার্যের কণ্ঠে, কথা সৌমিত্র মজুমদার, সুর উদয় কুমার দাস।

রোমু গীতিতে এবারে শিল্পী মানসী ঘোষ দস্তিদার, অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় সুরে, প্রথম গানটির গীতিকার অজয় মুখোপাধ্যায়।

অচিন্ত বন্দ্যোপাধ্যায় সুরে মানসী ঘোষ দস্তিদারের কণ্ঠে গানটি শুনলেন গীতিকার জিয়াউর রহমান। এবারে শিল্পী শুভ্রকান্তি চট্টোপাধ্যায়। গানটির কথা মনীন্দ্র ঘোষ, সুর স্বপন মাস্টারক।

0: রোমগীতে এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা, শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.edu.cetion.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা, শুধু খেলা নয়।

অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। সন্ধ্যায় তিনি গুজরাট যাবেন। সোমবার তিনি ছদিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাকিস্তান ভিত্তিক 23 জন ব্যক্তিকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার আজ 2 দিনের মধ্যপ্রদেশ সফর শুরু করেছেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ের শেষকৃত্যে আজ তেহরানে অনুষ্ঠিত হচ্ছে। ভারতের প্রতিনিধিত্ব করছেন বিহারের রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতাহাস নাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16-এর প্রথম খেলায় কানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে। অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। 480 কোটি টাকা নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পেরও সূচনা করেন। রাজস্থানের বালোত্রায় প্রধানমন্ত্রী পেট্রোকেমিক্যাল, পরিবহন, রেল, সড়ক, পুনর্নবীকরণযোগ্য শক্তিসহ 1 লক্ষ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস এবং উদ্বোধন করেন। তিনি বালোত্রা শোধনাগারে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি জয়পুর মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়েরও শিলান্যাস করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প এবং আবাসিক অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এই প্রকল্পে 36টি স্টেশন থাকবে। খরচ পড়বে 13,000 কোটি টাকা। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাট যাবেন। সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন। এর মাধ্যমেই ভারতের সেমি কন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রীমোদী ইন্দোনেশিয়ায় থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তায় হলেও শ্রীমোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগাকার্তায় যাবেন। সেখানেই শ্রীমোদী পরম্বানান মন্দির ঘুরে দেখবেন। শ্রী ট্যান্ডন জানিয়েছেন, ভারত ও ইন্দোনেশিয়া সেখানে যৌথভাবে সংরক্ষণমূলক কাজ করবে। 2025 সালে সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবায়ের সফরের সময় থেকেই শুরু হওয়া দ্বিপাক্ষিক অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতেই সফর সহায়ক হবে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রীমোদী মেলবোর্নে 3য় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন প্রধানমন্ত্রী। সে দেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। 40 বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন বলে পূর্বাঞ্চলীয় সচিব জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেরুর রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য কেইকো ফুজিমোরিকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারত পেরুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এছাড়া দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করে তুলতে তারা বদ্ধপরিকর। শ্রীমোদী শ্রীমতী ফুজিমোরির রাষ্ট্রপতিত্বের মেয়াদের কামনা করেছেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক গভীরতর করার লক্ষ্যে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেছেন। ভেনেজুয়েলার বিদেশমন্ত্রী ইভান গিল সেদেশে ভয়াবহ ভূমিকম্পে ভারতের সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আজ অপারেশন আমিস্তাদের অন্তর্গত ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রতিদিন এই ফিল্ড হাসপাতালে 400 জনের চিকিৎসা করা হচ্ছে। উল্লেখ্য, ভেনেজুয়েলায় 2টি ভয়াবহ ভূমিকম্পের পর অপারেশন আমিস্তাদের আওতায় ভারত সরকার সেনাবাহিনীর একটি বিশেষ দল মোতায়েন করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাকিস্তান ভিত্তিক 23 জন ব্যক্তিকে ভারতীয় আইনে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে। এরা সকলেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ এ মোহাম্মদ, লস্কর এ তৈবা সহ বিভিন্ন ভারত বিরোধী সংগঠনের সঙ্গে যুক্ত। এদের বিরুদ্ধে জম্মু কাশ্মীরে অনুপ্রবেশ, বেআইনি অস্ত্র সরবরাহ, আচমকা হামলা চালানো সহ বিভিন্ন ধরনের কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সন্ত্রাসবাদী ঘোষিত হওয়ার ফলে জাতীয় তদন্ত সংস্থা এইসব ব্যক্তি ও সংগঠনের আর্থিক ও অস্ত্রশস্ত্র লেনদেন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারবে। আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট UAP এর আওতায় এই ঘোষণা করা হয়েছে।

0: ভারত ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি আজ থেকে কার্যকর হয়েছে। 2025 সালের সেপ্টেম্বর মাসে নতুন দিল্লিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থমন্ত্রক জানিয়েছে, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে এই চুক্তিটি একটি যুগান্তকারী পদক্ষেপ। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার আজ দুদিনের মধ্যপ্রদেশ সফর শুরু করেছেন। এই পদে দায়িত্বভার গ্রহণের পর তিনি প্রথম মধ্যপ্রদেশ যাচ্ছেন। সফরের প্রথম দিনে শ্রী কুমার ইন্দোরে বুথ স্তরের আধিকারিকদের এক সম্মেলনে যোগ দেবেন। ইন্দোর, উজ্জয়িনী, দেওয়াস এবং খান্ডোয়ারের 1,500-এর বেশি বিএলওর সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিয়োগ সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁর ফর্ম জমা দিয়েছেন। তিনি এই খবর জানিয়ে বলেছেন, সমস্ত নাগরিকের সক্রিয়ভাবে এসআইআর প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিত।
1: SIR is a big exercise undertaken by our election commission to strengthen the democracy. Every real voter should get registered. This is a good reform and it is a must to strengthen the democracy. Every citizen of our country should coordinate and cooperate with the election commission. That is my humble request to all my brothers and sisters of Mother Bharat.
0: পশ্চিমবঙ্গ বিধানসভা আগামী 100 দিনের মধ্যেই সম্পূর্ণ কাগজবিহীন বা পেপারলেস হয়ে উঠবে বলে অধ্যক্ষ রথীন্দ্র বসু জানিয়েছেন। নিউ টাউন বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনে তিনি একথা জানান। অধ্যক্ষ বলেন, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুর উদ্যোগে ইতিমধ্যেই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী 100 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভা সম্পূর্ণ কাগজবিহীন হয়ে যাবে। সমস্ত নথিপত্র, কার্যসূচি এবং অন্যান্য কাজ ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের শেষকৃত্যে আজ তেহরানে সম্পন্ন হচ্ছে। লক্ষ লক্ষ শোকসন্তপ্ত মানুষ এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এর প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বরিষ্ঠ ইরানি নেতা, সেনা কমান্ডার এবং বিদেশি অভ্যাগতরা তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানিয়েছেন সেদেশের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, আইনসভার অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফ, বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি এবং রেভলিউশনারি গার্ডের কমান্ডার আহমেদ ওয়াহিদি। ভারতের পক্ষ থেকে বিহারের রাজ্যপাল, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা শেষকৃত্যে উপস্থিত রয়েছেন। আফ্রিকার কঙ্গোয় ইবোলা আক্রান্তের সংখ্যা বেড়ে 1,500 ছাড়িয়েছে। এই রোগে ইতিমধ্যেই 473 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন WHO এই সংক্রমণকে উদ্বেগজনক বলে জানিয়েছে। কঙ্গোর স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে সেদেশে 628 জন রোগীকে পৃথকভাবে চিকিৎসা করা হচ্ছে। সেদেশের পূর্বাঞ্চলীয় ইতুরি এবং উত্তর কিভুতে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী ইউগান্ডাতেও 20 জনের দেহে ইবোলা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে, রাশিয়া ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে এই নিয়ে 21 বার ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এই ঘটনার ফলে পারমাণবিক নিরাপত্তার বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে। IAEA-র মহাপরিচালক রাফায়েল গ্রসি এই পারমাণবিক কেন্দ্রে দুর্ঘটনা এড়াতে উভয় দেশের সামরিক বাহিনীকে সতর্ক থাকার কথা বলেছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আহমেদাবাদ থেকে মুম্বাইয়ের মধ্যে হাই স্পিড রেল করিডোর নির্মাণের কাজ 2029 সালের মধ্যে শেষ হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আজ আহমেদাবাদে গুজরাটের বিভিন্ন রেল প্রকল্পে অগ্রগতি পর্যালোচনার পর শ্রী বৈষ্ণব সাংবাদিকদের জানান, এই প্রকল্পের কাজ অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলেছে। গুজরাটের মধ্যে এই প্রকল্পের 80% কাজ সম্পূর্ণ হয়েছে বলে তিনি জানিয়েছেন।
2: বুলেট ট্রেন কা কনস্ট্রাকশন ভি বহুত তেজি সে চল রা হ্যায় অর আগলে সাল সুরত সে বিলিমোরা কা পহলা সেকশন আরম্ভ করেঙ্গে উসকে বাদ মে ওয়াপিস সে সুরত কা সেকশন আরম্ভ করেঙ্গে উসকে বাদ মে ওয়াপিস সে আহমেদাবাদ কা পুরা কমপ্লিট করেঙ্গে ফির আহমেদাবাদ সে ঠাণে অর উসকে বাদ মে আহমেদাবাদ সে মুম্বাই ইস তরহ সে সেকশন বাই সেকশন ফেজ বাই ফেজ 2029 কে এন্ড তক কমপ্লিট করেঙ্গে প্রজেক্ট বহুত 80% কাম গুজরাট কে ক্ষেত্র মে কমপ্লিট হো চুকা হ্যায় অর বহুত হি আচ্ছি প্রোগ্রেস।
0: শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রামলালার মন্দিরে অনুদানের অর্থ সম্পদ নয়ছয় নিয়ে বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট আলোচনার জন্য আগামীকাল এক বৈঠক ডেকেছে। এই বৈঠকে প্রশাসনিক ও ট্রাস্টের আর্থিক লেনদেন বিষয়ে আলোচনা হবে। এছাড়া ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম ট্রাস্টি ডক্টর অনিল মিশ্রের পদত্যাগ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ সমবায়কর্মী, মহিলা ও ক্ষুদ্র উদ্যোক্তা এবং কৃষকদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, দেশের সহকার বা পারস্পরিক সহযোগিতা সভ্যতাগত চেতনার উপর ভিত্তি করে গড়ে ওঠা সমবায় ব্যবস্থা কৃষক, মহিলা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস উপলক্ষে দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। 1902 সালের আজকের দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সমাজ মাধ্যমে স্বামী বিবেকানন্দের স্মৃতির উদ্দেশ্যে

শ্রদ্ধা নিবেদন করেছেন। এক বার্তায় উপরাষ্ট্রপতি স্বামী বিবেকানন্দকে একজন মহান দেশপ্রেমিক, দার্শনিক এবং আধ্যাত্মিক দূরদর্শী হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে প্রণাম জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। সন্ধ্যায় তিনি গুজরাট যাবেন। সোমবার তিনি ছদিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাকিস্তান ভিত্তিক 23 জন ব্যক্তিকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। পশ্চিমবঙ্গ বিধানসভা আগামী 100 দিনের মধ্যেই সম্পূর্ণ কাগজবিহীন বা পেপারলেস হয়ে উঠবে বলে অধ্যক্ষ রথীন্দ্র বসু জানিয়েছেন। নিউ টাউনে বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনে আজ তিনি একথা জানান।
1: পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার কিরণ রিজিজু তিনি এটা দেখছেন, উনি বলেছেন যে 100 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা পেপারলেস হবে। তার মৌ স্বাক্ষরিত হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, টাকাও কেন্দ্র থেকে স্যাংশন হয়ে গেছে এবং আমরা সেই দিকে এগোচ্ছি। আজকে মূল বিষয়টা হলো যে আমাদের গণতন্ত্রে বিধানসভার ভূমিকা কী, সেই ভূমিকা নিয়ে আলোচনা হলো, বিধায়কদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা হলো।
0: বিধানসভার মর্যাদা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে বিধায়কদের আরও দক্ষ করে তুলতে প্রশিক্ষণের প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে। ভবিষ্যতেও ছোট ছোট পরিসরে এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে বলে অধ্যক্ষ জানান। প্রয়োজনে দেশের বিভিন্ন রাজ্যের অধ্যক্ষ বা বিশেষজ্ঞদের আমন্ত্রণও জানানো হবে। প্রযুক্তিগত কারণ এবং অন্যান্য জটিলতায় যে সমস্ত সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন সঠিকভাবে দেওয়া যায়নি, রাজ্য সরকার তাদের পেনশন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সংগ্রামী যৌথ মঞ্চে প্রতিনিধি দলের সঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত বৈঠক করেন। সেখানে বকেয়া পেনশন মিটিয়ে দেওয়ার দাবি জানানো হলে রাজ্য সরকার 2008 থেকে 2015 সাল পর্যন্ত কর্মচারীদের বকেয়া পেনশনের 50% অ্যাডহক ভিত্তিতে দ্রুত মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন। বাকি অর্থ ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে বলে সুব্রতবাবু তাদের আশ্বাস দেন। এছাড়াও গ্রান্ট ইন এডের আওতায় থাকা কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানো, এজেন্সি প্রথার বিলুপ্তি করা নিয়েও বৈঠকে আলোচনা হয়। হাওড়া স্টেশনের 635 মিটার লম্বা 24 নম্বর প্ল্যাটফর্ম এ মাস থেকেই চালু হচ্ছে। 2,69,00,000 টাকা ব্যয়ে এটি তৈরি হয়েছে বলে হাওড়ার DRM বিশাল কাপুর জানিয়েছেন। এছাড়াও 10, 11, 12 এবং 13 নম্বর প্ল্যাটফর্মগুলিকেও লম্বা দৈর্ঘ্যের জন্য ট্রেনের জন্য বাড়ানো হচ্ছে। হাওড়া ডিভিশনের একাধিক স্টেশনে 47টি ফুট ওভারব্রিজ এবং 50 থেকে 55টির মতো স্বল্প উচ্চতা সাবওয়ে তৈরির কাজও চলছে। ইতোমধ্যেই 8টি স্টেশনে 15টি লিফট বসানো হয়েছে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে বরানগর রোড ও দক্ষিণেশ্বর স্টেশনের মাঝে রেল ওভারব্রিজের গার্ডার উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্রেনের সাহায্যে প্রতিস্থাপন করা হবে। এই কারণে আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল 11টা পর্যন্ত আপ ও ডাউন CCR লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এর জন্য আজ ও আগামীকাল কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। বিজেপি ও রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য কুমন্তব্য করার অভিযোগে আজ পুলিশ আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে রেজিনগর থানা জিজ্ঞাসাবাদ করছে। গত শুক্রবার 26 জুন রেজিনগরের একটি সভা থেকে হুমায়ুন কবির বিজেপি ও মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বিতর্কিত উস্কানিমূলক মন্তব্য করেন। গত সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন এবং সভার আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। মুখ্যমন্ত্রীর বার্তার পরের দিনই সোমবার রাতে রেজিনগর থানা এলাকার পুলিশ অভিযান চালিয়ে সভার মূল আয়োজকদের গ্রেপ্তার করে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি IIT খড়গপুরের 72তম সমাবর্তন অনুষ্ঠানে আজ মোট 3,936 জন পড়ুয়াকে ডিগ্রি প্রদান করা হয়। প্রতিষ্ঠানের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার ডিগ্রি পাওয়া মেয়েদের সংখ্যা 12% বেশি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার, শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী শারদোত্ত বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা এই প্রতিষ্ঠানের প্রাক্তনী ড সুব্রত গুপ্ত। পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের আচরা গ্রামে একটি 3তলা বাড়ি ও কাপড়ের দোকানে আগুন লাগায় এক কিশোর সহ 3 জন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। জানা গেছে, পুজো উপলক্ষে বাড়ির নিচতলার পোশাকের দোকানে প্রচুর নতুন জামাকাপড় মজুদ ছিল। গভীর রাতে হঠাৎই সেখানে আগুন ধরে যায়। ওই বাড়ির বাসিন্দা ব্যবসায়ী উদয় ঘোষ তার স্ত্রী ও ছেলেকে নিয়ে সেখানে পৌঁছলে মারাত্মকভাবে জখম হন। তাদের প্রথমে পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে এবং পরে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁকুড়া 1 নম্বর ব্লকের ভাতুরি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নাকে কেন্দ্র করে গতকাল তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বিবাদমান দুগোষ্ঠীর সংঘর্ষের জেরে রান্নাঘরে তালা দিয়ে দেওয়া হয়। নতুন গোষ্ঠীগুলি রান্নার কাজে সুযোগ দেওয়ার দাবি জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আবেদন জানায়। এই নিয়ে শুরু হয় উত্তেজনা। স্বামী বিবেকানন্দের 124তম প্রয়াণ দিবসটি সারা দেশের সঙ্গে

0: রাজ্যেও আজ সশ্রদ্ধ চিত্তে পালন করা হচ্ছে। 1902 সালের আজকের দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেলুরে রামকৃষ্ণ মঠ ও মিশনে আজ দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে। আজ আন্তর্জাতিক সমবায় দিবস, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। আন্তর্জাতিক সমবায় দিবসের এবারের মূল প্রতিপাদ্য শান্তিপূর্ণ পৃথিবীর জন্য সমবায়। এই উপলক্ষে অর্থনৈতিক, সামাজিক, কৃষিজ উন্নয়নে সমবায়ের গুরুত্বের কথা তুলে ধরা হয়। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
2: বড় বৌমা, এটা তোমার জন্য।
3: এত তারা কি ছিল মা?
2: আরে আর ছোট বৌমা, এইটা তোমার, আর এটা আমার দিদি ভাইয়ের জন্য।
4: কিন্তু ঠাম্মি,
2: হ্যাঁ,
4: তোমার কোনটা?
5: সব কিছু, আমি ব্যাংক, লকার, ফিক্সড ডিপোজিট সবেতে ওকেই তো নমিনি করে দিয়েছি। কাল যখন থাকবো না, তখন টাকা পয়সা পেতে ওর সুবিধা হবে।
2: ও সব কি বলছো? যা,
6: আরবিআই এ কথা বলে,
7: জেনে রাখুন, সতর্ক থাকুন।
8: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
9: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম,
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় অঙ্কিতা পাল।

নমস্কার, মহিলা মহলে আপনাদের সকলকে স্বাগত। আজ শনিবার, আজ আমরা বেশ ছুটির আমেজে, মানে সপ্তাহান্তের প্রায় তো শেষ দিন, ছুটির আমেজটা বোধহয় আমাদের শুক্রবার রাত থেকেই খানিকটা শুরু হয়ে যায়। তো আজ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, সেই বিষয়টা আমাদের শ্রোতা বন্ধুরা অনেকেই জানেন যে যে বিষয়টা আমাদের থাকে আজ এই শনিবার, সেটি হচ্ছে ক্রীড়ার ভুবন। তো এই ক্রীড়ার ভুবনে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আড্ডা দেব, সেটি হলো, অনেকেই গেস করতে পারছেন আশা করি, হ্যাঁ ঠিকই, আজকে ফুটবল নিয়ে আমরা কথা বলবো। এই ফুটবল মানেই বাঙালিদের প্রতি বাঙালিদের একটা অন্যরকম আবেগ, আর এখন তো বিশ্বকাপ শুরু হয়েছে, তো এখন তো শুধুমাত্র কলকাতা নয়, সমগ্র বিশ্ব এই ফুটবল বিশ্বকাপ জ্বরে কাঁপছে। 2026 ফিফা বিশ্বকাপ গত 11 জুন মধ্যরাত, অর্থাৎ বলাই যেতে পারে যে 12 জুন থেকে শুরু হয়েছে, চলবে 19 জুলাই পর্যন্ত। কানাডা, মেক্সিকো আর আমেরিকা, এই তিনটি দেশ আয়োজন করেছে এই গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে প্রায় 48টি দেশ, যেটা গতবারের বিশ্ব

বিশ্বকাপ থেকে বা বিশ্বকাপে থেকে কিন্তু অনেক বেশি। তো বুঝতেই পাচ্ছেন যে কত বড় আকারের এই এই বছরের যে বিশ্বকাপ কত বড় আকারের হচ্ছে। দেখুন, আমরা একটা জিনিস জানি যে খেলা, এই যে খেলা সেটা কি শুধুই খেলা? এই খেলার নেপথ্যে যে বিষয়গুলো থাকে তার মধ্যে কিন্তু অনেক সাফল্য থাকে, ব্যর্থতা থাকে, হতাশা আছে, আনন্দ আছে, অনেক না বলা কাহিনী আছে। এই যে সমস্ত খেলোয়াড়দের আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, তারা ছুটে চলেছেন, আমাদের প্রিয় তারকা, তাদের যে না বলা কত গল্প, এবং এই যে খেলার মাঠ, সেই মাঠের কত না বলা কথা। তাছাড়াও তো থাকে আর্থসামাজিক, রাজনৈতিক জটিলতা, বিভিন্ন রকম মানসিক টানাপোড়েন। আর এই যে এতগুলো দেশ খেলছে, এত দর্শক, এত উন্মাদনা, সমস্ত কিছু মিলিয়ে সে যেন এক বিরাট যজ্ঞের মতো বিষয়। দেখুন, একটি বিষয় আজ আপনাদের সঙ্গে ভীষণ বলতে ইচ্ছে করছে, যে এই যে এখনো পর্যন্ত আমরা নারী দিবস পালন করছি, তাছাড়া আমরা নারীর অধিকার, কর্মক্ষেত্রে তাদের সমান পারিশ্রমিক, এবং প্রত্যেকটি নারী বর্তমান যুগে নিজেকে প্রমাণ করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন, সেই সময় আজকে বিশ্বকাপের মাঠে আমাদের একজন প্রিয় তারকার কথা আমি আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিতে চাই, একটু বলতে চাই। যে দেখুন, আজকে আমরা যার কথা বলবো, যে আমরা সবাই বিশ্বকাপ দেখছি, আমরা জানি সবাই তার নাম। আজকে আমি যার কথা বলবো, তিনি টোরি পেনসো। এই টোরি পেনসো আমি বুঝতে পারছি যে আপনারা অনেকেই চিনে গেছেন এবং অনেকেই জানেন তার ইতিহাস। এই টোরি পেনসো একজন আমেরিকান বংশোদ্ভূত মহিলা, যিনি পুরুষদের সিনিয়র বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করলেন এই 2026 ফিফা বিশ্বকাপে। চেক প্রজাতন্ত্র এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচেও তিনি রেফারির দায়িত্ব কিন্তু পালন করেছিলেন, এবং আত্মবিশ্বাসের সঙ্গে খুব সুদক্ষভাবে সেই ম্যাচ পরিচালনা করেছেন। অবশ্য এর আগেও 2022 সালে স্টেফানি ফ্রাপার, তিনি কাতার বিশ্বকাপে অংশ নিয়েছিলেন এবং প্রথম নারী ফুটবল রেফারি হিসেবে বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন। তিনি কিন্তু ফরাসি বংশোদ্ভূত একজন নারী ছিলেন। তাহলে একটা জিনিস কিন্তু বেশ পরিষ্কার, যে দেখুন, আমরা এখনো পর্যন্ত আমাদের সমাজ যে পুরুষতন্ত্রের মানসিকতা নিয়ে চলে, এই পুরুষতন্ত্রের মানসিকতা ছেলে মেয়ে উভয়ই তো বহন করছে, তো আমরা কিন্তু এখনো পর্যন্ত এই যে খেলায় মেয়েদের সঠিকভাবে অংশগ্রহণ এবং তাদের একটা খেলতে গেলে তাদের যে মানসিক স্টেবিলিটি, তাদের খাওয়া দাওয়া, শারীরিক পরিচর্যা এবং তাদের যে এগিয়ে দেওয়ার মানসিকতা, এইগুলো কিন্তু এখনও আমাদের সমাজ সঠিকভাবে তৈরি করতে পারেনি। আমি এই দুজন মানুষের কথা বললাম, দুজন না, বহু উদাহরণ আছে। এই তো এই বছরই 2026-এ 6 জন নারী রেফারিকে নির্বাচিত করা হয়েছে। আমি নারী রেফারি এই কথাটা আমি নারী কথাটা উল্লেখ করলাম রেফারির আগে, আমি প্রথমেই তারকা বা ফুটবলার হিসেবে তাদের বলছি, এখানে নারী পুরুষের কথা নয়, কিন্তু আমাকে এই কথাটা বলতেই হলো, কারণ তাদের নির্বাচিত করা হয়েছে, তাদের নেওয়া হয়েছে এই এত বড় একটা রাজসূয় যজ্ঞের মতো যে বিশ্বকাপ, সেটা পরিচালনা করার জন্য। আমার যে কথাটা বলার, যে এখনো পর্যন্ত আমরা কোথাও অনেকটা পিছিয়ে রয়েছি মানসিকভাবে। মেয়েরা যে ফুটবল খেলবে সেটা আমরা খুব একটা একদম মানে নিচু স্তরের যে মানুষরা রয়েছেন, তারাও কিন্তু, যারা খেটে খাওয়া মানুষ বা তার উপরের যে মানুষ, বা এখনও অনেক মানুষ রয়েছেন যারা সঠিকভাবে মেনেই নিতে পারেন না যে একটি মেয়ে ফুটবলের মাঠে গিয়ে দাপিয়ে ফুটবল খেলছে, এবং তাদের যে এগিয়ে দেওয়ার মানসিকতা সেটাও কিন্তু আজকের যুগে দাঁড়িয়েও অনেকটা পিছিয়ে রয়েছে। আমি এনাদের কথা বললাম, যারা বিশ্বজুড়ে ফুটবলে

ব্যাপকভাবে সাড়া ফেলেছিলেন। তাহলে একটা বিষয় কিন্তু পরিষ্কার যে আত্মবিশ্বাস, যে বিষয়ে আমি চাইছি আমার সাফল্য পেতে, সেই বিষয়ের প্রতি অদম্য ভালোবাসা মানুষকে কিন্তু সাফল্যের চূড়ায় নিয়ে যায়। এছাড়াও আমি আরেকজন প্রাক্তন গোলরক্ষকের কথা বলবো, যিনি জেনি বিন্দন। 2007 এবং 2011 সালে ফিফা মহিলা বিশ্বকাপে তিনি প্রতিনিধিত্ব করেছেন নিউজিল্যান্ডের হয়ে। আর বর্তমানে মানে 2026-এ মায়েরই পথ অনুসরণ করেছেন তার ছেলে, ন্যাটিংহোম ফরেস্টের হয়ে তিনি খেলছেন। আমরা এতদিন যেটা দেখেছি সেটা পিতা পুত্রের একটা বিশ্বকাপের যেটা যুগলবন্দি দেখেছি, কিন্তু এই যে মা ছেলের এই বিশ্বকাপে অংশগ্রহণ, এই নজির কিন্তু এই প্রথম যে মায়ের পথকে অনুসরণ করে ছেলে এই বছর 2026-এর ফিফা বিশ্বকাপে তিনি ফুটবল খেলছেন। দেখুন, আমি এই তথ্যগুলো তুলে ধরছি একটাই কারণে যে আমরা যাকে বলি যে মেয়েরা অনেক শারীরিকভাবে অনেকটা পিছিয়ে রয়েছে, মানে শারীরিক গঠনের জন্য বা বিভিন্ন কারণে, অর্থনৈতিক, আর্থসামাজিক বিষয় আছে, রাজনৈতিক বিষয় আছে, আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি। আমার একটাই বক্তব্য যে মানুষ যদি মানুষ হিসেবে, আগে নারী নয়, আগে মানুষ হিসেবে যদি তার পাশে দাঁড়ানো যায়, তাহলে কিন্তু আমাদের বিশ্বের সামনে আমাদের ভারতীয় মেয়েরা একটি দৃষ্টান্ত কিন্তু স্থাপন করতে পারবেন। 2023 সালে মহিলাদের যে বিশ্বকাপ হয়েছিল সেখানে যৌথভাবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল, এবং সেই খেলাটি হয়েছিল 20 জুলাই থেকে 20 আগস্ট পর্যন্ত এই টুর্নামেন্টটি চলেছিল। সেই টুর্নামেন্টে কিন্তু স্টেফানি বানিনি, স্যামকার, মার্টা ভিয়েরা, মেগান রাপিনোরা, লিন্ডা কাইসেডো, রেকেল রড্রিগেস, অস্ট্রেলিয়া পুটেলাস, এইরকম অনেক মহিলা তারকাদের নাম কিন্তু রয়ে গেছে ইতিহাসের পাতায়। এবার যদি আমরা যদি একটু ফিরে যাই এই মহিলা বিশ্বকাপ যবে থেকে শুরু হয়েছিল সেই ইতিহাসে, তাহলে আমরা দেখতে পাব যে 1991 সালে চীনে প্রথম ফিফা নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। আর বন্ধুরা, আমাদের ভারতেও শান্তি মল্লিকের কথা আমরা সবাই জানি, তাছাড়াও আমরা ভারতীয় ফুটবলের ইতিহাসে বেমবেম দেবী, যাকে বলা হয় ভারতের দুর্গা, তাছাড়া আমরা বালা দেবীর কথা জানি, সঙ্গীতা বাসফোরের কথা জানি, মনীষা কল্যাণ, মৌসুমি মুর্মু, সুলঞ্জনা রাউলের মতো খেলোয়াড়রা এই যে ফুটবলের যে মাঠ, সেই মাঠকে একেবারে জাগিয়ে তুলেছিলেন। আজ কিন্তু বিশ্বের ইতিহাসেও তাদের কোথাও নাম রয়েছে। দেখুন, আরেকটি বিষয় যে আমার এই আজকে যেটা মূলত বলার যে আমরা মেয়েরা কিন্তু কখনো কোথাও পিছিয়ে নেই, আমাদের মানসিকতা, আমাদের পিতৃতান্ত্রিকতা আমাদের কোথাও একটা পেছনের দিকে টেনে রেখেছে। যেটি বলার সেটি হচ্ছে সমাজকে আরও পিতৃতন্ত্রের যে কাঁটা তার সেটাকে পেরিয়ে এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে একটি ছেলে বা বলুন বা একটি মহিলা খেলোয়াড় বলুন, একটি পুরুষ খেলোয়াড় বলুন, উভয়কেই সমানভাবে এগিয়ে দিতে হবে। খেলার জগতে বলুন, বিনোদন জগতে বলুন, কোনো মানুষ, কোনো লিঙ্গ বৈষম্য যেন না থাকে, লিঙ্গ বৈষম্যের শিকার যেন মহিলারা না হন, এটুকুই বলার। আরেকটি বিষয় আপনাদের জানানোর যেটা হচ্ছে, এই ছোট ছোট বিষয়গুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে বড্ড ভালো লাগে। এই 2026-এর ও আরেকটি বিষয় যে আপনাদের একটু বলি যে এই বিষয়টি আপনাদের না জানালে বা আপনাদের সঙ্গে ভাগ করে নিলে বোধহয় আজকের এই অনুষ্ঠানটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে অসম্পূর্ণ থেকে যেত, কারণ আমরা
সবার পক্ষে তো আমাদের বিশ্বকাপ দেখা বা সেই জায়গায় পৌঁছে গিয়ে তো দেখা সম্ভব হচ্ছেই না। সেই জায়গাকে যে আমাদের একেবারে চোখের সামনে তুলে ধরছে বিভিন্ন ছবির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, সেই রকম একজন মানুষের কথা বলবো। এখানেও আমি মানুষ বললাম, নারী তো তার পরে। 2026 সালের বিশ্বকাপে ভারতেরই কন্যা ক্রীড়া সাংবাদিক তিনি গীতিকা তালুকদার, তিনি এই পুরো বিশ্বকাপ কভার করছেন। তার পথ চলা শুরু হয়েছিল 2018 সালে রাশিয়া বিশ্বকাপ এবং 2022-এর কাতার বিশ্বকাপ কভার করে। তিনি কিন্তু শুধুমাত্র বিজয়ের মুহূর্ত নন, এই যে প্রত্যেকটি খেলোয়াড় খেলছেন, তাদের হেরে যাওয়া আছে, তাদের সাফল্য আছে, এবং এই সাফল্যের পরে তাদের যে আনন্দ, ভালোবাসা, আবার এই হেরে যাওয়ার ফলে তাদের যে মানসিক উদ্বেগ, কান্না বলুন, সমস্ত কিছুকে কিন্তু তারা ক্যামেরায় বন্দি করে আমাদের সামনে তুলে ধরছেন। সময় তো বলছে এবার যাওয়ার পালা, কিন্তু সকলে ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজ এই পর্যন্তই, যাওয়ার আগে এই গানটি রইল আপনাদের জন্য।

0: নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজের পরিবর্তনের কাণ্ডারি হওয়ার। আমাদের আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100750040, 8100075040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ এই সমস্ত জানাতে আমাদের ফোন করুন 8100750040 এই নাম্বারে। আর হ্যাঁ, আপনাদের সমস্ত চিঠি, কবিতা বা নাটকও এখন থেকে আপনারা আমাদের এই নাম্বারে পাঠাতে পারেন। যদি আপনি চিঠি লিখতে চান তাহলে পাঠান 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782, 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782 এই ঠিকানায়। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকে নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন কালীপদ দে, প্রতাপচক, যশোরাজপুর, পিংলা, পশ্চিম মেদিনীপুর থেকে। আমরা ধন্যবাদ দিই কালীপদবাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম ইচ্ছা।
1: রানী, ও রানী, কোথায় গেলি রে? একটু আয় না মা, বড্ড তেষ্টা পেয়েছে, জ্বরটাও বেশ বেড়েছে বোধ হয়।
2: যাই মা। ইস, তোমার গা যে পুড়ে যাচ্ছে, জ্বরটাও ভীষণ বেড়ে গেছে। তুমি কিছু খাওনি না মা? শুধু জলই খাবে? দুটো মুড়ি এনে দেবো?
1: শুধু জলই দে, ঘরে তো মুড়ি টুড়ি কিছুই নেই। তোর বাবা তো দুদিন ঘরেই ফেরেনি, রিকশাটা নিয়ে সেই যে বেরিয়ে গেল আর বাড়িই ফিরল না। ঘরেও কিছু নেই, কিনে যে খাবো কিংবা তোকে যে খাওয়াবো সে পয়সাও নেই, কাজেও বেরোতে পারছি না।
2: মা, দোকানি মাসির কাছে যাব, যদি কিছু মুড়ি দেয়।
1: অমনি হাতে কি কিছু দেবে মা? তারপর তোর সামনে পরীক্ষা, এভাবে ছোটাছুটি করলে পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। যে
2: ঘরে যে ঠোঙাগুলো বানিয়েছি সেগুলো নিয়ে যাব, তাতে যদি কিছু মুড়ি হয়। যাব মা?
1: না না, থাক বাবা, তোকে আর যেতে হবে না, একটু জলই দে, জল খেয়ে পেট ভরাই।
2: যাই না মা, দোকানে মাসিকে এসব বলবো, আমাদের প্রতি যদি একটু দয়া করেন। ও মা, তুমি ভালো হয়ে ওঠো না মা, আমার যে সামনেই ফর্ম ফিল আপ, সামনেই পরীক্ষা, যাই না মা, যদি দুটি মুড়ি পাই। মাসি, ও দোকানি মাসি, এই এই ঠোঙাগুলো নিয়ে আমায় দুটো মুড়ি দাও না মাসি, মার ভীষণ জ্বর, প্রায় দুদিন না খেয়ে আছে, বাবা এলেই বাকি পয়সা দিয়ে যাব।
3: তুই এখন আয়, খদ্দের ছাড়বো না তোর কথা শুনবো, কোথা থেকে মুড়ি দেব।

0: শুনি? এই কটা ঠোঙা দিয়ে তোকে মুড়ি দেব, কিভাবে দেব শুনি? যা, তুই এখন যা।
1: দাও না মাসি, দাও না, মুড়ি না দিলে মা মরে যাবে। দাও না মাসি, যদি যদি বাবা না দেয় আমি বড় হয়ে সব পয়সা মিটিয়ে দেব।
0: আচ্ছা যেদি মেয়েরে বাবা, আমি কি দান ছত্র খুলেছি নাকি? দান করলে আমার দোকান চলবে? তোর বাবা তো মদ খেয়ে সব লুটিয়ে দিয়েছে, তোকে যে ধার দেব তা কি আর ফিরে পাবো? যা যা, এখান থেকে যা, আমাকে বিরক্ত করিস না।
1: দাও না মাসি, দাও না, ঈশ্বর ঈশ্বর তোমার সব আশা পূরণ করে দেবে। দুটো মুড়ি দাও না মাসি।
0: এই নে, এই মুড়িগুলো নিয়ে তোরা মা মেয়েতে খাগে যা, আমাকে ঈশ্বর কৃপা করবে। আমার তিন তিনটে ছেলে সবাই বউ নিয়ে পালিয়ে গেছে, আর আমি বুড়ো হাড়ে বসে দোকানে যা পাই তাতেই পেট ভরাই, বুঝলি? ঈশ্বর এসব দেখতে পায় না। এমন মেয়ে দেখিনি বাবা।
1: মা, ও মা, এই দেখো দোকানি মাসি না আমাদের কত মুড়ি দিয়েছেন, খেয়ে নাও মা। তুমি মুড়িটা খাও মা, আমি ডাক্তার কাকুকে ডেকে নিয়ে আসছি।
2: কে রে দরজার কাছে দাঁড়িয়ে? আয় ভেতরে আয়, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন?
1: ডাক্তার কাকু, ও ডাক্তার কাকু, মার না ভীষণ জ্বর, উঠতেই পারছে না। তুমি তুমি একটু দেখে আসবে মাকে, একটু ওষুধ দেবে? ও ডাক্তার কাকু।
2: আমি গেলে পয়সা দিতে পারবি তো? বাপটা তো মদখোর, রাস্তায় পড়ে আছে, এইদিকে মা জ্বরে মরে বেঁচে আছে।
1: ডাক্তার কাকু, আমাদের কোনো পয়সা নেই, মা ভালো না হলে আমার পড়াশোনাও হবে না, একটু ওষুধ দাও না। ও ডাক্তার কাকু, আমি আমি একেবারে সব পয়সা মিটিয়ে দেবো, এখন গিয়ে মাকে একটু দেখে আসো, চলো না চলো না।
2: মরুক গে যাক, তোর মায়ের মরাই ভালো, যাদের পয়সা নেই তাদের পড়ার এত শখ কেন? এই ওষুধখানা দিচ্ছি, নিয়ে যা, আর ঈশ্বরকে ডাকতে বল, ভালো হয়ে যাবে। যত সব জেদি মেয়ের পাল্লায় পড়েছি, কি আর হবে, মেয়েটার বাপটা মদ খেয়ে পথে ঘাটে পড়ে থাকে, আর খাবেই না বা কেন? পথে ঘাটের কোনায় কোনায় যদি মদের দোকান হয়।

0: পড়াই ভালো, যাদের পয়সা নেই তাদের পড়ার এত শখ কেন? এই ওষুধখানা দিচ্ছি, নিয়ে যা আর ঈশ্বরকে ডাকতে বল, ভালো হয়ে যাবে। যত সব জেদি মেয়ের পাল্লায় পড়েছি, কি আর হবে, মেয়েটার বাপটা মদ খেয়ে পথে ঘাটে পড়ে থাকে, আর খাবেই না বা কেন? পথে ঘাটের কোনায় কোনায় যদি মদের দোকান হয়, বুঝতে পারছি না বাপু।
1: কে রে, কে দরজার সামনে কাঁদছে? আয় ভেতরে আয় দেখি।
2: আমি আমি রানী স্যার, আমার আমার পয়সা নেই স্যার, আমি আমি কি করে ফর্ম ফিল আপ করবো? আমায় একটু ফর্ম ফিল আপ করতে সাহায্য করুন স্যার, আমি পড়তে চাই।
1: আহাহা, কাঁদছিস কেন তুই?
2: মা মা জ্বরে পড়ে আছে, কাজে যেতে পারছে না, আর আর বাবা তো দু তিন দিন বাড়িতেই ফেরেনি, আমি কিভাবে ফর্ম ফিল আপের টাকা দেবো স্যার? ভাবতে পারছি না আমি আমি কিভাবে টাকা দেবো স্যার, আমি টাকা দিতে পারবো না স্যার, পারবো না।
1: টাকা দিতে পারবি না তো পরীক্ষা দেওয়া হবে না, যা বাড়ি যা, বাড়ি যা, তোর আর পরীক্ষা দিতে হবে না।
2: আপনার দুটো পায়ে পড়ি স্যার, আমাকে একটা সুযোগ দিন, একটা সুযোগ দিন, আমি পড়াশোনা করে আপনার সব সব দেনা শোধ করে দেব, আমাকে পড়তে দিন স্যার, আমাকে পড়তে।
1: ঠিক আছে, তোর জেদের কাছে আমি হার মানলাম, তুই যা, তোর ফর্ম ফিল আপের টাকা আমি দিয়ে দেবো।
2: স্যার এই যা আমার রেজাল্ট।
1: বাহ, বেশ ভালোই তো নম্বর পেয়েছিস।
2: আমি আরো ভালো ফল করতাম স্যার, আমার তো টাকা নেই, কিন্তু আপনারা যদি একটু আমাকে সুযোগ দেন, আমি আরো ভালো করে পড়াশোনা করতে পারি।
3: রানীর অদম্য জেদ দেখতে দেখতে আস্তে আস্তে পড়াশোনায় তাকে এগিয়ে নিয়ে যায়, এবং তারপর হেডমাস্টার এবং গ্রামের সবার সহায়তায় এবং তার মেধার জোরে অবশেষে সে সরকারি হাসপাতালে ডাক্তার হিসাবে জয়েন করে। একদিন রাতে তার ডিউটির সময়,
2: কে তুমি মা, ভেতরে এসো, কাঁদছো কেন?
3: আমার বাড়ি রাধামোহনপুরে, আমার ছেলে বউ এই হাসপাতালের গেটে ছেড়ে দিয়ে চলে গেছে।
2: তুমি আমাদের গ্রামের দোকানি মাসি না? আমায় আমায় চিনতে পারছো না? আমি আমি তোমাদের সেই রানী। তুমি কোনো চিন্তা করো না মাসি, আমি তোমার সব চিকিৎসার ব্যবস্থা করে দেবো, তোমার সমস্ত চিকিৎসা এখানে ভালোভাবেই হবে, আমি অন্য বেডে রুগী দেখে আসি। স্যার আপনি এখানে?
1: আরে রানী, তোকে দেখে আমার মনটা আনন্দে ভরে গেছে, তা তোকে বুঝিয়ে বলতে পারবো না মা।
2: আপনার ছেলেরা কোথায়?
1: কি বলবো মা, ছেলে দুটোকে আমার সব সম্পত্তি দিয়ে ভালোভাবে পড়ালাম, মেয়েটাকে না পড়িয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলাম, আর ছেলেরা বিয়ে করে তারা আমায় ছেড়ে পালিয়ে গেল আর আমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিল। সেখানে অসুস্থ হওয়াতে তারা আমাকে এই হসপিটালেই রেখে গেছে।
2: স্যার আমার মতো গরিব মেয়েদের আপনি যদি সেদিন সুযোগ না করে দিতেন, তাহলে আমি সেই অন্ধকারেই পড়ে থাকতাম, আমাকে ওই অন্ধকারের মধ্যেই দিন কাটাতে হতো। আজ আপনাদের মতো মানুষ অনেক অনেক দরকার।

0: তবেই আবার দেশটা নতুন করে গড়ে উঠবে। আমি আপনাকে সুস্থ করে তুলবই স্যার। আজ আপনার ছেলেরা আপনাকে একা বৃদ্ধাশ্রমে রেখে চলে গেছে, কিন্তু আমি আপনাকে সুস্থ করব, আর আপনি আমার সঙ্গে আমার বাড়িতেই থাকবেন।
1: শুনলেন কালীপদদের লেখা নাটক ইচ্ছা।
2: শ্রোতা বন্ধুরা, এই সময় বরানগর কলকাতা থেকে সুনেত্রা চট্টোপাধ্যায় আমাদের একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে পাঠিয়েছেন। আসুন আমরা শুনে নিই সেই গান।

0: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।
1: আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে। আমাদের নতুন নাম্বার 8100750040, 8100075040।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী গত 24 ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় ছিল ওড়িশা এবং বিহারের প্রায় সব জায়গায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ওড়িশার বেশিরভাগ অঞ্চলে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে ওড়িশায়। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ অঞ্চলে, ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায়। ঝাড়খণ্ডের দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়। বৃষ্টি হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের লং আইল্যান্ডে 7 সেন্টিমিটার, মায়াবন্দরে 4 সেন্টিমিটার, কলাইকুণ্ডা পশ্চিমবঙ্গের কলাইকুণ্ডাতে 2 সেন্টিমিটার, পশ্চিম মেদিনীপুরে 2 সেন্টিমিটার, পুরুলিয়ায় শিমুলাতে 1 সেন্টিমিটার, পূর্ব মেদিনীপুরের দীঘাতে 1 সেন্টিমিটার করে রেকর্ড করা হয়েছে। এছাড়া সিকিমের মঙ্গনে 3 সেন্টিমিটার, গ্যাংটকে 6 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পশ্চিমবঙ্গের ঝালংয়ে 2 সেন্টিমিটার, জলপাইগুড়িতে 2 সেন্টিমিটার, নেওড়া ভ্যালিতে 2 সেন্টিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আলিপুরদুয়ারে 1 সেন্টিমিটার, দেনতামে 1 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। হাজারিবাগে 3 সেন্টিমিটার, চাইবাসাতে 2 সেন্টিমিটার, রামগড়ে 3 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। ওড়িশার সোয়েলাতে 20 সেন্টিমিটার, গঞ্জামে 15 সেন্টিমিটার, গোপালপুরে 11 সেন্টিমিটার, পুরীতে 6 সেন্টিমিটার এবং কটকে 6 সেন্টিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায়, ওড়িশা এবং সিকিমের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জায়গাতে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ঝাড়খণ্ডের প্রায় সব জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিহারের দু একটি অঞ্চলে। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে ওড়িশার দু একটি অঞ্চলে, অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার বেশিরভাগ অঞ্চলে। এছাড়া 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস সহ ঝোড়ো দমকা বাতাস এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দু একটি জায়গায়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব, পশ্চিম মেদিনীপুর জেলার বেশিরভাগ অঞ্চলে। এছাড়া 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিহারের প্রায় সব জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ, 2-1 পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমবঙ্গের নদীতে এবং সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান, বিশেষত সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য এক সতর্কবার্তায় বলা হয়েছে আগামী 7 তারিখ পর্যন্ত 40 থেকে 50 কিলোমিটার অথবা কখনো কখনো 60 কিলোমিটার বেগে দমকা বাতাস সমুদ্র উপকূল দিয়ে বয়ে যেতে পারে এবং উড়িষ্যার উত্তর বঙ্গোপসাগরের উত্তর দিক দিয়ে উড়িষ্যার
দমকা বাতাস বয়ে যেতে পারে, এর ফলে জলোচ্ছ্বাস থাকবে এবং যারা মাছ ধরতে যান তাদের আগামী 7 তারিখ পর্যন্ত মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য আগামী 6 তারিখ পর্যন্ত মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে, কারণ 35 থেকে 45 কিলোমিটার বেগে বা কখনো কখনো 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র উপকূল দিয়ে, এর ফলে জলোচ্ছ্বাস হতে পারে। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি, আকাশবাণী কলকাতা। এখন জানিয়ে দিই আজকের কয়েকটি গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের ওর পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই সাঁওতালি অনুষ্ঠানে, লাইভ ফোন ইন সাঁওতালি অনুষ্ঠান, সাপের কামড় নিয়ে ডাক্তার গৌরাঙ্গ মান্ডির সাক্ষাৎকার। বেলা 3টে পশ্চিমবঙ্গ বিধানসভা কক্ষে আয়োজিত পশ্চিমবঙ্গ বিধানসভা সদস্যদের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপনী অধিবেশনের সরাসরি সম্প্রচার শুনবেন। বিকেল 5টায় গীতাঞ্জলিতে দ্বিতীয় অধিবেশনে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা। 5:30 গ্রামীণ শিশুদের অনুষ্ঠান, গ্রাম জয়নগর, উত্তর দুর্গাপুর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুব্রত চক্রবর্তী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে গিটার বাজিয়ে শোনাবেন প্রদীপ নাগ। বিকেল 5:10 পডকাস্ট সিরিজের অষ্টম পর্ব শুনবেন। জানিয়ে দিলাম পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে, আকাশবাণী কলকাতা। শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা পনসায় মরেগেল তুরুই কেটুডে তুরুই মিটে রিয়ার গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবেনা তেহিঞা মাজান বেড়া রিয়ার সান্তারি আখড়া।

0: ᱟᱫᱚ ᱩᱱ ᱚᱠᱛᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱚᱱᱠᱟ ᱡᱟᱦᱟᱸ ᱥᱟᱛᱟᱢ ᱥᱟᱵ ᱦᱩᱭ ᱞᱮᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱫᱤᱥᱚᱢ ᱵᱚᱫᱚᱞᱚᱜ, ᱥᱟᱶᱛᱟ ᱵᱚᱫᱚᱞᱚᱜ, ᱥᱮ ᱥᱟᱶᱛᱟ ᱱᱚᱝᱠᱟ ᱟᱨᱦᱚᱸ ᱱᱟᱯᱟᱭ ᱥᱮᱫ ᱦᱤᱡᱩᱜ ᱢᱟ, ᱟᱵᱚ ᱫᱚ ᱮᱴᱟᱜ ᱮᱴᱟᱜ ᱡᱟᱹᱛ ᱠᱷᱚᱱ ᱡᱮᱦᱮᱛᱩ ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱣ, ᱠᱟᱹᱣᱰᱤ ᱟᱹᱨᱤ, ᱥᱟᱶᱛᱟ ᱟᱹᱨᱤ ᱥᱟᱱᱟᱢ ᱥᱮᱫ ᱞᱮᱠᱟᱛᱮ ᱞᱤᱪᱟᱹᱲᱨᱮ ᱱᱤᱛ ᱦᱚᱸ ᱢᱮᱱᱟᱜ ᱵᱚᱱᱟ, ᱟᱫᱚ ᱩᱱ ᱚᱠᱛᱮ ᱡᱚᱠᱷᱚᱱ ᱵᱷᱟᱵᱽᱱᱟ ᱦᱩᱭᱱᱟ, ᱟᱫᱚ ᱵᱤᱥᱮᱥ ᱠᱟᱭᱛᱮ ᱟᱸᱫᱷᱟ ᱯᱟᱹᱛᱭᱟᱹᱣ ᱵᱤᱨᱩᱫᱽᱨᱮ ᱥᱮ ᱚᱱᱟ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱣ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱮᱡ ᱩᱫᱽᱜᱟᱹᱣ ᱡᱟᱛᱮ ᱦᱤᱡᱩᱜ ᱢᱟ ᱥᱟᱶᱛᱟᱨᱮ, ᱦᱟᱺᱰᱤ ᱵᱟᱹᱣᱨᱟᱹ ᱵᱤᱨᱩᱫᱽᱨᱮ ᱥᱮ ᱰᱟᱹᱱᱰᱟᱹᱠᱤᱱ ᱵᱤᱨᱩᱫᱽᱨᱮ, ᱚᱱᱟ ᱠᱚ ᱚᱞᱵᱤᱞ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱦᱩᱭ ᱞᱮᱱᱟ ᱟᱨ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱ ᱦᱚᱲ ᱡᱮᱦᱮᱛᱩ ᱵᱚᱱ ᱡᱩᱢᱤᱫ ᱫᱟᱲᱮ ᱞᱮᱱᱠᱷᱟᱱ, ᱢᱤᱫᱴᱮᱡ ᱵᱚᱱ ᱧᱟᱢ ᱞᱮᱠᱷᱟᱱ, ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱟᱵᱚ ᱦᱚᱭᱛᱚ ᱧᱩᱛᱩᱢ ᱡᱟᱦᱟᱸ ᱚᱵᱚᱥᱛᱷᱟᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱵᱚᱱᱟ, ᱟᱨᱦᱚᱸ ᱡᱩᱢᱤᱫ ᱫᱟᱲᱮ ᱛᱮᱭᱟᱨ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱦᱚᱭᱛᱚ ᱟᱨᱦᱚᱸ ᱢᱚᱡᱽ ᱛᱮᱵᱚᱱ ᱥᱮᱴᱮᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱫᱚ ᱱᱚᱜᱼᱚ ᱱᱚᱣᱟ ᱥᱟᱶᱛᱟ ᱥᱩᱥᱟᱹᱨ ᱵᱷᱟᱵᱽᱱᱟ ᱪᱤᱱᱛᱟᱹᱣᱟᱛᱮᱜᱮ ᱵᱤᱥᱮᱥ ᱠᱟᱭᱛᱮ ᱯᱟᱹᱦᱤᱞ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱫᱚ ᱠᱞᱟᱥ 8 ᱨᱮ ᱡᱚᱠᱷᱚᱱ ᱪᱷᱟᱯᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱛᱟᱭᱱᱚᱢᱛᱮ ᱢᱮᱜᱟᱡᱤᱱ ᱨᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱯᱟᱛᱷᱟᱢ ᱡᱟᱜᱚᱨᱚᱱᱟ, ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱵᱚᱨᱫᱷᱚᱢᱟᱱ ᱠᱷᱚᱱ ᱠᱚ ᱩᱪᱷᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱫᱤᱞᱟᱹᱭ ᱧᱩᱛᱩᱢᱛᱮ ᱯᱟᱹᱦᱤᱞ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱚᱱᱟ ᱨᱮᱦᱚᱸ ᱡᱮ ᱫᱤᱥᱚᱢ ᱪᱤᱠᱟᱹ ᱛᱮᱵᱚᱱ ᱥᱩᱥᱟᱹᱨᱟ, ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱣ ᱪᱤᱠᱟᱹ ᱛᱮᱵᱚᱱ ᱪᱮᱫᱟ, ᱟᱵᱚᱣᱟᱜ ᱫᱚᱠᱠᱷᱤᱱᱵᱚᱝᱜᱚ ᱩᱛᱛᱚᱨᱵᱚᱝᱜᱚ ᱱᱚᱣᱟ ᱵᱷᱮᱫᱟᱵᱷᱮᱫ ᱪᱤᱠᱟᱹ ᱛᱮᱵᱚᱱ ᱥᱟᱦᱟ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱥᱮ ᱟᱵᱚ ᱦᱟᱺᱰᱤ ᱯᱟᱹᱣᱨᱟᱹ ᱥᱟᱶᱛᱟ ᱠᱷᱚᱱ ᱪᱤᱠᱟᱹ ᱛᱮᱵᱚᱱ ᱥᱟᱦᱟ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱢᱤᱫ ᱱᱟᱯᱟᱭ ᱱᱤᱨᱤᱞᱟᱹᱢᱟᱞᱟ ᱢᱤᱫᱴᱮᱡ ᱥᱟᱶᱛᱟ ᱪᱤᱠᱟᱹ ᱛᱮᱵᱚᱱ ᱛᱮᱭᱟᱨᱟ, ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱮᱡ ᱵᱷᱟᱵᱽᱱᱟ ᱜᱩᱱᱟᱹᱱᱟᱛᱮ ᱚᱱᱟ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱫᱚ ᱚᱞ ᱦᱩᱭ ᱞᱮᱱᱟ
1: ᱟᱨ ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ ᱚᱱᱚᱲᱦᱮᱸᱜᱮ ᱟᱢ ᱱᱤᱛᱚᱜ ᱡᱟᱹᱥᱛᱤᱢ ᱚᱞᱮᱫ ᱠᱟᱱᱟ?
0: ᱚᱞᱵᱤᱞ ᱫᱚ ᱱᱤᱛᱚᱝ ᱫᱚ ᱛᱷᱚᱲᱟ ᱡᱚᱠᱷᱚᱱ ᱛᱟᱭᱚᱢ ᱫᱟᱨᱟᱢ ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱣ ᱥᱮᱬᱟ ᱠᱟᱛᱮ ᱞᱟᱦᱟ ᱦᱮᱡ ᱦᱩᱭ ᱟᱠᱟᱱᱟ, ᱟᱫᱚ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱩᱱ ᱚᱠᱛᱚ ᱨᱮ ᱧᱮᱞ ᱟᱠᱟᱱᱟ, ᱱᱤᱛᱚᱝ ᱦᱚᱸ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱚᱱᱠᱟ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱ ᱟᱭᱢᱟ ᱟᱭᱢᱟ ᱚᱱᱚᱞᱤᱭᱟᱹ ᱚᱱᱚᱲᱦᱤᱭᱟᱹ ᱠᱚᱠᱚ ᱚᱞ ᱮᱫᱟ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱮᱴᱟᱜ ᱮᱴᱟᱜ ᱥᱟᱶᱦᱮᱫ ᱡᱚᱠᱷᱚᱱ ᱯᱟᱲᱦᱟᱣ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱤᱝᱞᱤᱥ ᱥᱟᱦᱤᱛᱛᱚ, ᱵᱟᱝᱞᱟ, ᱥᱮ ᱟᱨᱦᱚᱸ ᱮᱴᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱯᱟᱹᱨᱥᱤ ᱱᱮ ᱦᱚᱲ ᱫᱚ ᱵᱟᱰᱟᱭ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱨᱮ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱰᱷᱮᱨ ᱠᱟᱭᱛᱮ ᱚᱱᱟ ᱫᱚ ᱢᱤᱫᱴᱤᱡ ᱥᱟᱢᱚᱭᱤᱠ, ᱡᱟᱦᱟᱸ ᱥᱟᱶᱛᱟ ᱥᱩᱥᱟᱹᱨ ᱞᱟᱹᱜᱤᱫ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱚᱞ ᱮᱫᱟ, ᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱪᱤᱨᱚᱱᱛᱚᱱ ᱟᱵᱮᱫᱚᱱ ᱫᱚ ᱯᱟᱥᱮᱡ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱱ, ᱚᱱᱟ ᱫᱚ ᱡᱮᱦᱮᱛᱩ ᱱᱤᱛᱚᱝ ᱟᱵᱚᱣᱟᱜ ᱱᱤᱰ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ, ᱞᱟᱹᱠᱛᱤ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ, ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨᱛᱮ ᱚᱱᱠᱟ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱫᱚ ᱚᱞ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱪᱤᱨᱚᱱᱛᱚᱱ ᱟᱵᱮᱫᱚᱱ ᱫᱚ ᱯᱟᱥᱮᱡ ᱪᱚ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱱ, ᱢᱤᱫᱴᱮᱡ ᱡᱟᱭᱜᱟᱨᱮ ᱡᱚᱠᱷᱚᱱ ᱟᱵᱚ ᱦᱚᱭᱛᱚ ᱦᱟᱯᱮᱱ ᱫᱤᱱᱨᱮ ᱢᱤᱫᱴᱮᱡ ᱵᱷᱟᱜᱮ ᱱᱟᱯᱟᱭ ᱰᱟᱦᱟᱨ ᱵᱚᱱ ᱥᱮᱴᱮᱨᱚᱜᱼᱟ, ᱛᱚᱠᱷᱚᱱ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱫᱷᱚᱨᱚᱱ ᱫᱚ ᱯᱟᱞᱴᱟᱜᱼᱟ, ᱟᱫᱚ ᱱᱟᱦᱟᱜ ᱠᱚᱛᱮ ᱫᱚ ᱮᱴᱟᱜ ᱫᱷᱟᱨᱟ ᱨᱮᱱᱟᱜ ᱚᱞ ᱠᱚ ᱚᱞ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱫᱩᱞᱟᱹᱲ ᱫᱩᱯᱩᱞᱟᱹᱲ, ᱥᱮ ᱚᱱᱟ ᱥᱟᱶᱛᱮ ᱢᱟᱱᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱟᱨᱦᱚᱸ ᱢᱤᱫᱴᱮᱡ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮᱫᱚ ᱢᱤᱫᱴᱮᱡ ᱪᱤᱨᱚᱱᱛᱚᱱ ᱵᱷᱟᱵᱽ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱥᱳᱱᱫᱚᱨᱡᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱨᱩᱯ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱨᱳᱢᱟᱱᱴᱤᱥᱤᱡᱚᱢ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱟᱫᱚ ᱱᱚᱜᱼᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮᱦᱚᱸ ᱚᱱᱠᱟ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱚᱞᱵᱤᱞ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱡᱮᱢᱚᱱ ᱯᱟᱹᱨᱥᱤ ᱫᱩᱞᱟᱹᱲ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱚᱞ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟ, ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱫᱤᱥᱚᱢ ᱫᱩᱞᱟᱹᱲ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱟᱹᱛᱩ ᱫᱤᱥᱚᱢ, ᱟᱨ ᱚᱱᱟ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱢᱟᱱᱚᱵᱤᱠᱚᱛᱟ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱮᱡ ᱪᱷᱟᱯ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟ, ᱢᱟᱹᱱᱢᱤ ᱫᱩᱞᱟᱹᱲ ᱨᱮᱱᱟᱜ ᱪᱷᱟᱯ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚᱨᱮ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟ, ᱚᱱᱠᱟ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱚᱞ ᱠᱟᱱᱟ
1: ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱠᱟᱛᱷᱟ ᱜᱚᱢᱠᱮ ᱛᱮᱦᱮᱧ ᱱᱚᱣᱟ ᱞᱟᱭᱤᱵᱷ ᱯᱷᱳᱱ ᱤᱱ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮ ᱱᱚᱰᱮ ᱥᱮᱴᱮᱨ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱮᱭᱟ ᱚᱱᱚᱲᱦᱤᱭᱟᱹ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱥᱤᱵᱩ ᱥᱚᱨᱮᱱ ᱜᱚᱢᱠᱮ, ᱟᱨ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱵᱚᱱ ᱟᱸᱡᱚᱢᱮᱫᱟ, ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱚᱠᱟ ᱰᱟᱦᱟᱨ ᱛᱮ ᱰᱟᱦᱟᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱦᱚᱸ ᱵᱚᱱ ᱟᱸᱡᱚᱢᱮᱫ ᱠᱟᱱᱟ ᱜᱚᱢᱠᱮ ᱴᱷᱮᱱ ᱠᱷᱚᱱ, ᱟᱨ ᱟᱯᱮ ᱟᱸᱡᱚᱢᱤᱭᱟᱹ ᱠᱚ ᱦᱚᱸ ᱯᱷᱳᱱ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱯᱮ ᱥᱚᱨᱟᱥᱚᱨᱤ ᱱᱚᱣᱟ ᱱᱚᱢᱵᱚᱨ ᱨᱮ 0332213132, ᱦᱳᱭ ᱫᱚᱦᱲᱟᱛᱮ ᱯᱷᱳᱱ ᱱᱚᱢᱵᱚᱨ ᱞᱟᱹᱭ ᱜᱚᱫ ᱠᱟᱱᱟ 0332213132, ᱦᱳᱭ ᱜᱚᱢᱠᱮ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱟᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱢᱟ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱞᱟᱹᱜᱤᱫ ᱤᱧ ᱱᱮᱦᱚᱨᱟᱢ ᱠᱟᱱᱟ।
0: ᱦᱮᱸ, ᱱᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸ ᱟᱢᱤᱧ ᱩᱭᱦᱟᱹᱨ ᱢᱮᱭᱟ, ᱱᱚᱣᱟ ᱨᱮᱫᱚ ᱟᱹᱰᱤ ᱟᱞᱜᱟ ᱛᱮᱜᱮ ᱵᱩᱡᱩᱜᱼᱟ ᱚᱠᱚᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱞᱟᱹᱭ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱪᱮᱫ ᱞᱟᱹᱭ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱪᱮᱫ ᱫᱷᱟᱨᱟ, ᱟᱫᱚ ᱟᱢᱤᱧ ᱩᱭᱦᱟᱹᱨ ᱢᱮᱭᱟ ᱛᱮᱥᱟᱨ ᱚᱱᱚᱲᱦᱮᱸ। ᱫᱤᱱᱟᱹᱢ ᱜᱤᱧ ᱟᱸᱡᱚᱢᱟ ᱥᱤᱢᱨᱟ ᱚᱠᱛᱮ ᱨᱮ ᱟᱢᱟᱜ ᱟᱲᱟᱝ, ᱠᱚᱴᱷᱟ ᱫᱩᱣᱟᱹᱨ ᱠᱷᱚᱱ ᱟᱢᱮᱢ ᱦᱚᱦᱚᱭᱮᱫᱟ ᱫᱩᱞᱟᱹᱲ ᱨᱟᱦᱟᱛᱮ, ᱦᱚᱯᱚᱱ ᱮᱭᱟ ᱦᱚᱯᱚᱱ ᱵᱟᱹᱵᱩ ᱫᱮᱞᱟ ᱵᱮᱨᱮᱫ ᱢᱮ, ᱥᱮᱛᱟ ᱮᱱᱟ ᱩᱥᱟᱹᱨᱟᱛᱮ ᱢᱟᱥᱮ ᱵᱮᱨᱮᱫ ᱢᱮ, ᱯᱟᱹᱦᱤᱞ ᱞᱮᱠᱟ ᱦᱚᱱᱠᱟᱜᱮ ᱟᱢᱟᱜ ᱟᱲᱟᱝ, ᱥᱮᱫᱟᱭ ᱞᱮᱠᱟ ᱟᱢᱟᱜ ᱫᱩᱞᱟᱹᱲ ᱯᱮᱨᱮᱡ ᱟᱲᱟᱝ, ᱟᱸᱡᱚᱢ ᱛᱚᱨᱟ ᱦᱟᱠᱚᱯᱟᱠᱚᱧ ᱵᱮᱨᱮᱫ ᱜᱚᱫᱚᱜᱼᱟ, ᱡᱚᱦᱟ ᱪᱟᱯᱚ ᱠᱟᱛᱮᱧ ᱫᱩᱲᱩᱵ ᱜᱚᱫᱚᱜᱼᱟ ᱟᱴᱮᱫ ᱨᱮ, ᱦᱩᱫᱤᱥᱟᱹᱧ ᱯᱟᱥᱮᱡ ᱜᱚᱱᱟᱭᱚ ᱥᱮᱛᱟᱜ ᱛᱚᱨᱟᱨᱮ ᱟᱢ ᱥᱮᱛᱟ ᱛᱚᱨᱟᱨᱮ ᱟᱢᱮᱢ ᱦᱮᱡ ᱮᱱᱟ ᱤᱧᱟᱹᱜ ᱡᱤᱣᱤ ᱜᱟᱲ ᱨᱮ ᱟᱢᱮᱢ ᱦᱚᱦᱚᱭ ᱮᱫᱟ ᱮᱵᱷᱮᱱ ᱚᱠᱛᱮ ᱨᱮ ᱱᱚᱜᱼᱚᱭ ᱛᱚ ᱮᱱ ᱦᱤᱞᱳᱜ ᱥᱮᱛᱟᱜ ᱛᱚᱨᱟᱨᱮ ᱰᱷᱮᱨ ᱫᱤᱱ ᱫᱚ ᱵᱟᱝ ᱢᱚᱬᱮ ᱥᱮᱨᱢᱟ ᱞᱟᱦᱟᱨᱮ ᱪᱚᱴ ᱠᱚᱴᱷᱟ ᱥᱤᱨᱤ ᱡᱟᱯᱟᱜ ᱡᱟᱯᱟᱜ ᱛᱮ ᱟᱢᱮᱢ ᱨᱟᱠᱟᱵ ᱦᱤᱡᱩᱜᱼᱟ ᱫᱩᱲᱩᱵ ᱟᱢ ᱵᱟᱹᱭ ᱵᱟᱹᱭᱛᱮ ᱤᱧᱟᱹᱜ ᱞᱚᱜᱚᱰ ᱟᱴᱮᱫ ᱟᱲᱮᱨᱮ ᱟᱢᱟᱜ ᱩᱨᱜᱩᱢ ᱞᱟᱹᱵᱤᱫ ᱡᱟ ᱡᱚᱴᱮᱫ ᱥᱟᱶᱛᱮ ᱮᱵᱷᱮᱱ ᱩᱛᱟᱹᱨᱚᱜᱼᱟᱹᱧ ᱦᱟᱭᱟᱢ ᱢᱟᱨᱥᱟᱞ ᱨᱮ ᱤᱧᱟᱹᱜ ᱵᱚᱦᱚᱜ ᱠᱷᱚᱱ ᱡᱟᱸᱜᱟ ᱛᱷᱚᱯᱟ ᱫᱷᱟᱹᱵᱤᱡ ᱫᱟᱨᱦᱟ ᱫᱩᱲᱟᱹᱞ ᱯᱮᱨᱮᱡ ᱟᱢᱟᱜ ᱚᱛᱟᱪᱟᱯᱚ ᱥᱟᱶᱛᱮ ᱦᱮᱲᱮᱢ ᱟᱲᱟᱝᱛᱮ ᱥᱮᱫᱟᱭ ᱠᱟᱛᱷᱟ ᱵᱤᱱᱛᱤᱭᱟᱢ ᱦᱚᱲ ᱫᱤᱥᱚᱢ ᱠᱷᱚᱱ ᱦᱤᱡᱩᱜ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱵᱟᱵᱟᱭ ᱡᱟᱨᱟᱢᱮᱱ ᱚᱱᱟ ᱨᱟᱡᱽ ᱟᱡᱟᱨᱛᱮ ᱢᱚᱬᱮ ᱛᱩᱨᱩᱭ ᱜᱚᱴᱮᱡ ᱦᱩᱰᱤᱧ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱟᱛᱮ ᱵᱟᱹᱫᱽ ᱵᱟᱹᱭᱦᱟᱹᱲ ᱨᱮ ᱢᱩᱴ ᱢᱚᱨᱚᱱ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱛᱮ ᱡᱟᱹᱣᱲᱤ ᱠᱷᱩᱫᱤ ᱫᱟᱠᱟ ᱡᱚᱜᱟᱣ ᱠᱟᱛᱮ ᱥᱟᱱᱟᱢ ᱦᱚᱲᱟᱜ ᱞᱟᱡ ᱮᱢ ᱫᱷᱟᱯᱟᱣ ᱞᱮᱫᱟ ᱟᱞᱮᱭᱟᱜ ᱢᱚᱪᱟᱨᱮ ᱜᱚ ᱱᱟᱭᱚ ᱞᱟᱸᱫᱟᱢ ᱟᱹᱜᱩ ᱞᱮᱫᱟ ᱛᱤᱦᱤᱧ ᱮᱵᱷᱮᱱ ᱞᱟᱦᱟ ᱥᱮᱛᱟ ᱚᱠᱛᱮ ᱨᱮ ᱦᱚᱦᱚ ᱟᱛᱮᱢ ᱫᱩᱲᱩᱵ ᱮᱱᱟ ᱫᱟᱹᱵᱤ ᱟᱲᱮᱨᱮ ᱚᱱᱠᱟᱜᱮ ᱵᱚᱦᱚ ᱤᱥᱠᱤᱨ ᱢᱚᱞᱚᱝ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱥᱟᱭᱜᱟᱰ ᱛᱤᱛᱮ ᱚᱛᱟᱪᱟᱯᱩ ᱡᱟᱸᱜᱟ ᱛᱷᱚᱯᱟᱨᱮ ᱟᱢᱟᱜ ᱞᱟᱹᱵᱤᱫ ᱟᱲᱟᱝ ᱤᱧᱟᱹᱜ ᱡᱤᱣᱤᱨᱮ ᱱᱤᱨᱟᱹᱭ ᱥᱩᱠᱮ ᱵᱤᱫᱽᱞᱟᱹᱭᱟ ᱱᱤᱨᱟᱹᱭ ᱥᱩᱠᱮ ᱵᱤᱫᱽᱞᱟᱹᱭ ᱤᱧᱟᱹᱜ ᱚᱱᱛᱚᱨ ᱨᱮ ᱮᱵᱷᱮᱱ ᱛᱚᱨᱟᱧ ᱦᱩᱫᱤᱥᱟ ᱚᱱᱟ ᱠᱩᱠᱢᱩ ᱠᱟᱛᱷᱟ ᱥᱟᱱᱟᱢ ᱜᱮᱪᱚ ᱛᱟᱦᱮᱸᱠᱟᱱ ᱢᱚᱱᱮ ᱩᱭᱦᱟᱹᱨ ᱠᱟᱛᱷᱟ ᱟᱢᱟᱜ ᱠᱟᱛᱷᱟᱧ ᱫᱤᱥᱟᱹᱭ ᱞᱮᱨᱮ ᱢᱚᱱᱮ ᱞᱚᱜ ᱛᱤᱧ ᱡᱤᱣᱤᱛᱟᱞᱟ ᱟᱢᱟᱜ ᱟᱲᱟᱝ ᱟᱸᱡᱚᱢᱨᱮ ᱟᱸᱫᱟᱜ ᱛᱟᱣᱟ ᱪᱮᱫᱟᱜ ᱪᱚ ᱛᱚᱣᱟ ᱫᱟᱨᱮ ᱠᱚᱝᱠᱟ ᱞᱮᱠᱟ ᱦᱩᱫᱩᱲ ᱦᱩᱫᱩᱲ ᱢᱚᱱᱮᱭ ᱨᱟᱜ ᱛᱤᱧ ᱵᱩᱨᱥᱤ ᱥᱮᱸᱜᱮᱞ ᱞᱮᱠᱟ ᱢᱚᱰᱚᱜ ᱢᱚᱰᱚᱜ ᱡᱤᱣᱤ ᱫᱚᱞᱚᱜ ᱛᱤᱧ
1: ᱟᱹᱰᱤ ᱢᱚᱡᱽ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱵᱚᱱ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫᱟ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱯᱷᱳᱱ ᱦᱟᱛᱟᱣ ᱦᱩᱭ ᱞᱮᱱ ᱜᱮ ᱧᱮᱞ ᱦᱩᱭ ᱞᱮᱱ ᱜᱮ ᱚᱠᱚᱭ ᱯᱷᱳᱱ ᱟᱠᱟᱫᱟ
2: ᱦᱮᱞᱳ
1: ᱦᱮᱞᱳ
2: আচ্ছা উত্তর জানি উত্তর উত্তর দক্ষিণ বাংলা
1: হ্যাঁ গমকে অকয়েম লেইতা আম কাটি আমা রেডিও সেট খন সাহা কাতে লেইতা বন
2: আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দক্ষিণ বঙ্গ উত্তর বঙ্গ ওনা আবা তি তি সব মিটা
1: গমকে আমা কথা পুষ্ট সাই বাং আজম মকনা
2: দহাতে ফোন না তুমি আর দক্ষিণ বঙ্গ উদ্দেশ্যে
1: দহাতে ফোন রেনা রিকেই তাবন মে হই গমকে আদি ᱢᱤᱫᱴᱟᱝ ᱱᱟᱯᱟᱭ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱚᱲᱦᱮᱸ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱡᱟᱦᱟᱸᱨᱮ ᱡᱟᱱᱟᱢ ᱟᱭᱳ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱛᱟᱞᱟᱛᱮ ᱱᱚᱣᱟᱭ ᱥᱟᱵ ᱨᱟᱠᱟᱵ ᱟᱠᱟᱫᱟ ᱚᱱᱟᱜᱮ ᱵᱚᱱ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫᱟ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱜᱚᱢᱠᱮ ᱟᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱚᱲᱦᱮᱸ ᱞᱟᱹᱜᱤᱫ ᱤᱧ ᱱᱮᱦᱚᱨᱟᱢ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱞᱟᱦᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱯᱷᱳᱱ ᱥᱟᱵ ᱦᱩᱭ ᱞᱮᱱ ᱜᱮ ᱫᱤᱠᱷᱤ ᱠᱚᱭ ᱯᱷᱳᱱ ᱟᱠᱟᱫᱟ ᱦᱮᱸ ᱦᱮᱞᱳ
2: ᱦᱮᱞᱳ
1: ᱦᱮᱸ ᱡᱚᱦᱟᱨ ᱜᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱯᱟᱦᱴᱟ
2: ᱡᱚᱦᱟᱨ ᱜᱮ ᱤᱧ ᱵᱟᱠᱷᱨᱟ ᱜᱮᱞᱟ ᱠᱷᱚᱡ ᱵᱩᱫᱽᱫᱷᱟ ᱥᱨᱮᱱᱤ ᱞᱮᱫᱟ
1: ᱦᱳᱭ ᱜᱚᱢᱠᱮ ᱞᱟᱹᱭ ᱛᱟᱵᱚᱱ ᱢᱮ
2: ᱤᱧ ᱡᱮ ᱦᱚᱴᱟᱛ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱨᱮ ᱵᱟᱪᱷᱟᱣ ᱠᱮᱫᱟ ᱛᱟᱨ ᱠᱟᱨᱚᱱ ᱛᱮ ᱜᱮ ᱚᱱᱟ ᱜᱮ ᱫᱤ ᱞᱟᱹᱭ ᱞᱮᱠᱷᱟᱱ ᱠᱷᱟᱹᱞᱤ ᱦᱩᱭᱩᱜᱼᱟ
1: ᱟᱪᱪᱷᱟ ᱟᱪᱪᱷᱟ ᱦᱳᱭ ᱟᱸᱡᱚᱢ ᱢᱮ
2: ᱡᱟᱦᱟᱨ ᱜᱮ
1: ᱦᱮᱸ ᱦᱮᱞᱳ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱪᱮᱫᱟᱜ ᱮᱢ ᱵᱟᱪᱷᱟᱣ ᱠᱮᱫᱟ ᱟᱢ ᱛᱚ ᱜᱟᱭᱟᱱ ᱦᱚᱸᱢ ᱚᱞ ᱟᱠᱟᱫᱟ ᱠᱟᱹᱦᱱᱤ ᱦᱚᱸᱢ ᱚᱞ ᱟᱠᱟᱫᱟ ᱟᱫᱚ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱪᱮᱫᱟᱜ ᱮᱢ ᱵᱟᱪᱷᱟᱣ ᱠᱮᱫᱟ
0: ᱥᱟᱹᱨᱤ ᱠᱟᱛᱷᱟ ᱞᱟᱹᱭᱛᱮ ᱜᱚᱝᱠᱮ ᱡᱚᱦᱟᱨᱤᱧ ᱵᱟᱲᱟᱭ ᱦᱚᱪᱚᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱯᱷᱳᱱ ᱞᱟᱹᱜᱤᱫ ᱟᱹᱰᱤ ᱟᱹᱰᱤ ᱥᱟᱨᱦᱟᱣ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱚᱞ ᱫᱚ ᱦᱮᱸ ᱯᱟᱹᱦᱤᱞ ᱮᱦᱚᱵ ᱞᱮᱱᱟ ᱦᱩᱰᱤᱧ ᱚᱠᱛᱮ ᱨᱮ ᱯᱟᱹᱦᱤᱞ ᱡᱚᱠᱷᱚᱱ ᱠᱞᱟᱥ ᱮᱭᱤᱴ ᱨᱮ ᱯᱟᱲᱦᱟᱣ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ ᱛᱚᱠᱷᱚᱱ ᱠᱚ ᱠᱚᱵᱤ ᱱᱚᱡᱽᱨᱩᱞ ᱤᱥᱞᱟᱢ ᱨᱚᱵᱤᱱᱫᱨᱚᱱᱟᱛᱷ ᱱᱩᱠᱩᱣᱟᱜ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱯᱟᱲᱦᱟᱣ ᱟᱸᱡᱚᱢ ᱛᱮ ᱥᱮ ᱯᱟᱲᱦᱟᱣ ᱛᱮ ᱢᱚᱡᱽ ᱵᱩᱡᱷᱟᱹᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ ᱟᱫᱚ ᱦᱩᱰᱤᱧ ᱨᱮ ᱚᱱᱟ ᱫᱚ ᱚᱞ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱛᱟᱭᱚᱢ ᱫᱟᱨᱟᱢ ᱵᱤᱥᱮᱥ ᱠᱟᱭᱛᱮ ᱞᱟᱹᱭ ᱨᱮ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱵᱩᱡᱩᱜᱼᱟ ᱡᱮ ᱱᱮᱦᱚᱲ ᱫᱚ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱰᱷᱮᱨ ᱠᱟᱭᱛᱮ ᱜᱟᱭᱟᱱ ᱚᱞ ᱦᱩᱭ ᱠᱟᱱᱟ ᱱᱩᱱᱟᱹᱜ ᱜᱟᱱ ᱜᱟᱭᱟᱱ ᱚᱞ ᱦᱩᱭ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱥᱴᱮᱴ ᱞᱮᱵᱮᱞ ᱨᱮ ᱟᱭᱢᱟ ᱟᱹᱫᱤᱵᱟᱥᱤ ᱵᱷᱟᱥᱟᱭ ᱮᱠᱟᱝᱠᱚ ᱱᱟᱴᱚᱠ ᱯᱨᱚᱛᱤᱡᱳᱜᱤᱛᱟᱨᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚᱨᱮ ᱥᱟᱯᱲᱟᱣ ᱦᱩᱭ ᱠᱟᱱᱟ ᱜᱟᱭᱟᱱ ᱠᱚ ᱚᱞ ᱦᱩᱭ ᱠᱟᱱᱟ ᱱᱚᱝᱠᱟ ᱠᱟᱹᱦᱤᱱᱤ ᱯᱩᱛᱷᱤ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ ᱵᱟᱨᱭᱟ ᱯᱮᱭᱟ ᱯᱩᱛᱷᱤ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱥᱟᱶᱛᱮ ᱱᱚᱣᱟ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱦᱚᱸ ᱥᱟᱭᱤᱰ ᱵᱟᱭ ᱥᱟᱭᱤᱰ ᱚᱞ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ
1: ᱦᱳᱭ ᱟᱫᱚ ᱜᱚᱢᱠᱮ ᱱᱚᱰᱮ ᱟᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱢᱟ ᱚᱱᱚᱲᱦᱮᱸ ᱚᱲᱦᱮᱸ ᱞᱟᱹᱜᱤᱫ ᱤᱧ ᱱᱮᱦᱚᱨᱟᱢ ᱠᱟᱱᱟ
0: ᱴᱟᱹᱝᱜᱤ ᱡᱟᱦᱟᱸ ᱠᱟᱛᱷᱟ ᱞᱟᱹᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱ ᱡᱮ এখন তো সাঁওতা সুসর দো বাং, সাঁওতা সুসর সাঁওতে ভিনে ভিনে রোমান্টিকতা
1: দুলের
0: ভিনে ভিনে দুলের মানবিকতা নওয়া কো বাবদে যা কো অল বিল হয়ে কান আদিত অনকাগে এটা ধারা না মানে দুলের যা মিটাই রোমান্টিসিজম বা রোমান্টিকতা না মিটাই অনড়ে
1: মা
0: তঙ্গি তাহকানি কাদাম বুটরে নিরলা তিকিন অক্তে আম তঙ্গিরে হিজু আম মেনতে কাথালে দালাং কাদাম বুটরে রড় লাঁদায়ালাং বারিয়া মনে জীবী তপল কাতে যুগ বিদেল যুগ কিরিয়ে হাতাও আলাং তিনা জুয়ান জীবী ঞাপাম আসতে ওকাতে নিঝুম রিয়ার যজঝারনারে তিরিয়ে অরং লিঠুর আড়াঙাতে তিকিন তারাসিং নিশুন অক্তেরে ওখাতো মাডের বাড়ি বুটরে সেরেং আতে মিলব নিতুম নুম হালাং ওখাতো লাজ রেঙেজ সাহাও কাতের ওড়া কমি সানাম দিয়া কাতের দিন মাহা চাঁদো সেরমা আচুর রুয়ার তেঙ্গি তেঙ্গিতে নই গাঙ্গা দা আতু সেন হাড়াক ডাগাব হাড়াক ডাবাগ অগম দরিয়া তালারে কয়ক হর মনেরে গাতে ঞাপাম তেতাং বীরদারে পালো সাকাম নূর কাতে আর হো সাগেন রুয়ার নাওয়া সাকাম লল শেতং রিয়ার রাবাং ফগুন বঙ্গা মিট মিটতে আচুর বিহুর ধরতি তালারে জীবিগাড় দুলের আস জীবিগাড় দুলের আশা দারি সাকাম ঝাড়গাঁও নুরু বাং চাবা আতেতাং মিলব দুলের আসতে তাহেনাকো যুগ বিদল যুগ তঙ্গিরে দারি বুটরে মিট কেচা হেড়েম রড় রান্দা লাগিদ কুলহি মুচদ সরিসারজম বুটরে দুলের দরিয়া উনহো বাঙ্গে আজেত এনতে রেহ বাঙ্গে আজম গাতিয়া আড়াং
1: হই দুলের রিয়া মিট এটা রূপ গে নোয়া অনরহে তালাতে ঝালকা কানা গমকে নটে লেয়াবন মে নেতার মাতো নিয়েলা কানা পাহিল যাহা ধারাতে অনরহে কো অলক কান তাহে যাহা স্টাইল সে রান্দাতে অলক কান তাহে নেতার নিয়েলা কানা অনকান ধারাতে অনরহে তো আডি কমগে অলগক কানা মিট লাইনতে অলহ অনরহে কো লেট কানা আদর নংকা দ চেদা
0: যুগ বদল সাও সাওতে অল বিল রেনা ধারা হো আড়ি আড়ি আট বদল হেক আবু সদাই যদি সাহেদ চর্চার বন সানাম সাহেদ রেগে উন তাহেকানা অনড়হে চর্চা এবং ওনা সাথে ছন্দ গাবান তাহেকানা মিল তাহেকানা অন্ত মিল তাহেকানা নৌকা ঢের কায়তে চর যাবত বললেই সে যাহা আবু গিদ্র অনড়হে লেখা বেশিরভাগ কায়তে অন্ত মিল তো তেহেন কান তেনা ছন্দ গাবান তেহেন কান তেনা তিনা অক্ত বদল কানা অক্ত পারম কানা নিতং অল বিল না ধারা কোহ পাল্ট কানা নিতং নেল কানা যাহা সেদাই তেহে কানা নানা রকম ফরম্যাট তেহে কানা অল বিল না অকাদ সনেট অকাদ হয়তো হাইকু অকাদ হয়তো আর হো যাহা লেকানা মানে ছন্দ মিলতে তেয়ার কান নোকা লিমেরিক সে আর হো এটা এটা নোয়া কো মানে মিটে বিশেষ ধারা তাহে কানা মিটে ফরম্যাট তাহে কানা মেনখান নিতং দো যুগ বদল সাঁও সাঁওতে ওনা গিদ্রে কোয়া অনড়হে বাদ দিয়ে এটা এটা অনড়হে কোদো বিশেষ কায়তে দিকুয়া সে বাংলা হিন্দি সে আর হো এটা এটা বিশেষ কায়তে বাংলা যদি বোন গেলা নিতং তো ওনা ব্ল্যাঙ্ক ভার্স অর্থাৎ অমিত্রাকর ছন্দ দিকে ধীর কায়তে ওনা অলবিল দো হয়ে কানা যে মিটাই অনড়হে রেনা ধারা তাহে অসগে মিটাই মানে টোটাল থিম রে মিটাই ধারা তাহে অসগে মিটাই ছন্দ লেখা মেনখান অন্তমিল সে ওনা না রাইমিং স্কিম বাং তাহে লেন কান হয় তার তো গান কানা আদু নিতং বাংলাতে ঢির কায়তে বিশেষ কায়তে আবু ভিনে ভিনে পুথিরে যদি বোন নেলা তাহলে বাংলা কো একদম নৌকা মিটাই অমিত্রাকর ছন্দ করে দেয় যা মানে হয়তো বুঝতে আড়ি কঠিন বুঝুক কানা
1: আড়ি নাপায় কথাম লিখে দেয় যে নিত অকালে কানা অনড়ে কো চাচা কানা তেহিয়া আখড়া রিয়া নোয়া অক্ত হো মুচেদ হিজুক কানা মুচেদ রে গমকে আমঠেন নেহর তাহেন কানা আর মিটাং অনড়হে অড়হে লাগিতে
0: হ্যাঁ নিতং দো হিজুক কানা এটা এটা ধারা বঙ্গা বুরু আধ্যাত্মিক চেতনা মেন আর নঙ্কান মেন অনড়হে আম পাঁজারে আমি পাঁজা লেট মে হিহিড়ি পিপিড়ি রে

0: Chida gibam danangakan okasona garre Hudis katen gunan goda ontor jivi talare Lelha adi indo sari noa dharti chitan re Angoch kidan menam gya noa sirijan puri re Nyapam mien amdo chandu man midunar talare
1: Hoi adi moch onar hapon ajumke tabona artihnya noa akhrare do setare tahe kana মানতান অনুরহিয়ে শিবু সরেন গমকে গমকে সাঁতারি আখড়া পাড়া খন আড়ি আড়ি সারহাও সাঁতে মা জোহার
0: হ্যাঁ জোহার

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ, কার্শিয়াং কেন্দ্র থেকে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন পশ্চিমবঙ্গের বিধানসভা কক্ষে আয়োজিত পশ্চিমবঙ্গের বিধায়কদের প্রশিক্ষণ শিবিরের সমাপনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার।

একজন জনপ্রতিনিধির দায়িত্ব শুধু নিজের কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, গোটা রাজ্যের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং মানুষের সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা নেওয়াও তাদের কর্তব্য।

জনগণ আপনাদের অনেক প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছেন, তাদের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে অনুভব করতে হবে, রাজ্যের উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার দায়িত্ব আপনাদের। গতকালই একথা বলেছেন লোকসভার মাননীয় অধ্যক্ষ শ্রী ওম বিড়লা।

এই কথা বলেছেন শ্রী ওম বিড়লা বা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় গতকাল। আপনারা জানেন গতকাল এবং আজ এই দুদিন ব্যাপী রাজ্যে চলছে এক বিশেষ কর্মসূচি।

decir. সাম্প্রতিক নির্বাচনের প্রেক্ষিতে যে বিধায়করা নির্বাচিত হয়েছেন, মূলত তাদের মধ্যে যারা নবনির্বাচিত প্রথমবারের বিধায়ক, তাদের জন্যই আয়োজন করা হয়েছে এক প্রশিক্ষণ শিবিরের। আজ সেই প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য নতুন বিধায়কদের আইনসভায় কাজের নিয়মকানুন সম্পর্কে ধারণা দেওয়া এবং তাদের আরও দক্ষ জনপ্রতিনিধি হিসেবে গড়ে তোলা। বিধায়ক হিসেবে কিভাবে কার্যকর ভূমিকা নেওয়া যায়, প্রশ্নোত্তরসহ অন্য সংসদীয় প্রক্রিয়া কিভাবে চলে, সংসদীয় কমিটি ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং প্রাইভেট মেম্বার বিল, আইনসভায় আর্থিক কার্যাবলী এবং বাজেট প্রক্রিয়া, শিষ্টাচার, এইভাবে বিষয় ভাগ করে অতিথি বক্তারা বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে এক একটি অধ্যায়ে পরামর্শ দেবেন, তাদের বক্তব্য রাখবেন।

দুদিনের এই যে শিবির, আজ তার দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্ব আর একটু পরেই অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম পর্ব অনুষ্ঠিত হয়ে গিয়েছে, দ্বিতীয় পর্বে যারা থাকবেন উপস্থিত, বক্তব্য রাখবেন শ্রী রথীন্দ্র বোস, বিধানসভার মাননীয় অধ্যক্ষ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল, বক্তব্য রাখবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন শ্রী হরিবংশ, এছাড়াও এই পর্বে বক্তব্য রাখবেন লোকসভার মাননীয় অধ্যক্ষ শ্রী ওম বিড়লা। এই পর্বে সমাপ্তি ভাষণ দেবেন রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী আর এন রবি। ধন্যবাদ জ্ঞাপন করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী তাপস রায়।

প্রথা বললেও যেন সঠিক শব্দটা বলা হয় না, আসলে প্রকৃতির এটাই নিয়ম যে যারা নতুন যারা নবীন তারা পরামর্শ নেবেন, তাদের দিশা দেখাবেন অগ্রজরা প্রবীণরা। বিধানসভার ক্ষেত্রেও সেই একই ধারা অনুসৃত হয়ে চলেছে বছরের পর বছর। আমরা একবার একটু নজর করব যে আজ যারা এই পর্বে বক্তব্য রাখবেন বা সমাপ্তি ভাষণ বা ধন্যবাদ জ্ঞাপন করবেন, তাদের কাছ থেকে যারা নতুন তারা যে প্রাণিত হবেন, তারা যে উদ্বুদ্ধ হবেন, তারা যে দিশা দেখবেন, সেই মানুষদের রাজনৈতিক জীবনের দিকে একবার একটু তাকিয়ে দেখব। যে অভিজ্ঞতা তারা তাদের এই দীর্ঘ রাজনৈতিক জীবনে সঞ্চয় করেছেন তা আজ উজাড় করে দেবেন নবীনদের জন্য, যাতে আমাদের আগামীর পথ চলা প্রশস্ত হয়, সুগম হয়। প্রথমেই বক্তব্য রাখবেন আমাদের মাননীয় স্পিকার অধ্যক্ষ

শ্রী রথীন্দ্র বসু। তিনি একজন বিশিষ্ট আইনজীবী, পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এবছর থেকে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। খুব সম্প্রতি তাকে আমরা পেয়েছি। উত্তরবঙ্গ থেকে তিনি প্রথমবার বিধানসভার স্পিকার হয়েছেন। রথীন্দ্র বসু উত্তরবঙ্গের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেছেন। শিক্ষাজীবনে তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশুনো করেছেন। সক্রিয় রাজনীতিতে আসার আগে তিনি দীর্ঘদিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে তিনি বিধায়ক নির্বাচিত হন এবং তিনিও এবারের প্রথম বিধায়ক। প্রথমবার বিধায়ক নির্বাচিত হওয়ার পর আমরা 15ই মে এবছর তাকে বিধানসভার অধ্যক্ষ হিসেবে পেয়েছি এবং প্রথমবার স্পিকার হওয়ার পাশাপাশি তিনি এই পদের মাধ্যমে উত্তরবঙ্গের প্রতিনিধিত্বও করছেন।

আজ বিধায়করা, নবনির্বাচিত বিধায়করা শুনবেন তার কথাও, তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। 2024 সাল থেকে ভারতের 34তম আইন ও বিচার বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন অর্জুন রাম মেঘওয়াল। তিনি 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত ভারী শিল্প এবং সরকারি উদ্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী, 2016 থেকে 2017 সাল পর্যন্ত অর্থ এবং কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী এবং 2016 থেকে 2017 সাল পর্যন্ত জলসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 2009 সাল থেকে রাজস্থানের বিকানের নির্বাচনী এলাকা থেকে লোকসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2013 সালে তিনি শ্রেষ্ঠ সংসদ সদস্য পুরস্কারে ভূষিত হন। রাজস্থানের বিকানেরের ডুঙ্গার কলেজ এবং ফিলিপিন বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর, LLB এবং MBA ডিগ্রি অর্জন করেন। 1977 সালে আইনে স্নাতক হওয়ার পর 1979 সালে কলা বিভাগে স্নাতকোত্তর করেন। 2009 সালে বিকানের নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2014 সালের সাধারণ নির্বাচনে তিনি বিকানের নির্বাচনী এলাকা থেকে 16তম লোকসভার জন্য পুনরায় নির্বাচিত হন। তিনি লোকসভায় ভারতীয় জনতা পার্টির চিফ হুইপ এবং হাউস কমিটির চেয়ারম্যান ছিলেন। 2019 সালের মে মাসে শ্রী মেঘওয়াল সংসদীয় বিষয়ক এবং ভারী শিল্প ও সরকারি উদ্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী হন। তিনি রাজনীতিতে, সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করার আগে রাজস্থানের একজন উচ্চপদস্থ IAS অফিসার ছিলেন। এমন অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদদের কাছ থেকে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের কাছ থেকে নবীন বিধায়করা পরামর্শ পাবেন, আশা করা যায় তাতে আমাদের এই রাজ্যের রাজ্যবাসী হিসেবে তার সুফল আমরা নিশ্চয়ই পাবো।

এই নবনির্বাচিত বিধায়করা শুনবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন শ্রী হরিবংশ নারায়ণ সিং এর কথাও। শ্রী হরিবংশ নারায়ণ সিং সাংবাদিক, পাশাপাশি রাজনীতিবিদ। তিনি রাজ্যসভার ১৩তম ডেপুটি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি ভারতের রাষ্ট্রপতির মনোনীত সদস্য হিসেবে সাংবাদিকতা ক্ষেত্রের প্রতিনিধিত্ব করে সংসদ সদস্য বা এমপি হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা ক্ষেত্রে তার পরিচিতি এবং কাজের জন্য ভারতের রাষ্ট্রপতি তাকে রাজ্যসভায় মনোনীত করেন। এর আগেও তিনি ২০১৪ থেকে দুটি মেয়াদে বিহারের এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বিভিন্ন গণমাধ্যমেও কাজ করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী চন্দ্রশেখরের অতিরিক্ত মিডিয়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন শ্রী হরিবংশ নারায়ণ সিং, যিনি এই মুহূর্তে রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন। তার কাছ থেকেও এই নবনির্বাচিত বিধায়করা শুনবেন আগামীর পথ চলার দিক দিশা সম্পর্কে।

পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য গতকাল 3রা জুলাই থেকে আজ পর্যন্ত এই দুদিনের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির উদ্বোধন গতকাল করেছেন লোকসভার মাননীয় স্পিকার ওম বিড়লা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভার উপসভাপতি হরিবংশ, বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা এবং বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু স্বাগত ভাষণ দিয়েছেন। এবং দুদিনের এই প্রশিক্ষণে বিধায়কদের আইনসভায় কিভাবে কাজ করতে হয়, প্রশ্নোত্তর পর্ব, বিল পাশের নিয়ম, বাজেট কমিটির কাজ, বিধায়কদের অধিকার দায়িত্ব এবং ডিজিটাল বিধানসভা ব্যবস্থা সম্পর্কে জানানো হচ্ছে। দেশের বিভিন্ন রাজ্যের আইনসভার অধ্যক্ষ, সাংসদ এবং সংসদীয় বিশেষজ্ঞরা এই প্রশিক্ষণে বক্তব্য রাখছেন। তাদের অভিজ্ঞতা থেকে নতুন বিধায়করা আইনসভা পরিচালনার বিভিন্ন দিক শিখে নিচ্ছেন। আজ অর্থাৎ 4রা জুলাই এই কর্মসূচির সমাপনী অনুষ্ঠান উপস্থিত।

আপনারা গরিব প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠুন, তাদের কথা আপনারা বলুন, তবেই তো এগিয়ে যাবে রাজ্য। আজ গোটা ভারত এ রাজ্যের দিকে তাকিয়ে আছে অনেক আশা নিয়ে। সাধারণ মানুষ আপনাদের বিধানসভায় পাঠিয়েছেন, প্রায় 200 জন প্রথমবার জিতে এসেছেন, তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শুক্রবার গতকাল বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে যোগ দিয়ে নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশ্যে এই কথা বলেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। লোকসভার অধ্যক্ষ মাননীয় ওম বিড়লা আরও বলেছেন যে আপনারা আরও অনেক জানুন, শিখুন, নেতৃত্ব দিন। বিধানসভা থেকে আপনারা দেশের নেতৃত্ব দেওয়ার জায়গায় চলে আসুন, বিধানসভা থেকে দেশের নেতৃত্বের জায়গায় অবশ্যই আসবেন আপনারা, আমরা আশাবাদী। যতক্ষণ বিধানসভায় থাকবেন শুধু নিজের কথা নয়, অন্যের বক্তব্যও শুনুন, তর্ক শুনুন, তথ্য জানুন, তবেই সমৃদ্ধ হবেন।

গতকাল থেকে শুরু হওয়া দুদিনব্যাপী এই যে কর্মশালা প্রশিক্ষণ শিবির নবনির্বাচিত বিধায়কদের জন্য, সেই অনুষ্ঠানের প্রথম দিনে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেছেন, যারা এখন নতুন বিধানসভায় এসেছেন তাদের সামনে দীর্ঘ রাজনৈতিক জীবন, দীর্ঘ সংসদীয় জীবন, সবকিছু ভালো করে জেনে নিন, শিখে নিন। সংসদীয় গণতন্ত্রে টিকে থাকার জন্য কঠোর শ্রম এবং নিষ্ঠার প্রয়োজন, এবং এই যে ভালো করে সবকিছু শিখে নিন, জেনে নিন, এই উদ্দেশ্য নিয়েই আজ বক্তব্য রাখবেন আমাদের দেশের বিশিষ্ট, প্রবীণ এবং অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিক এবং ভারপ্রাপ্ত মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত বিশিষ্টজনেরা। সেই পর্বে গতকাল আমরা শুনেছি এবং আজও বিধায়করা শুনবেন লোকসভার মাননীয় অধ্যক্ষ শ্রী ওম বিড়লার কথা, তার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং সংসদীয় গণতন্ত্রের পাঠ তিনি দেবেন তার বক্তব্যের মধ্য দিয়ে এই নতুন বিধায়কদের। 2019 সালে তিনি প্রথম লোকসভার স্পিকার নির্বাচিত হন। বর্তমানে তিনি লোকসভার 17তম স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা 2024-এর 26 জুন তাকে পেয়েছি দ্বিতীয় মেয়াদের জন্য আরও একবার। 2014 সাল থেকে তিনি রাজস্থানের কোটা নির্বাচনী এলাকা থেকে লোকসভার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 2003 থেকে 2008 এই সময়কালে তিনি রাজস্থান সরকারের প্রতিমন্ত্রী পর্যাদার পদমর্যাদার সংসদীয় সচিব ছিলেন। সংসদ সদস্যও তিনি কোটা নির্বাচনী এলাকা থেকে 16তম, 17তম এবং 18তম লোকসভায় নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে, তাকে আমরা পেয়েছি এই ভূমিকায়। এবং 16 লোকসভায় শক্তি বিষয়ক স্থায়ী কমিটি এবং সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য ছিলেন শ্রী ওম বিড়লা। জুন 2024 সালে তিনি দ্বিতীয়বার লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। তার এই দীর্ঘ সংসদীয় যে রীতিনীতি সম্পর্কে অভিজ্ঞতা, তা তিনি ভাগ করছেন এই দুদিন ধরে নতুন বিধায়কদের মধ্যে।

এই কর্মশালার প্রথম দিন গতকাল রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু বলেছেন, বিধানসভার সমস্ত কাজকর্ম এখন থেকে ডিজিটাল হবে। এতে বিধায়করা নিজেরাও যেমন সমৃদ্ধ হবেন, তেমনি তার এলাকার মানুষরা সরাসরি অভাব অভিযোগের কথা জানাতে পারবেন। দেশের অন্যান্য রাজ্যের মতোই এই বঙ্গেও ডিজিটাল বিধানসভা হবে, ইতিমধ্যেই তার কাজ শুরু হয়ে গেছে।

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিবংশ বলেন, কলকাতা মানেই তার কাছে সিটি অফ জয়, বাংলা মানেই সাহিত্য, বিজ্ঞান, ধর্ম এবং দর্শনের পীঠস্থান। এই বাংলায় একসময় তিনি 5 বছর ছিলেন, সেই সুখস্মৃতিও তিনি ভাগ করেছেন নতুন বিধায়কদের মধ্যে।

লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি, আর ব্যাখ্যায় বলি, লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে গতকাল থেকে আয়োজিত হয়েছে একটি অনুষ্ঠান, কর্মশালা, একটি প্রশিক্ষণ শিবির রাজ্যের নব নির্বাচিত বিধায়কদের নিয়ে। তাদেরই জন্য এর মূল উদ্দেশ্য নতুন বিধায়কদের আইনসভায় কাজের নিয়মকানুন সম্পর্কে ধারণা দেওয়া এবং তাদের আরও দক্ষ জনপ্রতিনিধি হিসেবে গড়ে তোলা। এই কর্মসূচির আজ দ্বিতীয় দিন, প্রথম পর্বের অনুষ্ঠান। দ্বিতীয় দিনের প্রথম পর্বের অনুষ্ঠান ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই পর্বের দ্বিতীয়

বিধানসভার মূল কক্ষের একটি বিশেষ জায়গাও আমরা দেখতে পাচ্ছি, যে বিভিন্ন ফুলে মালায় তাকে সাজিয়ে তোলা হয়েছে।

গতদিন এবং আজ এই দুদিনই আমরা লক্ষ্য করেছি তার উপস্থিতি। তিনি এ রাজ্যের মাননীয় রাজ্যপাল আর এন রবি, রবীন্দ্র নারায়ণ রবি আর এন রবি 2026 সালে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নাগাল্যান্ড, মেঘালয় এবং তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক হিসেবে সংক্ষিপ্ত কর্মজীবনের পর 1976 সালে ভারতীয় পুলিশ সার্ভিসে তিনি যোগদান করেন। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং ইন্টেলিজেন্স ব্যুরোতে কর্মরত ছিলেন। 2014 সালে তিনি জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান হয়েছিলেন। 2018 সালের অক্টোবর মাসে তিনি উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন। আমলাতান্ত্রিক কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর রবীন্দ্রনারায়ণ রবি 2019 সালের অগস্ট মাসে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন এবং 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন। 2019 সালের ডিসেম্বরে তিনি মেঘালয়ের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। 2021 সালে তামিলনাড়ুর রাজ্যপাল এবং অবশেষে সবশেষে 2026 সালে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদে তিনি আসন হয়েছেন, পালন করছেন পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বভার।

ইতিমধ্যেই আসন অনেকটাই ভরে গেছে বিধানসভার মূল কক্ষের। চলছে ফটো সেশন বিধানসভা কক্ষের মধ্যে। আবার অনেকেই বসে আছেন তাদের জন্য নির্ধারিত যে আসন, সেই আসনে আসন অনেকটাই ভরে গিয়েছে। তবে অপেক্ষা, নিশ্চিতভাবেই আরও কিছু আসন এরকমভাবেই ভরে যাবে পূর্ণ গৃহ। তারপরেই শুরু হয়ে যাবে আজকের দ্বিতীয় দিনের এই পর্বের অনুষ্ঠান।

আজকের এই যে অনুষ্ঠান, অর্থাৎ দ্বিতীয় দিনের অনুষ্ঠানের এই সমাপনী পর্ব বা সমাপ্তি পর্ব, যাই বলি না কেন, সেই অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন করবেন এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী তাপস রায়। তিনি পশ্চিমবঙ্গের সরকারি উদ্যোগ এবং শিল্প পুনর্গঠন মন্ত্রী, বর্তমানে বাণিজ্য এবং শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং শিল্প বাণিজ্য উদ্যোগ, সরকারি উদ্যোগ, শিল্প পুনর্গঠন, অপ্রচলিত ও নবায়নযোগ্য শক্তির সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু দপ্তরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। মানিকতলা থেকে তিনি বিধানসভার নির্বাচিত সদস্য, কলকাতা পৌর কর্পোরেশন এবং 48 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, তিনি দুবার কাউন্সিল।

এর দায়িত্ব পালন করেছেন। বিদ্যাসাগর বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং সেই দায়িত্বে ছিলেন 2001 সাল পর্যন্ত। বড়বাজার এবং বরানগর এই দুই ক্ষেত্রেই তিনি বিধায়ক ছিলেন। এর আগেও পশ্চিমবঙ্গ সরকারের পরিসংখ্যান পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বিধানসভার উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে। বর্তমান বিধানসভায় তিনি স্বল্প সময়ের জন্য অস্থায়ী স্পিকারও হয়েছিলেন।

মানুষের প্রত্যাশা পূরণ করতে হলে শুধু রাজনৈতিক বক্তব্য নয়, আইনসভায় কিভাবে কাজ করতে হয়, কিভাবে প্রশ্ন তুলতে হয়, কিভাবে নীতি নির্ধারণে অংশ নিতে হয়, সেই বিষয়গুলো মন দিয়ে শেখা প্রয়োজন। এই বক্তব্য উঠে এসেছে এই দুদিনের প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন বক্তাদের মধ্যে দিয়ে, বক্তাদের কথার মধ্য দিয়ে। এবং এই যে প্রশিক্ষণ, তা থেকে সবাই বাস্তব অভিজ্ঞতার কিছুটা হলেও অর্জন করতে পারবেন, এটাই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিধানসভার মূল কক্ষে বিভিন্ন আসনে যারা আসীন হয়ে রয়েছেন তারা উঠে দাঁড়ালেন, তারা সবাই উঠে দাঁড়ালেন এবং যে নির্ধারিত আসন সেখানে এক এক করে আসন গ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় রাজ্যপালকে, এই মুহূর্তে তিনি আসীন হয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী তাপস রায়কেও এক এক করে সবাই এসে উপস্থিত হয়েছেন। মূল আজকের এই দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সমাপ্তি পর্বের যে অনুষ্ঠান, খুব শিগগিরই শুরু হয়ে যাবে।

0: We now request Sri Rothindra Bose, Honorable Speaker, West Bengal Legislative Assembly, for his address.
1: সবাইকে নমস্কার। আজকে আমাদের খুব আনন্দের দিন। বহুদিন পরে এমন একটা সময়ে আমরা এসেছি যেখানে আমাদের এত সুন্দরভাবে একটা প্রশিক্ষণ পর্ব শেষ হচ্ছে। মাননীয় আমাদের রাজ্যের রাজ্যপাল আর এন রবি মহাশয়, মাননীয় লোকসভার অধ্যক্ষ এম বিড়লা মহাশয়, হরিয়ানার রাজ্যপাল মাননীয় শ্রী অসীম ঘোষ মহাশয়, সম্মানিত মন্ত্রীবৃন্দ, নবনির্বাচিত বিধায়কবৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ, উপস্থিত সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন এবং প্রণাম জানিয়ে আমি সংক্ষেপে দু চার কথাই বলছি। আজ এই দুদিনের ওরিয়েন্টেশন কর্মসূচির সফল সমাপ্তিতে আমি অত্যন্ত আনন্দিত। এই কর্মসূচি শুধুমাত্র বিধানসভার নিয়মকানুন ও কার্যপ্রণালী জানার সুযোগ নয়, বরং একজন জনপ্রতিনিধি হিসাবে মানুষের প্রতি নিজের দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালন করার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। বিকশিত ভারত 2047 এর লক্ষ্যে বাস্তবে সুশিক্ষিত, সচেতন ও দায়িত্বশীল জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যকে সামনে রেখেই এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নবনির্বাচিত সদস্যদের সংসদীয় জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা আরও সমৃদ্ধ করবে বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি বিশেষভাবে আনন্দিত যে লোকসভা সচিবালয়, পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইড এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে এবং জনগণের কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করতে কেন্দ্র এবং রাজ্যের এই রকম সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা মহাশয়কে। ওনার এই ঐকান্তিক প্রচেষ্টায় এবং ওনার যে মানে পশ্চিমবঙ্গের প্রতি যে গভীর অনুভূতি, সেটার জন্যই আজকে এটা আমাদের সম্ভব হচ্ছে। আমি আন্তরিকভাবে সকল সম্মানিত রিসোর্স পার্সন, অতিথিবৃন্দ এবং কর্মসূচির সফল আয়োজনের সঙ্গে যুক্ত সকল কার্যকর্তা এবং কর্মচারীদের আবার ধন্যবাদ জানাই। আমি আশা করি এই দুই দিনের শিক্ষা অভিজ্ঞতা আমাদের নবনির্বাচিত সদস্য

0: সংসদের জনগণের প্রত্যাশা পূরণে, বিধানসভার গৌরবময় ঐতিহ্য রক্ষায় এবং গণতান্ত্রিক মূল্যবোধকে আরো সমুদ্রিত রাখতে অনুপ্রাণিত করবে। আমার এই শুভকামনার মধ্য দিয়ে আমার আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। শুধু সবাইকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমার মাননীয় লোকসভার অধ্যক্ষ ও এমপি বিড়লা মহাশয়কে, এম বিড়লা মহাশয়কে আমি সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।
1: কিউ স্যার ফর ইউর ভ্যালুয়েবল ইনসাইট। মে আই নাও প্রফেসর অসীম কুমার ঘোষ, অনারেবল গভর্নর হরিয়ানা, ফর হিস অ্যাড্রেস।
2: I am really extremely fortunate and happy to be present at this august occasion when West Bengal is at the crossroad of history. It is a defining moment in the life of the people of West Bengal. They have, through long struggle, emerged out of dark tunnel to the broad daylight. The challenge before all the members of the house are huge and gigantic. It is be their solemn duty to wipe away every tear from every eye of the people of West Bengal. A new West Bengal is struggling to be born. The hopes and aspirations of the people, their sufferings and tribulations have to be taken care of. And I, for one, I'm more than confident that the members, honorable members of the legislature, the honorable member of the executive, the head of the state and the head of the government will rise to the occasion and play a creative role in removing poverty and disease, ignorance and superstition, frustration and unemployment from the land of West Bengal. Sri R.N. Rubi ji, Honorable Governor of West Bengal, Sri Om Bidlai ji, Honorable Speaker Lok Sabha, Sri Harivansh, Deputy Chairman Rajya Sabha, Sri Ratindra Bose ji, Speaker West Bengal Legislative Assembly, Sri Tapos Rai ji, Industry Minister West Bengal, Sri Shankar Ghosh ji, Parliamentary Affairs Minister West Bengal, dear honorable speakers of various states, distinguished members of West Bengal Vidhan Sabha, delegates, ladies and gentlemen, it gives me immense pleasure to address this valedictory session of the orientation program on parliamentary practice and procedure for the newly elected members of the 18th Legislative Assembly of West Bengal. This gathering is far more than a formal event. It is a celebration of our vibrant parliamentary democracy and a reaffirmation of our shared commitment to constitutional values. Such orientation

লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে

দুদিনের জন্য আয়োজন হয়েছিল এক কর্মশালার, পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের গতকাল এবং আজ বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে, শুরু হয়েছিল গতকাল, আজ একটু আগেই তার সমাপ্তি ঘোষণা হলো।

আপনাদের সঙ্গে আজ এই সমাপ্তি অনুষ্ঠানের এই পর্বে আকাশবাণী থেকে উপস্থিত ছিলাম সুতপা চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন পশ্চিমবঙ্গের বিধানসভা কক্ষে আয়োজিত পশ্চিমবঙ্গের বিধায়কদের প্রশিক্ষণ শিবিরের সমাপনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ, কার্শিয়াং কেন্দ্র থেকে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচারতরঙ্গের অনুষ্ঠান।
1: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান, ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।

0: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
1: আকাশবাণী কলকাতা।

0: শুরু হচ্ছে গ্রামের ছোটদের আসর।
1: নমস্কার, কেমন আছো সবাই? আজ ছোটদের অনুষ্ঠান বসেছে জয়নগর থানার অন্তর্গত উত্তর দুর্গাপুর গ্রামে। আমরা শুরুতেই একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। আমাদের রবীন্দ্রসঙ্গীত কে শোনাচ্ছে? আমি। তোমার নাম কি?
2: সৃজিতা পাল।
1: সৃজিতার কাছ থেকে একটি রবীন্দ্রসঙ্গীত শুনি।

করবে ফাঁসি সর্বনাশী, শিখায় থেকেই তো ঠকেরি কারা রইল ঠকা মার, ভেঙ ফেলে কর রেল পাটে রক্ত জমাশি।

দিন দোলায় দোলা গাড়ুতে ঘোলা জোরসে ধরে হ্যাচ কাটানি গাড়ুতে ঘোলা জোরসে ধরে হ্যাচ কাটানি মার হা খাই দরে হা কাঁধে নি ধুন্দু বিদাগ ডাক করি ডাক মৃত্যু কে ডাক।

যত সব বন্দি শালায় আগুনে জ্বালা আগুনে জ্বালা ফেলো বাড়ি, তারা রইল ভেঙু ফেলে কর রেল পাটে রক্ত জমাট।

0: চলে যাবো এবার আমাদের পরের ছোট্ট বন্ধুর কাছে। কি শোনাবে আজকে?
1: ছড়ার গান।
0: আচ্ছা, তোমার নাম কি?
1: স্বপ্নালী হালদার।

চলে যাব তাহলে এখন পরের গানে। পরের গান কে শোনাবে? আমি নীলিমা সর্দার। আচ্ছা নীলিমা কি শোনাবে এখন? আমি বৈষ্ণবীয় বাউল শোনাবো। বেশ, তবে আমরা বৈষ্ণবীয় বাউল

0: আচ্ছা বেশ, তবে চলে যাবো এখন পরের গানে। আমাদের ডান দিকে বসে রয়েছে ছোট্ট বন্ধু শ্রেয়া নস্কর। কি শোনাবে আজকে আমাদের?
1: একটি ছড়া গান।

0: বেশ তবে চলে যাবো পরের বন্ধুর কাছে, খুব সুন্দর করে চুল বেঁধে এসছে। নাম কি তোমার?
1: কাবেরী মন্ডল।
0: কি শোনাবে আজকে?
1: ভক্তিগীতি।
0: আচ্ছা, শুনে নেবো ভক্তিগীতি কাবেরী মন্ডলের কাছ থেকে।

সাজকে কি শোনাবে? ছড়ার গান। বেশ, ঘোড়া যায় ছুটে ছুটে হাতি হেলে দোলে, ক্যাঙ্গারুটা লাফিয়ে চলে লেজটা সোজা তুলে। ঘোড়া যায় ছুটে ছুটে হাতি হেলে দোলে।

0: গান শুনতে শুনতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ঘড়ির কাঁটা বলছে সময় প্রায় শেষ। আমাদের একটা ছোট্ট বন্ধু প্রায় অনেকক্ষণ থেকে অপেক্ষা করে বসে আছে। তোমার নাম কি?
1: নীরাজনা মুখার্জি।
0: আচ্ছা, আজকে কি শোনাবে আমাদেরকে?
1: আধুনিক গান।
0: তাহলে নীরাজনার কাছ থেকে শুনে নেবো একটা আধুনিক গান।

0: তাহলে ঘড়ির কাঁটা তো বলছে অনুষ্ঠান প্রায় শেষ। এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমাদের সাথে ছিল, সৃজিতা পাল, মৃন্ময় ভট্টাচার্য, স্বপ্নালী হালদার, নীলিমা সর্দার, শ্রেয়া নস্কর, সায়ন নাইয়া, কাবেরী মণ্ডল, তৃষা প্রামাণিক, নীরাজনা মুখার্জি, আর আমি আপনাদের বন্ধু, আপনাদের সঙ্গে ছিলাম রাজেশ্বরী শাখারি, এবং যে সমস্ত বন্ধুরা যন্ত্রসঙ্গীতে অংশগ্রহণ করলে, কিবোর্ডে কল্লোল হাইত, পার্কাশনে রাকেশ হাইত, তবলায় জয়দেব হালদার, ব্যবস্থাপনায় প্রতাপ মণ্ডল ও আনন্দ হাইত, এবং অনুষ্ঠানটি যিনি নিবেদন করলেন সুব্রত চক্রবর্তী। নমস্কার।
1: গ্রামের ছোটদের আসর এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ

0: এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়, শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।
1: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর, রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আকাশবাণী কলকাতা, এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94% এবং সর্বনিম্ন ছিল 69%। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 0.5 মিলিমিটার। যারা পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে মাছ ধরতে যান তাদের জন্য এক সতর্কবার্তায় জানানো হয়েছে, আজ থেকে আগামী 7 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে এবং ওড়িশার সমুদ্রের উত্তরাংশে 40-50 কিলোমিটার

বেগে অথবা কখনো কখনো 60 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে, ফলে সমুদ্র উত্তাল থাকবে। এই জন্য আগামী 7 তারিখ পর্যন্ত যারা মাছ ধরতে যান তাদের সমুদ্র উপকূলে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। শুনলেন সান্ধ্যকালীন আবহাওয়ার বিজ্ঞপ্তি, আকাশবাণী কলকাতা। এখন জানিয়ে দিই আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে। একটু পরেই 6:05 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি, কাপুমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:15 শুনবেন যুবদের জন্য অনুষ্ঠান কথিকা, সমাজ থেকে কুপ্রথা দূরীকরণে যুব সমাজের ভূমিকা, বলবেন কানাইলাল মান্ডি। পরে লোকগীতি শুনবেন বাবুলাল সোরেন ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। সন্ধে 6:38 কৃষক ও তাঁর পরিবার, মোবাইলের অতি ব্যবহার ও চোখের যত্ন, এ বিষয়ে ডাক্তার জন সরকারের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:00 কৃষিকথার আসরে কথিকা আন্তর্জাতিক সমবায় দিবস, বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক। সমবায় সমুদায় নিয়ে ডক্টর অর্জুন কুমার মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন সুনীল ঘোষ। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 বাংলা গানের অনুরোধের আসর। 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিন অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। রাত 9:00 ভজন, প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায়। 9:15 আধুনিক গান, শুভেন্দু দাস। 9:30 সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান মুখোমুখি, প্রমথনাথ বিশ্বের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। রাত 10:00 অখিল ভারতীয় সঙ্গীত কার্যক্রমে খেয়াল, পণ্ডিত অর্ণব চট্টোপাধ্যায়, আকাশবাণী কলকাতা কেন্দ্রের নিবেদন। রাত 11:00 কীর্তন, সুমিতা সাহা। 11:10 শুনবেন বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে একটু পরেই 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক। 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 7:10 কীর্তন গেয়ে শোনাবেন সুমিতা সাহা। 7:30 দর্পণ, উপস্থাপনায় সঞ্চিতা নন্দী। রাত 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 কাহে কাশা, উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, ডান্স টু দ্য গ্রুপ, উপস্থাপনায় রাজীব বসাক। 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী কলকাতা।

আকাশবাণী কলকাতা পনসায় মরে গেল তুরুই কেটুড়ে তুরুই মিটে রিয়ার গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবে না তেহিঞা সিঙ্গের বেড়া রিয়ার সান্তাড়ি আখড়া তেহিন্দ নুহুম মাহা আষাঢ় বঙা রিয়ার গেয়ারে মাহিত তেহিং আখড়া রিয়ার এতহব রেত আজম তাবন পে কাপুমনি হেমব্রম আর সাঁতেন কুয়া লাকড়ি সেরিং সেরিং রেত কাপুমনি হেমব্রম আর লক্ষ্মীমণি হেমব্রম

পয়দানি সোমবারে মূর মার সাঁতেন কুয়া পরব লাগে সেরিং পে আজমকে তাবনা সেরিং রে তৈ তাহে কানা পয়রানি সোমবারে মুরমু নোয়া সেরিং সাঁতেকে তেহিনা সাঁতারি আখড়া দো নোডেকে মুচেটে না

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি নিবেদিতা লাহিড়ী। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনে আইআইটি আইআইএমগুলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। আজ খড়গপুর আইআইটির 72তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। আজ 3,936 জন পড়ুয়ার হাতে ডিগ্রি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আইআইটি খড়গপুরের প্রাক্তনী ডক্টর সুব্রত গুপ্ত। রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ হ্যাক হওয়া ওই অ্যাকাউন্ট থেকে তাঁর পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করে বার্তা পাঠানো হচ্ছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আজ বিষয়টি নজরে আসার পর তিনি আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আসানসোলের বাড়াবনি বিধানসভার পানুরিয়া হাটতল এলাকায় অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পেয়ে উপভোক্তাদের মধ্যে উৎসাহে সঞ্চার হয়েছে। প্রকল্পের আওতায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এককালীন 3,000 টাকা করে দেওয়া হয়েছে। এ উপলক্ষে স্থানীয় পানুরিয়া বাজারে কয়েকজন উপভোক্তা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগ করে নেন। তারা এই উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তোলাবাজি ও আর্থিক আবাস দুর্নীতি মামলায় প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কোচবিহারের দিনহাটা মহকুমা আদালত। গত 17 জুন কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আগামী 17 জুলাই তাকে ফের আদালতে তোলা হবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ধীরে ধীরে পশ্চিম দিকে ওড়িশা ও উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে। এর ফলে উপকূলীয় জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। আগামীকাল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বেশ কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অর্ণিশ ভট্টাচার্য

0: আকাশবাণীকে জানিয়েছেন। তারাতলা বিপর্যয়ে উদ্ধার কাজে যুক্ত বিভিন্ন বাহিনীর সদস্যদের শনিবার আলিপুর বডিগার্ড লাইনে সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি উদ্ধারকর্মীদের কাজের প্রশংসা করে বলেন, তাদের দ্রুত ও সমন্বিত তৎপরতায় 17 জনের জীবন রক্ষা পেয়েছে। ভবিষ্যতে দুর্যোগ মোকাবেলায় আধুনিক সরঞ্জাম ও পরিকাঠামো উন্নয়নের জন্য 200 কোটি টাকা বরাদ্দের কথাও তিনি ঘোষণা করেন। হুগলি জেলার খানাকুলের রামমোহন গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায় আজ একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি দোকান ও একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। দুর্ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা ও খানাকুল থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। গ্রামীণ সংবাদ এখানে শেষ হল। পরবর্তী সংবাদ সন্ধে 7:35।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জলবায়ুর খবরে। আগামী 48 ঘন্টা জলবায়ুর পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলার। হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলায়। আগামী দুদিনে কৃষিকাজের জন্য জলবায়ুর সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার, বা কখনো কখনো অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে। এছাড়া 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলি জেলার বেশিরভাগ অঞ্চলে। আগামী দুদিন 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলায়। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জলবায়ুর খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষক ও তার পরিবার।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। বন্ধুরা, আমরা চেষ্টা করি যে এই অনুষ্ঠানে আপনাদেরকে কিছু না কিছু ভালো সুপরামর্শ, সেটা হতে পারে আপনার সার্বিক স্বাস্থ্য বা চোখ বা দাঁত বা অন্যান্য যে কোনো বিষয়, এই নিয়ে একটা ভালো আলোচনা বা সুস্থ আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করি। সার্বিক স্বাস্থ্য যাতে ভালো থাকে সেই চেষ্টা আমরা করি, এবং আজকেও সেরকমই একটি বিষয় আমরা বেছে নিয়েছি। আজ আমরা দেখতে পাই যে দৈনন্দিন জীবনে কিন্তু মোবাইলের ব্যবহার বা ধরুন যেটা আমরা বলছি ডিজিটাল স্ক্রিনের ব্যবহার, সেটা কিন্তু ভীষণভাবে বেড়ে গেছে এবং সেই কারণে চোখ ভীষণভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটা একেবারে দেখা যায় ছোট যে শিশু 2-3 বছরের বাচ্চা তারও হচ্ছে, আর বয়স্কদের তো হচ্ছে। তো সেক্ষেত্রে কি করে আমরা এই মোবাইলের থেকে আমাদের চোখটাকে বাঁচাতে পারি, চোখের যত্ন নিতে পারি, এই বিষয় নিয়েই আজকে আমরা কথা বলবো। এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সঙ্গে আকাশবাণীর স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর জন সরকার।
3: নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুদের।
2: ডাক্তারবাবু, আমি যাবো আজকে বিস্তারিত এই আলোচনায় যে

0: মোবাইল এবং চোখ, এই দুটোর মধ্যে কি করে ভারসাম্য তৈরি করা যায় বা ভালো রাখা যায়, মোবাইল ব্যবহার করেও চোখকে কি করে ভালো রাখা যায়, সেই বিষয়ে যাব। কিন্তু তার আগে আমি একটা সাধারণ চোখের স্বাস্থ্য কি করে ভালো রাখতে পারি, কি শহর কি গ্রাম, সব জায়গাতেই সব ধরনের মানুষ কিভাবে তাদের চোখের যত্ন নিতে পারেন, প্রথমে সেটা একটু জেনে নেব।
1: দেখো, চোখ আমাদের একটা অত্যন্ত জরুরি স্পেশাল ইন্দ্রিয়, যার মাধ্যমে বাইরের সাথে আমাদের শরীরের সংযোগ হয়, আমরা দেখতে পারি। আর চোখের কোনো শহরে বা গ্রাম্য বিভাজন হয় না, একদমই তাই। আর একটা জিনিস আমি বলে রাখি যে এই যে মোবাইল, তারও কোনো বিভাজন নেই এখন। প্রত্যেকটা লোকের কাছে গ্রামের দিকেও দেখুন যে প্রত্যেকের কাছে কিছু না কিছু ভাবে মোবাইল আছেন, তারা কিছু না কিছু ভাবে কাজের বাইরেও মোবাইলের সাথে অভ্যস্ত হয়ে গেছে বা অ্যাডিক্টেড হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই শুরু করি ম্যাডাম আপনার প্রথম কোশ্চেনটাতে, প্রথম প্রশ্নতে, কিভাবে আমরা চোখের যত্ন নেব দৈনন্দিন বেসিসে। প্রত্যেকেই যেরকম আমাদের নিত্যদিনের কিছু অভ্যাস থাকে, যখন আমরা দাঁত মাজি, স্নান করি, সেরকম প্রত্যেকদিন আমাদেরও যেরকম তিন ভাই পরিষ্কার কলের জলে চোখ পরিষ্কার করা উচিত, নাম্বার ওয়ান। তার সাথে সাথে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে আমার যখন বাড়িতে ছোট বাচ্চা থাকে, বাচ্চা দেখতে পাচ্ছে কি না পাচ্ছে না সেটা আমরা বুঝতে পারবো তার প্রত্যেক দিনের স্কুলের পারফরমেন্স দেখে। অনেক সময় দেখা যায় বাচ্চাকে যদি স্কুলে হয়তো যেটা পড়াচ্ছে হয়তো ফলো করতে পারছে না। এবার একটা হতে পারে বাচ্চা হয়তো বুঝতে পারছে না বা পেছন দিকে বসলে সে দেখতে পাচ্ছে না, সেইটা আমি যেমন বাচ্চাদের দেখ থেকে বুঝতে পারবো। তার সাথে সাথে আমরা আমাদের বাড়িতে যে বয়স্ক লোক, আমাদের যে আত্মীয় বন্ধু বা বাবা মা যারা আছেন, মানে তাদের যদি কোনো সিস্টেমিক অসুখ, মানে ডায়াবেটিস বা হাইপারটেনশন বা আদার্স কোনো সিস্টেমিক অসুখ থাকলে, বা তারও এফেক্ট কিন্তু চোখের মধ্যে পড়ে। সুতরাং আমাদের নির্দিষ্ট সময়ে বাৎসরিকভাবে একবার চোখ পরীক্ষা করানো উচিত, তাতে আমার চোখ দেখার ক্ষমতা কতটা আছে বা কমেছে বা তার জন্য চশমার দরকার আছে কি না। তার সাথে সাথে আমার যে সিস্টেমিক কোনো অসুখ, মানে ডায়াবেটিস বা তার এফেক্ট চোখের উপর পড়ছে কিনা সেটাও দরকার। আর তার সাথে সাথে খেয়াল রাখতে আমাদের গ্রাম বাংলার আমাদের কৃষক বন্ধুদের জন্য, মেইনলি এই বর্ষাকাল সময়টাতে দেখা যাতে খুব কমনলি তারা যখন কোনো কিছুতে কাজ করছেন, কোনোভাবে যদি কোনো গাছের পাতা বা কোনো ভেজিটেবলস ম্যাটার, গাছের পাতা বা কোনো কিছুতে গাছের মানে কাঠ বা কোনো কিছুতে আঘাত লাগে, সেক্ষেত্রে দেখা যায় তাদের ক্ষেত্রে কর্নিয়াল আলসারের সম্ভাবনা খুব বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে তাদের কি করা উচিত বা করা উচিত না, সেগুলো আমরা এই যে আলোচনার মাধ্যমে তাদের মধ্যে আমরা অবগত করব।
0: আচ্ছা, বর্ষাকালের কথা আপনি বলছেন, তো বর্ষাকালে কি ফাঙ্গাল ইনফেকশন চোখের হতে পারে?
1: একদমই একটা জরুরি আপনি নির্দিষ্ট এখানে বলেছেন, বর্ষাকালে ফাঙ্গাস ইনফেকশন খুব কমন। এবং যদি দেখা যায় যারা আমার গ্রাম বাংলার কৃষক বন্ধুরা যারা শুনছেন বা আমাদের সাথে আছেন, তাদের মাধ্যমে আমরা এটাই বলতে চাই, যদি কখনো চোখে আঘাত লাগে, আপনি কখনো আপনার নোংরা হাতে বা যেখানে কাজ করছেন মাটি লাগা হাতে চোখে জল বা কোনো কিছু দেবেন না। ওষুধের দোকান থেকে রেডিমেড কোনো ওষুধ কিনে লাগাবেন না। আপনার নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে চোখের ডাক্তার দেখান, এবং তাতে আপনার যদি ইম্প্রুভমেন্ট হবে বা কি করতে হবে তারাই আপনাকে নির্দিষ্ট কোনো পরামর্শ দেবেন, সেই পরামর্শ মেনেই চলুন।
0: বেশ, এটা তো একটা সার্বিক চোখের স্বাস্থ্যের কথা আমরা বললাম। এর বাইরে আপনি একটা কথা বললেন যে যদি কোনো অসুখ বিসুখ থেকে থাকে, যেমন ডায়াবেটিস বা হাইপারটেনশন, এই ধরনের কোনো অসুখ থেকে থাকে, সেই ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের ক্ষেত্রেও কি আমরা একেবারেই শুরু থেকে একটুখানি খেয়াল রাখবো যে তাদের মধ্যে সেই অসুখের প্রভাব, মানে জিনগত প্রভাব কোনো পড়ছে কি না, সেটা কি দেখতে হবে?
1: এটা একটা অত্যন্ত জরুরি একটা বিষয় আপনি এখানে আলোচনা করছেন। যদি দেখা যায় যে আমার বাড়িতে বাবা মা বা ঠাকুমা ঠাকুরদা বা আমার রিলেটিভসের মধ্যে যদি এরকম কোনো সিস্টেমিক অসুখ, ডায়াবেটিস, সুগার থাকে, সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট বয়সের পরে, মেইনলি 45 বা 44 বছর বয়সের পর থেকে তাদের রেগুলার একটা ইয়ারলি চোখ ফলো আপ করা দরকার। এর সাথে সাথে আমি এখানে একটাই গ্রামীণ আর শহরে এই দুটো বিভাজন জাস্ট বলতে পারেন এক করে দিয়ে এখানে আসতে চাই। এই যে সিস্টেমিক অসুখগুলোর কথা বলছি, এগুলো আরও প্রকোপ হয় বিকজ আমাদের নিজেদের দৈনন্দিন এই যে আমরা ডে টু ডে আমরা যে কম্পিউটার বা মোবাইল বা গ্যাজেট যে ইউজ করছি, এর এফেক্টগুলোর জন্য আরও তাতে হয় কি আমাদের চোখের সার্বিক স্বাস্থ্য আরও ড্যামেজ হতে থাকে।
0: কিন্তু ডাক্তারবাবু, আমি যদি আজকের এই দিনের কথা ভাবি, এই যে সময়টা,
1: একদম
0: আমি কি করে বাচ্চাকে দূরে সরাবো? আমার যে শিশুটি স্কুলে পড়ছে, আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তাকেও মোবাইলে অনলাইনে ক্লাস করতে হচ্ছে, এবং এই পরিস্থিতিটা কোভিড পরবর্তী যুগে আরো বেড়ে গেছে। পড়াশুনোর ক্ষেত্রে মোবাইলের ব্যবহার চলে এসেছে, অফিসের ক্ষেত্রে তো আছেই। তার পাশাপাশি যেটা আরো একটা ভয়ঙ্কর ব্যাপার, সেটা হচ্ছে দেখুন, আমরা নিজেদের মনোরঞ্জনের জন্য কিন্তু মোবাইলটাকে

0: ব্যবহার করছি, তার মানে দেখা যাচ্ছে যে 24 ঘন্টা আমরা কোনো না কোনোভাবে মোবাইলের সঙ্গে জুড়ে রয়েছি। এটাতে চোখের ক্ষতি হচ্ছে, কিরকম ক্ষতি হচ্ছে সেটা একটু আপনি বলুন।
1: এটা একটা অত্যন্ত জরুরি জিনিস আপনি আজকে আলোচনার মধ্যে নিয়ে আসলেন, সার্বিক চোখের স্বাস্থ্যের মাধ্যমে। দেখুন, মোবাইল বা অত্যাধুনিক যে গ্যাজেটস গুলো আছে, মানে ল্যাপটপ বলুন, ট্যাব বলুন, আজকে আমাদের প্রত্যেকের কাজেই না সেগুলো কোনো না কোনোভাবে আমরা অভ্যস্ত হয়ে উঠেছি, আর এটা পার্ট অফ দ্য লাইফ, একটা জীবনের আমাদের দৈনন্দিন একটা অঙ্গ হয়ে উঠেছে। কিন্তু এটা আমরা স্টপ করতে যেমন পারবো না, কিন্তু আমরা তার ক্ষেত্রে দেখা যায় যে আমরা এটা কিভাবে ইউজ করলে আমার ইউটিলিটিটা হয়তো ম্যাক্সিমাম পাবো, চোখের ক্ষতিটা কম হবে। এবার সেক্ষেত্রে আপনি যেটা ম্যাডাম বললেন যে বাচ্চাদের ক্ষেত্রে মেইনলি পোস্ট কোভিড, তো আমাদের ক্ষেত্রে নতুন একটা খুব ফ্যান্সি টার্ম আমরা দেখেছি, সেটা হলো যে ওয়ার্ক ফ্রম হোম। মানে এটা হয় কি, আমি যখন অফিসে বসে কাজ করি আমার হয়তো একটা মিটিং টাইম থাকবে, আমার একটা লাঞ্চ টাইম থাকবে, আমার একটা ইন্টারাকশন থাকে স্টাফের সাথে, আমি যখন বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করছি আমি কিন্তু ওই 8 ঘন্টা বা 10 ঘন্টা আমার ওয়ার্কিং স্প্যান আমি সেই মোবাইল গ্যাজেটস, ল্যাপটপ বা ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ে বসে আছি, তাতে দেখা যাচ্ছে আমার চোখের আর বিশ্রাম আমার হচ্ছে না, এটা এক নাম্বার। এবার বাচ্চাদের ক্ষেত্রেও দেখা গেছে যে এটা আপনি বললেন যে এই যে বাচ্চাদের যে অনলাইন ক্লাসের সিস্টেমগুলো এখন এরকম হয়েছে যে কোভিডের পরেও হয়তো আমরা কিছুটা অভ্যস্ত হয়ে গেছি, বাচ্চাকে দূরে কোচিংয়ে না পাঠিয়ে আমি হয়তো অনলাইন ক্লাসে বাচ্চাকে ভর্তি করে দিচ্ছি। এটা যেমন আমি একটা টাইমের একটা অ্যাডভান্টেজ নিচ্ছি, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে কিন্তু সার্বিক বা চোখের কিন্তু উপর তাতে কিন্তু অনেক ক্ষতি করছে আমরা।
0: হ্যাঁ, কি কি ধরনের অসুখ এই এর প্রভাবে হচ্ছে সেটা যদি বলেন।
1: আমরা যদি ওভারঅল যদি দেখি মানে সার্বিকভাবে, তাতে দেখা যায় প্রথমত যে এই জিনিসটা চোখ থেকে শুরু হচ্ছে, কিন্তু সার্বিকভাবে আমার ওভারঅল পারফরমেন্স বা ডে টু ডে আমার যে কাজ করার ক্ষমতা সেটাকে সম্পূর্ণভাবে ওটা ড্যামেজ করছে। ফার্স্ট, যখন আমরা মোবাইল বা গ্যাজেট ইউজ করি আমরা ব্লিঙ্ক করতে বা চোখ পিটপিট করতে ভুলে যাই, তাতে যেটা চোখে কালো মনির উপর জলের যে একটা লেয়ার থাকে সেটা ড্রাই বা শুকনো হয়ে যায়। তার জন্য যারা অত্যাধিক পরিমাণে মোবাইল বা গ্যাজেট ইউজ করেন তারা বলেন চোখে জ্বালা করছে বা চোখ লাল হয়ে যাচ্ছে। সেকেন্ডলি যেটা থাকে, দিনের শেষে তারা বলে যে আমার কপাল ব্যথা করছে, মাথা ব্যথা করছে বা ঘাড়ে ব্যথা করছে, বিকজ অফ যে একটা নির্দিষ্ট পশ্চারে গিয়ে সে মোবাইল দেখেই যাচ্ছে বা ল্যাপটপ বা গ্যাজেট ইউজ করেই যাচ্ছে। তো অটোমেটিক্যালি চোখের ভেতর ছোটো ছোটো কিছু মাসেল থাকে যেগুলো আমাদের কাছের জিনিস দেখতে সাহায্য করে। এবার আমি যখনই মোবাইল বা গ্যাজেট দেখছি সেই ছোটো ছোটো মাসেলগুলো 8 ঘন্টা 7 ঘন্টা কাজ করে করে ওগুলো ফ্যাটিক বা ওগুলো দুর্বল হয়ে যাচ্ছে। যখনই আমরা দূরের দিকে তাকাবো ওই মাসেলগুলো তখন রিল্যাক্স হয়, তাতে দিনের শেষে যদি আমি 6 ঘন্টা যদি 8 ঘন্টাও কাজ করি তাতে আমার যে দিনের শেষে মাথা ব্যথা করছে, আমার যে কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, আলোর মধ্যে থাকতে ইচ্ছে করছে না, এগুলো দেখবেন অনেক কমে যাবে। সেকেন্ডলি আমরা দেখি যে আমাদের এখন ঘুমোবার সময় আমাদের প্রত্যেকটা হ্যাবিট হয়ে গেছে আমরা মোবাইল নিয়ে ঘুমোই, হয়তো আমার ঘুমোবার কথা হয়তো দেখা গেলো আমি 10 মিনিট 15 মিনিট ঘুম এসে যেত। আগে যেটা আমরা বই পড়তাম, বই পড়লে অটোমেটিক মানে সেখানে ঘুম চলেই আসতো আমাদের, এখন ঘুমোবার আগে আমরা সেই এখন নতুন আপনি যেটা একটু আগে বললেন মানে খুব জরুরি যে আমরা এখন একটা অভ্যস্ত হয়ে গেছে আমাদের এই
0: মোবাইল
1: স্ক্রল করা বা রিল দেখা, একদম সাধারণ ভাষায় বলে রিল দেখা। তো সেটা কিন্তু আমি দেখা যাবে আমি কিন্তু মানসিকভাবে প্রস্তুত ছিলাম আমি 8 ঘন্টা পরে ঘুমাবো, কিন্তু দেখা গেলো আমি রিল দেখতে আমার 1 ঘন্টা যে কোথায় চলে গেলো আমি বুঝতে পারলাম না। এবার আমার ঘুমোবার সময়টা তো ফিক্সড, আমি দেখা গেলো 12টা জায়গায় 100 200 আমার 1টা 1.5টা বাজলো, পরের দিন 6টার সময় উঠে আমি আমার আবার ডেইলি মানে আমার দৈনন্দিন কাজ শুরু করলাম, তাতে দেখা গেলো এতে যে আমার যে ডেইলি পারফরমেন্স, আমার ঘুম কম হওয়াতে আমার যে ডেইলি পারফরমেন্সটা, আমার যে কাজ করার ক্ষমতা আগামী দিন নেক্সট দিনের, সেটা আমার ড্যামেজ করছে, ওভারঅল পারফরমেন্সটাই ড্যামেজ করছে। এবং আমাদের তাদের ঘুমের প্যাটার্নটাও কমে যাচ্ছে, ঘুমও কম হচ্ছে। যখন আমরা মোবাইল দেখি যে মোবাইলের সাদা আলোটা চোখের মধ্যে পড়ে, তাতে আমাদের শরীরে কিছু রাসায়নিক কেমিক্যাল বেরোয় যেগুলোকে মেলাটোনিন বলে, যেগুলো আমাদের ঘুমে সাহায্য করে। এবার যখনই আমরা ওই সাদা আলোটার দিকে তাকিয়ে থাকি এক দৃষ্টে, সেই মেলাটোনিনের নর্মাল তার যে সিক্রিশন বা তার যে কাজ করার ক্ষমতা সেগুলোকে অনেকটা কমিয়ে দেয়, তাতে আমাদের নর্মাল যে স্লিপিং প্যাটার্ন বা ঘুমের যে নর্মাল সাইকেলটা সেই সাইকেলটা ব্রেক করে, আমার ঘুমও যদি প্রপার না হয় অটোমেটিক্যালি বা স্বাভাবিকভাবে পরের দিন আমার কাজ করার ক্ষমতা কমে যায়, আমি সারাদিন আমার একটা ইরিটেশন থাকবে, আমি কারোর সাথে কথা বলতে চাইবো না অফিস বা যে কাজে আমি করি, তাতে ওভারঅল পারফরমেন্সগুলো কমতে থাকে।
0: বেশ, এই বিষয়ে তো আমরা বুঝলাম যে রোজকার যে আমাদের কাজের প্যাটার্ন এখন হয়ে গেছে সেটাতে আমাদের চোখ যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাথে সাথে আমাদের অভ্যেসও বদলেছে, দুটো কারণেই চোখ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এর থেকে তো বেরোতে হবে, কারণ আমি দেখেছি ধরুন একটা 3 বছর কি 4 বছরের শিশু, তার চোখে মোটা কাঁচের চশমা। আবার এমনও দেখছি, ধরুন অনেকটা রাস্তা যাচ্ছি আমরা, ট্রেনে অনেক দূর আমাদের যাতায়াত করতে হয়, এবং এখন দেখা যায় যে কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত জায়গা অত্যন্ত দূর দূরান্ত থেকে প্রতিদিনের কাজের জন্য লোকজন আসে কলকাতায়। এবং আগে একটা অভ্যাস

0: আমরা বসে গল্প করতাম, নইলে পরে একটু তাস খেলতাম ট্রেনে বসে। কিন্তু সেটা এখন অনেকটাই বদলে গেছে, কেউ কারোর সাথে সেভাবে গল্প করে না, প্রত্যেকেই মোবাইল স্ক্রল করে যাচ্ছে। এতে ভবিষ্যৎ প্রজন্ম কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এই যে চোখের সুরক্ষা, এটা বোধহয় একটা কোথাও গিয়ে আমাদেরকে প্রত্যেক দিন জানান দিচ্ছে যে চোখ বাঁচাতে হবে, তবুও আমরা এটাকে এড়িয়ে যেতে পারছি না।
1: একদমই ঠিক কথা বলেছেন ম্যাডাম। এর সাথে আমি বলি যে শুধু ট্রেনে বাসেই না, আপনি খেয়াল করবেন আমরা বাড়িতে যখন যাই দিনের শেষে, আমরা যখন খেতে বসি, আগে যেটা ছিল ছোটবেলায় আমরা প্রত্যেকে বাবা মার সাথে কথা বলতাম, আজকে স্কুলে এটা হয়েছে আমার, বা বাবা বলতেন তার অফিসে এটা হয়েছে, বা মা সাধারণ যে মারা হাউস ওয়াইফ থাকতেন তারা বলতেন আজকে বাড়িতে এটা হয়েছে ওটা হয়েছে। আজকে এখন দেখা যায় এখন আমরা খেতে বসি, আমাদের নিজেদের হাতেও মোবাইল, আমাদের বাচ্চাদের হাতেও মোবাইল, যে যার মতো খাচ্ছে আর মোবাইল দেখছে। সুতরাং আমাদের নট অনলি আমাদের শুধুমাত্র আমাদের নিজেদের মধ্যে না, আমাদের বাইরের সাথে না, ইভেন পারিবারিক ভাবে সোশ্যাল ইন্টারাকশনটাই আমাদের কমে যাচ্ছে নিজেদের মধ্যে। সুতরাং সেখানে একটা ইমোশনাল কোয়েশন, বা সেই ইমোশনাল কোয়েশনটাও ড্যামেজ করছে সার্বিকভাবে আমাদের যেটা ডেভেলপমেন্ট বা গ্রোথ হয় সেই মানসিক গ্রোথটাও হতে পারছে না। সুতরাং সেক্ষেত্রে আমরা বলি এটা থেকে অবশ্যই আমাদের বেরিয়ে আসতে হবে, পর লং টার্ম ভালো থাকার জন্য, দীর্ঘদিন চোখে ভালো থাকার জন্য যত্ন নেওয়ার জন্য। এই জন্য যেটা করা উচিত খুব সহজে খুব সিম্পলি যদি আমরা বলি, এক হলো যে আমাদের বছরে বাৎসরিকভাবে বাচ্চাদের যেমন 5 বছর বয়স হয়ে গেলে অ্যাটলিস্ট বছরে একবার করে চেক আপ করানো দরকার, সেরকম আমাদের প্রত্যেক বয়স্কদেরও দরকার। আর তার সাথে দেখা যায় যে আমরা যখন মোবাইল বা গ্যাজেট ইউজ করি চোখে শুকনো হয়ে যাওয়া বা ড্রাই হয়ে যাওয়ার চান্সেস থাকে, যেটা আমরা ড্রাই আই ডিজিজ বলি। যারা মোবাইল বা গ্যাজেট ইউজ করে তাদের ক্ষেত্রে এই চোখের ড্রাইনেস বা শুকনো হওয়ার ভাবটা আরও বেড়ে যায়, সুতরাং সেটারও ট্রিটমেন্ট দরকার। সেকেন্ডলি দেখুন, এখন আমাদের যত আমরা টেকনোলজি থেকে ইম্প্রুভমেন্ট হবো, আমাদের মোবাইল গ্যাজেট এগুলো চলতেই থাকবে, আপনি এটাকে বন্ধ করতে পারবেন না, কিন্তু ওটা আমাদের এমনভাবে ব্যবহার করা উচিত যাতে ওর এফেক্টটা আমরা পুরো পাই, কিন্তু ওর যে সাইড এফেক্টগুলো আমরা এখন ভুক্তভোগী হচ্ছি এটা যাতে কমতে থাকে, আর সেটা আমাদের ওখান থেকে বেরিয়ে আসতে হবে। সেক্ষেত্রে বিদেশে এটা খুব সুন্দর রুল ফলো করা হয়, যেটাকে 20-20-20 বলা হয়। এটা কি, এটা বেসিক্যালি 20 মিনিটস ইন্টারভ্যালে 20 সেকেন্ডসের জন্য 20 ফিট দূরে তাকাতে বলা হয় আমরা। এতে হয় যে চোখের ভেতর ছোট ছোট কিছু মাসেল থাকে যেগুলো কাছের কাজ করতে সাহায্য করে মোবাইল বা গ্যাজেট দেখতে, সেগুলো দূরের দিকে তাকালে তারা একটু রিল্যাক্স হয় এবং দিনের শেষে যে মাথা ব্যথা হচ্ছে, ডিসকমফোর্ট থাকছে, সেটা থেকে রিলিফ পায়।
0: মানে 20 মিনিট আমি এক নাগাড়ে কাজ করছি, কোনো ডিজিটাল স্ক্রিনের দিকে তাকিয়ে আছি বা মোবাইলের দিকে তাকিয়ে আছি, 20 মিনিট অন্তর আমি 20 সেকেন্ডের জন্য
1: 20 ফুট
0: দূরে একটু তাকাবো।
1: একদমই,
0: বেশ।
1: তাতে যদি ধরুন এই সহজ জিনিসটা আমরা ভুলেও যাই, আমরা পেশেন্টদের বলি যারা আমাদের কাছে মেনলি যারা আইটি সেক্টরে কাজ করে বা দীর্ঘ সময় ধরে ইউজ করে, তারা তখন বলি আপনি সব কিছু যদি ভুলে যান, আপনি মাঝে মাঝে চোখটাকে ভলেন্টারিলি নিজে থেকে পিট করুন, চোখটা ব্লিঙ্ক করুন, তাতে চোখে কালো মনির জলের লেয়ার তৈরি হবে। আপনার ঘর যেখানে কাজ করছেন বাড়িতে বা অফিসে, দূরের দিকে কোনো ঘড়ি বা মোবাইল দিকে একটু তাকান, কোনো কলিগের সাথে উঠে কথা বলুন, তাতে চোখের ভেতরে একটা গ্যাপ হবে বা রিল্যাক্সেশন হবে।
0: আর একটা জিনিস বলি, দেখুন গ্রামের দিকে তো অনেক সুবিধে রয়েছে আমাদের, অসুবিধের সাথে সাথে কিন্তু সুবিধেও রয়েছে। আমরা কিন্তু সকালবেলা উঠে একটু সবুজ দেখতে পাই, তো সেক্ষেত্রে শহরের মানুষ হয়তো এটা থেকে একটু বঞ্চিত, কিন্তু তবুও যদি সকালবেলা উঠে বাড়ির এক কোনায় যেখানে একটু সবুজ রয়েছে সেখানে যদি 5-10 মিনিট চোখটাকে একটু সইয়ে নি, তবে কি সেটা ভালো?
1: একদমই তাই। আমরা বলি যেখানে শহরে যারা আমরা কাজ করে অভ্যস্ত, বলা হয় আপনার যদি কোথাও উইন্ডো বা থাকে প্যানেল থাকে, সেখান থেকে দূরের দিকে তাকান কাজ করতে করতে মাঝে মাঝে, তাতে আপনার চোখের যে ওভারঅল যে থাকে সেটা আপনার ধরুন স্বাস্থ্য সেটাও ঠিক থাকবে। এর সাথে ধরুন আপনার যদি চোখে শুকনো ভাব থাকে, আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু লুব্রিকেটিং আই ড্রপ বা টিয়ার ড্রপ আপনি ইউজ করতে পারেন, বাট কখনোই নিজে থেকে ওষুধের দোকান থেকে কিনে না, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। একটা নতুন আমাদের জীবনে নতুন একটা শব্দ এসেছে ড্রাই আই বা কম্পিউটার ভিশন এগুলো নিয়ে, সেটা হলো ডিজিটাল ডিটক্স।
0: আচ্ছা,
1: এটা একটা খুব সুন্দর জিনিস, যেটা হলো যখন পেশেন্ট অত্যাধিক পরিমাণে এখানে আসক্ত হয়ে যায় মোবাইলে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ভলেন্টারি প্ল্যান্ড ওয়েতে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ের জন্য বলে আমি মোবাইল ইউজ করব না, মানে আপনাকে সেটা ওই সময় থেকে মোবাইল বা গ্যাজেট ইউজ থেকে বিরত রাখা হচ্ছে।
0: সেক্ষেত্রে এই যে আপনি যেমন বলছিলেন যে, এবং এটা হয়ও যে শোয়ার সময় আমরা মোবাইলটা দেখতে দেখতে দেখতে দেখতে,
1: মানে তাতে হয় কি আমরা বলি যে আপনি ঘুমোবার আগে মোবাইল নেবেন না, বা ধরুন আমরা পেশেন্টদের বলি যে আপনি সোশ্যালি, আমার যেটা থাকে আমার ক্ষেত্রে কি করা হবে, মানে অনেকে থাকে না কম্পালসিভ বিহেভিয়ার, আজকে আমাকে সোশ্যাল মিডিয়ায় এই কটা লাইক করলো, কটা পছন্দ কমেন্ট আসলো, এটা দেখার জন্য আমাদের একটা কম্পালসিভ বিহেভিয়ার হয়। তাতে ওভারঅল যদি তাতে মেন্টাল ডিস্ট্রেস থাকে বা ঘুম হয় না, আমি যদি সোশ্যাল ডিটক্স করি নির্দিষ্ট সময়ের জন্য, অবশ্যই দেখা যাবে সেক্ষেত্রে যে আমি

0: ওই সময় থেকে বিরত রইলাম, আমার নর্মাল চোখের স্বাস্থ্য ঠিক রইলো, আমার ঘুমটাও ঠিক হলো, ওভারঅল আমার পারফরমেন্স খুব ভালো হলো।
1: খুব সহজ পথ তাহলে, যদি আর কি শোয়ার আগেই একেবারে মোবাইলটাকে সুইচ অফ করে চার্জে বসিয়ে দিই।
0: একদমই
1: ঠিক। তো একেবারেই আজকে তো আমরা শেষের দিকে চলে এসেছি, খুব ছোট ছোট মানে একটা দুটো টিপস আমাদের যদি বলে দেন যে কিভাবে আমরা চোখটাকে ভালো রাখতে পারি।
0: একদম শেষ মুহূর্তে আমরা পৌঁছেছি, জাস্ট অ্যানুয়ালি চোখের পরীক্ষা করানো, মানসিকভাবে নিজেদের স্ট্রং থাকা যে আমি মোবাইল ইউজ করব না ওই সময়ের জন্য। আর বাচ্চাদের ক্ষেত্রে আমাদের নিজেদের টাইম দেওয়া উচিত বাচ্চার ক্ষেত্রে, বাচ্চাকে মোবাইল ধরিয়ে দিয়ে বা আমরা নিজেরা ফ্রি হয়ে গেলাম, অবশ্যই বাবা মা হিসাবে আমাদের কর্তব্য বাচ্চাদের টাইম দেওয়া, যাতে বাচ্চারা মোবাইল থেকে বিরত থাকেন। এরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এদের যদি চোখ সুস্থ থাকে ওভারঅল আমরা ভালো থাকবো।
1: একেবারেই আজকে সময় শেষ, আর কথা বলার ইচ্ছে থাকলে উপায় নেই। আজকে আমরা কথা বললাম মোবাইলের অতি ব্যবহার এবং চোখের যত্ন এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে এতক্ষণ খুব সুন্দর করে আমাদের পুরো বিষয়টা বুঝিয়ে বললেন বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর জন সরকার। ডক্টর সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, অল ইন্ডিয়া রেডিওকে আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের বিনম্র নমস্কার।
1: এই বলি আজকের অনুষ্ঠান শেষ করছি, আর সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।
2: কৃষক ও তার পরিবার এখানেই শেষ হলো। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে যাওয়ার আগে আজকের দিনটি সম্পর্কে দু একটি কথা জানিয়ে দেব। আমি আপনাদের ভগিনী স্বাগতা। আজ হচ্ছে জুলাই মাসের প্রথম শনিবার, আর ঠিক এই দিনটিতে সারা বিশ্ব জুড়ে পালিত হয় আন্তর্জাতিক সমবায় দিবস। এই দিনটি পালনের উদ্দেশ্য হল সমবায় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক সংহতি, অর্থনৈতিক দক্ষতা, সমতা প্রচার করা। অর্থাৎ সমবায় সম্পর্কে জনমানসে একটা সচেতনতা তৈরি করা এবং সমবায় যেন আরও জোরদারভাবে এগিয়ে চলতে পারে সেই সম্পর্কে মানুষকে সচেতন করা, এটাই হচ্ছে আজকের দিনের বিশেষ উদ্দেশ্য। আর ভারতবর্ষের মতো দেশের ক্ষেত্রে সমবায়ের গুরুত্ব কিন্তু বন্ধুরা অপরিসীম। এটি গ্রামীণ অর্থনীতি, কৃষি, দুগ্ধ শিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের উন্নয়নে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায় সমিতিগুলো সদস্যদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করে এবং দারিদ্র্য হ্রাসে অনেক অনেকটাই অবদান রাখে। দারিদ্র্য মোচন, সামাজিক ক্ষমতায়ন, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, দুর্বল শ্রেণীর সুরক্ষা, এরকম নানান দিকে এই সমবায়গুলি কিন্তু নিরন্তর

0: করে চলছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন ভারতবর্ষের ক্ষেত্রে দুগ্ধ সমপায়, দুগ্ধ উৎপাদনকারী কৃষকদের জন্য এটি একটি সফল সমবায় মডেল। আবার কৃষি সমবায়, কৃষকদের ঋণ, সার, বীজ এবং অন্যান্য উপকরণ সরবরাহ করে। উপভোক্তা সমবায় রয়েছে, ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করে। সমবায় সমিতিগুলো ভারতের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং তাদের গুরুত্ব কিন্তু প্রতিটি দিন একটু একটু করে বেড়েই চলেছে। এবং একই সঙ্গে বন্ধুরা, আমরা কিন্তু 19 জুন 2024 জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী 2025 সালটিকে চিহ্নিত করা হয়েছে আন্তর্জাতিক সমবায় বছর হিসেবে। টেকসই উন্নয়নের সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকার উপরে জোর দেওয়াই হল এই দিনটির বা এই বছরটির উল্লেখযোগ্য বিষয়। এবার আসুন বন্ধুরা, আমরা শুনে নিই এই সম্পর্কে আমাদের আজকের আরেকটি অনুষ্ঠান।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব সমবায় সমদায়। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর অর্জুন কুমার মণ্ডল। ইনি পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন সমবায় সমিতি সমূহের অতিরিক্ত নিবন্ধক। নমস্কার অর্জুনবাবু, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: আলোচনা শুরুতে আমি আপনার থেকে জানতে চাইব, সমবায় জিনিসটা কি?
2: যেমন নাকি একটা কোম্পানি বা একটা অ্যাসোসিয়েশন, এই ধরনের কয়েকটা গোষ্ঠী, একটা মানুষের গোষ্ঠী মিলে তাদের উন্নতির জন্য একটা প্রতিষ্ঠান, একত্রিত হয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করা। এবং সমবায় আইন যে
1: মানে সম ইন্টারেস্ট থাকতে হবে, সেই সময় ইন্টারেস্টের মানুষরা, একটা নির্দিষ্ট ইন্টারেস্টের মানুষরা নিজেদের মধ্যে একটা গোষ্ঠী গঠন,
2: যেমন কৃষক, কৃষিজীবী যারা, মৎস্যজীবী যারা বা পশুপালন যারা করেন, বিশেষ করে
1: মানে সময় ইন্টারেস্টের হতে হবে, মৎস্যজীবীর সঙ্গে আবার কৃষিজীবীর হবে না,
2: কৃষিজীবী না, এমন হতে পারে যে মৎস্যজীবী আবার কৃষিজীবী।
1: আচ্ছা, এটাও হতে পারে,
2: এটাও হতে পারে। এখন কৃষিজীবী তিনি একটা সমবায় সমিতিতে সদস্য হলেন, তিনি আবার সদস্য হতে পারবেন, যেমন ফিশারিতে সদস্য হতে পারবেন। তারপর মনে করুন উপভোক্তা সমবায় সমিতি, যেটা কনজিউমার কোঅপারেটিভ বলে, সেখানেও
1: হতে পারবে। আচ্ছা, সমবায়ের প্রয়োজনীয়তা কেন দেখা দিল এবং কবে থেকে এটা এলো?
2: সমবায়ের প্রয়োজন, সমবায় আমাদের দেশে 1904 সাল থেকে আরম্ভ হয়েছে।
1: আচ্ছা, সমবায়ের
2: 1904 সালে একটা আইন তৈরি হয়, সেই আইনটা শুধু ঋণ দান সমবায় সমিতির জন্য,
1: ও
2: শুধু টাকা দেবে আর নেবে,
1: মানে এটা শুধু ওইটুকুতে ছিল 1904 সালে।
2: এরকম আস্তে আস্তে আস্তে আস্তে 1912 সালে আবার একটা আইন হল, সেটা প্রথমে ছিল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, কিন্তু ক্রেডিটটা তুলে দিল, কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট হল।
1: আচ্ছা,
2: তার মানে যে কোনো ধরনের সোসাইটি হতে পারে।
1: আচ্ছা,
2: যেমন ধরুন এমন জায়গা নেই যেখানে এই কোঅপারেটিভ সোসাইটি করা যায় না।
1: আচ্ছা,
2: যেমন মনে করুন রিক্সা পোলার্স কোঅপারেটিভ সোসাইটি, যারা রিক্সা চালনা করেন।
1: আচ্ছা,
2: বিড়ি শ্রমিকদের জন্য
1: বিড়ি শ্রমিক কোঅপারেটিভ সোসাইটি,
2: তারপর যারা কন্ডাক্টর, বাস কন্ডাক্টর বা বাস ড্রাইভার বা ট্যাক্সি ড্রাইভারদের, এমনকি আমাদের এখানেও ট্যাক্সি যে কোঅপারেটিভ সোসাইটি আছে, আবার ফি পার্কিং এর কোঅপারেটিভ সোসাইটি আছে, অনেক ধরনের কোঅপারেটিভ সোসাইটি করা যায়।
1: এটা 1912 সালে এলো।
2: হ্যাঁ, তারপরে 1940 সালে এলো।
1: আচ্ছা, তারপরে আবার সংশোধন হলো।
2: হ্যাঁ, সংশোধন হলো, তারপরে এটা স্টেট সাবজেক্ট হয়ে গেল।
1: আচ্ছা, আগে কিসে ছিল?
2: আগে ছিল গভর্নমেন্ট, ব্রিটিশ সময় ব্রিটিশ গভর্নমেন্ট করতো, তারপরে স্বাধীনতার পর
1: মানে গভর্নমেন্টের কোঅপারেটিভ সোসাইটি ছিল আগে?
2: না, গভর্নমেন্টের কোন কোঅপারেটিভ ছিল,
1: গভর্নমেন্ট
2: আইন করেছিল। হ্যাঁ, গভর্নমেন্ট কন্ট্রোল। এইভাবে কোঅপারেটিভ সোসাইটি হলো, এখন এটা কম্বাইন্ড লিস্টে আছে।
1: আচ্ছা,
2: যে ইন্ডিয়া গভর্নমেন্টে একটা মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট এখন 2002 চলছে।
1: আচ্ছা,
2: আর আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট 2006 চলছে, সেটা 18 জানুয়ারি 2011 থেকে চালু হয়েছে।
1: আচ্ছা, কোঅপারেটিভের সুবিধাগুলো কি কি, সমবায় কেন দরকার?
2: কোঅপারেটিভের সুবিধা হচ্ছে, মনে করুন মহাজনীর দিন ছিল
1: তখনকার দিনে,
2: মহাজনীর দিন এবং তার

0: এখানে বিশেষ করে সারা ভারত এবং পশ্চিমবঙ্গেও প্রত্যেক গ্রাম এবং যে কৃষি নির্ভর গ্রাম প্রত্যেক গ্রামে কিন্তু এই একটা প্রাইমারি এগ্রিকালচারাল কালচারাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি বলে যে প্রাথমিক কৃষি ঋণদান সমবায় সমিতি সর্বত্রই আছে,
1: মানে প্রত্যেক
0: প্রত্যেক গ্রাম কভার করা আছে।
1: আচ্ছা আচ্ছা।
0: এবং বিশেষ করে এইটা ছিল কি আগে ঋণ দিত এবং সেটা শোধ করত, সিজনাল ছিল, তিন মাসের কাজ, মনে করে এক মাসে ঋণ দিয়ে দিল আর এক মাস বা দু মাসে ঋণ শোধ করলো, শোধ করে নিল আর কি। ফলে যে কোঅপারেটিভের যে আসল রূপ
1: সেটা
0: ছিল শুধু ঋণ দিল, ঋণ আবার শোধ করে নিল। এখন আস্তে আস্তে হলো কি এই একই জায়গাতে সার বীজ কৃষিতে যা যা লাগে পাওয়ার টিলার সে সমস্ত এইসব সমিতি থেকে ব্যবস্থা হতে থাকলো,
1: ব্যবস্থা লোনের মাধ্যমে।
0: হ্যাঁ, লোনের মাধ্যমে। এছাড়াও ব্যাংকিং বিজনেস করতে থাকলো বড় বড় যে সোসাইটিগুলো গ্রামাঞ্চলে রয়েছে, যেটা প্যাক্স বলে এগুলো।
1: এটা তো কোঅপারেটিভ ব্যাংক আছে, এটা কি সেই সিস্টেম? না
0: না, কোঅপারেটিভ ব্যাংক মনে করুন অনেক ধরনের কোঅপারেটিভ ব্যাংক আছে, যেমন সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক যেগুলো জেলাতে আছে, তার উপরে আছে স্টেট কোঅপারেটিভ ব্যাংক রাজ্য স্তরে, এবং নিচেতে আছে এই যে প্রাইমারি এগ্রিকালচার কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি, ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিগুলো। আর অন্য জায়গাতে আরবান কোঅপারেটিভ ব্যাংক আছে যেগুলো শহরাঞ্চলে ঋণ দিয়ে থাকে, যেমন গোল্ড লোন, তারপর এমনি অন্যান্য ব্যবসায়ী লোন ইত্যাদি, এবং ব্যাংকিং বিজনেসও করে।
1: তো এই যে সমবায়ের ব্যাপারটা, ধারণাটা, এটা কি কোন আন্দোলনের মাধ্যমে উঠে এসেছে?
0: আন্দোলন তো হয়েছিল ব্রিটিশের ওখান থেকে, রসডেল জাহাজে যারা কাজ টাজ করতে তারাই করেছিল। তারপর তো আস্তে আস্তে আন্দোলন
1: আর কোঅপারেটিভের ধারণাটা আসে।
0: হ্যাঁ, হ্যামিল্টন, ড্যানিয়েল হ্যামিল্টনও বিদেশ থেকে এসেছিলেন, তিনিও গোসবা অঞ্চলে কোঅপারেটিভ সিস্টেম চালু
1: করেছিলেন,
0: এমনকি এক টাকা যে ওখানে টাকারও প্রচলন করেছিলেন।
1: আচ্ছা।
0: এবং রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ, তিনিও এই সমবায়ের ব্যাপারে চিন্তা ভাবনা করে গেছেন। তার একটা উক্তি এখন বলা ভালো, তিনি বলেছিলেন যে গ্রামেতে যে দুধ উৎপাদন হয়, তখন তো শের ছিল, কেজি ছিল না,
1: একদমই তাই,
0: তো কারোর এক শের কারোর দু শের খাওয়ার পর নিজেদের
1: বেঁচে যায়,
0: কিন্তু বেঁচবে কোথায়? বেচার তো এক শের বা দু শের দুধের জন্য হাট চার মাইল দূরে হাটে তো যেতে পারবে না, তখন তো হাটে বা বাজারে রং প্রত্যেক ছিল না। সেই জন্য উনি বলেছিলেন যে একটা মিল্ক সোসাইটি, মিল্ক প্রডিউসার সোসাইটি যদি করা যায়, সেই সোসাইটি সব প্রত্যেকের বাড়িতে গিয়ে বা কোন একটা জায়গা সকলে এসে এই যে অতিরিক্ত যে দুধ সেই দুধগুলো দেবে, এবং এরা এই সমবায় সমিতি যে মিল্ক কোঅপারেটিভ সোসাইটি
1: তারা কিনে নেবে
0: এবং তারা রক্ষণাবেক্ষণ, যেমন চিলিং প্ল্যান তৈরি করা বা তাদের রক্ষণাবেক্ষণ করে
1: প্রক্রিয়াকরণ
0: করে বাইরে বাজারে ছেড়ে দেবে,
1: এটা করবে। আমাদের এখানে অতটা কাজ করলো না।
0: হ্যাঁ, মিল্ক ইউনিয়ন আছে।
1: আচ্ছা,
0: মিল্ক ইউনিয়ন আমাদের আছে, হিমুল আছে, তারপরে ভাগীরথী মিল্ক ইউনিয়ন রয়েছে আমাদের এখানে রয়েছে। তো
1: এটা রবীন্দ্রনাথের তখন
0: ধারণা ছিল।
1: আচ্ছা, উনি কি হ্যামিল্টনের ওখানে?
0: উনি হ্যামিল্টনের ওখানে গোসবায় গেছিলেন এবং কোঅপারেটিভ সম্পর্কে ওনাদের চিঠিতে আইডিয়া যে ধারণা আদান প্রদান হয়েছে।
1: আচ্ছা
0: আচ্ছা। এখন এই যে সমাজের সমুদায়,
1: হ্যাঁ না, এটাই আমি বলছি, এই যে সমবায়গুলো গড়ে উঠল, আমাদের আন্দোলনের কথা শুনলাম, সমবায়ের ধারণার কথা শুনলাম, সেখানে রবীন্দ্রনাথের মানসিকতাও আমরা জানতে পারলাম। এই সমবায়ের সদস্য কিভাবে হতে, সদস্য না হলে ঋণ পাওয়া যাবে না?
0: সদস্য তো হতেই হবে।
1: প্রথমে
0: বলি যে এই সমবায়ের সাতটা নীতি আছে, সেভেন প্রিন্সিপাল, সেটা আইনেও বলা আছে।
1: সেগুলো কি কি আছে?
0: সেগুলো আইনেরও তিন ধারাতে বলা আছে। প্রথমে হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে সকলে স্বেচ্ছা প্রণোদিত হয়ে সদস্য হবেন কোন সমবায় সমিতিতে, যে সমবায় সমিতিতে তার ইন্টারেস্ট আছে, যেখান থেকে তিনি কোন নিজস্ব সুবিধা পেতে পারেন, এইরকম। আরেকটা, এটা এক নম্বর হলো। দু নম্বর হলো যে নীতি, যে এই যে সমবায় সমিতি গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হবে, তার জন্য নির্বাচন
1: হবে,
0: রেগুলার করতে হবে, এবং সদস্য
1: পরিচালন সমিতি থাকবে,
0: পরিচালন সমিতি যেটা বোর্ড বলে সেই পরিচালন সমিতি থাকবে পাঁচ বছরের জন্য।
1: আচ্ছা,
0: এই একটা দু নম্বর গেল।
1: এবার নির্বাচনের মাধ্যমে,
0: হ্যাঁ নির্বাচনের মাধ্যমে, সেখানে তো দায়িত্ব তো প্রচুর।
1: আচ্ছা, অবশ্যই,
0: শুধু সুবিধা তো নিলে হবে না, নিজে পরিচালনা যে বোর্ড হবে, পরিচালন যে বোর্ড, সেই বোর্ডে অংশ

0: গ্রহণ করতে হবে।
1: আচ্ছা,
0: মনে করুন কোন নির্বাচনে যদি শেয়ার ক্যাপিটাল দেবে গচ্ছিত মূলধন, আর ওই যে সমবায় সমিতি যে লাভ করবে একটা নেট প্রফিট থাকে, আর কিছু অংশ তারা
1: সদস্যদের
0: মধ্যে বন্টন হবে, কিন্তু প্রত্যেকটা নয়।
1: তাহলে
0: কিন্তু বন্টন করার আগে নেট প্রফিট, গ্রস প্রফিট আর নেট প্রফিট আছে, গ্রস প্রফিট থেকে সমস্ত এস্টাবলিশমেন্ট কস্ট ইত্যাদি বাদ দেওয়ার পর যে নেট প্রফিটটা থাকলো, সেই নেট প্রফিটের থেকে বিভিন্ন ফান্ড তৈরি করতে হবে। যেমন অ্যাসেট তো ইরোশন হতে পারে,
1: অবশ্যই কোন খারাপ হবে সেটা সারাতে হবে,
0: এগ্রিকালচারের ক্ষেত্রে
1: নতুন কিছু আপনি প্ল্যান করবেন সেটার জন্য এক্সট্রা খরচ ধরবে।
0: মনে করুন সমবায় সমিতি কোনো ঘর নেই, তাহলে বিল্ডিং একটা ফান্ড তৈরি করতে হবে
1: একদম।
0: এবার যদি কর্মচারী থাকে, সেই কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের ব্যাপার আছে, ইপিএফ যেটা বলে, তারপরে এগ্রিকালচারাল স্টেবিলাইজেশন ফান্ড,
1: আচ্ছা,
0: যাতে আর কি স্টেবল থাকে, অ্যাসেটটা স্টেবল থাকে, ক্ষয় যাতে না হয়,
1: এগুলো সব বাদ দিয়ে তারপরে
0: তারপরে যেটা থাকবে, যে সেই প্রফিটটা যেটা থাকবে বর্ধিত, সেইটা থেকে বন্টন নামা হবে।
1: আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমি একটা জাস্ট জিজ্ঞেস করে নি, ধরুন আমরা নেট প্রফিট বলছি, লসে তো হতে পারে,
0: লস হলেই তো যাতে লস না হয়, সেজন্য পরবর্তীকালে এমন একটা ব্যবসা বা পরিকল্পনা করতে হবে, সেটা ওই সাধারণ সভার মাধ্যমেই করতে হবে, এবং এমন বোর্ড আনতে হবে যাদের পরিচালনায় যাতে লস যাতে না হয়।
1: আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা কথা জিজ্ঞেস করিনি, এই যে আমরা আলোচনাটা করলাম যে এইগুলো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, একটা ঘর করতে হবে কি নতুন প্রজেক্ট চালু করতে হবে, এগুলোর জন্য তো সবার পারমিশন লাগবে, নাকি বোর্ড ডিসিশন নিলেই হয়ে
0: না?
1: সেই জন্য আবার
0: জেনারেল মিটিং আছে,
1: মিটিং কত
0: মিটিং সেটা আসি এখন। আমি যে মোটামুটি তিনটে আমি যে নীতির কথা বললাম, আর আরো চারটে আছে, সেটা আমরা না
1: জাস্ট একটু বলে দেন কি কি আছে।
0: প্রথম হচ্ছে যে রাজ্য স্তরে বা জাতীয় স্তরে বা স্থানীয় স্তরে যে অন্যান্য যে সমবায় সমিতি আছে তাদের সঙ্গে যেন কোলাবোরেশন থেকে লিঙ্ক থাকে,
1: সুসম্পর্ক বজায়,
0: সুসম্পর্ক বজায়। মনে করুন ওখানে কোন কৃষি উন্নয়ন যে সমিতি রয়েছে, সেখানে মার্কেটিং সোসাইটি আছে, বিপণন সমবায় সমিতি আছে। বিপণন সমবায় সমিতির কাজ হলো, আগে হতো কি যে পাট আসতো, ধান আসতো, সেইগুলো পাট ধান এইসব করত, কিন্তু মার্কেটিং সোসাইটি শুধু তা করে না, এখন নানান ধরনের আর কি। মনে করুন ওখানে হোলসেল সবজির একটা মার্কেট তৈরি হলো, সেই বিপণন সমিতি ওটা পরিচালনা করলো, সেই সবজি মার্কেটে এলো ওই সমস্ত সদস্যদের কাছ থেকে যারা ওই প্রাইমারি এগ্রিকালচার কোঅপারেটিভ সোসাইটির সদস্য।
1: আচ্ছা,
0: তারা যদি সাহায্য না করে তাহলে
1: বিপণন
0: সমিতি চলবে না কি?
1: বাজারে না আসলে বিপণন,
0: তাহলে এখানে
1: বিপণন
0: সম্পর্কটা বজায় রাখতে হবে। আচ্ছা, এছাড়া আরেকটা আমাদের এখানে রয়েছে ইআরডিবি বলে, এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক, সেটা এরা ডিস্ট্রিক্টে থাকে, লোন এরা দেয় লং টার্মে, পাঁচ বছর থেকে পনেরো বছর পর্যন্ত। মিডিয়াম টার্ম লোন হলো পাঁচ বছর পর্যন্ত, আর শর্ট টার্ম লোন হলো এক বছর পর্যন্ত।
1: মানে সেগুলো কি কৃষি লোনগুলো?
0: শর্ট টার্ম যেগুলো, মনে করুন ধান ফসল ভিত্তিক, ধান যেটা ধান গম পাট, এতে যদি লোন দিয়ে থাকে
1: তাহলে
0: এক বছরের জন্য, তার জন্য স্কেল অফ ফাইন্যান্স থাকে। মনে করুন মেদিনীপুরে কোন একটা জায়গা স্কেল অফ ফাইন্যান্স মনে করুন ইয়ে করে চার হাজার টাকা, কথার কথা বলছি, চার হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া যাবে। আবার দক্ষিণ চব্বিশ পরগনা মনে করুন একটা জায়গা ছ হাজার টাকা স্কেল অফ ফাইন্যান্স এটা তৈরি করে, একটা
1: এটা ওই কোঅপারেটিভের কমিটি,
0: না একটা কমিটি থাকে ডিস্ট্রিক্ট লেভেলে, সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্টের অফিসার থাকেন, ব্যাংকের অফিসার থাকেন,
1: তারা কোঅপারেটর থাকে, কত হতে পারে লিমিট,
0: তারপরে ধরুন অগ্রণী কোন কৃষক থাকেন, এরা মিলে একটা ঠিক করেন স্কেল অফ ফাইন্যান্স কি হবে,
1: কি হতে পারে,
0: এক এক জেলায় এক এক
1: রকম হবে। আচ্ছা, তারপরে একটা কি আছে পঞ্চম?
0: আচ্ছা, পঞ্চম হচ্ছে মানুষের জন্য ভাববে, স্থানীয় মানুষ সেখানে যে
1: মানে কোঅপারেটিভের বাইরে যারা থাকবে তাদের কথাও ভাববে,
0: তাদের কথাও ভাববে, যদি কোন প্রফিট প্রফিট যদি ক্ষমতায় থাকে তাহলে কোন উন্নয়ন করবে,
1: রাস্তার
0: উন্নয়ন। আরেকটা কথা, এই যে সমবায় যে শিক্ষা এডুকেশন, কোঅপারেটিভ এডুকেশন,
1: কোঅপারেটিভ এডুকেশন
0: সদস্যরা পায়, এবং যারা সদস্য নয় যারা প্রসপেক্টিভ তারা পরে সদস্য হবেন, মনে করি সম্ভাব্য, মনে করি একজন আছে তার তিন চারটি ছেলে আছে, তারা তো এখন সদস্য নয়, তাহলে তারা তাদেরকেও আর কি কোঅপারেটিভ এডুকেশন দেওয়া যাবে।
1: আচ্ছা,
0: এই যে সাতটা নীতি, এই সাতটা নীতির উপরে নির্ভর করে সমবায় সমিতিগুলো চলবে।
1: তাহলে এই যে সমবায় সমিতিগুলো চলছে তাদের বাৎসরিক একটা, আচ্ছা নির্বাচনটা কি বাৎসরিক?
0: না, নির্বাচন হচ্ছে পাঁচ বছর পর,
1: পাঁচ বছর পর,
0: আগে তিন বছর ছিল, সেটা অ্যামেন্ডমেন্ট।

0: পাঁচ বছর হয়ে,
1: এই ক্ষেত্রে সদস্যদের কি দায়িত্ব আছে, কি দায় আছে, কি দায়িত্ব আছে?
0: মনে করুন প্রতি বছর একটি করে সাধারণ সভা হবে, একে বলছে অ্যানুয়াল জেনারেল মিটিং।
1: এই সাধারণ তো লাভ ক্ষতি সমস্ত কিছু সব দেখিয়ে দিচ্ছে
0: না, তাতে বলা আছে যে কি কি এজেন্ডা থাকবে,
1: ও সেটাও নির্দিষ্ট থাকবে।
0: মনে করুন অডিট রিপোর্ট, অডিট হচ্ছে একটা খুব বিরাট জিনিস, যে টাকা পয়সা ঠিক ঠিক হিসেব রাখছে কিনা, লাভ হবে কিনা, সেটা তো অডিট রিপোর্টই বলবে
1: একদমই।
0: আর যদি এখন এমন দেখা যায় যে অডিট করছে না অনেকদিন থেকে, বছরের পর বছর অডিট করছে, তাহলে তার স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কে কিছু জানা যাবে না। এই সমবায় সমিতি স্বাস্থ্য জানতে গেলে তাহলে এই অডিট রিপোর্টের একটা আলোচনা একটা এক নম্বরে এজেন্ডা। অ্যানুয়াল বাজেট তৈরি করতে হবে, যে পরের বছর কি বাজেট হবে,
1: কিরকম হয়েছিল, এবার কত হবে,
0: এবার কি ধরনের বাজেট হবে, কত টাকার বিজনেস করা হবে, এটা তারপরে ঋণ যে দেওয়া হলো সেটা কিভাবে, কত আদায় হয়েছে, কত খেলাপি আছে, ওভারডিউ কত আছে, ডিফল্ট কি, এই নিয়ে আলোচনা
1: হলো, ওখানে হিসেব তুলে ধরতে হবে।
0: হ্যাঁ, হিসেব তুলে ধরতে
1: হবে, কত টাকা ঋণ দেওয়া হয়েছে, তারপরে সব ডিফল্টার কত আছে, সবগুলো তুলে ধরতে হবে।
0: এমনও হয় অনেক ক্ষেত্রে জেনারেল মিটিং আলোচনার পর বলে একটা দল তৈরি করে দিল 20-25 জনের, যে তারা গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে
1: সার্ভে করবে,
0: সার্ভে না আদায় করে আসবে, যেগুলো অনাদায়ী
1: রিকভারি
0: রিকভারি টিম আর কি, এরকম হয়
1: না। ওরা যাদের থেকে রিকভারি করবে তারাও তো সদস্য,
0: তারাও সদস্য, কিন্তু এমন হতে পারে সদস্যরা আসছেন না। যে সমদায় বলা হচ্ছে, দায় তো সকলেই আছে, তিনি যে ঋণ যে তিনি নিলেন তিনি তো ফেরত দেবেন, ফেরত যদি না দেয় তাহলে মনে করেন ঋণটা আসে কোথা থেকে, কোন
1: কন্ট্রিবিউশন হয়
0: তা কি করে হবে। মনে শেয়ার ক্যাপিটাল কত আর উঠলো, মনে করুন 1,00,000 টাকা, কিন্তু চাহিদা হলো 50,00,000 টাকা, তাহলে পাবে কোথা থেকে?
1: এই জন্য
0: ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আছে, জেলা স্তরে যে কেন্দ্রীয় সমবায় ব্যাংক আছে সেই সমবায় ব্যাংক ঋণ দান করবে, এমন একটা রেটে ঋণ দান করবে, তার 2% বেশি রেটে ওদের কাছ থেকে
1: সদস্যদের
0: সদস্যদেরকে দেবে। এই 2% থাকবে যাতে এস্টাবলিশমেন্ট কস্ট এগুলো হতে পারে,
1: মানে এটাও নির্দিষ্ট আছে 2% বেশি আপনি নিতে পারবেন না,
0: না এরকম মোটামুটি
1: ব্যাংকের থেকে যত পার্সেন্টে আপনি লোন নেবেন
0: মোটামুটি 2% হতে পারে। কিন্তু শুধু লোন দেওয়া তো নয়, একটা সমবায় সমিতিতে মনে করুন পেস্টিসাইড, তারপরে ফার্টিলাইজার,
1: কৃষি সরঞ্জাম
0: এইসবগুলো তো আবার বিক্রি হয়।
1: আচ্ছা,
0: সমুদায় এই কথা বলছি যে প্রত্যেক সদস্য যে এই যে জিনিসপত্র আছে এখান থেকেই যেন সকলে নেন,
1: যদি আবার বাজার যদি বাইরে থেকে
0: তাহলে সমবায় সমিতি তো আর সচল হবেন না, হবে ভায়াবল হবে কি করে? ভায়াবল হতে গেলে তাহলে সমবায় সমিতির সঙ্গে যোগাযোগ রাখতে হবে, শুধু ঋণ নিয়ে তারপর ঋণ শোধ হলো এটা তো করলে হবে না, আরো আরো যে কাজকর্ম করে।
1: কোন সদস্য দেখে যে জিনিসটা ধরুন যে সারটা আপনার থেকে নিচ্ছে তার বাইরে কম দামে পাচ্ছে, তো ও তো
0: সাধারণত সেরকম হয় না,
1: হয় না নর্মালি হয়,
0: এমন হয় যে বাইরে বাজারে দাম এমন আছে যেই মাত্র সোসাইটিতে সমবায় সমিতিতে কোন সার এসে গেল বাজারের দাম
1: কমিয়ে দিচ্ছে,
0: যখন দেখা যাবে যে সমবায় সমিতিতে পাওয়া যাচ্ছে না তখন বাজারের দামটা বেশি হয়ে যাচ্ছে, এরকম আমরা আর কি দেখেছি। আচ্ছা, আজ যেটা বলছিলাম যে যে জিনিস আলোচনা হওয়ার কথা, এটা বললাম তো ঋণ দেওয়া ঋণ আদায়, নেট প্রফিটটা বন্টন কতটুকু, নেট প্রফিট বন্টন করা যাবে সেটা কিন্তু অডিট রিপোর্টের উপর নির্ভর করবে। যদি অডিট রিপোর্ট বলে দেয় যে এত প্রফিট হলো নেট প্রফিট, তাহলে সেই নেট প্রফিটের অন্য সব অ্যালোকেশন করতে হবে, এই বিভিন্ন ফান্ডে যে ফান্ডগুলোর কথা বললাম, বিভিন্ন ফান্ড অ্যালোকেট করার পর যে টাকাটা থাকবে
1: নেট প্রফিট সেটা সমানভাবে বন্টন হবে না, শেয়ার ভিত্তিক
0: আনুপাতিক প্রপোর্শনালি হবে।
1: আমি এটাই বলছি যে সদস্য হওয়ার সময় কি কোন শেয়ার কিনতে হয়?
0: হ্যাঁ নিশ্চয়ই, শেয়ার না হলে ওইটাই হচ্ছে শেয়ার সার্টিফিকেট দেওয়া হয়।
1: আচ্ছা,
0: সেইটাই হচ্ছে সদস্য, যে তিনি সদস্য তার পরিচয়।
1: মিনিমাম শেয়ার আছে না?
0: মিনিমাম শেয়ার ধরুন 100 টাকা,
1: 100 টাকা মিনিমাম শেয়ার কিনে সে সদস্য হবে, মানে যত শেয়ার বেশি থাকবে ততই তো তার লাভ।
0: হ্যাঁ, এবার মনে করুন সে তার 1,00,000 টাকা দরকার, 10,000 টাকা ধরুন 10,000 টাকা ঋণ দরকার,
1: সেটা 100 টাকা শেয়ার,
0: 100 টাকা শেয়ারে হবে না,
1: তার আনুপাতিক হার আছে।
0: 100 টাকা হলে 10 গুণ হলে কত? 1,000 হয়,
1: 1,000
0: তাহলে 1,000 টাকা,
1: মানে শেয়ারের 10 গুণ পর্যন্ত সে ঋণ নিতে পারে,
0: ঋণ নিতে পারে। আচ্ছা, আর আছে বাইলো যদি থাকে,
1: বাইলো
0: সমবায় সমিতির বাইলো থাকে, যেরকম একটা কনস্টিটিউশন থাকে, অ্যাসোসিয়েশন যেমন একটা মেমোরেন্ডাম থাকে, কোম্পানিতে যেমন আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন মেমোরেন্ডাম থাকে, সেই রকম বাইলো থাকে। বাইলোতে মোটামুটি কি ধরনের বিজনেস করবে, সেই সব অবজেক্ট কি, সেই সব বলা থাকে, এবং আইনের প্রভিশনগুলো সেখানে উল্লেখ থাকে।

0: আর তাকে ইন্সপেকশন বা এনকোয়ারি যদি রিপোর্ট থাকে তার সেই ইন্সপেকশন এনকোয়ারি যে গভর্নমেন্ট করেছে সেখানে কি কি সুপারিশ করা আছে সেই নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও বোর্ডে যে ডিরেক্টর থাকে তাদের যদি কোনো আত্মীয় স্বজন ওখানে নিয়োগ পায় সে নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, এছাড়া যেটা এটা বললাম যে এই নির্বাচন, এবার নির্বাচন
1: পাঁচ বছরে একবার, আচ্ছা সাধারণ সভা হবে বছরে একবার,
0: বছরে
1: যদি প্রয়োজনে মাঝখানে দরকার হয়ে পড়ে
0: তাহলে হাফ ইয়ারলি জেনারেল মিটিং একটা আছে, এটা বাধ্যতামূলক।
1: কি কারণে হতে পারে সেটা? হাফ ইয়ারলি,
0: হাফ ইয়ারলি জেনারেল মিটিং হচ্ছে ধরুন সমবায় সমিতির কাজকর্ম উপরে বোর্ড একটা প্রতিবেদন দিতে পারে যে এরকম কাজকর্ম স্ট্যান্ড স্টিল হয়ে যাচ্ছে, এই করলে ভালো হবে, তাহলে সাধারণ সদস্য জানুক যে
1: সদস্যদের থেকে দাবি উঠলো,
0: দাবি
1: কোনো একটা কারণে,
0: দাবি উঠলে সেটা হচ্ছে স্পেশাল জেনারেল মিটিং,
1: সেটা আবার
0: সেটা পরে বলছি।
1: আচ্ছা,
0: অ্যানুয়াল জেনারেল মিটিং হয়ে গেল যেটা বাধ্যতামূলক প্রতি বছরে করতে হবে, হাফ ইয়ারলি জেনারেল মিটিং ও বাধ্যতামূলক। যে অ্যানুয়াল
1: সেটা কারা ডিসাইড করবে?
0: অ্যানুয়াল জেনারেল মিটিং না, এটা বলা আছে যে অ্যানুয়াল জেনারেল মিটিং যখন হলো তার ছ মাস পেরিয়ে গেলে এবং আট মাসের মধ্যে, ছ মাস থেকে আট মাসের মধ্যে একটা হাফ ইয়ারলি জেনারেল মিটিং করতে হবে।
1: আচ্ছা, বছরে দুবার বলাই আছে,
0: হ্যাঁ বছরে আলোচনা করা সম্ভব,
1: যেগুলো বার্ষিক সভায় আলোচনা হবে না সেইগুলো হাফ ইয়ারলি,
0: সেগুলো আলোচনা করা যাবে, কিন্তু ওই যে ছ মাসে যে কি কাজ করলো
1: সেটারও
0: একটা রিভিউ করে,
1: সেটারও রিভিউ করবে। আচ্ছা, এটা তো বার্ষিক ব্যাপারগুলো গেল, দৈনন্দিন কাজে এদের দায় দায়িত্ব।
0: এর আগে একটু বলে নিই যে দায়তার ব্যাপারে, এই যে নির্বাচন যে হচ্ছে সেখানে দায়িত্ব থাকছে যে নমিনেশন ঠিকঠিক দেওয়া, তারপরে অ্যানুয়াল জেনারেল মিটিং এ, শুধু ইলেকশনে নয়, প্রত্যেক অ্যানুয়াল জেনারেল মিটিং বলুন, হাফ ইয়ারলি জেনারেল মিটিং যাতে অ্যাটেন্ড করে, কারণ কোরাম না হলে আমি মিটিং আরম্ভ করতে পারলাম না।
1: কোরাম মানে মানে কত মিনিমাম?
0: আধ ঘন্টার মধ্যে ওয়ান ফিফথ টোটাল মেম্বারশিপ।
1: আচ্ছা, ওয়ান
0: যদি পাঁচশো হয় মেম্বার তাহলে একশো, কিন্তু বাইরেতে আবার যদি বলে দেওয়া থাকে বেশি বলে দেওয়া থাকতে পারে যে কোরাম ওয়ান থার্ড,
1: তাদের প্রেজেন্ট না থাকলে সভা,
0: তাহলে দায়িত্ব এখানে রয়েছে প্রত্যেক সদস্য যে ঠিকঠিক ভাবে ওরাম তৈরি করা যাতে আলোচনা হয়। এবার আপনি যে প্রশ্নটা করলেন যে এছাড়া
1: প্রাত্যহিক কাজে কি
0: কি দায়িত্ব, প্রাত্যহিক কাজের দায়িত্ব বলতে মনে করুন যে কোঅপারেটিভ ফার্মিং সোসাইটি বা কোঅপারেটিভ জয়েন্ট ফার্মিং সোসাইটি তারা করতে পারে। আর প্রাথমিক দায়িত্ব সম্পর্কে যেটা বললাম সেটা হলো এই যে মার্কেটিং সোসাইটিকে সাহায্য করা, সোসাইটি থেকে
1: ঋণ নেওয়া এবং সোসাইটি থেকে কেনাকাটা করা,
0: কেনাকাটা করা যাতে সোসাইটি সচল থাকে,
1: মানে সমস্ত কন্ট্রিবিউশন যেন সোসাইটির মাধ্যমে,
0: সোসাইটির মাধ্যমে হয়।
1: আচ্ছা, মানে প্রত্যেকটি সদস্যকে তার সমবায়ের যাতায়াত করতে হবে, তার প্রত্যেকটি মিটিং এ অংশ নিতে হবে, এবং যা কিছু কেনাকাটা সদস্য তার এই সমবায়ের মাধ্যমেই করবে, এবং যা কিছু নিজের জিনিস সেটাও সমবায়কেই দেবে,
0: সমবায়কেই দেবে।
1: তাহলে সমবায়
0: কিন্তু সমবায়েরও দায়িত্ব আছে যে ঠিকঠিক ভাবে তার
1: সদস্যরা যেন
0: তাদের দামটা পায়
1: এবং তার জিনিসটা যেন বিক্রি হয়।
0: এইভাবে আর কি দায় যদি ঠিকমতো প্রত্যেক সদস্য পালন করে তাহলে সমবায় সমিতি সচল থাকবে, সুস্থভাবে সচল থাকবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এসে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, আজ আমরা আলোচনা করলাম সমবায় সমুদায়, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন ডক্টর অর্জুন কুমার মণ্ডল, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন সমবায় সমিতি সমূহের অতিরিক্ত নিবন্ধক। আপনাকে অনেক ধন্যবাদ।
0: আপনাদেরকে ধন্যবাদ, নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা।

বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান,

0: সবুজ নয়। ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। চলছে ফিফা বিশ্বকাপ, আর সেই বিশ্বকাপ উপলক্ষে কানাডার ভ্যাঙ্কুভার শহরে দেখা মিলছে 17-তলা বাড়ির সমান উঁচু এক দানবীয় ফুটবলের। শহরের অন্যতম পরিচিত ল্যান্ডমার্ক সায়েন্স ওয়ার্ল্ড মিউজিয়ামের সুবিশাল জিওডেসিক ডোমটিকে ম্যাচ বলের আদলে মুড়ে দেওয়া হয়েছে, আর তাতেই তৈরি হয়ে গেছে 17-তলা ভবনের সমান উঁচু এই ফুটবল, যেটি এখন পুরো বিশ্বের ফুটবল প্রেমী ও সংবাদ মাধ্যমের নজর কাড়ছে। গম্বুজের নিখুঁত মাপ নিতে আকাশে ওড়ানো হয় লেজার প্রযুক্তির ড্রোন। বলের লোগো ও বিশ্বকাপের ট্রফির অংশটি এমনভাবে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে বসানো হয়েছে, যাতে ক্যামেরার এক ফ্রেমে সায়েন্স ওয়ার্ল্ডের পাশাপাশি স্টেডিয়াম, শহরতলি, নীল জলরাশি আর পেছনের পাহাড়গুলো চমৎকারভাবে ধরা পড়ে। প্রাণ বাঁচাতে চোর নিজেই পুলিশ ডাকছে, এরকম ঘটনা আগে শুনেছেন? নিশ্চয়ই না। বন্ধুরা, ঠিক এমনটাই ঘটেছে ব্রিটেনের উইগান এলাকায়। ড্যানিয়েল ম্যানসিল নামের এক 26 বছর বয়সী চোর একটি বন্ধ থাকা বাণিজ্যিক ভবনে চুরির উদ্দেশ্যে হানা দেয়। বাড়িটির পেছনের একটি ছোট বাথরুমের জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল সে। ড্যানিয়েল যখন মাথা এবং বুক গলিয়ে ভেতরে ঢোকে, তখন জানলার ভারী ফ্রেমটি তার পিঠের ওপরে এসে আটকে যায়। প্রায় 3.5 ঘন্টা কনকনে ঠান্ডার মধ্যে উল্টো হয়ে ঝুলেছিল চোর। তীব্র যন্ত্রণায় চিৎকার করলেও গভীর রাতে কেউ তার আওয়াজ শুনতে পায়নি। অবশেষে পকেট থেকে কোনো মতে ফোন বের করে সে জরুরি সেবা 999 কল করে। দমকল কর্মীরা এসে জানালার ফ্রেম কেটে তাকে উদ্ধার করে। আলাস্কার তালকিটনা নামক ছোট্ট শহরের জনসংখ্যা মাত্র 100। 1997 সালে সেখানে মেয়র নির্বাচনের সময় স্থানীয় মানুষজন প্রার্থীদের উপর এতটাই বিরক্ত ছিলেন যে রসিকতা করে তারা ব্যালট পেপারে স্টাবস নামের একটি সদ্য জন্মানো বিড়ালের নাম লিখে দেন। অবাক করা বিষয় হল, শহরের সিংহভাগ মানুষ এই বিড়ালটির নামেই ভোট দেয়। নির্বাচনের নিয়মানুযায়ী স্টাবস অফিসিয়াল মেয়র নির্বাচিত হয়। মেয়র হিসেবে স্টাবসের কোনো রাজনৈতিক ক্ষমতা না থাকলেও সে ছিল শহরের প্রধান আকর্ষণ। শহরের একটি দোকান ছিল তার অফিসিয়াল ঠিকানা। প্রতিদিন বিকেলে সে সেখানে যেত আর ক্রিস্টাল গ্লাসে করে জল এবং ক্যাটনিপ পান করত। এদিকে স্টাবসের কারণেই প্রত্যন্ত শহরে পর্যটকদের ভিড় উপচে পড়ত। 2013 সালে হিংস্র কুকুরের আক্রমণে স্টাবস যখন মারাত্মক জখম হয়েছিল, পুরো শহরের মানুষ চাঁদা তুলে তার চিকিৎসার ব্যবস্থা করে। বন্ধুরা, কখনো শুনেছেন যে মৃত মানুষের শ্রাদ্ধানুষ্ঠানে হাজির হয়েছেন স্বয়ং ওই ব্যক্তি? ব্রাজিলের

গুনহাস শহরের 59 বছর বয়সী গাড়ি ধোয়ার কর্মী গিলবার্তো অ্যারাউজো বেশ কিছুদিন ধরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিলেন না। এর মধ্যে স্থানীয় একটি মর্গে ঠিক তার মতোই দেখতে এক ব্যক্তি দেহ আসে, যাকে গুলি করে হত্যা করা হয়েছিল। গিলবার্তোর ভাই মর্গে গিয়ে দেহটি শনাক্ত করেন। পরদিন বাড়ির উঠোনে শেষকৃত্যের আচার চলাকালীন ভিড় ঠেলে ভেতরে ঢুকে পড়েন স্বয়ং গিলবার্তো। তাকে দেখে সে তো হুলস্থুল কাণ্ড, কয়েকজন ভয়ে মূর্ছা যান, বাকিরা চিৎকার করে এদিক ওদিক পালাতে শুরু করেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ডাকতে হয় পুলিশ। আসলে মর্গের দেহটি ওই শহরেরই অন্য এক ব্যক্তির, যার চেহারা অলৌকিকভাবে গিলবার্তোর সঙ্গে মিলে গিয়েছিল। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মাঝে মাঝে বাড়ি থেকে বেরিয়ে পড়তে ইচ্ছে করে, কিন্তু তা বলে পায়ে হেঁটে 450 কিলোমিটার ইতালির কোমো শহরের এক ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে কোনো একটি বিষয়ে প্রচণ্ড ঝগড়া করেন। ঝগড়ার পর মাথা গরম হয়ে যাওয়ায় তিনি ঘর থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেন। রাগ এতটাই বেশি ছিল যে তিনি আর থামেননি, হাইওয়ে ধরে সোজা দক্ষিণ দিকে হাঁটতে থাকেন। দিনে গড়ে প্রায় 60 কিলোমিটার করে হেঁটে তিনি টানা 7 দিন পর ইতালির ফানো নামের একটি উপকূলীয় শহরে পৌঁছন, যা তার বাড়ি থেকে প্রায় 450 কিলোমিটার দূরে অবস্থিত। এদিকে এক সপ্তাহ আগে তাঁর স্ত্রী পুলিশে ডায়েরি করেছিলেন যে তার স্বামী নিখোঁজ। পুলিশ তাকে একটি হোটেলে থাকার ব্যবস্থা করে এবং তাঁর স্ত্রীকে খবর দেয়। তাঁর স্ত্রী ফানো শহরে এসে স্বামীকে গাড়ি করে বাড়ি ফিরিয়ে নিয়ে গেছেন। তবে পুলিশ লোকটিকে প্রায় 400 ইউরো জরিমানা করেছে, সেই টাকা তাঁর স্ত্রীকেই দিতে হয়েছে। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের বিষয়ে সকলের মধ্যে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি আজ গুজরাটের সানন্দে সিজিসেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করে বক্তব্য রাখেন। পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকট, সময়োপযোগী সিদ্ধান্ত ও যথাযথ কূটনীতির মাধ্যমে ভারত সফলভাবে মোকাবিলা করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। তিনি আজ রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, কোনো বিধায়ক জনস্বার্থে প্রশ্ন তুললে সরকারের তা ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত। আইআইটি খড়গপুরের সমাবর্তনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ভারতের প্রথম এই আইআইটিকে সমস্ত আইআইটির জননী হিসেবে অভিহিত করেছেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির 6 দিনব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য আজ তেহরানে শুরু হয়েছে। শেষকৃত্যে ভারতের প্রতিনিধিত্ব করছেন বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16-এ কানাডা মরক্কোর বিরুদ্ধে এবং প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সানন্দে সিজিসেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেছেন। 7,500 কোটি টাকারও বেশি অর্থ বিনিয়োগে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের অধীনে গড়ে ওঠা এই কেন্দ্রটি দেশের প্রযুক্তি উৎপাদন যাত্রায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করল। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের ক্ষেত্রে এটি এক বড় অগ্রগতি। সানন্দে প্রধানমন্ত্রী অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই কারখানাটি ঘুরে দেখেন এবং উৎপাদন পদ্ধতি পর্যবেক্ষণ করেন। তিনি কর্মরত ইঞ্জিনিয়ার ও অপারেটরদের সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী বলেন, এই কেন্দ্র থেকে উৎপাদন শুরু হবার ফলে আগামী দিনে এখানে বহু স্টার্ট আপ সংস্থা গড়ে উঠবে। এখান থেকে বহু শিল্প সংস্থা তাদের উৎপাদন শুরু করবে। আগামী দিনে এই অঞ্চলে প্রচুর কর্মসংস্থানও সৃষ্টি হবে। শ্রী মোদী আরও বলেন, বহু রাজ্যে সেমিকন্ডাক্টর ক্লাস্টার গড়ে উঠবে। ভারতের সেমিকন্ডাক্টর মিশনের বিষয়ে সকলের মধ্যে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে।
1: 5 সাল পহলে ভারত নে সংকল্প লিয়া থা কি দেশ কো সেমিকন্ডাক্টর হাব বানায়েঙ্গে। হাম ডিজাইন ইন ইন্ডিয়া, मेक इन इंडिया के मंत्र को लेकर आगे बढ़े और आज देश के तीसरे सेमीकंडक्टर प्लांट में भी चीप पैकेजिंग का कमर्शियल प्रोडक्शन शुरू हो रहा है।

0: প্রধানমন্ত্রী আজ রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মাধ্যমে রাজস্থানের পরিকাঠামো, জ্বালানি, পরিবহন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সুবিধা হবে। প্রধানমন্ত্রী যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন। এরপর তিনি বালোতারা জেলার পাঁচপান্দ্রায় দেশের অত্যাধুনিক গ্রিনফিল্ড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে 21শ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছিল, তবে সময়োপযোগী সিদ্ধান্ত, যথাযথ কূটনীতি এবং জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভারত সফলভাবে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করছে। যখন অনেক দেশ জ্বালানি সংকটের সমস্যার সম্মুখীন, তখন ভারত পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করে কার্যকর কৌশল গ্রহণ করেছে এবং নিজস্ব কূটনীতি প্রয়োগের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে।
1: हमने संकट शुरू होते ही रिफाइनरी के सामर्थ्य पर फोकस किया। औद्योगिक काम के लिए जो गैस बनती थी उसकी जगह रिफाइनरी को रसोई गैस एलपीजी बनाने के लिए कहा गया और 7 दिनों के भीतर एलपीजी के उत्पादन में बढ़ोतरी हुई। पहले जो 35,000 मैट्रिक टन एलपीजी का उत्पादन देश में होता था, संकट के दौरान वो 54,000 मैट्रिक टन बढ़ गया।
0: ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবাহ সুবিয়ান্তোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 থেকে 8 তারিখ ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় সফর করবেন। এটি হবে ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চতুর্থ সফর এবং 2018 সালের মে মাসে ভারত ইন্দোনেশিয়া সম্পর্ককে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার পর এটি হবে তার প্রথম দ্বিপাক্ষিক সফর। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশনের সরকারি প্রস্তাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন দিয়েছেন। এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ বিতর্ক, আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিধায়কদের কাজ শুধু আইন প্রণয়ন করা বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়া নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠাও তাদের অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে কোনো বিধায়ক জনস্বার্থে প্রশ্ন তুললে সরকারের তা ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মনে করেন। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লোকসভার অধ্যক্ষ বলেন, জনগণ বিপুল আস্থা ও বিশ্বাস নিয়ে বিধায়কদের নির্বাচিত করেন, তাই সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে আইআইটি খড়গপুরের 72তম সমাবর্তন অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মোট 3,936 জন পড়ুয়ার হাতে তাদের ডিগ্রি তুলে দেওয়া হয়। এদের মধ্যে 539 জন পিএইচডি, 31 জন এমএস পেয়েছেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ভারতের প্রথম এই আইআইটিকে সমস্ত আইআইটির জননী হিসেবে অভিহিত করে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ও জাতি গঠনের যাত্রাপথে এর অনন্য অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, গত 75 বছরে এই প্রতিষ্ঠানটি আইআইটি আন্দোলনের সূতিকাগার থেকে ভারতের অন্যতম প্রধান উদ্ভাবক, উদ্যোক্তা সৃষ্টি এবং শিক্ষাগত উৎকর্ষের কেন্দ্রে পরিণত হয়েছে। যারা আজ ডিগ্রি পেয়েছেন তাঁদের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী 2047 সালের মধ্যে বিকশিত ভারত এর লক্ষ্য পূরণে অবদান রাখার আহ্বান জানান।
2: ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি, এইমিং টু বিকাম এ ফুললি ডেভেলপড নেশন উইথিন ভারত বাই 2047, এন্ড উইদাউট দ্য কন্ট্রিবিউশন অফ দ্য গ্র্যাজুয়েটস এন্ড অ্যালুমনাই অফ দিস ইনস্টিটিউশন ইট ক্যানট বি পসিবল, সো ইউ হ্যাভ টু প্লে এ পিভোটাল রোল।
0: দিল্লির একটি আদালত আজ জাতীয় রাজধানী অঞ্চলে দাঙ্গার ষড়যন্ত্র মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। কারকাডুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সমীর বাজপেয়ী দুজনের জামিন আবেদনই নাকচ করে দেন। বিচার প্রক্রিয়া শুরু না হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় ধরে তাদের কারাবন্দী করে রাখা ব্যক্তিগত স্বাধীনতার মৌলিক অধিকারের লঙ্ঘন, এই যুক্তিতে তারা জামিন চেয়েছিলেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে শান্তিরক্ষা মিশনে ভারতের দীর্ঘদিনের অবদান এক বিশেষ স্বীকৃতি লাভ করেছে। কঙ্গোর পার্মানেন্ট অপারেটিং বেস সাকেতে অনুষ্ঠিত এক কুচকাওয়াজে জাতিসংঘের অধীনে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর 651 জন সদস্যকে মর্যাদাপূর্ণ জাতিসংঘ পদক বা ইউনাইটেড নেশনস মেডেল দেওয়া হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় পেশাদারী

0: কর্মদক্ষতা এবং নিষ্ঠাপূর্ণ সেবার স্বীকৃতি স্বরূপ ভারতীয় কন্টিনজেন্টকে সম্মান জানাতে গতকাল অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়াদ আলী খামেনিয়ের 6 দিনব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য আজ তেহরানে শুরু হয়েছে। প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে লক্ষ লক্ষ শোকার্ত মানুষ সমবেত হয়েছেন। তারা খামেনিয়ের কফিন এবং সেই বিমান হামলায় নিহত তার পরিবারের সদস্যদের কফিনের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করেন। ভারতের প্রতিনিধিত্ব করছেন বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মার্ঘেরিটা জানান, তারা ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সাম্প্রতিক সংঘাতের ঘটনায় নিহতদের পরিবারের প্রতিও তারা গভীর সমবেদনা জানিয়েছেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেব, চীনের প্রবীণ প্রতিনিধি হে ওয়েই, আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা। 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান অভিযানে খামেনির প্রাণ হারানোর পর এই শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে। আগামী কয়েকদিন ধরে এই শেষকৃত্য অনুষ্ঠান হবে। 9 তারিখে পবিত্র শহর মাশহাদে তাকে সমাহিত করার মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে। এরপর 40 দিন ধরে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। আর এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16-এর প্রথম খেলায় কানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। ওল্ড ট্রাফোর্ডে আজ 5 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে 7 ওভার 2 বলে 2 উইকেট হারিয়ে ভারত 79 রান করেছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের বিষয়ে সকলের মধ্যে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি আজ গুজরাটের সানন্দে সিজিসেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করে বক্তব্য রাখেন। পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকট, সময়োপযোগী সিদ্ধান্ত ও যথাযথ কূটনীতির মাধ্যমে ভারত সফলভাবে মোকাবিলা করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন জানিয়ে দিই আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে। একটু পরেই রাত 8:00 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন বাংলা গানের অনুরোধের আসর। 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিন অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। রাত 9:00 ভজন শুনবেন প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 9:15 আধুনিক গান শুভেন্দু দাস। 9:30 সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান মুখোমুখি, প্রমথনাথ বিশ্বের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত কার্যক্রমে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অর্ণব চট্টোপাধ্যায়, আকাশবাণী কলকাতা কেন্দ্রের নিবেদন। রাত 11:00 কীর্তন সুমিতা সাহা। 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই রাত 8:00 শুনবেন হিন্দি ছায়াছবির গান। 8:15 কাহে কাঁসা, উপস্থাপনায় সৈয়দ আজ আহমেদ। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক। রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী কলকাতা।
2: রামধনু কলম। 10ম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র 10ম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে

হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.edu.catian.akashbanikolkata, akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।

0: से बेहतर कुछ नहीं।
1: अपने परिवार को दीजिए सुरक्षित जीवन रूरल पोस्ट लाइफ इंश्योरेंस RPLI की लाइफ इंश्योरेंस पॉलिसीज के साथ। अपने नजदीकी डाकघर से आज ही संपर्क करें या indiapost.gov.in पर लॉग ऑन करें।
2: आकाशवाणी कोलकाता स्थानीय संवाद पढ़ी সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, শুধুমাত্র আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়াই বিধায়কদের কাজ নয়, তাদের সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের জন্য আয়োজিত দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ভাষণে তিনি আজ একথা বলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী সোমবার কলকাতায় আসছেন। রাজ্যে আপাতত দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। হকার সংগঠনগুলি এই দাবি করেছে। দলের নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের জন্য আয়োজিত দুদিনের প্রশিক্ষণ কর্মসূচি আজ শেষ হয়েছে। বিধানসভা এবং পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইড আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য ছিল নতুন বিধায়কদের সংসদীয় কার্যপ্রণালী সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া। সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, শুধুমাত্র আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়াই বিধায়কদের কাজ নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে তাদের।
3: आपकी नैतिक जिम्मेदारी बन जाती है कि इस कालखंड की विधानसभा के सदस्य के रूप में आपके विधानसभा के अंदर आपके वक्तव्य, आपके विचार, आप संसदीय संवाद, चर्चा, लोगों की अपेक्षा, आकांक्षा, चुनौती और उनको सपनों को पूरा करने का दायित्व आपका है, लेकिन राज्य के आकांक्षी राज्य की जिम्मेदारी भी आपकी है।
2: এদিকে রাজ্য বিধানসভায় আগামী 100 দিনের মধ্যে সম্পূর্ণ কাগজবিহীন বা পেপারলেস কাজ করা হবে বলে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস জানিয়েছেন। তিনি বলেন, এই লক্ষ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে।
4: পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার কিরণ রিজিজু তিনি এটা দেখছেন, উনি বলেছেন যে 100 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা পেপারলেস হবে। তার মৌ স্বাক্ষরিত হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, টাকাও কেন্দ্র থেকে স্যাংশন হয়ে গেছে এবং আমরা সেই দিকে এগোচ্ছি।
2: বিধানসভার মর্যাদা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে বিধায়কদের আরও দক্ষ করে তুলতে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ প্রক্রিয়া চলবে বলেও তিনি জানান। সমাপ্তি ভাষণে রাজ্যপাল RN রবি বিধায়কদের বিধানসভার মর্যাদা বজায় রেখে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান।
5: As a member of this legislative assembly,

0: Each one of you must bear in mind that you are not just an individual. You carry the dreams and aspirations of millions of your people.
1: কলকাতার তারাতলায় দুর্ঘটনায় উদ্ধার অভিযানে অংশ নেওয়া বিভিন্ন বাহিনীর কর্মীদের সম্মান জানিয়েছে রাজ্য সরকার। আলিপুর বডিগার্ড লাইন্স আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্ধারকারী বাহিনীর সদস্যদের সাহস, পেশাদারিত্ব ও মানবিকতার ভূয়সী প্রশংসা করেছেন।
2: एक साथ मिलकर हम लोग आगे काम करूंगी और एक भी इस तरीके से हादसा हमारी कलकत्ता और बंगाल में ना हो इसलिए हम लोग भी एक साथ काम करें।
1: ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় আরও দ্রুত কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে উদ্ধারকারী বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামে সজ্জিত করার জন্য 200 কোটি টাকা বরাদ্দেরও ঘোষণা করেছেন তিনি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী সোমবার রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে ওই দিন দুপুরে কলকাতায় পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেবার কথা। রাজ্য বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন রাজ্য জুড়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। তিনি বলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপির এই প্রথম সরকার গঠন করেছে, তাই এই জন্মদিন পালন নিঃসন্দেহে ঐতিহাসিক। বাংলার ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পূর্বতন সব সরকার কোণঠাসা করে রাখার চেষ্টা করেছে বলে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মন্তব্য করেছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষ উদযাপনের প্রাক্কালে আজ কলকাতায় ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে এক দেশ এক বিধান এক নিশান শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। রাজ্যে আপাতত দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন বলে হকার সংগঠনগুলি দাবি করেছে। হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহার নেতৃত্বে 3 সদস্যের একটি দল আজ মুখ্যমন্ত্রী জনতার দরবারে কর্মসূচিতে যান। হকারদের সমস্যাগুলি তারা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। সেখানেই মুখ্যমন্ত্রী এই আশ্বাস দিয়েছেন বলে অসিতবাবু জানান।
3: উচ্ছেদের বিষয় এবং হকার আইন অ্যাক্ট, স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্ট 2014 নিয়ে আলোচনা হয়েছে। তাতে উচ্ছেদের বিষয়ে আমরা কিছু পয়েন্ট তুলে ধরেছিলাম, সেক্ষেত্রে উনি সেটাকে এগ্রি করেছেন এবং বলেছেন যে অক্টোবর পর্যন্ত আমরা এই মুহূর্তে কোনো উচ্ছেদ করব না, এই পুজো পর্যন্ত যাতে হকার ভাইরা যারা করে খাচ্ছে তারা যেন করে খেতে পারে।
1: হকারদের সমস্যাগুলি খতিয়ে দেখতে রাজ্যস্তরে একটি মনিটরিং কমিটি তৈরির আশ্বাসও মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে অসিতবাবু সাংবাদিকদের জানিয়েছেন। তবে রেলের জমিতে হকার উচ্ছেদে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান। প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুনের তদন্তে বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠন করে ফের তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে তাঁর পরিবার দাবি করেছে। বরুণ বিশ্বাসের দাদা আজ জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি অভিযোগ করেছেন এই খুনের ঘটনায় তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে এসেছিল। প্রকৃত দোষীদের অনেকেই বিচারের আওতার বাইরে রয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দলের নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সহ সব পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে তার সিগনেটারির দায়িত্ব থেকেও অব্যাহতি চেয়েছেন তিনি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তাঁর উপর অনাস্থা ব্যক্ত করায় ইস্তফার সিদ্ধান্ত বলে প্রাক্তন অর্থমন্ত্রী জানান। পাশাপাশি বাজেট পেশের সময় তার সঙ্গে কোনোরকম আলোচনা করা হতো না বলেও চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন।
4: বাজেট আমি বলে দিই আপনাদের যে আমার সাথে খুব ডিসকাশন করে যে বাজেট তৈরি হয়েছে কখনোই সেটা তৈরি হয়নি, জনতা জেনেছে যখন তার কয়েক ঘন্টা আগে আমি জেনে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, কারণ তিনি হয়তো শুনেছেন আধিকারিকদের থেকে, আপনাদের মনে আছে হয়তো, যে এটা চন্দ্রিমা বলো এরকম বাজেট হবে না। কে তৈরি করতো আমি জানি না, বলতে পারবো না।
1: ইস্তফা দেওয়ার পরই চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বিরোধী দল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে চন্দ্রিমা ভট্টাচার্য ইস্তফা দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির দায়িত্ব তিনি নিজেই সামলাবেন বলে মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি সাধারণ সম্পাদক হিসেবে মদন মিত্র এবং কুণাল ঘোষের নাম ঘোষণা করেন।

0: যারা তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতে তারা আজ বলছেন 2023 পরে নাকি এই পার্টির কোন অস্তিত্ব নেই। দুটো মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আমি দুটো জেনারেল সেক্রেটারি অ্যাড করছি পার্টিকে সাহায্য করার জন্য, একটা মদন মিত্র আর একটা কুণাল ঘোষ। অন্য কমিটি মেম্বার যারা আছে তারা অ্যাজ ইট ইজ যেমন ছিল থাকবেন, শুধু স্টেট প্রেসিডেন্টের কাজটা আমি নিজে দেখে নেব।
1: বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, মমতা ব্যানার্জির আমলে রাজ্য দুর্নীতিগ্রস্ত পুলিশ স্টেটে পরিণত হয়েছিল।
2: তার আমলে একটা পুলিশ স্টেট চালাতেন, আর উল্টো দিকে দাঁড়িয়ে যারা চুরি চোরচুরির সঙ্গে চোরচুরি ছিলেন তারা প্রত্যেকেই ওই ট্রাইকার ভাগ নিতেন এবং সেই জন্যই তারা তাদের দলে ছিলেন।
1: অন্নপূর্ণা যোজনায় সারা রাজ্যের সঙ্গে নদিয়া জেলার মহিলারাও ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা করে পাচ্ছেন। সংসারের খরচ সামলাতে এই অর্থ তাদের বড় ভরসা বলে মন্তব্য করেছেন নদিয়ার কৃষ্ণনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতি এলাকার এক উপভোক্তা।
3: আগে আমরা 1,500 টাকা করে লক্ষ্মী ভান্ডারের টাকা পেতাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল 3,000 টাকা করে দেবেন, তা সেটা আমি গতকাল পেয়েছি এবং পেয়ে আমি সত্যি খুবই খুশি হয়েছি আর উপকৃত হয়েছি। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আমার নাম মমতা পণ্ডিত, দিগনগর, ব্রাহ্মণপাড়া।
1: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা ও উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে। এর ফলে উপকূলবর্তী জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বেশ কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে সোমবার থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, শুধুমাত্র আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়াই বিধায়কদের কাজ নয়, তাদের সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী সোমবার কলকাতায় আসছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন অনুরোধের আসর। আজ অনুরোধের আসরে প্রথম গানটি হৈমন্তী শুক্লার কণ্ঠে গানটি শুনতে চেয়েছেন গোবিন্দপুর শিবতলা হাওড়া থেকে আনন্দধারা, প্রতিমা ধারা, শ্রীমন ধারা ও প্রশান্ত ধারা।

শুনছেন অনুরোধের আসর, পরের গানটি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন কুহু মুখার্জি, জলাপাড়া সিঙ্গুর, হুগলি থেকে।

পূর্ব বর্ধমান জেলার মানকট থেকে সঞ্চারী ভট্টাচার্য, বিদ্যুৎভূষণ ভট্টাচার্য ও প্রতিমা ভট্টাচার্যের অনুরোধে পরের গানটি মান্না দের কণ্ঠে।

অনুরোধের আসরে পরের গানটি মৃণাল চক্রবর্তীর কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন কাইতি মাধবটিহি পূর্ব বর্ধমান থেকে সুব্রত কুমার ঘোষ।

বজবজ বাওয়ালি থেকে অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী ও লীলা চক্রবর্তীর অনুরোধে পরের গানটি শ্যামল মিত্রের কণ্ঠে।

আজ অনুরোধের আসরের শেষ গানটি মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে ধীরেন বসাক, অখিল বসাক, সনৎ বসাক ও কৃষ্ণ প্রামাণিক।

মাধুরী চট্টোপাধ্যায়ের গাওয়া এই গানটি দিয়ে অনুরোধের আসর আজ এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতায় অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আজ শনিবার, মানে গীতাঞ্জলিতে এক্সট্রা টাইম। সঙ্গে আছি অঙ্কুর কুণ্ডু। প্রথমেই শুনে নেব গত 7 দিনে খেলার দুনিয়ায় কি কি ঘটে গেল। শেষ হলো 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর খেলা। রাউন্ড অফ 16 শুরু হচ্ছে আজ থেকে। রাউন্ড অফ 16 এ কানাডা মুখোমুখি মরক্কোর, প্যারাগুয়ে খেলবে ফ্রান্সের বিরুদ্ধে, নরওয়ে বনাম ব্রাজিল, মেক্সিকো বনাম ইংল্যান্ড, পর্তুগাল বনাম স্পেন, ইউএসএ বনাম বেলজিয়াম খেলবে রাউন্ড অফ 16 এ, আর্জেন্টিনা ইজিপ্ট এবং সুইজারল্যান্ড কলম্বিয়া লড়াই করবে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর জন্য। 135তম ডোরান্ড কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হল। 25 জুলাই থেকে 23 অগস্ট 24টি দল প্রতিদ্বন্দ্বিতায় নামবে কলকাতা, রাঁচি, ইম্ফল ও শিলংয়ে। প্রথম ম্যাচই ডার্বি। মোহনবাগান ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে 25 জুলাই যুব ভারতীতে। AFC উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ 2026-27 প্রিলিমিনারি পর্বের জন্য 6টি গ্রুপে 24টি দল জায়গা পেল। ইস্ট বেঙ্গল মহিলা ফুটবল দল আছে গ্রুপ এ তে। ওই গ্রুপের বাকি দলগুলি হল সাবা FA, রোভার্স FC এবং রাজশাহী স্টার্স FC। ক্যালকাটা ফুটবল লিগ 2026-27 থার্ড ডিভিশন ম্যাচে গতকাল জয় পেল কুমারটুলি ইনস্টিটিউট, বেহালা অ্যাথলেটিক স্পোর্টস অ্যাসোসিয়েশন, BYS এভারগ্রিন ক্লাব এবং বাটা স্পোর্টস ক্লাব। শিলিগুড়ি প্রথম ডিভিশন ফুটবলের সুপার সিক্স এ জ্যোতির্ময় হেমরানের হ্যাট্রিকে মিলন পল্লী জয় ছিনিয়ে নিল দাদা ভাইয়ের থেকে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারতের ট্রফি পাওয়ার আশা দীর্ঘায়িত হল। অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকেই ছিটকে গেলেন স্মৃতি রেচারা। আগামীকাল বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ভারতীয় পুরুষ ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে 2টি ম্যাচেই পরাজিত হওয়ার পর মুখোমুখি হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে। আয়ারল্যান্ড যন্ত্রণা ভুলে শ্রেয়াসরা পারবে কি ফিরতে জয়ের রাস্তায়? চোখ থাকবে এই সিরিজের দিকে। উইম্বলডন 2026-27 মেন্স সিঙ্গলসে থার্ড রাউন্ডে জয় পেলেন জোকোভিচ সিনাররা, পরাজিত হলেন মেদভেদেব। উইমেন্স সিঙ্গলসে থার্ড রাউন্ডে জয় পেলেন কোকো গফ ও সাবালেঙ্কা। জাতীয় রেকর্ডধারী হাই জাম্পার ভারতের সার্ভিস কুসারে আগামী 10ই জুলাই মোনাকো পর্বে পুরুষদের ইভেন্টে ডায়মন্ড লিগে নিজের অভিষেক করতে চলেছেন। 65তম জাতীয় আন্তঃরাজ্য সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা হাই জাম্পার পূজা 1.83 মিটার উচ্চতা পার করে আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য যোগ্যতা অর্জন করেছেন। পুরুষদের লং জাম্পে শ্রীশঙ্কর সানওয়াজ ডেভিড পি এশিয়ান গেমসের জন্য যোগ্যতা অর্জন করলেন। জসবীর সিং, সচিন যাদব জ্যাভলিনে, নিরু পাঠক মহিলাদের 400 মিটার দৌড়ে, পুরুষদের 1500 মিটার দৌড়ে ইউনুস গুলভীর এবং রাহুল এশিয়ান গেমসের জন্য যোগ্যতা অর্জন করলেন। মহিলাদের লং জাম্পে ভারতের আনসি সৌজন এবং পুরুষদের হাই জাম্পে ভারতের সার্ভিস কুসারে নতুন জাতীয় রেকর্ডের অধিকারী হলেন।

0: 2026 WTT US স্ম্যাশে টেবিল টেনিসের ভারতীয় জুটি মানব ঠাকর ও মানুষ শাহ পুরুষদের দ্বৈত বিভাগে জাপানের বিরুদ্ধে জয় তুলে নিলেন। মহিলাদের দ্বৈত বিভাগে ভারতের দিয়া চিতাল ও যশস্বিনী জুটি তাইওয়ানের বিরুদ্ধে জয় পেলেন। ITTF ATTU এশিয়ান যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতের অনবদ্য পারফরমেন্স অব্যাহত রাখতে নেতৃত্ব দিয়েছেন সিন্ড্রেলা দাস, যার ফলে শুক্রবার ভারতের আরও দুটি পদক নিশ্চিত হয়েছে। ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে ভারতের দুরন্ত শুরু। ফাইনালে ইন্দোনেশিয়াকে পরাজিত করে প্যারা কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে স্বর্ণপদক পেলেন শীতল দেবী এবং শ্যাম সুন্দর স্বামী। প্যারা রিকার্ভ মেন্স টিম ইভেন্টে হরভিন্দর ও বিজয় সুন্ডি এবং প্যারা রিকার্ভ উইমেন্স টিমে ভাওনা ও পূজা পেলেন সোনা। এশিয়ান আন্ডার 20 রেসলিং চ্যাম্পিয়নশিপে 3টি সোনা, 3টি রূপ ও 3টি ব্রোঞ্জ পেয়ে ভারত 2 নম্বর স্থানে থাকলো, একে চীন। স্কোয়াশ PSA চ্যালেঞ্জের ট্যুর 2026 ফাইনালে মিশরের ফরিদা ওয়ালিদাকে পরাজিত করে ভারতের তানভি খান্না শিরোপা জয় করলেন। শুনে নেব বিস্তারিত খবর।
1: ফুটবলের মহাযজ্ঞ
0: জাপানের হৃদয় ভেঙে কোয়ার্টার ফাইনালের পথে সেলেসাউরা। ম্যাচের একদম শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির একটি নাটকীয় জয়সূচক গোলে জাপানকে হারিয়েছে ব্রাজিল 2-1 ব্যবধানে। পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এই জয়ের মাধ্যমে তারা বিশ্বকাপের শেষ 16 লড়াইয়ে নিজেদের জায়গা নিশ্চিত করেছে, যেখানে তাদের মুখোমুখি হতে হবে নরওয়ে। পেনাল্টি শুট আউটে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 4-3 ব্যবধানে স্তব্ধ করে দিয়ে বিশ্বকাপের শেষ 16-তে খেলার যোগ্যতা অর্জন করেছে প্যারাগুয়ে। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় অঘটনের জন্ম দিল তারা। নির্ধারিত 120 মিনিট শেষে দুই দলই 1-1 গোলে সমতায় ছিল। টাই ব্রেকারে আসা এই জয়ের ফলে তারা পরবর্তী রাউন্ডে চলে গেছে, যেখানে শেষ 16 লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হবে শিরোপা প্রত্যাশী ফ্রান্সের সঙ্গে। 2010 সালে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর পর আর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা দক্ষিণ আমেরিকান এই দেশটির জন্য এটি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়। সুইডেনকে 3-0 ব্যবধানে সহজেই হারিয়ে ফিফা বিশ্বকাপ 2026 শেষ 16 রাউন্ডে প্রবেশ করেছে ফ্রান্স। এই ম্যাচে ফরাসি দলটি তাদের আক্রমণ ভাগে দুর্দান্ত শক্তির মহড়া দিয়েছে। পরবর্তী রাউন্ডে ফ্রান্সের মুখোমুখি হবে প্যারাগুয়ে। 2010 সালে ট্রফি জয়ের পর এই প্রথম স্পেন বিশ্বকাপের কোনো নকআউট পর্বের ম্যাচে জয়লাভ করল। মিকেল ওয়ার্জাবল তাঁর দুর্দান্ত গোলের ধারা বজায় রেখে জোড়া গোল করেছেন, যার মাঝে পেদ্রো পোরো দেশের হয়ে তাঁর প্রথম আন্তর্জাতিক সিনিয়র গোলটি পান। অস্ট্রিয়াকে 3-0 ব্যবধানে হারিয়ে স্পেন বিশ্বকাপের শেষ 16-তে নিজেদের জায়গা নিশ্চিত করেছে, যার ফলে রাল্ফ রাংসনিকের অস্ট্রিয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। 44 বছরের মধ্যে নিজেদের প্রথম বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে অস্ট্রিয়া স্পেনের কাছে পাত্তাই পায়নি। ইউরি টিলমান্স অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে একটি বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে বেলজিয়ামের বিশ্বকাপ জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন এবং দলকে 3-2 ব্যবধানে জয় এনে দিয়েছেন। যদিও এই জয় প্রত্যাশিত ছিল সেনেগালের, কিন্তু অদৃষ্ট বোধহয় লিখে রেখেছে অন্য স্ক্রিপ্ট, যার ফলে সেনেগাল নয়, রাউন্ড অফ 16-এ পৌঁছল বেলজিয়াম। আটলান্টায় অনুষ্ঠিত 2026 ফিফা বিশ্বকাপের ম্যাচে কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিকের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে শেষ 16-তে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। তবে এই জয়ের জন্য তাদের বেশ বড়সড় এক ভয়ের মুখোমুখি হতে হয়েছিল। টমাস টুখেলের দল ম্যাচের 7ম মিনিটেই ব্রায়ান সেপেঙ্গার গোলে পিছিয়ে পড়ে। এরপর ম্যাচের 75তম মিনিট পর্যন্ত তারা এই ব্যবধানেই পিছিয়ে ছিল, যতক্ষণ না অধিনায়ক হ্যারি কেন গোল করে সমতা ফেরান। পরবর্তীতে এই ইংলিশ অধিনায়কই একটি দুর্দান্ত জয়সূচক গোল করে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে দেন। এই নাটকীয় জয়ের পুরস্কার হিসেবে শেষ 16-তে ইংল্যান্ডের মুখোমুখি হবে সহ আয়োজক মেক্সিকো। 2026 ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর মহানাটকীয় যুদ্ধে ক্রোয়েশিয়াকে 2-1 ব্যবধানে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছালো পর্তুগাল। টরন্টো স্টেডিয়ামে ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং লুকা মদ্রিচের শেষ দ্বৈরথে নির্ধারিত সময়ের রুদ্ধশ্বাস লড়াই শেষে শেষ হাসি হাসল পর্তুগিজরাই।
2: আর্জেন্টিনা কি আজকের মনোভাব রাউন্ড অফ 16-এর প্রতিপক্ষ ইজিপ্টের সামনেও দেখাবে?

0: কোচ মাঠে নেমে খেলেন না, খেললে ভালো হতো, কারণ স্কালোনি বলেছিলেন যে তাঁরা কাবো ভার্দেকে কোনো মতে হালকাভাবে নেবেন না। কিন্তু মাঠে যাঁরা নেমেছেন তাঁর দলের হয়ে, তাঁরা প্রতিপক্ষকে হালকাভাবে নিয়েছেন। কেমন ফুটবল উপহার দিলেন মেসিরা, সেই কথা পরে আসবে। তার আগে আসবে যে অসহনীয় মনোভাব নিয়ে তাঁরা খেললেন সেটা মানা যায় না। আর্জেন্টিনা খেলোয়াড়রা, এমনকি মেসি পর্যন্ত কাবো ভার্দেকে প্রতিপক্ষ মনে করেননি, যার ফল ম্যাচের প্রথম 30 মিনিট বাদ দিয়ে ভুগেছে আর্জেন্টিনা, যার ফল মেসির নির্বিষ ফ্রিকিক। তাহলে ভোজিনহা নামের প্রাচীরটাকে ভুলি কি করে? তাকে দেখে চীনের প্রাচীর পর্যন্ত ভাববে যে তার কোনো পলেস্তারা কি কখনো খসে পড়েছিল। তবে তাদের এই বিশ্বকাপের শেষ ম্যাচে শুধু ভোজিনহা নন, কাবো ভার্দের প্রত্যেক ফুটবলার যেন ধরে নিয়েছিলেন তাঁরা 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলছেন। সামনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সামনে ফুটবলের অন্যতম সেরা ফুটবলার, যে কোনো সময় ম্যাজিক দেখাতে পারেন। তবে এই সব আতঙ্ক নয়, রীতিমতো পর্যুদস্ত করেছে আর্জেন্টিনাকে। মেসিকে প্রথমেই মার্কিং করা শুরু করেন কাবো ভার্দের তিনজন ডিফেন্ডার, কিন্তু ম্যাচ যত গড়িয়েছে মেসি মাঠের নিচ থেকে ওপরে দৌড়েছে মার্কিং কাটার জন্য। তখনই তাকে মার্কিং এর কড়া জাল থেকে মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু তার পায়ে বল এলেই ডিফেন্ডাররা এমনভাবে ঘিরে ধরলেন যে মেসির মতো ঠান্ডা মাথার মানুষ পর্যন্ত ভুল করলেন। একাধিকবার বল হারালেন, একাধিকবার সঠিক পায়ে বল তুলতে পারলেন না, একাধিকবার ফ্রিকিক নিলেন, কিন্তু তার শট দম হারালো ভোজিনহার হাতে। আর্জেন্টিনার প্রথম গোল অবশ্য আসে মেসিরই পা থেকে, অসম্ভব ভালো ফিনিশ ছিল দুরূহ কোণ থেকে। তখন মনে হচ্ছিল আর্জেন্টিনা গোলের মালা পরাবে কাবো ভার্দেকে, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস যে কি জিনিস তা হারে হারে টের পেল তিনবারের বিশ্বকাপ জয়ী দল। স্কালোনি পর্যন্ত হতদম হয়ে পড়েছিলেন। কাবো ভার্দের কেভিন পিনা, দুয়ার্তে, ক্যাবরালরা মোটামুটিভাবে আর্জেন্টিনার ডিফেন্সকে তছনছ করল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দেখে মনে হচ্ছে তারাই আন্ডারডগ। প্রথম থেকে রক্ষণাত্মক খেলা শুরু করে কাবো ভার্দে, মেসির গোলের পর নিজেদের সংশোধন করে। একটা দীর্ঘ সময় রোমেরো মরিনাদের প্রেস করছিলেন তাঁরা, অবাক আর্জেন্টিনা ফাঁকা জায়গা দিতে শুরু করে প্রতিপক্ষকে। 23 বছরের লোপেস ক্যাবরাল এরই সুযোগ নিয়ে এই বিশ্বকাপের অন্যতম সেরা গোল করলেন। তারপর তার সেই উল্লাসে যেন প্রতিফলিত হল প্ল্যাকার্ডে লেখা, স্মল ল্যান্ড বিগ ড্রিম রিফিউজ টু লুজ। যদি আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারে, তার জন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য কাবো ভার্দের। এই সতর্কবাণী দরকার ছিল আর্জেন্টিনার, খেলার ঊর্ধ্বে তো কেউ নয়। তাই আবারও যেটা দিয়ে শুরু করেছিলাম, আর্জেন্টিনা কি আজকের মনোভাব রাউন্ড অফ 16 প্রতিপক্ষ ইজিপ্টের সামনেও দেখাবে? আসলে কাবো ভার্দের মতো দলগুলির জন্যই বিশ্বকাপের সৌন্দর্য আরো প্রতিফলিত হয়।
1: ফুটবলের মহাযজ্ঞ
0: 135তম ডুরান্ড কাপ 25 জুলাই থেকে এক নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে শুরু হতে চলেছে। এটি এশিয়ার সবচেয়ে ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা, যা 1888 সালে শুরু হয়েছিল। ওয়েস্টবেঙ্গল, মোহনবাগান ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের অনেক দল এই টুর্নামেন্ট খেলেছে। প্রথম ম্যাচটি 25 জুলাই কলকাতায় শুরু হবে এবং ফাইনাল খেলাটিও এখানেই অনুষ্ঠিত হবে। অন্যান্য স্টেডিয়ামগুলোর পাশাপাশি ডুরান্ড কাপের এই সংস্করণে রাঁচির বিরসা মুন্ডা স্টেডিয়াম প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে। দিন যত এগিয়ে আসছে উত্তেজনা তত বাড়ছে এবং গ্রুপ পর্বের তালিকাও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ওয়েস্টবেঙ্গল এবং মোহনবাগান সাউথ ইউনাইটেড ও সিআইএসএফ প্রোটেক্টরসের সাথে একই গ্রুপে থাকায় ডুরান্ড কাপের গ্রুপ পর্বেই কলকাতা ডার্বি দেখা যাবে। ট্রফির জন্য ডুরান্ড কাপ 2026-এ রেকর্ড সংখ্যক 24টি দল একে অপরের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। এই লীগ থেকে মোট 5টি ISL দল প্রতিনিধিত্ব করবে। ওয়েস্টবেঙ্গল, মোহনবাগান এবং জামশেদপুর FC-র পাশাপাশি রয়েছে মোহামেডান SC, যারা গত মরশুমে অবনমনের মুখোমুখি হয়েছিল এবং এবার নতুন দল স্পোর্টিং ক্লাব দিল্লির সাথে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে মুখিয়ে রয়েছে। গ্রুপ এ পুরো প্রতিযোগিতার সবচেয়ে উত্তেজনাপূর্ণ গ্রুপ, কারণ ভারতীয় ফুটবলের দুটি বৃহত্তম ক্লাব গ্রুপ পর্বেই একে অপরের মুখোমুখি হবে। মরশুমের আগে নতুন খেলোয়াড় দলভুক্ত করে নিজেদের ক্যাবিনেটে আরও একটি ট্রফি যোগ করার লক্ষ্যে ওয়েস্টবেঙ্গল এবং মোহনবাগান SC একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে। তাদের পাশাপাশি CISF প্রোটেক্টরস এবং সাউথ ইউনাইটেড FC-ও তাদের সম্ভাবনা প্রদর্শনের সুযোগ পেতে পারে। ISL থেকে

অবনমন হওয়া দল মোহামেডান এসসি নতুন উদ্যমে তাদের ভাগ্য ফেরাতে চাইছে। তারা গ্রুপ বিতে বাগবাদ এফসি, ইন্ডিয়ান নেভি এফটি এবং সমলেশ্বরী স্পোর্টিং এর সাথে রয়েছে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গন গ্রুপ বির ম্যাচগুলো আয়োজন করতে পারে, কারণ এটি ব্ল্যাক প্যান্থার্সদের ঘরের মাঠ। বৃহস্পতিবার কুয়ালালামপুরের এএফসি হাউসে অনুষ্ঠিত ড্রয়ের পর 2026-27 এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লীগের প্রিলিমিনারি স্টেজের গ্রুপ এ তে সাবা এফএ মালয়েশিয়ার, গুয়ামের রোভার্স এফসি এবং বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসির সাথে স্থান পেয়েছে ওয়েস্ট বেঙ্গল এফসি। 2025-26 ইন্ডিয়ান উইমেন্স লীগের চ্যাম্পিয়ন দলটি এশিয়ার শীর্ষস্থানীয় উইমেন্স ক্লাব প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে। গত মরশুমে ওয়েস্টবেঙ্গল প্রিলিমিনারি স্টেজ টপকে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ স্টেজে কোনো ম্যাচ জেতা প্রথম ভারতীয় ক্লাব হওয়ার গৌরব অর্জন করেছিল। প্রিলিমিনারি স্টেজটি 17-23 অগস্ট পর্যন্ত একটি সেন্ট্রালাইজড সিঙ্গেল রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হবে। 24টি অংশগ্রহণকারী ক্লাবকে 4টি করে মোট 6টি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখান থেকে কেবল গ্রুপ চ্যাম্পিয়নরাই মূল গ্রুপ স্টেজে খেলার টিকিট পাবে। এই 6টি কোয়ালিফায়ার দল বর্তমান চ্যাম্পিয়ন নাইগোহিয়াং উইমেন্স এফসি উত্তর কোরিয়ার এবং নিজেদের দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের র্যাঙ্কিং এর ভিত্তিতে সরাসরি যোগ্যতা অর্জনকারী অন্য 5টি ক্লাবের সাথে যোগ দেবে। সরাসরি কোয়ালিফাই করা ক্লাবগুলো হল অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটি এফসি, দক্ষিণ কোরিয়ার হুয়াচিয়ন কেএসপিওডব্লিউএফসি, জাপানের ইনাক কোবে লিওনেসা, চীনের বেইজিং জিংতান এফসি এবং ভিয়েতনামের হো চি মিন সিটি উইমেন্স এফসি। ওয়েস্ট বেঙ্গলের সময়সূচি একবার শুনে নি। 17 অগস্ট ওয়েস্ট বেঙ্গল এফসি খেলবে রাজশাহী স্টার্স এফসির বিরুদ্ধে, 20 অগস্ট রোভার্স এফসির বিরুদ্ধে খেলবে ওয়েস্ট বেঙ্গল এফসি এবং 23 অগস্ট ওয়েস্ট বেঙ্গল এফসি কে দেখা যাবে সাবা এফ এর প্রতিপক্ষ হতে। 2026 সালের আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিদায়টি যেন একটি সাময়িক আশার পর রূঢ় বাস্তবতার মুখোমুখি হওয়ার মতো। ওয়ানডে বিশ্বকাপে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বসেরার তকমা মাথায় দিয়ে ইংল্যান্ডে পা রেখেছিল ভারতীয় দল। তবে এই টি টোয়েন্টি অভিযান তাদের ভেতরের এমন কিছু দুর্বলতাকে প্রকাশ করে দিয়েছে যা 50 ওভারের ফরম্যাটের সাফল্য এতদিন ঢেকে রেখেছিল। দীর্ঘ ফরম্যাটে দলটি একটি শক্তিশালী শক্তি হিসেবে টিকে থাকলেও ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের শীর্ষ স্তরে খেলার জন্য যে ধরনের সুনির্দিষ্ট রণকৌশলের প্রয়োজন, তার সাথে ভারতের টি টোয়েন্টি কাঠামোর দূরত্ব দিন দিন বেড়েই চলেছে। লর্ডসে অস্ট্রেলিয়ার কাছে 6 উইকেটের পরাজয়ের মাধ্যমে ভারতের বিদায় নিশ্চিত হয়। তবে এটি কোনো আকস্মিক বিপর্যয়ের ফল ছিল না, বরং দীর্ঘদিনের অপরিকল্পিত প্রস্তুতিরই চূড়ান্ত পরিণতি, যেখানে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা তাদের আক্রমণাত্মক মনোভাব এবং ম্যাচ শেষ করার দক্ষতায় স্পষ্ট উন্নতি দেখিয়েছে, সেখানে ভারতকে প্রায়শই একটি দ্বিধাদ্বন্দ্বের মাঝে আটকে থাকতে দেখা গেছে। অস্ট্রেলিয়ার কাছে হারের আগে দক্ষিণ আফ্রিকার কাছেও একটি গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজিত হয়েছিল ভারত, যা উচ্চচাপের আন্তর্জাতিক মানদণ্ডের সাথে তাল মেলাতে ভারতের অক্ষমতাকে একইভাবে প্রকাশ করেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটি ভারতের সামগ্রিক সমস্যার একটি বড় উদাহরণ ছিল। হারমনপ্রীত কৌরের লড়াকু 56 রান সত্ত্বেও বোলিং ইউনিটের কাছে 170 রানের একটি প্রতিযোগিতাপূর্ণ স্কোর ডিফেন্ড করার মতো ধার ছিল না। অ্যালিস পেরি এবং অ্যাশলি গার্ডনার যখন রান তাড়া করতে শুরু করেন, তখন মিডল ওভারে রান আটকে রাখার ক্ষেত্রে ভারতের অক্ষমতা পরিষ্কার হয়ে যায়। এটি ছিল পারফরমেন্সের এমন একটি ব্যর্থতা যা ইঙ্গিত করে যে 2026 সালের উচ্চগতির টি টোয়েন্টি ক্রিকেটের চাহিদার সাথে দলটি নিজেদের পর্যাপ্ত পরিমাণে মানিয়ে নিতে পারেনি। সরাসরি দৃশ্যমান হতাশার বাইরেও বেশ কিছু পরিচালনাগত ব্যর্থতা ভারতের এই টুর্নামেন্ট থেকে বিদায়কে ত্বরান্বিত করেছে। পুরো টুর্নামেন্ট জুড়ে বোলিং ইউনিটে একটি স্পষ্ট ভারসাম্যহীনতা লক্ষ্য করা গেছে, যেখানে স্পিনাররা দলের মোট উইকেটের প্রায় 87% শিকার করেছেন। একজন কার্যকরী ও আক্রমণাত্মক পেস বোলারের অভাবের কারণে ভারত পাওয়ার প্লেতে প্রতিপক্ষের ব্যাটারদের উপর চাপ সৃষ্টি করতে বা ডেথ ওভারে নিজেদের ধরে রাখতে হিমশিম খেয়েছে।
শ্রীচরণী এবং নন্দিনী শর্মার মতো অনভিজ্ঞ নতুনদের ওপর অতিরিক্ত নির্ভরতা প্রমাণ করে যে বর্তমান

ভারতের পেস বোলিংয়ে পাইপলাইনে প্রতিভার গভীরতার অভাব রয়েছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতের মিডল অর্ডার আক্রমণাত্মক স্ট্রাইক রেট বজায় রাখতে ক্রমাগত ব্যর্থ হয়েছে এবং প্রায়শই অনেক বেশি ডট বল খেলেছেন। হরমনপ্রীত এখনও একজন নির্ভরযোগ্য ব্যাটার হলেও 2026 সালে তাঁর স্ট্রাইক রেট 126-এর কাছাকাছি ঘোরাফেরা করছে, যা অ্যাশলে গার্ডনার বা ন্যাট সিভার ব্রন্টের মতো সমসাময়িক খেলোয়াড়দের বিস্ফোরক মানের চেয়ে অনেক কম। এটি ইঙ্গিত করে যে ভারতের ইনিংসের পুনর্গঠন বা দেখে শুনে খেলার পর্বটি দলের সামগ্রিক রানের সম্ভাবনাকে অনেকটাই কমিয়ে দিয়েছে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ইঞ্জুরির কারণে দল বেশ দুর্বল হয়ে পড়েছিল, যার মধ্যে সবচেয়ে বড় ধাক্কা ছিল তারকা অলরাউন্ডার অমনজোত কৌরের অনুপস্থিতি। তার পিঠের ইঞ্জুরি দলের ব্যাটিংয়ের গভীরতা এবং পেস বোলিংয়ের ভারসাম্য উভয় ক্ষেত্রেই এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করে। প্রধান অফ স্পিনার শ্রেয়াঙ্কা পাতিল তার অনুপস্থিতির কারণে টুর্নামেন্টের শেষ দিকে আন্তর্জাতিক ম্যাচ না খেলা প্রেমার রাওয়াতের ওপর নির্ভর করতে বাধ্য হতে হয়, যা দলের পূর্ব পরিকল্পিত বোলিং রোটেশনকে ব্যাহত করে। ভারতের অন্যতম বড় সমস্যা ছিল একটি স্থায়ী একাদশ না থাকা, কারণ বেশ কয়েকটি গ্রুপ ম্যাচ খেলার পরও দলটি বোলারদের পরিবর্তন এবং ব্যাটিং পজিশন সমন্বয় করা চালিয়ে যাচ্ছিল। পেস আক্রমণে ক্রমাগত পরিবর্তন আনা হচ্ছিল এবং বিভিন্ন পর্যায়ে রেণুকা সিং, অরুন্ধতী রেড্ডি, নন্দিনী শর্মা ও ক্রান্তি গৌড়কে ব্যবহার করা হয়। অমনজিৎ কৌর এবং শ্রেয়াঙ্কা পাতিলের ইঞ্জুরি এই অভিযানকে আরও কঠিন করে তুলেছিল। তবে এর মধ্যেও উইমেন ইন ব্লু যেন সঠিক ভারসাম্য খুঁজেই পাচ্ছিল না। ভারতের দ্রুত বিদায়ের পেছনে অন্যতম প্রধান কারণ ছিল তাদের দুর্বল ফিল্ডিং। পুরো টুর্নামেন্টে দল 10টি ক্যাচ মিস করেছে, যা অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে নিকৃষ্টতম রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ভুলের বড় খেসারত দিতে হয়, যেখানে ম্যারিজন ক্যাপ 3 জীবন ফিরে পেয়ে একটি ম্যাচ জেতানো ইনিংস খেলেন। এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে প্রথম 5 মধ্যে ভারত 4 ক্যাচ ফেলে দেয়, যার ফলে প্রতিপক্ষ দল খারাপ শুরুর পরেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়। আন্তর্জাতিক স্তরে এই ধরনের ভুল সহজে ক্ষমা করা হয় না এবং ভারতকে বারবার এর মাশুল দিতে হয়েছে, যা শেষ পর্যন্ত তাদের বিশ্বকাপ থেকেই ছিটকে দেয়। এই টুর্নামেন্ট আগামী টি-20 চক্র শুরু হওয়ার আগে ভারতের সামনে কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি তৈরি করেছে। অধিনায়কত্ব, দল নির্বাচন কিংবা ফিল্ডিং এর মান উন্নয়ন, আইসিসির বড় বড় ট্রফিগুলোর জন্য নিয়মিত লড়াই করতে হলে দলে বড় ধরনের পরিবর্তন এখন শুধু সময়েরই দাবি। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি গুরুত্বপূর্ণ সিরিজের আগে আয়ারল্যান্ড সফরটিকে ভারতের জন্য একটি সংক্ষিপ্ত প্রস্তুতিমূলক সিরিজ হিসেবেই ধরা হয়েছিল, তবে এর সমাপ্তি ঘটল এক বিরাট চমকের মধ্যে দিয়ে। মেন ইন ব্লু উভয় ম্যাচে হেরে 2-0 ব্যবধানে সিরিজ পরাজয়ের স্বাদ পেয়েছে, আর অন্যদিকে আয়ারল্যান্ড ভারতের বিরুদ্ধে টি-20 তাদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়ের উল্লাস উদযাপন করেছে। 2026 সালের টি-20 বিশ্বকাপ জেতা সত্ত্বেও সূর্যকুমার যাদবকে অধিনায়কত্ব থেকে কার্যত বরখাস্ত করা হয়। এরপর ভারতের নতুন টি-20 অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারের শুরুটা খুবই হতাশাজনক হল। বেলফাস্টে অনুষ্ঠিত প্রথম ম্যাচটিতে আইরিশ খেলোয়াড়দের সম্পূর্ণ আধিপত্য ছিল। আয়ারল্যান্ড 20 9 উইকেটে বিনিময়ে 182 রান তোলে এবং অত্যন্ত নিয়ন্ত্রিত বোলিং করে। এরপর তারা চমৎকারভাবে রান ডিফেন্ড করে, যার ফলে ভারত 18.5 মাত্র 148 রানে অল আউট হয়ে যায়। দ্বিতীয় ম্যাচটি আরও হাড্ডাহাড্ডি হয়েছিল, কিন্তু দারুণ লড়াই করার পরও ভারত মাত্র 1 পিছিয়ে থেকে ম্যাচটি শেষ করে। সাধারণত টি-20 ক্রিকেটে ভারত একটি শক্তিশালী দল হওয়ায় মনে করা হয়েছিল এটি তাদের জন্য একটি সহজ জয় হবে, কিন্তু তাদের ব্যাটিংয়ের ধরন এবং চাপের মুখে যেভাবে তারা ভেঙে পড়েছে সেটাই তাদের সিরিজ হারের কারণ হয়ে দাঁড়ায়। গত 2 বিশেষ করে টি-20 ক্রিকেটে ভারত একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে। দলটি কেবল একটি সিরিজই হারেনি, বরং উভয় ম্যাচেই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। এই সিরিজে ভারতের ব্যাটিংয়ের ধরন ছিল অন্যতম বড় সমস্যা। উভয় ম্যাচে টপ অর্ডার ব্যাটাররা পিচের পরিস্থিতি সঠিকভাবে না বুঝেই অতিরিক্ত আক্রমণাত্মক ক্রিকেট খেলতে যান, যার ফলে দ্রুত উইকেটের পতন ঘটে। দ্বিতীয় টি-20 সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা এবং শ্রেয়স আইয়ার সবাই দ্রুত আউট হন এবং প্রথম ম্যাচেও ভারত

ভারতকে পর পর উইকেট হারাতে দেখা গেছে। এই ধরনের ব্যাটিং স্টাইল মাঝে মাঝে কাজে দিলেও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইনিংসকে থিতু করার পরিবর্তে ভারতের ব্যাটিং লাইন আপ অনবরত উইকেট হারাতে থাকে এবং কখনোই খেলার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি। আয়ারল্যান্ডের বোলাররা ঘরের মাঠের পরিস্থিতির পুরো সুবিধা পেয়েছেন এবং ভারতীয় ব্যাটাররা তা মোটেও ভালোভাবে সামলাতে পারেননি। আয়ারল্যান্ডের পেসাররা সুইং এবং বাউন্সকে বেশ বুদ্ধিমত্তার সাথে কাজে লাগিয়েছেন। অন্যদিকে ভারতের ওপেনার এবং টপ অর্ডারের ব্যাটারদের তাড়াহুড়ো করতে দেখা গেছে। বল ছেড়ে দেওয়া বা একটু দেরিতে খেলার পরিবর্তে তারা জোর করে শট খেলার চেষ্টা করতে গিয়ে বেশ কয়েকটি উইকেট হারিয়ে বসেন। দুই দলের মধ্যে এটাই ছিল বড় পার্থক্য। আয়ারল্যান্ড সুইং করা বলকে সমীহ করেছে এবং খারাপ বলের জন্য অপেক্ষা করেছে। পক্ষান্তরে ভারতকে দেখে মনে হচ্ছিল তারা ইনিংসের শুরু থেকেই প্রতিটি বলে বড় শট খেলতে চেয়েছিল। ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে এই সিরিজে খেলতে এসেছিল এবং তারা সম্ভবত এটিকে ইংল্যান্ড সফরের আগে কেবল একটি প্রস্তুতিমূলক সিরিজ হিসেবে ভেবেছিল। কিন্তু আয়ারল্যান্ড মাঠে নেমেছিল দুর্দান্ত মানসিকতা, অধিক মনোযোগ এবং সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে। দুই দলের তীব্রতা বা জেদের এই পার্থক্য উভয় ম্যাচেই স্পষ্ট ধরা পড়েছে। আয়ারল্যান্ড তাদের ঘরের মাঠের কন্ডিশন দারুণভাবে কাজে লাগিয়েছে। তাদের ব্যাটার ও বোলাররা পরিস্থিতির সর্বোচ্চ সুবিধা নিয়েছেন। অন্যদিকে ভারত মাঠে সক্রিয় থাকলেও তাদের মনোযোগের যথেষ্ট অভাব ছিল। এমনকি কিছু খেলোয়াড়কে বেশ দৃষ্টিকটু শট খেলে আউট হতেও দেখা যায়। একটি কৃতিত্ব কতটা অনন্য এবং বিশেষ তা তখনই বোঝা যায় যখন শুধু সেই ক্রীড়াবিদ একাই নন, বরং তার প্রতিপক্ষরাও সেই মুহূর্তটি উদযাপন করতে শুরু করেন। আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে হাইজাম্প প্রতিযোগিতার শেষের দিকে সর্বেশ কুসারে যখন তার রান আপ শুরু করার জন্য একটু পেছনে ঝুঁকলেন, তখন ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামের বাকি প্রতিযোগীরা হাততালি দিয়ে এবং চিৎকার করে তাকে উৎসাহিত করছিলেন যাতে তিনি বারটি পার করতে পারেন। শুধু এই প্রচেষ্টাটুকুই ছিল অত্যন্ত বিশেষ। 2018 সাল থেকে তেজস্বিন শঙ্করের দখলে থাকা ভারতীয় রেকর্ডটি ছিল 2.29 মিটারের। সার্ভেস প্রতিযোগিতার শুরুতেই তার ব্যক্তিগত সেরা 2.28 মিটারের রেকর্ড স্পর্শ করেছিলেন, কিন্তু এর আগে কোনো ভারতীয়ই বারের উচ্চতা 2.31 মিটারে নির্ধারণ করার সাহস করেননি। ফোমের ল্যান্ডিং প্ল্যাটফর্মে ড্রপ খেয়েই তিনি আকাশের দিকে ঘুষি ছুড়ে আনন্দ প্রকাশ করলেন, আর ঠিক তখনই তার প্রতিপক্ষরা তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানালেন। আক্ষরিক অর্থেই এটি একটি অসাধারণ কীর্তি। একটু তুলনা করলে বোঝা যাবে সার্ভেস যে উচ্চতা অতিক্রম করেছেন সেই উচ্চতা পার করা হাই জাম্পারদের সংখ্যার চেয়ে 100 মিটার দৌড়ে 10 সেকেন্ডের কম সময় নেওয়া স্প্রিন্টারদের সংখ্যা প্রায় 30 জন বেশি। এটি এমন একটি স্কোর যা গত বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক এনেই দিতে পারত। 31 বছর বয়সী সার্ভেস বলেন যে তিনি 2019 সালে প্রথমবার 2.26 মিটার লাফিয়েছিলেন। সেখান থেকে 2.30 মিটার পার করতে তাঁর 7 বছর সময় লেগে গেল। হাই জাম্প ইভেন্টের প্রকৃতির কারণেই এই উন্নতির লড়াইটা আরও বেশি কঠিন হয়ে ওঠে। সার্ভেসের জন্য জীবনের সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আসার এই দীর্ঘ তালিকাটি কেবল কলিঙ্গ স্টেডিয়ামেই শুরু হয়নি, এর পেছনে রয়েছে বছরের পর বছর ধরে চলা এক নীরব লড়াই। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত 65তম ন্যাশনাল ইন্টারস্টেট সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কেরালার আনসি সোজন মহিলাদের লং জাম্পে অঞ্জু ববি জর্জের জাতীয় রেকর্ড ভেঙে ভারতীয় অ্যাথলেটিক্সের দীর্ঘতম রেকর্ডগুলির একটি অবসান ঘটালেন। 25 বছর বয়সী এই অ্যাথলেট 6.88 মিটার লাফিয়ে অঞ্জুর 6.83 মিটারের রেকর্ডটি টপকে যান, যা 2004 সালের 27 আগস্ট এথেন্স অলিম্পিকে তৈরি হয়েছিল। এই রেকর্ডটি প্রায় 22 বছর ধরে অক্ষত ছিল। ঘড়ির কাঁটা বলছে এক্সট্রা টাইমের সময় এখন শেষ। এতক্ষণ সঙ্গে ছিলাম অঙ্কুর কুণ্ডু। কেমন লাগছে এক্সট্রা টাইম জানাতে ভুলবেন না। জানাতে পারেন AIR কলকাতা sports@gmail.com এ ইমেল করে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আবহাওয়ার সতর্কবার্তা। আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তা জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতা জেলার কোথাও কোথাও আজ রাত 11টার মধ্যে। আবহাওয়ার বিজ্ঞপ্তিটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন ভজন, শিল্পী প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায়।

প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায়ের কণ্ঠে এতক্ষণ শুনলেন ভজন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে মুখোমুখি। আজ শুনবেন বিশিষ্ট সাহিত্যিক প্রমথনাথ বিশির সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণীতে আজ প্রমথনাথ বিশি এসেছেন। সব্যসাচী কথাটা বহু ব্যবহারে জৌলু সারিয়েছে, কিন্তু প্রমথনাথ সত্যিই সব্যসাচী। তিনি কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, নাটক লিখেছেন, সমালোচনা সাহিত্যকে নূতন রূপ দিয়েছেন। এছাড়া 40 বছরের ওপর অধ্যাপনা করেছেন, কলকাতার 2টি বড় খবরের কাগজে কাজ করেছেন, এছাড়াও পশ্চিমবঙ্গ বিধান পরিষদে 6 বছর এবং পরে রাজ্যসভায় 6 বছর সদস্য থেকেছেন। আজ তাঁর সঙ্গে নানা বিষয়ে আলোচনা করব।
2: দেখো বাপু, তোমার নাম সুপ্রিয়, তুমি অপ্রিয় কোনো প্রসঙ্গ তুলবে না, তাহলে মুশকিল হবে।
1: আচ্ছা, তা অপ্রিয় প্রসঙ্গ না তুলে প্রথমেই একটা কথা অনেকদিন ধরে আমার মনে এসেছে। আপনি আপনার নাম প্রনাবি লিখতেন, এটা জর্জ বার্নার্ড শোয়ের জিবিএসকে মনে করিয়ে দেয়, এবং ঘৃতং পিবেতের মলাটেই বোধ হয় একটা ছবি ছিল, যে ছবিটায় দেখানো হয়েছিল জর্জ বার্নার্ড শো বিরাট একটা লম্বা লোক আর আপনি তার পিঠে মই দিয়ে আস্তে আস্তে চড়ছেন। একটু বলবেন কেন আপনি প্রনাবি নামটি বেছেছিলেন এবং এর সঙ্গে জিবিএস এর কি সম্পর্ক ছিল?
2: জিবিএস এর ঘনিষ্ঠ সম্পর্ক। অনেক জায়গায় আমি বলেছি যে আমার বন্ধু জিবিএস, লোকে অবাক হয়ে গিয়েছে, সে কি করে বন্ধুত্ব হলো? তিনি তো দেহ রক্ষা করেছেন আর বয়সেও বড় ছিল। আমি সে নয়, মতের মিলে বন্ধুত্ব। আমি বার্নার্ড শোর লেখা পড়তে আরম্ভ করেছি 30 বছর বয়স পেরিয়ে গেলে। 30 বছর বয়স পেরিয়ে যাওয়ার পরে পড়তে গিয়ে দেখলাম যে এই লেখককে আমার বিশেষ প্রয়োজন জীবনে। রবীন্দ্রনাথের প্রভাবের প্রতি রোধ করবার জন্যে এই জর্জ বার্নার্ড শো আমার দরকার।
1: এই এই প্রতিরোধ করার কথা যখন বললেন, তখন আরেকটা কথা মনে হচ্ছে, আপনি রবীন্দ্রনাথের সান্নিধ্যে বহুদিন ছিলেন। আপনার রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন আমাদের কাছে রবীন্দ্রনাথকে যেন একদম কাছের মানুষ করে দিয়েছে। রবীন্দ্রনাথের প্রভাব আপনার উপরে সবচাইতে বেশি হয়তো জীবনের মধ্যে, ব্যক্তিগত জীবনে। কিন্তু লেখার মধ্যে আমরা দেখি যে আপনি প্রায় বঙ্কিমী ধাঁচে লেখেন, এবং আপনি যখন কমলাকান্ত ছদ্মনাম নিলেন সেখানেও বঙ্কিমচন্দ্রের প্রভাব রয়েছে, এটার সম্বন্ধে একটু বলবেন আপনি।
2: হ্যাঁ, ওই দুই বার্নার্ড শো এবং বঙ্কিমচন্দ্র দুজনই আমাকে ওই রবীন্দ্রনাথের সর্বগ্রাসী প্রভাব থেকে মুক্ত করতে সাহায্য করেছেন। কারণ বার্নার্ড শো ঠিক যেভাবে লিখতেন রবীন্দ্রনাথের ভাবনা সেরকম নয়, আবার বঙ্কিমচন্দ্র যেভাবে লিখতেন সেরকম রবীন্দ্রনাথের ভাবনা নয়। তুমি যে বললে যে এরা দুইজন আমাকে সাহায্য করেছেন, এর চেয়েও বেশি অনেকে বলে, যখন মাঝামাঝি আমার রচনা নিয়ে তারা ভাগ করে, বলে কাব্যে তিনি রবীন্দ্র প্রভাবিত, গদ্যে তিনি বঙ্কিম প্রভাবিত, বাস দুই জয় ভাগ হয়ে গেল, আমার ভাগে একটি মস্ত শূন্য পড়ল। এইভাবে তারা সমালোচনা করেন। সমালোচনা করতে গেলে সবাই মনে মনে নিজেকে ম্যাথু আন্ডল ভাবে, কিন্তু একটু পড়াশোনা, একটু মগজে কিছু থাকা দরকার,

0: প্রয়োজন বোধ করে না।
1: সমালোচনার কথাই মনে হলো,
2: আপনি তো নিজেও রবীন্দ্র কাব্যের সমালোচক ছিলেন।
1: রবীন্দ্র কাব্য প্রবাহ রবীন্দ্রনাথ বেঁচে থাকতেই বেরিয়েছে না?
0: হ্যাঁ, 1939 সালে বেরিয়েছে।
1: তার মানে উনি পড়ে গেছেন এই সমালোচনার বইটি?
0: পড়ে গেছেন মানে কি, সে বই আমার কোনো বই বেরুলেই আমি রবীন্দ্রনাথকে এক খণ্ড পাঠাতাম, তাতে ভালো মন্দ তিনি বলতেন, ভালো থাকতেন মন্দও বলতেন, ভালো মন্দে মিশিয়েও বলতেন। এই তো রবীন্দ্র কাব্য প্রবাহের মধ্যে একটি পরিচ্ছেদ ছিল রবীন্দ্র কাব্যে দোষ।
1: আচ্ছা,
0: কিরকম ধৃষ্টতা দেখুন যে সে আমলে রবীন্দ্র কাব্যে দোষ এইরূপ কোন পরিচ্ছেদ কেউ কল্পনাও করতে পারত না মুদ্রিত করতে। তা আমি সরল মনে লিখেছিলাম।
1: আপনি তো দোষ বলে বলেছিলেন অতিকথন ও সামান্য কথন, এই দুটি কথে বলেছিলেন।
0: সেই অতিকথনটি আমার উপরে ফিরে এলো বুমেরাং হয়ে।
1: আরে বলেন তো সে গল্প।
0: সে গল্প আমি লিখেছি ওই রবীন্দ্রনাথের চিঠিগুচ্ছ যা ছাপা হয়েছে তাতে। সেটা হচ্ছে এই যে জোড়াদিঘির চৌধুরী পরিবার বলে আমার একখানা উপন্যাস আছে, সেটা ওর আগে লেখা। রবীন্দ্রনাথের মৃত্যুর পরে তার উত্তরায়ণের গ্রন্থালয় থেকে আমার এক বন্ধু ওই বইখানি একখানি বই পাঠালেন, যেই বইখানা তুমি দেখে পড়ে ফেরত পাঠাবে আমাকে। আমার যদি বৈষয়িক বুদ্ধি বেশি থাকত, সেই বইখানি না পাঠিয়ে তার বদলে আর পাঁচখানা ওই বই পাঠানো উচিত ছিল। তাতে দেখি যে পৃষ্ঠার প্রথম থেকে শেষ পর্যন্ত পেন্সিল টেনে কেটে দিয়েছেন, যা তার রীতি ছিল। আর নিচে লেখা এ কি অতিকথন নয়, কোনো জায়গায় লিখেছেন অতিকথনের চূড়ান্ত, এইরকম সমস্ত মন্তব্য। বুঝলাম যে ওই অতিকথন শব্দটা তাকে আঘাত করেছিল, এবং সে আঘাত এলো কোত্থেকে, যে ব্যক্তি তার কাছে 9 বছর বয়স থেকে বড় হয়ে উঠেছে, মানুষ হয়ে উঠেছে বলতে যাচ্ছিলাম ঠেক লোক, আর মানুষ হয়েছে কি না বিষয় লোক বহু লোকের এখনো সংশয় আছে। তার কলম থেকে এটা বেরোলো। আমি বইখানা পরে ফিরে পাওয়ার চেষ্টা করেছি কিন্তু আর ফিরে পাইনি, থাকলে ওখানে একখানা দর্শনীয় বস্তু হয়ে থাকতো।
1: আপনার পক্ষে, আমাদের পক্ষে, সকলের পক্ষে তাই হতো।
0: না না, এটা রবীন্দ্রনাথের জীবন চরিত্রের পক্ষে ওটা দরকারি হতো।
1: আচ্ছা, এই প্রসঙ্গে আপনি ওই যে আপনার পত্রগুচ্ছের কথা বললেন, 18টি পত্র এতদিন বাদে আপনি প্রকাশ করেছেন, এতদিন বাদে প্রকাশ করলেন কেন?
0: সেটা আমি ওই বইয়ের ভিতরে লিখেছি। এখন পত্রগুচ্ছ মানে 18খানা, দুখানা আরো ছিল, সেটা হয়তো কেউ
1: দৃষ্টিদান করেছে।
0: হ্যাঁ, দৃষ্টিদান করেছেন, সবগুলোই যে করেননি এটা আমার সৌভাগ্য। এই পত্র পড়লেই বুঝতে হবে যে এটা প্রায় গুরু শিষ্য সংবাদ হয়েছে। আমি একটা কিছু প্রসঙ্গ তুলেছি, তিনি তার উত্তর দিয়েছেন, এবং তার মধ্যে অনেক জায়গাতেই প্রশংসা আছে, এবং সে প্রশংসার মধ্যে স্নেহের উত্তাপ আছে, ব্যক্তিগত স্নেহের উত্তাপ আছে। এটা আমি চাইনি যে পাঁচজনকে জানাই, এবার অর্থাৎ রবীন্দ্রনাথকে আমার ঢাক পিটবার ভার আমি দিতে চাইনি, বিশেষ করে রবীন্দ্রনাথের মৃত্যুর পরে। ওই জন্যে এটা এমন সময় অধ্যাপক সৌমেন্দ্র বসু বলল যে আপনি না ছাপেন, কাউ কোনো লাইব্রেরিতে না দেন, আপনি পড়তে তো দেবেন। আমি বললাম তুমি এখানে বসে পড়ো। পড়া শেষ করে সে বললো এই বিষয় কেবল এই চিঠিগুলো বন্ধ করে রাখবার আপনার কোনো অধিকার নেই, এর মধ্যে এমন অনেক জিনিস আছে যা সাধারণভাবে বাঙালি পাঠকের জানা উচিত, জানবার মতো কথা। আমি দেখো এর মধ্যে যে আমার যে সমস্ত প্রশংসা আছে, বলে তার তো জন্য আপনি দায়ী এখন নন, আপনি তো যখন আপনার বিজ্ঞাপনের দরকার ছিল তখন সেগুলোকে ব্যবহার করেননি।
1: ঠিকই বলেছেন উনি। আচ্ছা, আপনি রবীন্দ্রনাথের কথায় আবার বলি, রবীন্দ্রনাথ তো শান্তিনিকেতনের কথা তো আপনি লিখেছেন, এবং সেটা তো সে কথা আগেই বলছিলাম যে তার থেকে আমরা অনেক কথা আমরা জেনেছি। যে সেই সময় আপনি লিখেছেন যে আপনি রবীন্দ্রনাথের ক্লাসে যেতেন, প্রায় শুধু রবীন্দ্রনাথ একলাই আপনাকে পড়াচ্ছেন কি মাত্র আরও দুজন লোক রয়েছে, ছেলেরা রয়েছে, বিশেষ করে আপনি স্কুল থেকে পাশ করে বেরোবার পরে। সে সময় আপনি কি ক্লাসে নোট টোট নিয়েছেন? আমরা যেরকমভাবে নোট টোট নিতাম সেভাবে আপনি নোট নিয়েছেন?
0: না, নোট নেইনি বলেই মনে আছে। যারা নোট নেয় তারা তো একেবারে শিলালিপি করে নেয় না, সেগুলো কাগজে নেয়, সঙ্গে কাগজগুলো বাতাসে উড়ে চলে যায়। নোট নেইনি বলে সেগুলো মনের মধ্যে নোট করে রেখে

0: দিয়েছিলাম, তাই অনেক কথা রয়েছে, সেগুলো আমি ওই রবীন্দ্রনাথ শান্তিনিকেতন যে বইয়ের উল্লেখ করলেন তাতে লিখেছি, সে এখন অনেক মুখে মুখে গল্প চালু হয়ে গিয়েছে, পুনরুল্লেখ নিষ্প্রয়োজন।
1: আচ্ছা, ম্যাট্রিকুলেশন পাশ করার পর গতানুগতিক পথে না গিয়ে শান্তিনিকেতনে থেকে গেলেন কেন?
0: এটা একটা গল্প। রবীন্দ্রনাথ আমার পিতাকে বললেন যে দেখুন, একে কলেজে পাঠাবেন না, কলেজে আর এমন কি শেখায় যে আমরা শেখাতে পারি না, আমরাই এখানে যাহা ওকে শেখাবো।
1: আমরা বিশ্বভারতী হয়েছে?
0: না না, বিশ্বভারতী হওয়ার একটা আগে
1: আগে
0: বিশ্বভারতী ফর্মালি আরম্ভ হয়েছে 1922 সালে, এ তার আগেকার কথা। তারপরে তিনি বললেন যে ভালো, আপনার কাছে এই বাল্যকাল থেকে আছে, আপনি ভার দিচ্ছেন, বললেন এর চেয়ে আর কি সৌভাগ্য হতে পারে, এখানেই থাকুক। আমি থেকে গেলাম এবং রবীন্দ্রনাথ আমাকে একটি উপদেশ দিলেন, দেখ কেউ কাউকে শেখাতে পারে না। শুনে আমার খুব ভালো লাগলো যে কেউ কাউকে শেখাতে পারে না, তাহলে পড়বারও দরকার নেই। আর আমি কি করে শিখেছি জানিস? বলে তার ঘরের চারদিকে যে অজস্র বই সাজানো ছিল, বলে এই লাইব্রেরি, এটা ছোট দেখছিস যে অনেক বড় লাইব্রেরি, এই লাইব্রেরিতে ঘুরে তুই যা, এখানকার লাইব্রেরির মস্ত, সেই লাইব্রেরিতে তুই যা খুশি পাবি, যে বই সামনে পড়বে পড়বি, কোনো বই চার আনা বুঝবি, কোনো বই আট আনা বুঝবি, কোনো বই বারো আনা বুঝবি, দেখবি করতে করতে ষোলো আনাই বুঝবি। ষোলো আনা বুঝবার দরকার হয় না, বুঝলে, বলে রসগ্রহণের পক্ষে ষোলো আনা বুঝবার দরকার হয় না, ও বারো আনা বুঝলেই চলে, বাকি চার আনা নিজের কল্পনা দিয়ে ভরিয়ে নিতে হয়। তা আমি দেখলাম যে লেখাপড়া শিখবার এমন সরস উপায় থাকছে, লোকে খামোখা কলেজে গিয়ে ভর্তি হয় কেন? তো আমি সেখানেই থেকে গেলাম, অর্থাৎ ওখান থেকে আইএ পাশ করবার ব্যবস্থা ছিল, হলো।
1: মানে আপনি প্রাইভেটে পড়লেন?
0: ওই
1: মানে ওই প্রাইভেটে পরীক্ষা দিলেন? আমি ম্যাট্রিকও তো প্রাইভেটেই পরীক্ষা দিতে হয়েছিল।
0: পরীক্ষা দিলাম, তারপরে বিএ পরীক্ষারও তখন ওখানে ব্যবস্থা হয়নি, বলে যে আইএতে পাশ করলাম বিএতেই বাকি। আমার শিক্ষকরা বললেন যে যাও একটা অনার্স নিয়ে পড়ো, যে তো ওখানে রাজশাহীতে গেলাম, কারণ
1: সেবারও কলকাতা আপনি বাঁচলেন না?
0: না, সেবারও কলকাতা বাঁচলাম না, খুব ভালো করেছি। কলকাতা বাঁচলে কি হতো, যে সাহিত্যিক সমাজের মধ্যে গিয়ে পড়ে মানে অল্প বয়সেই একটা সাহিত্যিক উপাধিধারী হয়ে যেত, পাঁচজনে সাহিত্যিক বলতো শুনে আমারও ধারণা হতো যে আমিও একজন সাহিত্যিক। রাজশাহী শহরে, ছোট শহর, সেখানে কেউ সাহিত্যিক বলবার ছিল না, সেখান থেকে আমি বিএ পাশ করলাম।
1: বিএ পাশ করে তারপরে তো এমএ পাশ করতে কলকাতাতে তো
0: না আসতে হয়েছিল এবং আসতে হলো না, মানে এসে আমি ইংরেজি ক্লাসে ভর্তি হলাম, ছ মাস পড়লাম, আইন অমান্য আন্দোলন আরম্ভ হয়ে গেল, বাবা তো কারাবরণ করলেন, আমার উপরে আরো ভার পড়লো, কঠিন ভার হচ্ছে জেলে যাওয়া অনেক সহজ, এই সমস্ত বিষয় সম্পত্তির গোজগাছ করে সামাল করে রাখা, যার সম্বন্ধে আমার কিছুমাত্র ধারণা ছিল না, এই করতেই আমার দেড়টা বছর কেটে গেল।
1: মানে আইন আদালত সেই সময় আপনাকে অনেক করতে হয়েছে?
0: আইন আদালত অনেক সময় ঘুরতে হয়েছিল, কি করে ওই আইনের বাহ্য রূপটাই লোকে দেখে, কিন্তু তার যে একটা নেপথ্য আছে সেই নেপথ্যে উঁকি মেরে দেখবার সুযোগ তখন আমার হলো, তার বিবরণ আমার কোনো কোনো বই আছে।
1: অসত্যের অভিশাপে আছে বলে মনে পড়ছে, বঙ্গভঙ্গতেও বোধ হয় আছে?
0: অসত্যের অভিশাপে আছে, বঙ্গভঙ্গে আছে, 15ই আগস্টে আছে, এইসব সেগুলোকে আমি এখানে প্রয়োজনে লাগিয়ে দিয়েছি।
1: আচ্ছা, কলকাতায় তারপরে এলেন কবে?
0: কলকাতায় এলাম 1931 সেপ্টেম্বর মাসে। এসে আমার এক বন্ধুর, আমার রাজশাহীতেও তার সঙ্গে থাকতাম, সে যে মেসে থাকতো সেখানে উঠলাম, উঠে প্রাইভেট পড়তে আরম্ভ করলাম এমএ 1932 জুন মাসে, তখন এমএ পরীক্ষা হতো।
1: আপনি 30শে সেপ্টেম্বর থেকে জুনের মধ্যেই পাশ করে গেলেন?
0: এবং পাশ করলাম না, পরীক্ষা দিলাম, পাশ তো হলাম, মানে তাতে কি বোঝা যাবে যে আমার তখন অদৃষ্টি হয়তো বৃহস্পতি তুঙ্গি, এই বোঝা যাবে আমার বিদ্যার জন্য না, যাই হোক পাশ করলাম।
1: আমি আপনার চাকরি জীবনে আসবার আগে আমি আসব, কারণ আমার কয়েকটা মজার ঘটনা আপনিই লিখেছেন সে সম্বন্ধে প্রশ্ন করবার আছে। একটা কথা বলি, আপনি এই যে

0: 32 সাল অবধি হিসেব দিলেন, তার বেশিরভাগটা কাটিয়েছেন আপনি রাঢ়বঙ্গে, আর কাটিয়েছেন রাজশাহীতে কিছুটা। কিন্তু আপনার যে উপন্যাস প্রথম আপনাকে সকলের সামনে এনে হাজির করে দিলে, জোড়াদিঘি চৌধুরী পরিবারের কথা আপনি বলেছেন, জোড়াদিঘি চৌধুরী পরিবার, চলন বিল, অসত্যের অভিশাপ, এবং ওই উপন্যাস তো আপনি এখনো তার ধারাবাহিকভাবে সেটা লিখে চলেছেন, সেই ঘটনাটা, এইটার পটভূমি কিন্তু রাঢ়বঙ্গও নয় আবার উত্তরবঙ্গও নয়, এটা তো ওই পাবনার আশেপাশের জায়গা।
1: প্রথম যে উপন্যাস আমাকে জনসমাজের পাঠক সমাজের সম্মুখে এনে দিয়েছে সে ঠিকই জোড়াদিঘি চৌধুরী পরিবার, কিন্তু তার আগে একখানা উপন্যাস লিখেছেন পদ্মা বলে, সেটা হচ্ছে কি ওই রাজশাহীতে দুবছর তিন বছর থাকবার ফল ফলে পদ্মার সঙ্গে যে একটা ঘনিষ্ঠতা হয়েছিল সেইটাই সেই উপন্যাসের বিষয়। রবীন্দ্রনাথকে পাঠিয়েছিলাম, রবীন্দ্রনাথ বলেছিলেন সোজাসুজি যে যেখানে কবির কলম চলেছে সেখানে চমৎকার, যেখানে গল্প লিখতে বসেছিস গল্পটা মাটি করে ফেলে
0: সহজ সরল
1: ভাবে। তার প্রশংসা এবং নিন্দার মধ্যে অতি সূক্ষ্ম ভেদ থাকতো। তা তারপরে একবার বললেন, অনেকবার দেখা হলে এই পদ্মার কথা বলতেন, দেখ আমার ধারণা ছিল আমি ছাড়া পদ্মাকে আর কেউ এত খুঁটিয়ে দেখেনি, দেখলাম যে তুইও দেখেছিস। আমি বললাম আমার না দেখে উপায় কি, রাজশাহীতে ছিলাম আর কোনো কাজ ছিল না, সকাল সন্ধে গ্রীষ্ম বর্ষ বসন্ত সবসময় আমি পদ্মার তীরে তীরে ধারে ধারে ঘুরতাম, কাজেই সবটা চোখে পড়েছে।
0: আপনি তো কবিতাও একটা একটা অনেকগুলি কবিতা আছে পদ্মার উপর,
1: ওই ওই সময়ই অনেকগুলো পদ্মার উপরে কবিতার বই কবিতা লিখেছিলাম, সে একটা বই আমার আছে। যাই রাঢ়বঙ্গের ছবি আছে কোপবতী বলে আমার একখান উপন্যাসে, অর্থাৎ কোপবতী মানে কোপাই নদী, তারই একটা শুদ্ধিকরণ হয়েছিল নামে কোপবতী। আচ্ছা, তাতে রাঢ়ের চিত্র আছে। আচ্ছা, আর আছে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন বইখানাতে।
0: সেটা যে কি বই আমি মানে সেটা উপন্যাস গল্প
1: না, উপন্যাস নয় গল্প নয়
0: সব মিলিয়ে, সে তো আমি আর এবার আপনার আবার এমএ পাস করার পরের ঘটনায় আসি। আপনি একটা গল্পে লিখেছেন যে আপনি লেখেননি তো, শঙ্করী প্রসাদ বোধহয় লিখেছেন, শঙ্করী প্রসাদ বসু, যে ক্রিকেটের জন্য আপনার চাকরি হয়েছিল, এই যে আপনি বা এমন একটা কলেজে গিয়ে ইন্টারভিউ দিচ্ছিলেন যেখানে মানে যারা আপনার ইন্টারভিউ নিচ্ছিলেন তারা ক্রিকেট ছাড়া অন্য কিছু বোঝেন না, এবং আপনাকে জিজ্ঞেস করেছিল যে আপনি আপনি ক্রিকেট সম্বন্ধে কিছু জানতেন না, আপনাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি কোন ক্রিকেটারকে সবচাইতে পছন্দ করেন, আপনি তখন জানেন আপনার চাকরি হবে না, আপনি মরিয়া হয়ে আপনার প্রিয় কবি লর্ড টেনিসনের নাম বলেছিলেন এবং তাকেই আপনার চাকরি হয়ে গেছিল। এটা সত্যি ঘটনা?
1: খানিকটা সত্যি বটে, মানে আমরা গিয়েছি এক ঘর লোক বসে আছি, কেউ বাংলার উমেদার, কেউ সংস্কৃত, এইরকম নানা বিষয়ে এক একজনকে ডাকছে আর নানা রকম অবান্তর অপ্রাসঙ্গিক সমস্ত প্রশ্ন করছেন। তো শুনে আমার বিরক্তি মনে হলো, বলে আমি এমন একটা নাম করব যে তখনই বললে মশাই আপনি বেরিয়ে যান এখান থেকে। তা আপনি বললেন যে আচ্ছা বলুন তো বড় ক্রিকেটারকে, আমি বললাম কী নাম করা যায়, তা বললাম লর্ড টেনিসন। শুনে ভাবলাম যে এইবারই আমাকে বেরিয়ে যেতে পারে, তারা সব শুদ্ধ বোর্ড একেবারে লাফিয়ে উঠল, হিয়ার ইজ আওয়ার ম্যান। তার নাতি যে একজন বড় ক্রিকেটার এ আমার জানবার কোনো কথা নেই, কারণ ক্রিকেট সম্বন্ধে কোনো খেলাধুলো সম্বন্ধে আমার কোনো ইন্টারেস্ট ছিল না, নেই এখন। তা বলে একটু একটু অপেক্ষা করে যান, আমি সেটা আবার কি এরা এসেছে এদের দু চারটে প্রশ্ন টশ্ন করতে হবে, তো একটা ফর্মালিটি বজায় তো আছে। আমি বললাম কি এবারও কি আমার ইয়ে বৃহস্পতি তুঙ্গি নাকি, তো চাকরিটা পেয়ে গেলাম। অবশ্য সেখানে আমি চাকরি করিনি, আরেকটা রিপন কলেজে।
0: আপনি এসে রিপন কলেজে, রিপন কলেজে তখন তো সমস্ত বুদ্ধদেব বসু আছেন, বিষ্ণুদেব আছেন, কে কে আছেন তখন একটু নামকরাদের মধ্যে

0: বুদ্ধদেব বাবু ছিলেন, বিষ্ণুবাবু ছিলেন, বিমলা প্রসাদ ছিলেন, হীরেন মুখার্জি ছিলেন, এরা সমস্ত আমাদের
1: জমজমাট
0: না ইয়ে আমাদের প্রবীণ অধ্যাপকগণ বলতেন যে ওরা ইন্টেলেকচুয়াল, ওরা আমাদের সঙ্গে কথাবার্তা বলেন না। তারপর আমার যাওয়ার কথা শুনে তারা গিয়ে রবীন্দ্রনারায়ণ ঘোষকে ধরলেন। রবীন্দ্রনারায়ণ ঘোষকে এখন দেশের লোক প্রায় ভুলবার মতোই, কারণ তিনি মনে নিজেকে মনে রাখবার কোনো চেষ্টা করেননি। ওরকম পণ্ডিত এবং সাধু পুরুষ সজ্জন পুরুষ হয় না। তার আকর্ষণেই আমি রিপন কলেজে গিয়েছিলাম এবং দীর্ঘকাল ছিলাম। তিনি বললেন, আচ্ছা দেখুন না কীরকম হলো, চারজন হয়েছে না হয় পঞ্চম হবে। তারপর আমি গিয়ে সাধারণ দশজনের সঙ্গে টেবিলে বসে গল্প করলাম, চা খেলাম, দিনের পর দিন ঠাট্টা তামাশা হলো। তারা বলল, না এ তো ঠিক ইন্টেলেকচুয়াল নয়। তাতে আমার ক্ষতি হলো যে আমি ইন্টেলেকচুয়াল
1: দলে নাম লেখাতে,
0: দলে আমার নাম কেটে দিল। আচ্ছা, কিন্তু আমি তাদের ভিতরে সকলের ভিতরে আমি সাদরে গৃহীত হলাম।
1: আচ্ছা, আপনি এই সঙ্গে সঙ্গে কি খবরের কাগজে কাজ করেছেন?
0: ওই থাকতে
1: রিপন কলেজে থাকতে,
0: রিপন কলেজে থাকতে আংশিকভাবে একটা খবরের কাগজে কাজ আরম্ভ করলাম। আচ্ছা, তারপরে কোনো বিশেষ কারণে একই দিনে 26 জুন বোধ হচ্ছে আছে তারিখটা, আমি এবং ইয়ে উইনস্টন চার্চিল দুইজনই রিজাইন করলাম।
1: আচ্ছা
0: আচ্ছা,
1: মহৎসঙ্গ।
0: আচ্ছা, করে আমি আরেকখানা বড় কাগজে গেলাম, সেখানে 4 বছর কাল ছিলাম। 4 বছর থাকবার পরে প্রথম সুযোগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিজের স্থানে সস্থানে উপস্থিত হলাম। সেখানেই পরবর্তী 20 বছর অধ্যাপনা করেছি।
1: আচ্ছা, এই মানে সাংবাদিক জগৎ এবং অধ্যাপনার জগতের মধ্যে আপনি কোনো মিল খুঁজে পেয়েছেন?
0: হ্যাঁ, আমি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেলাম সেখানে প্রকাণ্ড প্রশস্ত ইয়ে অধ্যাপকদের বসবার ঘর, আমিও গিয়ে একখানা চেয়ারে এক টেরে বসলাম। তারপর বললো, আচ্ছা আপনি তো পত্রিকা থেকে আসছেন। বলে, হ্যাঁ। আচ্ছা, আপনি সাংবাদিকতাও করেছেন আবার অধ্যাপনাও করেছেন, এ দুইয়ের মধ্যে কি একটা মিল কি অমিল সংক্ষেপে বলতে পারেন? আমি খুব সংক্ষেপে বলবো, আধ মিনিটের বেশি লাগবে না। বলে কি, আমি সংবাদপত্র দেখেছি যে মূর্খের পাণ্ডিত্য, আর বিশ্ববিদ্যালয় বা কলেজে এসে দেখছি পণ্ডিতের মূর্খতা। তো সকলে বেশ জিনিসটা বেশ ভালো লাগলো। বেশ বললো যে হচ্ছে সংক্ষেপে আর যে বিস্তারিত বলা যেত
1: যে আপনার। আচ্ছা, এই যে আপনার হাজির জবাব, এই আমি তো অনেক দিন ধরে দেখেছি। আপনি বলছিলেন বিভূতি মুখোপাধ্যায়ের কথা হচ্ছে জলদি জবাব, এই জলদি জবাব নিয়ে আপনাকে কখনো কেউ জিজ্ঞেস করেনি? আপনি এরকম পকেটের মধ্যে থেকে মুঠো মুঠো জলদি জবাব ঠোঁটের আগা থেকে?
0: এগুলো কি বলবো, কতকটা স্বভাবে থাকে, কতকটা দীর্ঘকাল জলদি জবাবের জিনিস নিয়ে বৃহত্তম মহাজন রবীন্দ্রনাথ ঠাকুর, তার কৃপাতে হয়েছে, তার সঙ্গে কথাবার্তা বলতে বলতে শুনতে শুনতে রেওয়াজটা ওই রকম হয়ে গিয়েছে। আমাকে একজন এম এ ক্লাসের ছাত্র, সে এখন মস্ত মুরব্বী লোক, নাম করব না, সে একদিন ক্লাসের থেকে আমি বেরিয়েছি, তখন সবিনয়ে জিজ্ঞাসা করলো যে স্যার আপনি এই যে সমস্ত উপমা অলঙ্কার ক্লাসে এসে অনবরত বলে যাচ্ছেন, এগুলো কি বাড়ি থেকে মুখস্থ করে আসেন? আমি দেখো মুখে আছে এই অর্থে মুখস্থ বলতে পারো, কিন্তু সেরকম করে হয় না, ওগুলো থাকে পকেটে আছে।
1: জিবিএস বা বঙ্কিমচন্দ্র সত্ত্বেও আপনার প্রথম এবং প্রধান গুরু রবীন্দ্রনাথ,
0: সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
1: এই রবীন্দ্রনাথ সম্বন্ধে আজকের বাংলায় একটা উৎসাহ দেখা যাচ্ছে, রবীন্দ্র পূজা প্রচুরভাবে চলে, অনেকদিন ধরে চলে, অন্যদিকে রবীন্দ্রনাথের প্রতি অবহেলাও চলে, এ সম্বন্ধে আপনি কিছু বলবেন?
0: না, বলবো এই কথা যে যেখানে পূজা হচ্ছে সেখানে ঠিক তদনুরূপ বা তার প্রতিক্রিয়া।

0: একটা বিরূপ মনোভাব গড়ে ওঠে, যা লোকটা তো বড়ই বেড়ে উঠলো। আচ্ছা তেনি না, আমার আমার তো এক এক সময় মনে হয় যে আমাদের বাঙালিদের আমাদের ন্যাশনাল মটো হচ্ছে এসো ভাই টেনে নামাই, মানে কেউ একজন বড় হয়ে উঠছে তখন আমাদের পাঁচজনের কাজ হচ্ছে তাকে টেনে নামানো। এই রবীন্দ্রনাথ সম্বন্ধে তার কৈশোর থেকে চেষ্টা হয়ে আসছে, বুঝলে না, সেসব তো এখন ইতিহাসের বিষয় হয়েছে। তা এখন সে চেষ্টা একটু দুর্বল, কিন্তু চেষ্টার অভাব হচ্ছে না, কিন্তু চেষ্টা কোনো ফল হবে না।
1: আপনার আপনি বহুদিন ধরে সাহিত্য চর্চা করছেন, আপনি একজন সফল সাহিত্যিক, আপনার পরে যারা সাহিত্যে এসেছেন তাদের কাছে আপনার কি কোনো উপদেশ আছে, উপদেশ বা কোনো কথা যে কথাটা তারা শুনলে কাজে লাগতে পারে?
0: দেখুন, উপদেশ শুনে কেউ বড় কাজে লাগায় না, বিপরীত ফল হয়। কিন্তু আমাদের মধ্যে সকলের চেয়ে যিনি বড়, কোনো কোনো বিষয়ে রবীন্দ্রনাথের চেয়েও বড়, সে বঙ্কিমচন্দ্র নব্য সাহিত্যিকদের প্রতি বলে 12টি উপদেশ দিয়ে গিয়েছেন। তার মধ্যে একটি আমার সকল সাহিত্য সব বাঙালি সমস্ত সাহিত্যিকের মনে রাখা উচিত, যে বুঝিবার জন্যই লেখা, যে লেখা লোকে বুঝিল না তাহা লিখিয়া কি ফল। এখন বর্তমানে মনে হয় যে আমার লেখা পাঁচজনে সবাই বুঝবে, এত আস্পর্ধা, এমন লেখা লিখবো যে কেউ বুঝতে পারে না। কিন্তু বঙ্কিম শেষ জীবনে ইন্দিরা লিখবার সময় তিনি বলেছেন যে এতদিনে বোধ হয় সরলতাকে পাইয়াছি। শুনেছি রবীন্দ্রনাথও শেষ জীবনে বলেছিলেন এতদিনে বুঝতে পারছি সাহিত্য বস্তুটা কি। আমরা মহিরাবণের পুত্র মহিরাবণ ভূমিষ্ঠ হয়েই সমস্ত বুঝে ফেলি, এই আমাদের খুব দুর্দশা।
2: মুখোমুখি অনুষ্ঠানে আজ শুনলেন বিশিষ্ট সাহিত্যিক প্রমথনাথ বিশির সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। মুখোমুখি অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো।

জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক অঝোরে, ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশন। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয়, খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়।

কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়, শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন কীর্তন, শিল্পী সুমিতা সাহা।

সুমিতা সাহার কণ্ঠে এতক্ষণ শুনলেন কীর্তন পদকর্তা গোবিন্দ দাস। আকাশবাণী কলকাতায় অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আবার এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও আজ রাত 11-1টার মধ্যে। আবহাওয়া বিজ্ঞপ্তিটি শুনলেন। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। প্রথমে আধুনিক গান। প্রথম গানটি শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

শ্যামল মিত্রের কণ্ঠে শুনলেন আধুনিক গান, এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। প্রথমে মৌচাক ছবির গান, প্রথম গানটি শিল্পী আশা ভোঁসলে।

কাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই, ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

মান্নাদির গাওয়া এই গানটি দিয়ে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আজ এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনুন দিল্লি কেন্দ্রের খবর।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে কিরণ শর্মা।

বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 94% এবং সবচেয়ে কম 69%। গত 24 ঘন্টা

পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবী বন্ধুদের আগামী 7 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবার বিজ্ঞপ্তি শুনলেন। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন বাইবেল থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা মশারের মধ্যে বেগুন গোত্রীয় ফসলের চাষ বলবেন সোমা গিরি, 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা কোন পাতা কোন রোগে বলবেন ডাক্তার সুবল মাইতি, শুনবেন অনুষ্ঠানটির তৃতীয় পর্ব, 6:45 প্রাত্যহিক উপস্থাপনা সুচিস্মিতা গুপ্ত অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, 8টা বিজ্ঞান ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি, শুনবেন অনুষ্ঠানটির 12তম পর্ব, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 8:30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সরুদ শিল্পী সায়ক বড়ুয়া, 9টায় গানে কানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশুমহল উপস্থাপনা সুচিস্মিতা গুপ্ত, 10:30 গানের ভেলা উপস্থাপনা শ্রাবন্তী মৈত্র, 11টায় যুবনের অনুষ্ঠান, 21 সাহিত্য উপস্থাপনা স্বাগত মুখোপাধ্যায় ও মুঙ্গলি সরকার, 12টায় সঙ্গীত শিক্ষার আসর পরিচালনা অলোক চট্টোপাধ্যায়, 12:15 লোকগীতি শিল্পী দেবাশিস রায়, 12:33 গল্পদাতুর আসর উপস্থাপনা শান্তম চক্রবর্তী, 1:45 দ্বিজেন্দ্রগীতি অতুল প্রসাদের গান, 2টায় অনুরোধের আসর, 2:30 নাটক লাতুয়া ওঝার কাহিনী রচনা রমাপদ চৌধুরী প্রযোজনা জগন্নাথ বসু। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনা অঙ্কুর কুণ্ডু, 5:30 যুবানের অনুষ্ঠান উপস্থাপনা ত্রিশিতা সাঁতরা, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 যাত্রা জ্যোতির্ময়ী বিনোবা রচনা দিলীপ গঙ্গোপাধ্যায় পরিবেশনা শিবপুর সংস্কৃতি সঙ্গম, 7:30 সমীক্ষা রাত 8টায় সবিনয় নিবেদন উপস্থাপনা শর্মিষ্ঠা সরকার, 8:30 পত্রপাঠ রোগ বিদায় প্রযোজনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, 8:55 এ মাসের গান, 9টায় শিক্ষাঙ্গন থেকে ফুলিয়া শিক্ষানিকেতন থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক, 9:30 শ্যামা সঙ্গীত শিল্পী সুদেব চট্টোপাধ্যায়, 9:50 গিটার শিল্পী গীতা দেব, 10টায় রবিবাসীর অখিল ভারতীয় সঙ্গীত সভা, 11টায় লোকগীতি শিল্পী দেবাশিস রায়, 11:10 বাংলা ছায়াছবির গান ও আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পর এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবোধ্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী বনানী চক্রবর্তী, 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস, শুনবেন অনুষ্ঠানটির 162তম পর্ব, 6:45 ভক্তিগীতি শিল্পী সুদেব চট্টোপাধ্যায়, 7:10 যৌবনের অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা মল্লিকা চৌধুরী, 8:30 হিন্দি শিক্ষার আসর বাগধারা উপস্থাপনা দেবজানী রায় চৌধুরী, 9টায় নজরুলগীতি শিল্পী সুদক্ষিণা বসু, 9:10 লোকগীতি শিল্পী দেবাশিস রায়, 9:30 গিটার শিল্পী গীতা দেব, 9:40 রাজধারা, 10:30 বৃন্দগান শিক্ষার আসর, 11টায় পোস্টবক্স 111, 12টায় সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা সায়নী চট্টোপাধ্যায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরুদ শিল্পী সায়ক বড়ুয়া, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী বনানী চক্রবর্তী, 5:20 উর্বশী, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 6:30 আইসিসি মহিলাদের টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনালের দ্বারা বিবরণী শুনবেন, স্টুডিওর অনুষ্ঠান শোনা যাবে অ্যাপে, 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 নজরুলগীতি শিল্পী সুদক্ষিণা বসু, 7:30 দর্পণ, 8টায় হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 9:30 হিন্দিতে জাতীয় রূপক অনুষ্ঠান, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। মিডিয়াম ওয়েভে 56.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:15 হয়ে 44 সেকেন্ড। জয় হিন্দ।